0: দেখেছিলেন ময়নাপাড়ার মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ, কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাবার পায়নি অবকাশ,
1: দেয়নি তুলে বাস, লজ্জা পাবার পায়নি অবকাশ। কালো
0: তা সে যতই কালো হোক,
1: কালো
0: দেখেছি তার
1: দেখেছি
0: কালো হরিণ চোখ।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: আজকের চিরন্তনী সাজিয়েছি বর্ষার কিছু গান দিয়ে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, আর তার সঙ্গে সঙ্গে বর্ষার অনুষঙ্গের কিছু লেখা একটু অন্যরকম ভাবে সাজানো হলো। আর তার সঙ্গে সঙ্গে বলছিলাম হেমন্ত মুখোপাধ্যায়ের জীবনের কিছু গল্প, যেগুলো আমাদের মনের মধ্যে অদ্ভুত কিছু প্রেরণা যোগায়। শুরু করেছিলাম সুরের আকাশে তুমি যে গো সুখ তারা দিয়ে। তো এই প্রসঙ্গে একটা ছোট্ট গল্পের কথা মনে হলো, আমার ঠিক মনে নেই এই মুহূর্তে, হতেও পারে সেটা সুরের আকাশে তুমি যে গো সুখ তারা এই ফিল্মের গানের গল্প, অথবা সাপমোচন, অথবা অন্য কোনো ফিল্মের গল্প। তখন হেমন্ত মুখোপাধ্যায় বম্বেতে কাজ করছেন, কলকাতায় আসছেন, বাংলা গানের রেকর্ডিং করছেন, আবার ফিরে যাচ্ছেন বম্বের হিন্দি ফিল্মের দুনিয়ায়। তো একবার আগে থেকে একটা হিসেব মতো হেমন্ত মুখোপাধ্যায় কলকাতায় এসেছেন একটি গানের রেকর্ডিং, একদিনের জন্য এসেছেন, গানের রেকর্ডিং করে চলে যাবেন। তো প্রডিউসার বললেন সেদিনকে যে হেমন্তবাবু আজকে তো আর রেকর্ডিং করা যাবে না। তো হেমন্তবাবু বললেন কেন, কি হয়েছে? তখন প্রডিউসার বললেন না আসলে ব্যাপারটা হয়েছে কি, মানে যারা অ্যাসোসিয়েটস, যারা যন্ত্রসঙ্গীত শিল্পী রয়েছেন, তারা কোনো কারণে সেদিনকে ধর্মঘট করেছেন স্টুডিওতে, তো যার ফলে কোনো কাউকে পাওয়া যাবে না। তখন হেমন্ত মুখোপাধ্যায় বললেন যে একটি তবলা পাওয়া যাবে তো? বললো হ্যাঁ, তবলার ব্যবস্থা করা যায়। বললো ঠিক আছে, আমি হারমোনিয়াম আর তবলা দিয়ে গানটা করে দেবো, লোকে তো আমার গানই শুনবে, বাজনা তো আর শুনবে না। এই যে কনফিডেন্সটা, লোকে আমার গানই শুনবে, বাজনা তো শুনবে না, এই কনফিডেন্স লেভেল না থাকলে কিভাবে নিজেকে প্রেজেন্ট করতে হয়, কোন কোন অবস্থার মধ্যে দিয়ে নিজেকে নিয়ে যেতে হয়, সেই চর্চা, সেই বোধ, সেই বুদ্ধি না থাকলে হেমন্ত মুখোপাধ্যায় বা এই ধরনের শিল্পী হওয়া সম্ভব নয়। আসলে এগুলোই আমাদের কাছে অদ্ভুতভাবে শিক্ষণীয়, যারা বড় শিল্পী তাদের ক্ষেত্রে। আর একটা ছোট্ট গল্পের কথা মনে হলো, একবার বিদেশে কোনো একটা অনুষ্ঠানে, সেখানে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান হবে, তো সেখানকার যারা অর্গানাইজার তারা এখানে বলে পাঠিয়েছেন যে আপনাদের ওখানকার যারা বেস্ট শিল্পী তাদেরকে নিয়ে আসবেন। তো স্বাভাবিকভাবেই রবীন্দ্রসঙ্গীতের প্রচুর শিল্পীর নাম ওখানে দেওয়া হয়েছে, যাদেরকে নিয়ে যাওয়ার কথা ভাবা হচ্ছে। তখন তারা বললেন না না, আমরা শুধু রবীন্দ্রসঙ্গীতের বলছি না, বাংলা গানের যারা বেস্ট শিল্পী তাদেরকেই নিয়ে আসুন আমাদের এই অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত গাওয়ার জন্য। তখন সবাই বললেন যে তারা তো আধুনিক গান করেন হয়তো, বা ফিল্মের গান করেন। তখন সে অর্গানাইজাররা বললো না আসলে কি জানেন, যিনি ভালো গান করেন, যিনি কমার্শিয়ালি নিজেকে সাকসেস তৈরি করতে পেরেছেন, তিনি যে কোনো গানই ভালো করে গাইতে পারবেন। হেমন্ত মুখোপাধ্যায় গিয়েছিলেন সেই অনুষ্ঠানে।

এবং স্বাভাবিকভাবেই এই কথাগুলো উঠে আসছে এই কারণের জন্যে যে একজন মানুষ তার জীবনচর্চা, তার কনফিডেন্স, তার কাজের যে নিজের ওপর নিজের বিশ্লেষণ করে তাকে ধরে রাখা, এগুলোকে কিভাবে কাজে লাগিয়ে উঠে আসেন। আরো অনেক গল্প হয়তো বলার ইচ্ছে আছে, তবে এই মুহূর্তে আপনাদের পাঠানো বার্তাগুলোকে একটু চট করে পড়ে দেওয়া যাক। মিনতি চট্টোপাধ্যায় লিখছেন পূর্ব বর্ধমান কাটোয়া থেকে। সুপ্রভাত ভাই, আহা কি শোনালে ভাই, এক কথায় অনবদ্য, আর কিছু বলতে মন চায় না। আজ আষাঢ়স্য তৃতীয় দিবসে আমার এখানেও অঝোরে ধারাপাত, এর সঙ্গে আকাশে বিজুলি থেকে থেকে চমকাচ্ছে। শুধু মনই জানে, আর যাকে বলা যায় এমন দিনে সেও জানে। ভালো থাকবেন। অনেক ধন্যবাদ দিদি, আপনিও খুব ভালো থাকবেন। এরপর লিখছেন সুভাষ চক্রবর্তী উত্তর ভাওলি থেকে। শ্রবণ সাথী উজ্জ্বল সুপ্রভাত, উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে বয়ে চলে জীবন তরুণী, যেতে যেতে সাথী করি গল্প গানের প্রভাতী আসর, প্রিয় চিরন্তনী। অনেক ধন্যবাদ আপনাকেও। ধীরেন পাল মেদিনীপুর শহর থেকে লিখছেন সুপ্রভাত চিরন্তনী ও উজ্জ্বলদা, চিরন্তনী আমাকে কিছুটা অক্সিজেন দেয়। হেমন্ত, আর এক হেমন্ত এলেও ফুরবে না তার কথা, ভীষণ প্রিয় শিল্পী, প্রতিদিন তার কণ্ঠ না শুনলে দিন শেষ হয় না আমার, প্রণাম জানাই। ধীরেন পাল মেদিনীপুর শহর থেকে অনেক ধন্যবাদ আপনাকেও। আসলে কিছু কিছু কণ্ঠ আছে, কিছু কিছু উচ্চারণের ধরন আছে, শব্দের উচ্চারণ আছে, যেগুলো এক নিমেষে মন ভালো করে দেয়। এই মন ভালো করা যে শব্দগুলো অথবা কণ্ঠগুলো, মনে হয় যেন সেগুলো আমাদের খুব কাছের, খুব নিকটজন। হেমন্ত মুখোপাধ্যায় আমাদের ঠিক সেই রকমই একজন শিল্পী। আমার ছোটবেলাকার অনেক মন খারাপ করা বিকেলগুলোকেও ভরিয়ে দিয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। এরপর লিখছেন সৌভিক ঢাকুরিয়া থেকে, সুপ্রভাত, চিরন্তনীতে গল্প শুনতে এলাম, সাথে গল্প থেকে কিছু শিখতে বসলাম। সত্যি তাই, আমাদের জীবনে চারপাশে কত গল্প ছড়িয়ে আছে, মানুষের জীবনের গল্প, কখনো কখনো কাব্যিক কিছু গল্প বা ঘটনা, এগুলো থেকে আমরা টুকরো টুকরো করে কত কিছু শিক্ষা নিতে পারি নিজের জীবনে, নিজের জীবনটাকে আরো সুন্দর করে গড়ে তুলতে। অনেক ধন্যবাদ সৌভিক। এরপরে লিখছেন অর্জুন সিং তামিলনাড়ু থেকে, সুপ্রভাত দাদা, 16ই কিংবদন্তী সঙ্গীত শিল্পী আমাদের প্রিয় শিল্পীর জন্মদিন ছিল, শ্রুতি মধুর লাগলো আজকের গানগুলো, চিরন্তনী আজ ভিন্ন স্বাদে অন্যরকম, বেশ ভালো লাগলো, হেমন্ত মুখোপাধ্যায়ের গানের বাসায় আপনার পাঠ অপূর্ব শুনতে লাগলো, রেকর্ড করে রাখলাম। অনেক ধন্যবাদ অর্জুন। আসলে এই ভালো লাগাগুলোই কিন্তু আমাদের সব থেকে বড় পাওয়া। আমাদের সব অনুষ্ঠান তো হাওয়ায় মিলিয়ে যায়, কারণ এই অনুষ্ঠানগুলোর কোনো রেকর্ডিং আমাদের এখানে থাকে না। আপনারা যদি কখনো রেকর্ডিং করে রাখেন তাহলে সেগুলো আবার ফিরে ফিরে হয়তো শোনা যেতে পারে। ধন্যবাদ আপনাকে। অরিজিৎ দাস অধিকারী লিখছেন সেজ্যোতি বিবেকনগরতে মাথানি সবং পশ্চিম মেদিনীপুর থেকে, শুক্রবারের ভোরে শুরু আষাঢ়ি চিরন্তনী, সাথে আছেন উজ্জ্বলবাবু, সবার প্রিয় জানি, সুরের রাজার জীবন কথনে অনুপ্রেরণা আজ, মেঘদূত সাথে নিয়ে কবি শেখর সবার মাঝ, পঠন গান দ্বৈত নিবেদন আজকের শুভ দিনে, সুন্দর সকাল রিদ্ধ হচ্ছে আষাঢ় গীতি শুনে, হেমন্ত থেকে আষাঢ় বন্দন, অপূর্ব সেই চলন, নিবেদনের আন্তরিকতায় সবচেয়ে ভুলে গেলাম, শেষ পর্যন্ত লড়াই মোরা কেন করতে পারি না, হেমন্ত কুমারের জীবন কথন সদাই যে দেয় প্রেরণা, প্রকৃতি আজ অবগুণ্ঠনে ঢাকা, ঝরে পড়ার অপেক্ষা, তোমরা অমৃত নিবেদন সুধা, পেতে করি মোরা প্রতীক্ষা, প্রেরণাদায়ক কথন সত্যি হৃদয় ছোঁয়া, সুরের ছোঁয়ায় প্রাণের দোলা আজকে বিশেষ পাওয়া, নবরূপে সাজানো আসর তুমি আলোক দাতা, হেমন্তের অমৃত গান হোক মোদের ত্রাতা। অরিজিৎ দাস অধিকারী, অনেক ধন্যবাদ আপনাকে ছন্দে ছন্দে সুন্দর করে গড়ে তোলার জন্য। এরপরে লিখছেন প্রফুল্ল কুমার সিংহ, নারায়ণ চোদ্দ, রাঙাপানি, শিলিগুড়ি, দার্জিলিং থেকে, এক মাস মলমাস যাওয়ার পরে চলে এলো আষাঢ় মাস, আর সেই মাসের পয়লা দিন থেকে চলছে বৃষ্টি তরাই সমতলে, রাজবংশী ঘরে ঘরে

হরি সেবা পূজা আমন্ধনের কচর পূর্ণা বা ধন্য রূপন গান গ্রাম গ্রাম পূজা ৩৩ কোটি দেবদেবীর আহ্বান ভক্তিভরে প্রণাম করে বর্ষারানী যেন ধন্য। গত রাত্রে ৭টা হইতে সারা রাত বৃষ্টি হল মুসলধারে, নদী খাল বিল জল বইতে শুরু করেছে। দণ্ডবত প্রফুল্ল কুমার সিংহ, অনেক ধন্যবাদ আপনাকে। কি সুন্দর করে আপনি আপনাদের নিজের ভাষাতে লিখেছেন আপনার অঞ্চলের খবর, ভাল লাগলো। নিবেদিতা সেন লিখছেন শাহরাফুলি থেকে, গুড মর্নিং অঞ্চল দাস, শুক্রবারের চিরন্তনী শুনছি, ভালো লাগছে, অনেক পুরনো নতুন নতুন গল্প এখানে শুনতে পাই। হেমন্ত মুখোপাধ্যায়ের কথা যার গান চিরস্মরণীয় হয়ে আছে, যেমন শ্যামল মিত্র, তার গানও আজ আমাদের কাছে বিখ্যাত। এনাদের গান আমাদের কাছে যুগে যুগে চিরনতন হয়ে থাকবে, কখনো পুরনো হবে না। আজ হেমন্ত মুখোপাধ্যায়ের গান খুব ভালো লাগছে, প্রতিটি গান মন দিয়ে শুনছি, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপর লিখছেন মোহাম্মদ আকবর মোল্লা বসওয়াল জলগাঁও মহারাষ্ট্র থেকে, গুড মর্নিং ও জলদা, এখন আমি মর্নিং ওয়াক করছি আর শুনছি সপ্তাহের প্রথম চিরন্তনী, গানে গল্পে অতুলনীয়, ভালো থাকবেন, অনেক ধন্যবাদ আপনাকেও। লিখছেন এরপরে সুপ্রভাত ভাই উজ্জ্বল সাধন ঘোষ মধ্যমগ্রাম থেকে, আষাঢ়ের ঘনঘটা মেঘের আনাগোনা মিশ্রিত পূর্ণ প্রভাতে উজ্জ্বল ভাইয়ের স্বভাবসিদ্ধ কবিতা পাঠ তৎসহ কথা কলি ও গান সংমিশ্রণে সঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের স্মরণ মন ছুঁয়ে গেল, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপর লিখছেন কে শর্মিষ্ঠা মুখার্জি সাকরাইল হাওড়া থেকে, শুভ সকাল দাদা ভাই, বৃষ্টি হচ্ছে খুবই, বৃষ্টি হচ্ছে খুবই ভালো লাগছে। আচ্ছা, বৃষ্টি হচ্ছে খুবই না, ভালো লাগছে খুবই, গল্প শুনতে শুনতে এই হঠাৎ বৃষ্টি, আষাঢ়ের দিন না, বৃষ্টি তো হবেই, অন্তত বাইরে না হলেও মনটা সিক্ত হোক এই বৃষ্টিতে। রসের বৃষ্টি, সুরের বৃষ্টি, গল্পের বৃষ্টি। অজিত কুমার আদক লিখছেন উত্তরবাওয়ালি আদকপাড়া দক্ষিণ চব্বিশ পরগনা থেকে, শুভ সকাল শ্রবণ বন্ধু উজ্জ্বলদা, আজকে গান গল্প কবিতা এক সুন্দর অনুষ্ঠান হলো, সব থেকে ভালো লাগলো গানের সাথে সাথে কবিতা পাঠ, সকলে ভালো থাকবেন, নমস্কার ও ধন্যবাদ অজিত কুমার আদক, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপর লিখছেন কে দেখা যাক, সুপ্রভাত উজ্জ্বলদা, আষাঢ়ে বাদল নামে অঝোর বাড়িধারা উইছে আমাদের এখানে, আজকের অনুষ্ঠান খুব সুন্দর হয়েছে, প্রকৃতির সঙ্গে বিষয় একবার সমানে সমানে নীলিমায় নীল। ভবানী শঙ্কর রায় চক ঝাউডাঙ্গা উত্তর চব্বিশ পরগনা থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপরে লিখছেন বিদ্যুৎ রায় নিউ টাউন পাড়া জলপাইগুড়ি থেকে, আজকের চিরন্তনীর মনোমুগ্ধকর পরিবেশন একবারে আবিষ্ট করে রেখেছে, কি সুন্দর করে যে ছবির মতো ফুটিয়ে তুলেছেন, অবিস্মরণীয়। আসলে আপনারাই যে এত সুন্দর করে আপনাদের মতামতগুলো দেন না, সেগুলো যেন ছবির মতো আপনাদের মতামত, আপনাদের কথা, আপনাদের চিন্তাকে আমার সামনে নিয়ে আসে, খুব সুন্দর, ভালো লাগলো, ধন্যবাদ। কমলেন্দু দাস বাগাজুদ্দিন পার্ক শিলিগুড়ি থেকে লিখছেন সুপ্রভাত উজ্জ্বলদা, সকল শ্রোতা বন্ধুদের জানাই শুভ সকাল চিরন্তনীতে, ধন্যবাদ আপনাকেও। এরপরে লিখছেন নিরঞ্জন সাউ বিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে, সুপ্রভাত চিরন্তনী এবং স্নেহের ভাই উজ্জ্বলবাবু, আজ আষাঢ়ের তৃতীয় দিনে, চতুর্থ দিন নাকি তৃতীয় দিন, আজকে ভুল করেছি কে জানি, জানি না, সুন্দর অনুষ্ঠান শুনছি, আজ সারাদিন শুধু হেমন্তবাবুর গান শুনবো, সঙ্গে আছি নিরঞ্জন সাউ, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপরে লিখছেন কে মাধবী শীল রহিমপুর হুগলি থেকে, সুপ্রভাত উজ্জ্বল ভাই, সপ্তাহের প্রথম চিরন্তনী, বর্ষার প্রেজেন্টেশন অনবদ্য, হেমন্ত মুখোপাধ্যায়ের গান আর গল্প ভীষণ ভালো লাগছে, ভালো লাগাগুলোই তো আমাদের পাথেও। এরপরে কে লিখছেন একটু দেখে নিই চট করে, সুরের এই ঝর্ণাধারায় হৃদয় কলস ভরি, প্রাণ সাগরে পাল তুলেছে গানের এই তরি, দিগন্তের এই পারে আজ সুরের মায়া খেলা, রঙিন আশায় পূর্ণ আজ হৃদয়ের এই মেলা, রোদ্দুরের এই আলপনা দেখো মন আঙিনা জুড়ে, গানের টানে হৃদয় হারালো দূর বহু দূর পানে। পায়েল ব্যানার্জি বেলঘরিয়া থেকে খুব সুন্দর করে ছন্দে ছন্দে মোরা বার্তা পাঠিয়েছেন, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপর লিখছেন রাজবন্ধু সরসোনা থেকে, গুড মর্নিং উজ্জ্বল, টুডে অলসো আই এম এনজয়িং চিরন্তনী উইথ ভার্সেটাইল গুড প্রেজেন্টেশন বাই ইউর এফোর্ট, থ্যাংক ইউ, থ্যাংকস এ লট। এরপরে লিখছেন শুক্রবারের ভোরে আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র, জানাই শুভ সকাল উজ্জ্বল ভাই, আজ তোমার হেমন্ত প্রণাম পর্ব সঙ্গে গানের ডালি
এক কথায় মন ভরে যাচ্ছে।

শাশুড়ির পরম প্রিয় আদরের ছেলে জামাই, বাজারে আগুন তবু শ্বশুর বাবা যাওয়া চাই, শ্বশুর বাড়ি যাওয়া চাই। সকল জামাইদের আগাম শুভেচ্ছা। আজ ওয়ার্ল্ড সাউন্টেরিং ডে, অ্যালোস্কোটি, খুশি মতো হাঁটার দিন, ও অলস গতিতে খুশি মতো হাঁটার দিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এটাকে জার্মান ওয়ার্ড ভাবছিলাম, ভালো থেকো। হ্যাঁ, সত্যি সত্যি অলস গতিতে যদি কোথাও যাওয়া যায়, মানে কোথাও পৌঁছানোর তাড়া না থাকে, তবে সেই যাওয়াটা কিন্তু একটা অনবদ্য যাওয়া হয়, তাই না? আকাশ মেঘলা ছিল এতক্ষণ, মনটা তো নয়। আর মনের এই আলো যদি ছড়িয়ে পড়ে চারদিকে, তাহলে তো আকাশ ঝলমল করে উঠবে, তাই না? হেমন্ত মুখোপাধ্যায় আজকে সারাদিন ধরে চিরন্তনীতে, হেমন্তই থাকুক।

চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে চিরন্তন কথায় সাজানো চিরন্তন।

0: সাজানো চিরন্তনে
1: 107 FM রেইনবোতে। সলিল চৌধুরী একবার বলেছিলেন, ঈশ্বর যদি গাইতেন তবে তার কণ্ঠস্বর হেমন্ত মুখোপাধ্যায়ের মতোই হতো। এই সুগভীর কণ্ঠস্বর আমাদের সত্যি সত্যি একটা ঐশ্বরিক দীপ্তি যেন অনুভব করায়। তার জীবনের অনেক গল্প আমাদের জীবনের কাছে কিন্তু সত্যি সত্যি প্রেরণা স্বরূপ। একবার হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক আর সঙ্গীত পরিচালনার সুবাদে তার তখন মুম্বাই জীবন বেশ সংগ্রামপূর্ণ। 1951 সালের শেষের দিকে যখন তার প্রযোজনার সংস্থা চরম আর্থিক সংকটে পড়েছে, ঋণ বাড়তে আরম্ভ করেছে, তখন তার স্ত্রী বীলা মুখোপাধ্যায় তার জমানো একটি টাকা, অনেক টাকা, কিছুটা একটা কোটোই ছিল, সেটা তাকে বার করে দিলেন। সেই টাকা দিয়ে তিনি বিখ্যাত হিন্দি ছবি 1961 সালে করলেন বিশাল বাদ প্রযোজনা। আর সেই ছবির জন্য লতা মঙ্গেশকরকে দিয়ে গাওয়ালেন কাহিন দীপ চলে গাহি রাত। পরবর্তীকালে এই গানটির জন্য লতা মঙ্গেশকর ফিল্মফেয়ার ট্রফি জেতেন। আর হেমন্ত মুখোপাধ্যায় তার যে লোকসান সেটাকে পূর্ণ করে লাভের মুখ দেখেন। আসলে এভাবেই জীবনটা কিন্তু চলে প্রতিটি মানুষের ক্ষেত্রে, এবং এটাই কিন্তু বাস্তব যে আমাদের জীবনে লড়াই আছে, লড়াই থাকবে, আর সেই লড়াইটাই কিন্তু আমাদেরকে এগিয়ে নিয়ে যায় আরো নতুন নতুন কাঙ্ক্ষিত লক্ষ্যে। আরো অনেকে বার্তা পাঠিয়েছেন, তাদের বার্তাগুলো একটু পড়ে নি। শুভ সকাল উজ্জ্বল ভাই, সপ্তাহের প্রথম চিরন্তনীতে ভোর 5টা থেকে খুব সুন্দর অনুষ্ঠান শুনলাম। আজকে হাঁটা দিবস আর সামনেই জামাই ষষ্ঠী যোগ দিবস, সপ্তাহটা মাতিয়ে রেখেছে, সবাই ভালো থাকুন। পরিতোষ বন্দ্যোপাধ্যায় সাগর দিঘি মুর্শিদাবাদ থেকে লিখেছেন। তারপরে লিখেছেন কে, চিরন্তনী প্রভাত প্রণাম উজ্জ্বল দাদা ভাই, তোমার বৈচিত্র্য ভরা কণ্ঠে মন তো কারেই, তার সঙ্গে অঞ্জলি লই চিরন্তনীর দ্বারে, এলাম আমি সুদূর থেকে বজবজের মধ্যে বেতুয়াবাটি ধাম, তার মধ্যে বাস আমার উৎপলাতক নাম। অনেক ধন্যবাদ উৎপল আপনাকেও। এরপরে লিখেছেন গ্রীষ্ম হেমন্ত ডিপি চ্যাটার্জি বাঁকুড়া থেকে, এভাবেই সারা গ্রীষ্ম হেমন্ত থাকুক। খুব সুন্দর ছোট্ট করে আপনি লেখেন, খুব ভালো লাগে। আগামীকাল ইন্দ্রাণী আসবেন আপনাদের কাছে চিরন্তনী নিয়ে, আর একটু পরে অরুণিমা অপেক্ষা করছে আপনাদের সঙ্গে ভোরাই এবং নমস্কার কলকাতার জন্য। আর উজ্জ্বলকে আজকে বিদায় দিতে হচ্ছে, উজ্জ্বল আবার ফিরে আসবে আপনাদের কাছে রবিবার দিন যোগ দিবসে, আপনাদের সঙ্গে যোগ দেব। আজকে গা একদম অনুষ্ঠানের শেষ পর্বে এসে দাঁড়িয়েছি, শেষ করব একদম পণ্ডিত চন্দ্রশেখর রেদের কণ্ঠে বন্দে মাতরম গানটি দিয়ে।

আকাশবাণী মৈত্রী, শুরু হলো প্রথম অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:01 হয়ে 24 সেকেন্ড, বাংলাদেশের সময় সকাল 6:31 হয়ে 37 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

আকাশবাণী মৈত্রী, একটি ঘোষণা। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা। আজ 19 জুন থেকে 21 জুন পর্যন্ত পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশার উপকূল বরাবর ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে, যা বেড়ে 60 কিলোমিটার প্রতি ঘণ্টায় হতে পারে। তাই 19 জুন থেকে 21 জুন পর্যন্ত মৎস্যজীবীদের ওই অঞ্চলের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। ঘোষণাটি শেষ হলো।

মাসিডোনিয়ার অধীশ্বর ফিলিপ অতি পরাক্রান্ত রাজা ছিলেন। আর্গাইল নিবাসী আর্কেডিয়াস নামে এক ব্যক্তি সর্বদা তাহার অতিশয় নিন্দা করিত। একদা আর্কেডিয়াস ঘটনাক্রমে ফিলিপের অধিকারে প্রবেশ করায় রাজপুরুষেরা তাহাকে নিরুদ্ধ করিয়া রাজসমীপে উপস্থিত করিলেন এবং বলিলেন, মহারাজ, এই দুরাত্মা সতত আপনার কুৎসা কীর্তন করে, এক্ষণে ঘটনাক্রমে আমাদের হস্তগত হইয়াছে। আমাদের প্রার্থনা এই, এ গুরুতর অপরাধ করিয়াছে তাহার সমুচিত দণ্ডবিধান করুন, এবং অতঃপর যাহাতে আর আপনার নিন্দা করিতে না পারে তাহারও যথোপযুক্ত উপায় বিধান করুন। রাজপুরুষদিগের প্রার্থনা ও উপদেশ শুনিয়া ফিলিপ বলিলেন, তোমরা যে উপদেশ দিতেছ তদনুযায়ী কার্য করা সর্বতোভাবে উচিত ও আবশ্যক। এই রাজবাক্য শুনিয়া সন্নিহিত ব্যক্তিমাত্রেই মনে করিয়াছিলেন রাজা তাহারে কারাগারে রুদ্ধ করিবেন এবং অবশেষে তাহার প্রাণদণ্ডের আদেশ দিবেন, কিন্তু তিনি তাহাকে নিকটে আনাইয়া যথেষ্ট সমাদরপূর্বক আপন সম্মুখে বসাইলেন এবং তাহার নিজের ও পরিবারবর্গের কুশল জিজ্ঞাসা করিয়া বন্ধুভাবে কিয়ৎক্ষণ কথোপকথন করিলেন। এইরূপে যথোচিত শিষ্টাচার ও শিষ্টালাপের পর বহুমূল্য উপহার দিয়া তিনি তাহাকে বিদায় দিলেন। আর্কেডিয়াস ভাবিয়েছিলেন ফিলিপ তাহার প্রথমত যথোচিত শাস্তি ও অবশেষে প্রাণদণ্ড করিবেন, কিন্তু তাহার ব্যবহার দেখিয়া মোহিত ও চমৎকৃত হইয়া আন্তরিক ভক্তি সহকারে তাহার প্রশংসা কীর্তন করিতে করিতে প্রস্থান করিলেন। সন্নিহিত রাজপুরুষেরা বলিলেন, মহারাজ, ওরূপ দুরাচারের সহিত এরূপ ব্যবহার করা আমাদের বিবেচনায় ভালো হয় নাই, ইহাতে উহার আস্পর্ধা আরও বাড়িবে এবং মনে করিবে আপনি উহার তোষামোদ করিলেন। ফিলিপ শুনিয়া ঈষৎ হাস্য করিয়া মৌনাবলম্বন করিলেন। কিছুদিন পরে চারিদিকে

হইতে সংবাদ আসিতে লাগিল, আর্কেডিয়াস এতকাল রাজার বিষম শত্রু ছিল, এক্ষণে তাহার যারপর নাই হিতৈষী হইয়াছে। সর্বত্র সর্ববিধ লোকের নিকট সে রাজার গুণানুবাদ ও প্রশংসা কীর্তন করে এবং আন্তরিক ভক্তি সহকারে রাজার উল্লেখ করিয়া মুক্ত কণ্ঠে বলিতে থাকে, মাসিডনের অধীশ্বর ফিলিপের তুল্য অমায়িক, নিরহংকার, উন্নতচিত্ত, উদারচরিত পুরুষ কস্মিন কালেও কাহারও নয়নগোচর হইয়াছে আমার এরূপ বোধ হয় না। আমি যে সবিশেষ না জানিয়া এতকাল তাহার কুৎসা কীর্তন করিয়াছিলাম, তাহা নিতান্ত নির্বোধ ও যারপর নাই অভদ্রের কার্য হইয়াছে। এই সকল কথা শুনিয়া ফিলিপ পার্শ্ববর্তী রাজপুরুষবর্গের দিকে দৃষ্টি সঞ্চারণপূর্বক সহাস্যবদনে বলিলেন, এখন বলো দেখি আমি তোমাদের অপেক্ষা নিপুণতর চিকিৎসক কিনা।

আকাশবাণী মৈত্রী প্রথম আলো সুবদ্ধ সঙ্গীতের এই অনুষ্ঠানে সেতার পরিবেশন করবেন সৌমাল্য চক্রবর্তী, লাগ রাগ ললিত ও আহির ভৈরব।

সুবুদ্ধ সঙ্গীতের এই অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন ললিত ও আহির ভৈরব রাগে সেতার বাদন, পরিবেশন করলেন সৌমাল্য চক্রবর্তী। প্রথম আলো আজ এ পর্যন্তই। আকাশবাণী মৈত্রী, একটু পরেই শুনবেন বাংলা সংবাদ।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। আজকের বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত বিশ্বের কাছে একটি নির্ভরযোগ্য অংশীদার হয়ে উঠছে। ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি, বিনিয়োগ, প্রযুক্তি ও পর্যটন শিল্পের প্রসারে অগ্রণী ভূমিকা নেবে। ভারত ও স্লোভেকিয়া ফলপ্রসূ সফর শেষ করে প্রধানমন্ত্রী নতুন দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন। প্রধানমন্ত্রী আজ বিকশিত ভারত রোজগার যোজনার আওতায় 2400 কোটি টাকার আর্থিক সহায়তা প্রদানের সূচনা করবেন। আগামীকাল কিষাণ সম্মান নিধি প্রকল্পের 23তম কিস্তির অর্থ তিনি প্রদান করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বরে আন্তর্জাতিক সিকল সেল দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দেবেন। বিশ্বকাপ ফুটবলে কানাডা কাতারকে, সুইজারল্যান্ড বসনিয়া হার্জেগোভিনাকে হারিয়ে দিয়েছে। চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকার মধ্যে খেলা ড্র হয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে ভারত বিশ্বের কাছে একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে উঠে আসছে। গতরাতে প্যারিসে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, একসময় বিভিন্ন দেশের মধ্যে সম্পর্ক কেবল বাণিজ্যের উপর ভিত্তি করেই নির্ধারিত হতো, কিন্তু বর্তমানে বাণিজ্যের পাশাপাশি পারস্পরিক আস্থাও সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি দেশই একটি নির্ভরযোগ্য সরবরাহ ব্যবস্থা এবং স্থিতিশীল অংশীদারিত্ব চায়। তিনি উল্লেখ করেন যে প্রতিটি দেশে এমন অংশীদার খুঁজছে যাদের উপর দীর্ঘমেয়াদে আস্থা রাখা যায়। শ্রী মোদী বলেন, ভারত এমন সব ক্ষেত্রে বিনিয়োগ করছে যা আগামী প্রজন্মের জন্য বৃদ্ধি, উদ্ভাবন ও নতুন সুযোগের পথ প্রশস্ত করবে। তিনি বলেন, ভারতের জয়যাত্রায় এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় যখন মানুষের আকাঙ্ক্ষা নতুন উচ্চতায় পৌঁছচ্ছে। শ্রী মোদী জানান, এভিয়ানে অনুষ্ঠিত G7 বৈঠকে তিনি আস্থার উপর ভিত্তি করে গড়ে ওঠা অংশীদারিত্বের গুরুত্বের উপর জোর দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, G7 শীর্ষ সম্মেলনে ভারতের বার্তা ছিল স্পষ্ট, বিশ্বের সমৃদ্ধি তখনই টেকসই হবে যখন তার সুফল সবার কাছে পৌঁছবে এবং প্রযুক্তি প্রকৃত সুফল মানবজাতি তখনই পাবে যখন তার উপর ভরসা ও আস্থা থাকবে। প্রধানমন্ত্রী বলেন,

0: বিশ্ব বর্তমানে অস্থিরতা ও বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এই চ্যালেঞ্জিং সময়ে ভারত ও ফ্রান্স নিজেদের মধ্যে অংশীদারিত্ব, আস্থা, স্থিতিশীলতা, সহযোগিতার একটি শক্তিশালী স্তম্ভ হয়ে উঠেছে। তিনি জানান, উভয় দেশ তাদের সম্পর্ককে বিশেষ বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্বের পর্যায়ে উন্নীত করেছে। আগামী বছর দুটি দেশ যৌথভাবে 30 উপগ্রহ উৎক্ষেপণ করতে যাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। এই উপগ্রহ বিশ্বজুড়ে খাদ্য, পানীয় জল ও নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাঁর সরকারের 12 পূর্তির এই সময় তিনি ফ্রান্সে এসেছেন। তিনি উল্লেখ করেন যে গত 12 ভারত বিভিন্ন ক্ষেত্রে অভাবনীয় রূপান্তরমূলক প্রবৃত্তি অর্জন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, প্রথাগত পদ্ধতি যেখানে ব্যর্থ হয়, উদ্ভাবনী সেখানে সমাধান নিয়ে আসে। প্যারিসে আয়োজিত ইউরোপের বৃহত্তম প্রযুক্তি ও স্টার্ট আপ সম্মেলনের ভিভাটিক 2026 সম্মেলনে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী ডিজিটাল পেমেন্ট, আর্থিক অন্তর্ভুক্তি, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা, কৃষি সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের দ্রুত প্রযুক্তিচালিত রূপান্তরের বিষয়টিও তুলে ধরেন।
1: ...2026 is a special year for India and Europe. At the beginning of the year, we concluded the historic India-EU Free Trade Agreement. This agreement will expand our trade and investment. And it will open up many pathways for the exchange of talent, technology and tourism.
0: ফ্রান্স ও স্লোভাকিয়া সফরের তৃতীয় পর্যায়ে প্যারিসে ফলপ্রসূ সফর শেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন। ফ্রান্স সফর সমাপ্তির প্রাক্কালে সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় শ্রী মোদী বলেন যে আগামী দিনগুলিতে ভারত ফ্রান্স বন্ধুত্ব আরও সুদৃঢ় হবে। প্রধানমন্ত্রী জানান, পারস্পরিক যোগাযোগ ও ফলাফলের দিক থেকে ফ্রান্সের এই সফরটি ছিল অত্যন্ত ব্যাপক। সফরের সূচনা হয়েছিল নিস শহরে আয়োজিত ভারত ইনোভেটস কর্মসূচির মধ্য দিয়ে। এরপর G7 সম্মেলনের জন্য এভিয়ান এবং সর্বশেষে প্যারিসে তিনি ভিভাটিক শীর্ষ সম্মেলনে একটি বিশাল জনসমাবেশে ভাষণ দেন এবং বিভিন্ন সংস্থার প্রধান নির্বাহী কার্যকর্তাদের সঙ্গে বৈঠক করেন। শ্রী মোদী ফরাসির প্রেসিডেন্ট ম্যাক্রো, ফ্রান্স সরকার ও সে দেশের জনগণের উষ্ণ আতিথ্যতার জন্য বিশেষ কৃতজ্ঞতাও প্রকাশ করেন। এক বিবৃতিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল জানান যে প্রধানমন্ত্রী মোদীর এই সফর ভারত ফ্রান্সের বিশেষ বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্বে নতুন গতি সঞ্চার করেছে এবং গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার যৌথ অঙ্গীকারকে আরও শক্তিশালী করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লি থেকে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার আওতায় 2,400 টাকার আর্থিক সহায়তা প্রদানের সূচনা করবেন। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া জানিয়েছেন, গত বছরের আগস্ট মাস থেকে প্রায় 63 শ্রমজীবীকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হয়েছে, এর মধ্যে 30% মহিলা। এদিনের অনুষ্ঠান থেকে 15 উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সাহায্য প্রদান করা হবে। এই প্রকল্পটি ক্ষুদ্র নতুন শিল্পোদ্যোগীদের উৎসাহ দান করবে এবং কর্মসংস্থান বৃদ্ধি করবে বলেও কেন্দ্রীয় শ্রমমন্ত্রী জানিয়েছেন। প্রধানমন্ত্রী আগামীকাল পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বর থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের 23 কিস্তির অর্থ প্রদান করবেন। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক জানিয়েছে যে সারা দেশের 9,44,00,000 বেশি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি 18,880 টাকারও বেশি অর্থ স্থানান্তর করা হবে। এই কিস্তির মাধ্যমে 2,18,00,000 বেশি মহিলা কৃষক উপকৃত হবেন। এই অর্থ প্রদানের ফলে 2019 ফেব্রুয়ারিতে প্রকল্পটির সূচনা হওয়ার পর থেকে PM কিষাণ প্রকল্পের আওতায় মোট বিতরণ করা অর্থের পরিমাণ 4,46,000,00,000 টাকা ছাড়িয়ে যাবে। শুধুমাত্র পশ্চিমবঙ্গেই 45,35,000 বেশি কৃষক এই সর্বশেষ কিস্তির আওতায় 907 টাকারও বেশি অর্থ পাবেন। খবর শুনছেন আকাশবাণী কলকাতা থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএনডি AIR নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বরে আন্তর্জাতিক সিকেল সেল দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর তিনি ওড়িশার রায়রংপুরে যাবেন, যেখানে তিনি বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন।

0: এর মধ্যে রয়েছে এইমস ভুবনেশ্বর আয়োজিত একটি মেডিকেল ক্যাম্প, খনি প্রভাবিত গ্রামগুলির জন্য পাইপলাইনের মাধ্যমে বৃহৎ পরিসরে পানীয় জল সরবরাহ প্রকল্প, ব্রহ্মকুমারীতে মাতৃশক্তি ভবন এবং একটি বিশেষ সার্কিট হাউস। এর আগে গতকাল রাষ্ট্রপতি বেতুলে প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আধ্যাত্মিক জাগরণের মাধ্যমে জনজাতি সম্প্রদায়ের ক্ষমতায়ন বিষয়ক একটি অনুষ্ঠানেও যোগ দেন। সেখানে সমবেতদের উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন যে দেশের উন্নয়নের জন্য জনজাতি সম্প্রদায়ের ক্ষমতায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদের জীবনধারা প্রকৃতি ও আধ্যাত্মিক মূল্যবোধের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। বেতুলে সফরের পর রাষ্ট্রপতি মুর্মু খান্ডোয়া জেলার ওঙ্কারেশ্বর পৌঁছান। তিনি ওঙ্কারেশ্বর ও মামলেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরে পূজাও দেন। বিশ্বকাপ ফুটবলে গ্রুপ বির ম্যাচে কানাডা কাতারকে 6-0 গোলে বিরাট ব্যবধানে হারিয়ে দিয়েছে। কানাডার হয়ে হ্যাট্রিক করেন জোনাথন ডেভিড, এছাড়া কাইল ল্যারিন ও নাথান সালিবা একটি করে গোল করেন ও কাতারের মোহাম্মদ মানায় একটি আত্মঘাতী গোল করেন। গ্রুপ বির অন্য ম্যাচে সুইজারল্যান্ড বসনিয়া হার্জেগোভিনাকে 4-1 গোলে হারিয়ে দিয়েছে। সুইজারল্যান্ড হয়ে জোহিনী মানজাবি 74-90 মিনিটে দুটি ও রুবেন ভার্গেস 84 মিনিটে ও গ্রানিট জাকা দ্বিতীয়ার্ধে সংযুক্ত সময়ে একটি করে গোল করেন। এছাড়া গতকাল চেক প্রজাতন্ত্র দক্ষিণ আফ্রিকার মধ্যে ম্যাচটি 1-1 গোলে ড্র হয়। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আর একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত বিশ্বের কাছে একটি নির্ভরযোগ্য অংশীদার হয়ে উঠছে। ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি বাণিজ্য বিনিয়োগ প্রযুক্তি ও পর্যটন শিল্পের প্রসারে অগ্রণী ভূমিকা নেবে। ফ্রান্স ও স্লোভাকিয়া ফলপ্রসূ সফর শেষ করে প্রধানমন্ত্রী নতুন দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন। প্রধানমন্ত্রী আজ বিকশিত ভারত রোজগার যোজনার আওতায় 2,400 কোটি টাকার আর্থিক সহায়তা প্রদানের সূচনা করবেন। আগামীকাল কিষাণ সম্মান নিধি প্রকল্পের 23তম কিস্তির অর্থ প্রদান করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বরে আন্তর্জাতিক সিকেল সেল দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দেবেন। বিশ্বকাপ ফুটবলে কানাডা কাতারকে, সুইজারল্যান্ড বসনিয়া হার্জেগোভিনাকে হারিয়ে দিয়েছে চেক প্রজাতন্ত্র দক্ষিণ আফ্রিকার মধ্যে খেলা ড্র হয়েছে। খবর শেষ হল, পরে খবর জাতীয় সংবাদ 7:25।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন এই মহাজীবন, আজ শুনবেন প্রমথ চৌধুরীর জীবন কথা।
2: তৎকালীন সাহিত্যসেবীদের রবীন্দ্রনাথের প্রতি অকপট আনুগত্য আর বিশ্বাসের কথা বলতে গেলেই প্রমথ চৌধুরীর প্রসঙ্গ প্রথমেই উঠে আসে। বৈচিত্র্যপূর্ণ জীবন তার। বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে বিলেতে পাড়ি দিয়ে ব্যারিস্টার হয়ে দেশে ফিরেও নানা কাজের মধ্যেও সাহিত্যপ্রীতি প্রমথকে অন্য সবার থেকে পৃথক করেছে। বাংলা সাহিত্যে বীরবল ছদ্মনামের পরিচিতি থেকে বীরবলি ধারার প্রবর্তন করেছিলেন তিনি। বিদগ্ধ ও বিদ্রুপাত্মক প্রবন্ধ রচনা, বিদেশী কাব্যরীতি অনুসরণে কাব্য ছাড়াও গল্পকার হিসেবেও তার খ্যাতি বড় কম ছিল না। প্রমথ ছিলেন রবীন্দ্রনাথের যৌবনকালের বন্ধু আশুতোষ চৌধুরীর কনিষ্ঠ ভাই। আশুতোষ কবির ভাইঝি প্রতিভা সুন্দরীকে বিয়ে করেন 1886 সালে। রবীন্দ্রনাথের স্নেহধন্য প্রমথর সঙ্গে সে সময় কবির পত্রালাপ চলত ভাই প্রমথ সম্বোধনে। সেই সম্পর্ক সুদৃঢ় হল 1899 সালে, যখন প্রমথ কবির আদরের ভাইঝি ইন্দিরাকে বিবাহ করেন। ইন্দিরা ছিলেন সত্যেন্দ্রনাথ ঠাকুরের কন্যা। এরপরই রবীন্দ্রনাথের পত্রে সম্বোধনের ভাষা বদল হয়, কল্যাণীয়েষু প্রমথ। কালক্রমে উভয়ের সাহিত্যিক আত্মীয়তা গভীর হয়। প্রমথর সম্পাদনায় প্রকাশিত সবুজপত্র উভয়কে আরও ঘনিষ্ঠ করে তোলে। বীরবলি বৈঠকে আড্ডায় সমবেত হতেন সে যুগের মনীষী প্রবীণ ব্যক্তিত্বরা। সেটাই ছিল তরুণদের মিলন ক্ষেত্র, অনেকের মতে ইন্টেলেকচুয়াল আড্ডার আসর। সেখানে জ্ঞানবিজ্ঞানের বিচিত্র বিষয় নিয়ে আলোচনা হতো। বাংলা সাহিত্যে সাময়িক পত্র সবুজপত্র একটি বিশেষ স্থান অধিকার করেছিল। পবিত্র গঙ্গোপাধ্যায়ের স্মৃতিচারণে একটি ঘটনার কথা জানা যায়। প্রমথর অধীন এক কর্মচারীর জামাতা ছিলেন ঠাকুরমার ঝুলির রূপকার দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। হঠাৎই তিনি খুব অসুস্থ হয়ে পড়েন।

অনেক বিচার বিশ্লেষণের পর ডাক্তাররা মত প্রকাশ করেন, দক্ষিণারঞ্জনের লেখা একটি কবিতা সবুজপত্রে প্রকাশিত না হওয়াই রোগের মূল কারণ। প্রমথর কানে যেতেই তিনি কবিতাটি রবীন্দ্রনাথের অনুমোদনের জন্য পাঠান, অচিরেই সেটি প্রকাশিত হয়। প্রমথর লেখা চিঠিগুলির মধ্যে আছে সাহিত্যতত্ত্ব, ধর্ম, শিক্ষাতত্ত্ব, কোথাও আবার জমিদার

0: রবীন্দ্রনাথকে তিনি গোলটেবিল বৈঠকের প্রতিনিধি করতে চেয়েছিলেন। স্বাধীনতা আন্দোলনে সরাসরি যোগ না দিলেও স্বজাতির কষ্ট, ব্যর্থ উদ্যম তাকে ব্যথা দিত। নিঃসন্তান প্রমথর সন্তান ছিল সবুজপত্র। 1941-এর 6ই সেপ্টেম্বর 73 বছর পূর্তি উপলক্ষে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আশুতোষ হলে একটি বিরাট জয়ন্তী উৎসবের আয়োজন করা হয়। হীরেন্দ্রনাথ দত্তের পৌরোহিত্যে সংবর্ধনা সমিতি, বঙ্গীয় সাহিত্য পরিষদ, রবিবাসর প্রতিষ্ঠানের পক্ষ থেকে মানপত্র দেওয়া হয়। সংবর্ধনা সমিতির উদ্যোগে প্রমথর গল্প ও প্রবন্ধর একটি সংস্করণ, গল্প সংগ্রহ প্রকাশিত হয়। আর দেওয়া হয় 1000 টাকার একটি তোড়া। নিজেকে বিদূষক বলেছেন প্রমথ। বলেছেন, রসিকতার ছলে সত্য কথা বলতে গিয়ে ভুল করেছি। অনেকে আমার সত্য কথাকে রসিকতা বলে, আর আমার রসিকতাকে সত্য কথা বলে ভুল করেন। পাঠকরা যে আমার লেখার ভিতর সত্য না পান, রস পেয়েছেন, এতেই আমি কৃতার্থ।
1: এই মহাজীবন অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন প্রমথ চৌধুরীর জীবন কথা।

আকাশবাণী মৈত্রী, এখন বাংলাদেশ প্রেস রিভিউ। ডেইলি স্টার জানিয়েছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধের অবসান ঘটাতে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট একটি চুক্তিতে স্বাক্ষর করেছেন। এই চুক্তি অনুযায়ী অর্থনৈতিক সুবিধা পাওয়ার বিনিময়ে তেহরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা কমিয়ে আনতে সম্মত হয়েছে বলে জানা গেছে। 28 ফেব্রুয়ারি থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে শুরু হওয়া সংঘর্ষে ইতি টানাই এই চুক্তির লক্ষ্য। ওই অশান্তির জেরে ইরান পুরো অঞ্চল জুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় এবং এর জেরে বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দিয়েছিল। ইউক্রেন ইস্যুতে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের অবস্থানের পরিবর্তনকে G7 গোষ্ঠীর নেতারা স্বাগত জানিয়েছেন। প্রথম আলোর খবর অনুযায়ী, ইউক্রেনে যুদ্ধ বন্ধ করতে রাশিয়ার উপর চাপ বাড়ানোর বিষয়ে নতুন এই ঐক্যের প্রশংসা করেছেন G7 নেতারা। মস্কোর বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অবস্থান নেওয়ার এই ইঙ্গিত পেয়েই তারা এই প্রতিক্রিয়া জানিয়েছেন। ফ্রান্সের এভিয়েন শহরে অনুষ্ঠিত 3 দিন ব্যাপী এই সম্মেলনে প্রধানত 2টি বিষয়ে জোর দেওয়া হয়েছে। ইরানের সঙ্গে যুদ্ধ অবসানে ট্রাম্পের চুক্তি এবং রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরও বাড়িয়ে ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় বসতে মস্কোকে বাধ্য করার প্রচেষ্টা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইরান চুক্তির আওতায় ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন। নিউ এজ জানিয়েছে, ওমান উপকূলে একটি বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলায় 3 ভারতীয় নাগরিক নিহত হওয়ার ঘটনায় তার এই আহ্বান। ফ্রান্সের এভিয়েন শহরে G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে শ্রী মোদী বলেন, হরমুজ প্রণালী উন্মুক্ত রাখা বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত জরুরি এবং সমুদ্রপথে যাতায়াতের স্বাধীনতা অবশ্যই সুরক্ষিত রাখতে হবে। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, সেদেশের সীমান্ত এলাকায় কাঁটাতারির বেড়া দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। ডেইলি অবজারভার খবর অনুযায়ী বাংলাদেশ সংসদে বুধবার তিনি জানান, হত্যাকাণ্ড, অবৈধ অনুপ্রবেশ, মাদক প্রাচার এবং অস্ত্র চোরাচালান সহ অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে মায়ানমার সীমান্ত সহ দেশের স্পর্শকাতর সীমান্ত এলাকাগুলিতে কাঁটাতারির বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সংবাদ সংস্থা বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে, ইংল্যান্ডে HPV টিকাদান কর্মসূচি চালু হওয়ার পর তরুণীদের মধ্যে জরায়ুমুখ ক্যান্সারের মৃত্যুর হার শূন্যে নেমে এসেছে। দ্য ল্যান্ডসেটে প্রকাশিত এক পরিসংখ্যানে এই তথ্য উঠে এসেছে। BBC-র একটি প্রতিবেদন অনুযায়ী 2020 থেকে 2024 সালের মধ্যে ইংল্যান্ডে 20-24 বছর বয়সী কোনো মহিলা জরায়ুমুখের ক্যান্সারে মারা যাননি। বাংলাদেশের ঐতিহ্যবাহী লোক সংস্কৃতি যাত্রা ও সার্কাস আয়োজকদের প্রশাসনিক হয়রানি থেকে বাঁচাতে এখন থেকে সরাসরি সংস্কৃতি বিষয়ক মন্ত্রক

এই সমস্ত প্রদর্শনীর অনুমতি দেবে বলে জানিয়েছেন নিতাই রায়। ফিনান্সিয়াল এক্সপ্রেস জানিয়েছে, নিতাই রায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত যাত্রা শিল্পের মানোন্নয়ন বিষয়ক দুই দিন ব্যাপী একটি কর্মশালার সমাপ্তি অধিবেশনে কথা বলেন। শ্রী রায় জানান, জেলা প্রশাসনের অপ্রত্যাশিত হস্তক্ষেপ থেকে বিভিন্ন যাত্রা দল ও সার্কাস গোষ্ঠীকে রক্ষা করতে মূলত এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই প্রতিবেদনটি আমাদের পিবিএসসি ঢাকা থেকে পাঠিয়েছেন নভলসং পারমার। বাংলাদেশ প্রেস রিভিউ আজ এ পর্যন্তই।

0: রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। শিল্পী ছিলেন অ্যারিনা মুখোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে। আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
0: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য।
2: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন বাংলার কালো ছাগল। এ প্রসঙ্গে বলছেন ডক্টর লালমোহন মণ্ডল, অবসরপ্রাপ্ত অধ্যাপক, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, মোহনপুর, নদিয়া।
3: আমরা সবাই জানি যে জাতির জনক মহাত্মা গান্ধী বলে গেছিলেন যে গোট ইজ দ্য পুয়ার ম্যানস কাউ, ছাগল হচ্ছে গরিবের গরু। একটা গরুর যা দাম, সবাই কিন্তু সেটা দামে গরু কিনে কিন্তু গরু পুষতে পারছেন না। তো ইদানিং কালে এই প্রভাবটা একটু পরিবর্তিত হয়েছে, এখন আমরা বলি এটিএম, গোট ইজ দ্য এটিএম। কেন না, এর বাজার দর কিন্তু সব সময়ই আছে। ছাগল মাংসের চাহিদা এত বেশি এবং ছাগল মাংসের মানে উৎপাদন এত কম যে আমরা এখন যে দামের ছাগল মাংস কিনছি তাতেও কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণে সাপ্লাই আমরা করতে পারছি না। তো আমাদের যত রকমের পৃথিবীতে ছাগলের জাত আছে, তার মধ্যে বাংলার কালো ছাগল হচ্ছে সবচাইতে সর্বোত্তম। কারণ এর যে মাংসের গুণাগুণ তার কিন্তু তুলনা নেই। এই বাংলার কালো ছাগল বলছি এই কারণেই যে এগুলি দেখতে ছোট, কালো রঙের হয়, সাদা রঙের হয়, বাদামি রঙের হয়। তো এই বাংলার কালো ছাগল চাষ করতে গেলে প্রথমেই আমাদেরকে যারা চাষি ভাইরা জিজ্ঞাসা করেন যে ছাগলের বাচ্চা কোথায় পাব। ছাগলের বাচ্চা পেতে গেলে এর জন্য কিন্তু কোন সরকারি ফার্ম বা অন্য কোন জায়গা থেকে আপনি কিন্তু ঠিকমতো কিনতে পারবেন না। তো সেই জন্য আমরা বলি যে গ্রামেগঞ্জে ঘুরে ছাগলের বাচ্চা আপনাকে জোগাড় করতে হবে। ছাগলের একটা বিশেষ ধর্ম হচ্ছে কি, যে এরা একটা বাচ্চা দেয়, এরা দুটো বাচ্চা দেয়, এরা তিনটে বাচ্চা দেয়, এবং এদের গর্ভবতী কাল হচ্ছে 6 মাস, বছরে 2 বার বাচ্চা দেয়। তাহলে আমরা ছাগল বাচ্চা কেনার সময় এটা কিন্তু হচ্ছে একটা মানে জেনেটিক কজ। যখন আমরা ছাগলের বাচ্চা কিনব, যে চাষি ভাইয়ের কাছ থেকে বা যে গ্রামের লোকটির কাছ থেকে আমি কিনছি তার কাছ থেকে আমাকে কায়দা করে জানতে হবে যে এই ছাগল যে আপনি ছাগি যেটি মানে মা, সে কটি বাচ্চা দেয়, একটি বাচ্চা দিচ্ছে কি দুটি বাচ্চা দিচ্ছে কি তিনটি বাচ্চা দিচ্ছে। যদি একটি বাচ্চা দেয় বলে, তাহলে সেই ছাগল যদি আমরা কিনি তাহলে এটা কিন্তু স্বাভাবিকভাবেই পরবর্তীকালে কিন্তু আবার একটি বাচ্চা দেবে, তাহলে কিন্তু আমাদের লাভটা কম হবে। সেই জন্য যখন দুটো করে বাচ্চা পাবো সেই রকম ছাগল কিনতে হবে, কারণ ছাগলের তিনটে বাচ্চা হলে সবাই জানে যে ছাগলের তৃতীয় সন্তান দুধ খেতে পারে না, মায়ের কাছে দুধ হয় না, মরে যাবে। কাজে যে ছাগি দুটো করে বাচ্চা দেয় সেই রকম ছাগি আমাদেরকে বাছাই করে কিনতে হবে, যাতে আমরা বছরে 4টা করে বাচ্চা পাই। কাঁচা ঘাস খেতে পছন্দ করে, গাছের পাতা খেতে পছন্দ করে। যারা গাছের পাতা খেতে মানে কেটে যদি উপরে ঝুলিয়ে দেন, আজকাল তো চারদিকে চাষবাস সারা বছরই, যদি ছাগল চিউরে খাওয়ানো হয় তাহলে অন্যের সবজি খেতে যে তারা নষ্ট করতে পারে, সেই জন্য আমরা গাছের ডালপালা কেটে আবার ঝুলিয়ে দিতে বলি এবং সেখানে পা দুটোকে তুলে ওরা খায়, সেটাকে আমরা বলি ব্রাউজিং। এই ব্রাউজিং করে ওরা কিন্তু পেট ভরিয়ে নিতে পারে। অশ্বত্থ পাতা, কুল পাতা, বট পাতা, যে কোনো, তারপরে আমি যে একটু আগে বলেছিলাম সুবাবুল পাতা, এরকম পাতা যদি খাওয়ানো যায় খুবই ভালো। আর ছাগল কিন্তু কাটা ঘাস সাধারণভাবে খেতে চায় না, সেই জন্য একটা চোরে খাইয়ে নিয়ম। আর আমরা বলি কি, সাধারণভাবে ছাগলকে একটু দানা জাতীয় খাবার 100 গ্রাম, ওই ভুট্টা মেশানো, একটু খোল মেশানো, সামান্য

0: দিয়ে প্রত্যেকদিন সন্ধ্যের সময় ওরাকে তারপরে ঘরে রাখতে হবে। এই হচ্ছে মোটামুটি ছাগলের আপনার খাদ্য। আর আমরা বলে গিয়েছি ছাগলের বাসস্থানটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। লোকেরা মেঝেতে ছাগলকে শুতে দেয়, এর ফলে হচ্ছে কি ছাগল পেচ্ছাপ করলে মাঠটা ভিজে যায়, সেই ভেজা মাটিতে শুয়ে থাকার ফলে এদের কিন্তু নাক দিয়ে কফ জমে যায়, একটা রোগ হয় পিপিআর, সেই রোগ হলে কিন্তু সেই রোগে মৃত্যু মানে অব্যর্থ। সেই জন্য কাঠের পাটাতন দিয়ে একটা ছোট খাটের মতো বানিয়ে দিতে হবে, কম দামি কাঠ, নিম কাঠ, আম কাঠ, জাম কাঠ, যেগুলো আমরা আমরা কাঠ, যেগুলো কোনো কাজে লাগে না, একটু তক্তার মতো করে দিলে তার উপরে ওরা সুন্দর বসে থাকবে, নাদিটা বা ছাগলের পেচ্ছাপটা নিচে পড়ে যাবে, তাহলে ওরা সারাতে ভিজে থাকবে না। এইভাবে যদি আমরা চাষটা করতে পারি তাহলে কিন্তু ওদের এই পিপিআর জাতীয় রোগ বা ঠান্ডা রোগ লাগা যেগুলো সেগুলো কিন্তু অনেকটা কমে যাবে। কৃমিনাশক ওষুধ প্রতি 3 মাস অন্তর ছাগলের কৃমিনাশক ওষুধ খাওয়াতে হবে, কেননা ওরা মাটিতে চড়ে খায়, চড়ে খেলে যে ঘাসের মধ্যে চড়ে খাচ্ছে তাদের কৃমির ডিম অনেক আছে, সেই কৃমির ডিম পেটের মধ্যে ঢুকে যাচ্ছে, কৃমির যদি পেটের ডিমটা ঢুকে যায় তাহলে কিন্তু কৃমির বাচ্চা বংশবৃদ্ধি করে ওদের রক্তটা শোষণ করে খেয়ে নেবে, তাহলে কিন্তু সেখানে কিন্তু তাদের বাড়টা ঠিকমতো হবে না। সেই জন্য আমরা কৃমিনাশক ওষুধ খাওয়াতে বলি। আর বছরে কিছু হোক আর নাই হোক, বর্ষার আগে এবং শীতের আগে পিপিআর ভ্যাকসিন ইজ এ মাস্ট, এটা আমাদের দিতেই হবে। এইভাবে যদি আমরা করি তাহলে কিন্তু আমরা ছাগল চাষের সঙ্গে আমরা লাভ উঠাতে পারব।
1: এতক্ষণ শুনলেন বাংলার কালো ছাগল প্রসঙ্গে, বললেন ড লালমোহন মণ্ডল, অবসরপ্রাপ্ত অধ্যাপক, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, মোহনপুর, নদিয়া।
2: আকাশবাণী মৈত্রী কৃষক বন্ধুদের জন্য এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন জানিয়ে দেব মৈত্রী প্রচার তরঙ্গে আজ অর্থাৎ 19 জুন 2026 শুক্রবারে সারাদিনের অনুষ্ঠান পরিচিতি। একটু পরেই ভারতীয় সময় সকাল 7:05 শুনবেন লোকগীতি, 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, গন্তব্য সিকিমের নাকু গ্রাম, উপস্থাপনায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য। সকালের আড্ডা 7:35, উপস্থাপনায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য। সকাল 8:30 কলকাতার ডায়েরি, ডক্টর শ্যামল চক্রবর্তীর সাক্ষাৎকার নিয়েছেন ডক্টর মানস প্রতিম দাস, সম্পাদনা শিরোপা রায়। সকাল 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে বৈরাগীর আগে খেয়াল পরিবেশন করবেন পলাশ কুড়ি, তাঁকে তবলায় সহযোগিতা করবে নাবির মুখোপাধ্যায় এবং হারমোনিয়ামে দেবাশিস অধিকারী। সকাল 9:30 মনের মতো গান, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। 10:30 রামধনু, প্রথমে নজরুলগীতি শিল্পী দেবিকা ঘোষ এবং তারপর লোকগীতি অমিত গুহর পরিবেশনায়। সকাল 11:00 বিকাশ পথ, প্রযোজনা সময়িতা দাস। 11:15 রবীন্দ্রসঙ্গীত শিল্পী অনন্যা দাঁ। 11:30 রম্যগীতি। বেলা 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় আঁখি মুখোপাধ্যায়। 12:30 সাঁওতালি গান। দুপুর 1:00 নাটক মানুষ কিংবা কুলবালিশ, রচনা স্বপ্নময় চক্রবর্তী, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস। 1:40 বাংলা ব্যান্ডের গান। দুপুর 2:30 অনুরোধের আসর। দুপুর 3:00 মৈত্রী প্রচার তরঙ্গে প্রথম অধিবেশনের সমাপ্তি।

আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় বিকেল 5:02। 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় সুদীপ তাব্রম্ভ, 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় বিতান্দে, 6:20 ক্ষেত খামারের কথা, উত্তরবঙ্গের মানব বন্যপ্রাণ সংঘাত ও সহাবস্থান, আলাপচারিতায় ঐশী মায়া সেন নাগ ও স্বাগতা মণ্ডল মল্লিক, 6:50 আপনার স্বাস্থ্য বিষয়ে নিরাময়ে যোগ, বলবেন রাখি চট্টোপাধ্যায়, শুনবেন প্রথম পর্ব, 7:00 বেতার নাটক মানুষ কিংবা কোলবালিশ, রচনা স্বপ্নময় চক্রবর্তী, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস, শুনবেন নাটকটির পুনঃপ্রচার, 7:45 হাউসফুল অনুষ্ঠানে চলচ্চিত্র পরিচালক লেখক গীতিকার প্রযোজক শৌকর্য ঘোষালের সাক্ষাৎকার গ্রহণ করেছেন বৃষ্টিদেব, প্রযোজনা দুর্বাদে, শুনবেন দ্বিতীয় পর্ব, 8:15 মহিলাদের আসর, ইন্টারন্যাশনাল ডে ফর দ্য এলিমিনেশন অব সেক্সুয়াল ভায়োলেন্স ইন কনফ্লিক্ট, এই বিষয়ে অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন দেবুপমা মিশ্র, উপস্থাপনায় সুস্মিতা সরকার, 9:00 কথায় গানে উপস্থাপনা।

স্বর্ণাভুরায় 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 সঙ্গীত শিক্ষার আসর রবীন্দ্রসঙ্গীত, পরিচালনায় প্রমিতা মল্লিক, 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে কিরওয়ানি রাগে সেতার পরিবেশন করবেন সৌমাল্য চক্রবর্তী, তাকে তবলায় সহযোগিতা করবেন সঞ্জিত মুখোপাধ্যায়। রাত 10:45 উপমহাদেশের খবর, রাত 11 হারানো দিনের গান উপস্থাপনায় স্বর্ণাভুরায়, রাত 12 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন লোকগীতি। আজকের প্রথম শিল্পী স্বপন কুমার মজুমদার।

লোকগীতির অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠান। আকাশবাণী মৈত্রী, এখন আসুন বেরিয়ে যান ভারতে। উপস্থাপনায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য।

প্রিয় শ্রোতা বন্ধুদের সুপ্রভাত জানিয়ে শুরু করে দিলাম আসুন বেরিয়ে যান ভারতীয় অনুষ্ঠানে আজকের পর্ব। শ্রোতা বন্ধু, বেড়াতে কে না ভালোবাসেন বলুন তো? একটু সময় পেলেই তো মন ছুটে যেতে চায় কোনো শান্ত পাহাড়ি গ্রাম কিংবা নির্জন সমুদ্রের তীরে, আর নয়তো কোনো ইতিহাসের গলিপথে। তাই তো আকাশবাণী মৈত্রীর এই বিশেষ অনুষ্ঠানে আমরা আপনাদের ভারতবর্ষের এমনই কিছু জায়গার সুলুক সন্ধান দিই, যাতে করে আপনার ভ্রমণ ঠিকানায় নতুন কোনো গন্তব্য জুড়ে যেতে পারে। আজ তেমনই একটি পাহাড়ি গ্রামের কথা বলবো, জানাবো সেই গন্তব্যে পৌঁছানোর পথ, শোনাবো মেঘ আর পাহাড়ের কানাকানির গল্প। তাই এখন আর অন্য কথা নয়, আসুন বেরিয়ে পড়ি নাকু গ্রামের পথে। পশ্চিম সিকিমের গেজিং মহকুমার একটি ছবির মতো সুন্দর পার্বত্য গ্রাম নাকু, যেটি প্রকৃত অর্থে একটি অফবিট ডেস্টিনেশন। আর এই অফবিট ডেস্টিনেশন বলেই এখানে এলে শান্ত নির্জন প্রকৃতিকে আপনি আরও নিবিড় করে পেতে পারেন। আর যাদের প্রকৃতির কোলে একটু অন্যভাবে প্রকৃতিকে আবিষ্কার করার বাসনা, তাদের জন্য তো এইসব জায়গায় যাকে বলে স্বর্গের মতো। একদিকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য, সবুজ পাহাড়, ছোট ঝর্ণা, আর অন্যদিকে নিরিবিলি গ্রাম্য পরিবেশে আপন ছন্দে কাটানোর আনন্দ। তাই এমন এক গন্তব্যে পৌঁছতে হলে আর তো দেরি করা চলে না, এবার বোধহয় যাত্রাপথের উদ্দেশ্যে পা বাড়াতেই হবে। এই যে অফবিট ডেস্টিনেশনের কথা বলছিলাম, নাকু গ্রাম, সেখানে আপনি পৌঁছবেন কি করে? ভাবছেন তো অফবিট, রাস্তা আছে তো? নিশ্চয়ই আছে। কিভাবে যাবেন? একেবারে যাওয়া থেকে উপভোগ সবটাই বলি। সবচেয়ে ভালো হয় আপনি যদি রাতে জার্নি করেন, মানে হাওড়া বা শিয়ালদা থেকে রাতে ট্রেন ধরে সকালেই পৌঁছে গেলেন নিউ জলপাইগুড়ি, অথবা ভোরের ফ্লাইটে বাগডোগরা। তাহলে প্রথম দিন থেকেই প্রকৃতিকে যাকে বলে দুচোখ ভরে উপভোগ করতে পারবেন। পৌঁছেই সকাল সকাল নিউ জলপাইগুড়ি বা বাগডোগরা থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ুন নাকুর উদ্দেশ্যে। পথে পাহাড়ি রাস্তা, নদী ঝোরা আর মেঘেদের আনাগোনা দেখতে দেখতে মন একেবারে ফুরফুরে। সাধারণত জোরথাং বা গেজিং হয়ে নাকু পৌঁছতে বেশ অনেকটাই সময় লাগে, 6-7 ঘন্টা। বিকেলের

মধ্যে গ্রামে পৌঁছে হোমস্টেতে চেক ইন করে আশপাশটা হাঁটাহাঁটি করে নিতে পারেন। আর এখানে বলে রাখি, যেহেতু জায়গার পরিচিতি এখনও সেই অর্থে হয়নি, তাই এই জায়গায় বেড়াতে এলে আপনি কিন্তু হোটেল পাবেন না, সবই হোমস্টে। আর হোমস্টের মজা কি বলুন তো, একেবারে বাড়ির পরিবেশ, বাড়ির খাওয়া দাওয়া, ঘরোয়া আতিথেয়তা সব মিলিয়ে একদম বাড়ির বাইরে থেকেও বাড়ির উষ্ণতা। হিচে বিকেলবেলায় পৌঁছে গেলেন হোমস্টেতে, সেখানে চেক ইনও করলেন, আশপাশটা হাঁটাহাঁটি। এই সময়ই দেখবেন আসতে আসতে করে বিকেল নামছে, সাদা মেঘের আঁকিবুকির মাঝে কমলা রঙের আঁকিবুকি আলপনা, পরন্ত সূর্যের আলো মাখা বিকেল, পাখিদের ঠোঁটে একটু একটু করে যেন সন্ধ্যের দিকে এগিয়ে চলেছে। এতটা জার্নি করে পাহাড়ের কোলে পৌঁছে আপনার জন্য যদি এমন এক মোহময়ী সন্ধে অপেক্ষা করে থাকে, তাহলে কি সত্যি সত্যি আর কোনো ক্লান্তি আপনাকে স্পর্শ করতে পারবে? সন্ধে পাহাড়ি ঠান্ডা আবহাওয়া ও স্থানীয় খাবারের স্বাদ নিতে নিতে মনে হবে সত্যি সত্যি এ সফর আপনার জন্য নতুন কিছুর অপেক্ষায়। যদি আপনি দল বলে মানে বন্ধু বান্ধবদের সঙ্গে যান বা বাড়ির সকলের সঙ্গে, তাহলে বোন ফায়ারের আনন্দ নিতে ভুলবেন না। পরের দিন ঘুম থেকে উঠেই রেডি হয়ে পড়ুন আশপাশটা ঘুরে দেখার জন্য, যাকে বলে সাইট সিইং। তবে ভোরে উঠতে হবে, কাঞ্চনজঙ্ঘা সূর্যোদয়ের দৃশ্য দেখতে হবে তো। নাকুর অকৃত্রিম প্রাকৃতিক পরিবেশে নির্মল আলো মাখা পুবের আকাশ কাঞ্চনজঙ্ঘার সঙ্গে যেন রঙের খেলায় মেতে উঠবে। আর এমন দৃশ্য চোখ আর মনের ক্যানভাসে তো এঁকে নেবেন, আর তার সঙ্গে মোবাইল আর ক্যামেরায় তুলতে হবে তো। প্রকৃতি যদি খামখেয়ালি না হয়ে পড়ে সারা দিন ধরে, রঙের খেলায় আপনি মেতে থাকবেন, মানে কাঞ্চনজঙ্ঘার রঙের খেলায়। আর যদি মেঘলা আকাশ হয়, যদি বৃষ্টি হয়, তাহলেও পাইন বনের কুয়াশা ঢাকা ছবি আপনার মনটাকে কোনো মন কেমনের ঠিকানায় ঠিক পৌঁছে দেবে। শ্রোতা বন্ধু, এখানে একটা কথা বলে রাখি, পার্বত্য অফবিট গ্রামগুলোতে ঘুরতে আসা মানেই কিন্তু আপনি প্রকৃতিকে দুচোখ ভরেই খালি উপভোগ করবেন, আর শহুরে ব্যস্ততা কোলাহলের থেকে একটু বিরাম নিয়ে নিজের জন্য নিজেকে খুঁজে দেখার জন্য নির্জনতায় আপনাকে একটু আনন্দের সঙ্গে থাকতে হবে। আর তাছাড়া এই সময় তো স্লো ট্রাভেলের একটা ট্রেন্ডও চলছে, মানে অনেকেই চাইছেন এই দৌড়ঝাঁপ নয়, একটু নিরিবিলিতে থাকবো, দুটো দিন একদম নিজের মতো করে সময় কাটাবো। আর সেক্ষেত্রে নাকু গ্রামের কোনো বিকল্প নেই, এখানে বেড়াতে এসে কোনো দৌড়ঝাঁপ নয়। তাই বিশ্বভরা প্রাণীর মাঝে নিজেকে খুঁজে পাওয়ার যে আনন্দ, আবিষ্কার করার যে বিস্ময়, তা তো সত্যি সত্যি পাবেন। আর ইচ্ছে হলেই নেচার ওয়াকে বেরিয়ে পড়ুন, কাছাকাছির মধ্যে পাহাড় জঙ্গল ঝর্ণা সবুজ উপত্যকা, সে আপনি প্রকৃতিপ্রেমী হন বা না হন, আপনাকে মুগ্ধ করবেই করবে। স্থানীয় মঠ বা মনেস্ট্রি ঘুরে দেখা যেতে পারে এখানে, পাহাড়ি সংস্কৃতি শান্ত পরিবেশ অনুভব করতে পারবেন। আর ফটোগ্রাফি ভালোবাসলে তাহলে তো এই গ্রাম একেবারে স্বর্গ। ইচ্ছে হলে নাকু গ্রাম থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ুন পেমাংসে মনেস্ট্রি এবং বিখ্যাত পেলিং স্কাই ওয়াকের জন্য। এছাড়া পাইন বনে ঘোরা র্যাপ ডেন্সে যে ধ্বংসাবশেষ, এটি ঐতিহাসিক স্থান, তার যে ধ্বংসাবশেষ তার চিহ্নটুকুকে আপনি ছুঁয়ে দেখতে পারেন, ছবি তুলে আসতে পারেন, রক গার্ডেনেও ঘুরে আসতে পারেন। পাহাড়ের মজা কি বলুন তো, প্রত্যেক বাঁকেই নতুন নতুন রহস্যের হাতছানি, আর তার সঙ্গে প্রকৃতির বিচিত্র যে বদল, সে পার্বত্য এলাকার এক এক জায়গার এক এক রকম। যেমন পাখি, পশু, ফুলের শোভা সবই এক একটা অঞ্চল অনুযায়ী বদলে বদলে যায়, যদি আপনি খুব মন দিয়ে এগুলো পর্যবেক্ষণ করেন। আর যদি আপনার ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির, নেচার ফটোগ্রাফির শখ থাকে, তাহলে তো কথাই নেই, দেখতে দেখতে কি করে যে ঘন্টার পর ঘন্টা কেটে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। নাকুর ঢেউ খেলানো সবুজ উপত্যকা আর তার মাঝখানেই ছোট্ট ছোট্ট কাঠের বাড়ি একেবারে ছবির মতো ক্যানভাসের হয়ে আপনার সামনে উঠে আসবে।
আপনি দেখতেই থাকবেন একটু ক্লান্ত হবেন না।

পূরণও হবে না। পাহাড়ের প্রকৃতি এই জন্যই তো বার বার আমাদের টানে। এমনি করেই কাঞ্চনজঙ্ঘার কোলে দুটো দিন কাটিয়ে এবার বাড়ি ফেরার পথে পা বাড়াতে হবে। আসলে আসা যাওয়ার পথের মাঝেই তো আমাদের গোটা জীবনটা কেটে যায়। আপনি ফিরে যাবেন, আসবে অন্য কেউ আপনার ফেলে আসা পথ ধরে। নড়ি পাথর আর সবুজ পাহাড়কে সাক্ষী রেখে ভরে উঠবে তাঁরও অভিজ্ঞতার ঝুলি, তৈরি হবে টুকরো কিছু গল্প, পড়বে অন্য কেউ। এমনি করেই হয়তো অদূর ভবিষ্যতে পরিচিত হয়ে উঠবে অনামনি নাকু, মেতে উঠবে কোলাহলে, হয়তো রিলসের ভিড়ে সে দাজকের মতো জায়গাও করে নেবে। তবু পুরনো হবে না প্রকৃতি, হারিয়ে যাবে না পাহাড়, আর ফুরিয়ে যাবে না তাকে দুচোখ ভরে দেখার আনন্দ। এই আনন্দটুকুই তো আমাদের একমাত্র সম্বল, আর সেজন্যই তো আমাদের এই বারবার ঝোলা কাঁধে নিয়ে বেরিয়ে পড়া। তবে এবার এবার সবকিছু গুছিয়ে ট্রেনের পথে পা বাড়ানোর দিকে আপনাকে এগোতে হবে। রাতের মধ্যে জলপাইগুড়ি এসে ট্রেন ধরে পরের দিন সকালে বাড়ি। তাহলে শ্রোতা বন্ধু, এই বর্ষায় বা শীতের কুহাসায় রহস্য যদি আপনাকে খুঁজে পেতে হয়, তাহলে আসুন না এই পূর্ব সিকিমের অফবিট গন্তব্য নাকু গ্রাম থেকে ঘুরে যান। আসুন বেরিয়ে যান ভারতে, আজ এখানেই শেষ হল। একটু পরেই শুনবেন বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত বিশ্বের কাছে একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে উঠে আসছে। ভারত ও ফ্রান্স ও স্লোভাকিয়া ফলপ্রসূ সফর শেষ করে প্রধানমন্ত্রী নতুন দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন। প্রধানমন্ত্রী আজ বিকশিত ভারত রোজগার যোজনার আওতায় 2,400 কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করবেন। আগামীকাল তিনি তারকেশ্বর থেকে কিষাণ সম্মান নিধি প্রকল্পের 23তম কিস্তির অর্থ প্রদান করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বরে আন্তর্জাতিক সিকেল সেল দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দেবেন। বিশ্বকাপ ফুটবলে কানাডা কাতারকে 6-0, সুইজারল্যান্ড বসনিয়া হার্জেগোভিনাকে 4-1 গোলে হারিয়ে দিয়েছে। চেক প্রজাতন্ত্র দক্ষিণ আফ্রিকার মধ্যে ম্যাচটি 1-1 গোলে ড্র হয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে ভারত বিশ্বের কাছে একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে উঠে আসছে। গতরাতে প্যারিসে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে ভাষণ দেবার সময় তিনি বলেন, একসময় বিভিন্ন দেশের মধ্যে সম্পর্ক কেবল বাণিজ্যের উপর ভিত্তি করেই নির্ধারিত হতো, কিন্তু বর্তমানে বাণিজ্যের পাশাপাশি পারস্পরিক আস্থাও সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি দেশে একটি নির্ভরযোগ্য সরবরাহ ব্যবস্থা এবং স্থিতিশীল অংশীদারিত্ব চায়। প্রতিটি দেশে এমন অংশীদার খুঁজছে যাদের উপর দীর্ঘমেয়াদে আস্থা রাখা যায়। শ্রী মোদী বলেন, ভারত এমন সব খাতে বিনিয়োগ করছে যা আগামী প্রজন্মের জন্য বৃদ্ধি, উদ্ভাবন এবং নতুন সুযোগের পথ প্রশস্ত করবে। তিনি বলেন, ভারতের জয়যাত্রায় এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় যখন মানুষের আকাঙ্ক্ষা নতুন উচ্চতায় পৌঁছচ্ছে।
1: হর দেশ রিলায়েবল সাপ্লাই চেইন চাহতা হ্যায়, হর দেশ স্টেবল পার্টনারশিপ চাহতা হ্যায়, হর দেশ এসে সাথিও কি তলাশ মে হ্যায় জিন পর লম্বে সময় তক ভরোসা কিয়া যা সকে, আর এসে সময় মে ভারত বিশ্ব মে এক ট্রাস্টেড পার্টনার কে রূপ মে উভর রহা হ্যায়।
0: ফ্রান্স ও স্লোভাকিয়া সফরের তৃতীয় পর্যায়ে প্যারিসে ফলপ্রসূ সফর শেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন। ফ্রান্স সফর সমাপ্তির প্রাক্কালে সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় শ্রী মোদী বলেন যে, আগামী দিনগুলিতে ভারত ফ্রান্স বন্ধুত্ব আরও সুদৃঢ় হবে। প্রধানমন্ত্রী জানান, পারস্পরিক যোগাযোগ ও ফলাফলের দিক থেকে ফ্রান্সের এই সফরটি ছিল অত্যন্ত ব্যাপক। সফরের সূচনা হয়েছিল নিজ শহরে আয়োজিত ভারত ইনোভেটস কর্মসূচির মধ্য দিয়ে। এরপর G7 সম্মেলনের জন্য অ্যাভিয়ান এবং সর্বশেষে প্যারিসে তিনি ভিভাটিক শীর্ষ সম্মেলন ও একটি বিশাল জনসমাবেশে ভাষণ দেন এবং বিভিন্ন সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। শ্রী মোদী ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো, ফ্রান্স সরকার ও সে দেশের জনগণের উষ্ণ আতিথেয়তার জন্য বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ

প্রকাশ করেন। ফ্রান্স সফর শেষ করার সময় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য একটি হিন্দিতে বিদায়ী ভিডিও বার্তাও প্রদান করেছেন। এক বিবৃতিতে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল জানান যে প্রধানমন্ত্রী মোদীর এই সফর ভারত ফ্রান্সের বিশেষ বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্বে নতুন গতি সঞ্চার করছে এবং গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার যৌথ অঙ্গীকারকে আরও শক্তিশালী করেছে। তার সরকারের ১২ বছর পূর্তির এই সময় তিনি ফ্রান্সে এসেছেন। একথা উল্লেখ করেন যে গত ১২ বছরে ভারত বিভিন্ন ক্ষেত্রে অভাবনীয় এবং রূপান্তরমূলক প্রবৃত্তি অর্জন করেছে। এর আগে হ্যালো মোদী এবং ভারত মাতাকে জয় ধ্বনির মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হয়। ফ্রান্সে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের মানুষ বিপুল সংখ্যায় সমবেত হয়ে মোদী মোদী ও ভারত মাতাকে জয় স্লোগান দেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যায় ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স অ্যান্ড এল এআইআর নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লি থেকে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার আওতায় ২৪০০ কোটি টাকার আর্থিক সহায়তা প্রদানের সূচনা করবেন। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া জানিয়েছেন, গত বছরের আগস্ট মাস থেকে প্রায় ৬৩ লক্ষ শ্রমজীবীকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হয়েছে, এর মধ্যে ৩০% মহিলা। প্রধানমন্ত্রী আগামীকাল পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বর থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের ২৩তম কিস্তির অর্থ প্রদান করবেন। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক জানিয়েছে যে সারা দেশের ৯ কোটি ৪৪ লক্ষেরও বেশি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ১৮,৮৮০ কোটি টাকারও বেশি অর্থ স্থানান্তর হবে। এই কিস্তির মাধ্যমে ২ কোটি ১৮ লক্ষেরও বেশি মহিলা কৃষক উপকৃত হবেন। এই অর্থ প্রদানের ফলে ২০১৯ সালে ফেব্রুয়ারিতে প্রকল্পটি সূচনা হওয়ার পর থেকে পিএম কিষাণ প্রকল্পের আওতায় মোট বিতরণ করা অর্থের পরিমাণ ৪,৪৬,০০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে। শুধু পশ্চিমবঙ্গেই ৪৫,৩৫,০০০এর বেশি কৃষক এই সর্বশেষ কিস্তির আওতায় ৯০৭ কোটি টাকারও বেশি অর্থ পাবেন। এই উপলক্ষে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে কৃষি সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগেরও সূচনা করবেন। এর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা এবং পুনর্গঠিত আবহাওয়াভিত্তিক শস্য বিমা প্রকল্প। এগুলি লক্ষ্য হল ২০২৬-২০২৭ সালের মধ্যে রাজ্যের ১ কোটি ১০ লক্ষেরও বেশি কৃষককে বিমা সুরক্ষা প্রদান করা। দেশের ৪ রাজ্য থেকে ন্যূনতম সহায়ক মূল্য, বেশি পরিমাণে ডাল ও তৈলবীজ সংগ্রহে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান। তামিলনাড়ু, গুজরাট, উত্তরপ্রদেশ ও হরিয়ানা থেকে এগুলি সংগ্রহ করা হবে। সবথেকে বেশি ডাল ও তৈলবীজ সংগ্রহ করা হবে উত্তরপ্রদেশ থেকে। গুজরাট থেকে ১৮,২৫০ মেট্রিক টন মুগ ডাল সংগ্রহ করা হবে। হরিয়ানা থেকে সংগ্রহ করা হবে ২,১১৫ মেট্রিক মুগ ডাল। তামিলনাড়ু থেকে কেনা হবে ৯৯০ মেট্রিক টন মুগ ডাল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বরে আন্তর্জাতিক সিকেল সেল দিবস উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর তিনি ওড়িশার রায়রংপুরে যাবেন, সেখানে তিনি বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পেরও সূচনা করবেন। এর মধ্যে রয়েছে এইমস ভুবনেশ্বরের উদ্যোগে আয়োজিত একটি মেডিকেল ক্যাম্প, খনি প্রভাবিত গ্রামগুলির জন্য পাইপলাইনের মাধ্যমে বৃহৎ পরিসরে পানীয় জল সরবরাহ প্রকল্প, ব্রহ্মকুমারীদের মাতৃশক্তি ভবন এবং একটি বিশেষ সার্কিট হাউস। এর আগে গতকাল রাষ্ট্রপতি বেতুলে প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আধ্যাত্মিক জাগরণের মাধ্যমে জনজাতি সম্প্রদায়ের ক্ষমতায়ন বিষয়ক একটি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে সমবেতদের উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন যে দেশের উন্নয়নের জন্য জনজাতি সম্প্রদায়ের ক্ষমতায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেতুল সফরের পর রাষ্ট্রপতি মুর্মু খান্ডোয়া জেলার ওঙ্কারেশ্বরে পৌঁছান। তিনি ওঙ্কারেশ্বর ও মামলেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরে পূজা দেন। সফরের পরবর্তী পর্যায়ে রাষ্ট্রপতি মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ওড়িশার ময়ূরভঞ্জ জেলার পাহাড়পুর গ্রাম পরিদর্শন করবেন।
মেঘালয়, অসম, সিকিম ও হিমালয় পাদদেশে সংলগ্ন উত্তরবঙ্গে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর। এছাড়াও অরুণাচল প্রদেশ, বিহার, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, তামিলনাড়ু, পুদুচেরি ও করাইকালে বৃষ্টির সম্ভাবনা।

রয়েছে। পাকিস্তানের উত্তর পশ্চিমের খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি গুরুদ্বার বুধবার শিখ সম্প্রদায়ের এক দম্পতিকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে। পেশোয়ার থেকে প্রায় 60 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত মারদান শহরের বাবু মহল্লা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা গুরুদ্বারের ভিতরে এসে গুলি চালালে জগন্নাথ ও তার স্ত্রী আসমা

নিয়ে দেশে মোট 666 জনের মৃত্যু হল। ফুটবল বিশ্বকাপে আজ গ্রুপ এর ম্যাচে মেক্সিকো দক্ষিণ আফ্রিকার মুখোমুখি। শেষ খবর পাওয়া অনুযায়ী কোনো দলই গোল করতে পারেনি। গতরাতে কানাডা কাতারকে 6-0 গোলের বিরাট ব্যবধানে হারিয়ে দিয়েছে। অন্য ম্যাচে সুইজারল্যান্ড বসনিয়া হার্জেগোভিনাকে 4-1 গোলে হারিয়ে দিয়েছে। চেক প্রজাতন্ত্র দক্ষিণ আফ্রিকার মধ্যে ম্যাচটি 1-1 গোলে ড্র হয়। আজকে সিয়াটল স্টেডিয়ামে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। শেষ করবার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত বিশ্বের কাছে একটি নির্ভরযোগ্য অংশীদার হয়ে উঠছে। ফ্রান্স ও স্লোভাকিয়া ফলপ্রসূ সফর শেষ করে প্রধানমন্ত্রী নতুন দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন। প্রধানমন্ত্রী আজ বিকশিত ভারত রোজগার যোজনার আওতায় 2400 কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করবেন। আগামীকাল তিনি তারকেশ্বর থেকে কিষাণ সম্মান নিধি প্রকল্পের 23তম কিস্তির অর্থ প্রদান করবেন। খবর শেষ হল স্থানীয় সংবাদ এরপরেই।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের 23তম কিস্তির টাকা প্রদান করবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ ভোরে আন্তর্জাতিক যোগ দিবসের প্রচার উপলক্ষে দৌড়ছে ধ্যানের মূল অনুষ্ঠানে কলকাতা পুরসভা থেকে
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন সকালের আড্ডা, উপস্থাপনায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য।

প্রিয় শ্রোতা বন্ধুদের সুপ্রভাত জানিয়ে শুরু করে দিলাম আজকের সকালের আড্ডা। আজকের সকালটা একটু অন্যরকম, তাই না? বেশ কয়েকদিনের টানা গরমের পর গত রাতে বেশ বৃষ্টি হয়েছে, তাই ভরপুরে মন নিয়ে এই মুহূর্তে যারা রেডিও কিংবা নিউজ অন ইয়ার অ্যাপে কান পেতেছেন সকালের আড্ডা শুনবেন বলে, তাদের জন্য আজ থাকছে কি অনেক রকম গল্প, যেমন বিশিষ্ট মানুষদের কথা, আশপাশের কিছু আকর্ষণীয় ঘটনা, থাকবে নতুন আবিষ্কারের খবর, সচেতনতার বার্তা, আবার জানা অজানা এবং দৃষ্টিকোণ। এ তো আমাদের প্রত্যেক দিনের সকালের আড্ডার অন্যতম আকর্ষণ। আর এখন ফুটবল বিশ্বকাপের মরশুমে সেই নিয়েও কথা হবে, তবে অনুষ্ঠানের নাম যখন সকালের আড্ডা, তাই এই সব কিছুর সঙ্গে অবশ্যই থাকবে মন ভালো করা কিছু গান। শুরুতেই কি গান শুনবো? যদিও গত রাতে বেশ বৃষ্টি হয়েছে, মন ফুরফুরে, তবু আষাঢ় মাসের এই সকালে একখানা আষাঢ়ের গান দিয়েই শুরু হোক আজকের সকালের আড্ডা। গানে গানে শ্রাবণী সেন।

ঘুরে বেড়াতে যাক, তাকে তো ধরে বেঁধে সকালের আড্ডায় নিয়ে আসতেই হবে, কেননা আড্ডা যে সবেই শুরু হয়েছে। তাই শুরুতেই আড্ডা এগিয়ে চলুক তার শর্ত মাফিক। শুরুতেই আজ কি বলবো, শুরুতেই আজ যার কথা বলবো বিশ্ব সাহিত্যে তার জনপ্রিয়তা তুখোড় লেখনের জন্য। প্রমাণস্বরূপ জীবনের দ্বিতীয় উপন্যাস মিডনাইটস চিলড্রেন লিখে পেলেন বুকার প্রাইজ। চতুর্থ উপন্যাস দ্য স্যাটানিক ভার্সেস প্রকাশের পরই বিশ্বজুড়ে তোলপাড়, জারি হলেও তাঁর মৃত্যুর ফরমান। বিশ্ব সাহিত্যের এহেন বিতর্কিত উপন্যাসিক এবং প্রাবন্ধিক সলমান রুশদির আজ জন্মদিন। 1947 সালের 19 জুন মুম্বাইয়ের এক পারসি পরিবারে জন্মগ্রহণ করা এই ব্যতিক্রমী মানুষটি ঘুরে বেড়িয়েছেন সাহিত্যের ভুবনে, কখনো নিজের নামে, কখনো ছদ্মনামে, কখনো প্রকাশ্যে, আবার কখনো আত্মগোপন করে লিখে গেছেন একের পর এক বই, উপন্যাস, প্রবন্ধ, স্মৃতিকথা, ছোটদের জন্য লেখা। তাঁর জীবনকে যেমন সমৃদ্ধ করেছে, আমরাও তো সমৃদ্ধ হই। তিনি সারা জীবন ধরে কত যে সম্মান পেয়েছেন, রানী দ্বিতীয় এলিজাবেথ তাকে নাইট ব্যাচেলর উপাধি দিয়েছেন। দ্য টাইমসের বিচারে 1945 সালের পর থেকে বিশ্বের প্রথম 10 জন সেরা সাহিত্যিকের একজন হয়ে উঠতে পেরেছিলেন তিনি। কী কী লিখে গেছেন, অসংখ্য লেখা লিখে গেছেন, তার মধ্যে যে কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ, তার মধ্যে রয়েছে ইমাজিনারি হোমল্যান্ড, হারুন অ্যান্ড দ্য সি অফ স্টোরিজ, দ্য মুরস লাস্ট সাই, আজও অন্যতম সেরা বইয়ের তালিকায় জায়গা করে রেখেছে। অথচ কি আশ্চর্য দেখুন, তিনি নাকি লেখক হতে চাননি, হতে চেয়েছিলেন অভিনেতা। চেয়েছিলেন মিডনাইট চিলড্রেনের মতো কোনো গল্প থেকে যদি কখনো কোনো ছবি বানানো হয় তাহলে সেখানে তিনি অভিনয় করবেন, কেননা তার মনে হয় আজকের পৃথিবীতে একজন লেখক হওয়া সবচেয়ে দুরূহ ব্যাপার। আর এই কঠিনকে ভালোবেসেই আজ সাহিত্যের জগতে ব্যতিক্রমী হয়ে সলমান রুশদি স্বমহিমায় বিরাজ করছেন। আজ তার জন্মদিন, তাই তার এই জন্মদিনে তার বর্ণময় জীবন থেকে ছিটে ফোটা আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। তার কারণ, এছাড়া তো উপায় নেই, এমনই মানুষ আমাদের চারপাশে রয়েছেন যারা তাদের লেখনী দিয়ে, তাদের চিন্তা দিয়ে প্রত্যেক দিন নতুন ভোরের গল্প লেখেন, স্বপ্ন বোনেন, আর সেই স্বপ্ন পৌঁছে যায় দেশ দেশান্তরে, পথে প্রান্তরে।

0: একজন দাতার দান করা রক্তকে এক ইউনিট রক্ত বলা হয়। বর্তমানে এক ইউনিট হল 350 মিলিলিটার। রক্তদান মহদান, মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে দান করা রক্ত অমূল্য।
1: সচেতনতার বার্তা নিয়ে এগিয়ে চলি সকালের আড্ডার নিজের পথে। এখন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো। আজ 19 জুন একটি বিশেষ দিন। সেই প্রসঙ্গে আসার আগে আমার রবীন্দ্রনাথকে মনে পড়ছে। কেন পড়ছে? তবে রবীন্দ্রনাথ নন, রবীন্দ্রনাথের একটি কবিতা। তিনি লিখেছিলেন তার বাউল কবিতায়, ভুলিয়ে দিয়ে পড়া আমায় শেখাও সুরে করা, তোমার তালা ভাঙার পাঠ আর কিছু না চাই, যেন আকাশখানা পাই আর পালিয়ে যাবার মাঠ। তবু আজ কোনো মাঠের কথা নয়, বলবো না তালা ভাঙার কথাও, তবে কি বলবো, বলবো বই পড়ার কথা। কেননা প্রযুক্তির আগ্রাসন মলাটবন্দি কালো অক্ষরগুলোকে আমাদের থেকে রোজ একটু একটু করে সরিয়ে দিচ্ছে। শীতের দুপুরে রোদে পিঠ রেখে গল্প বই পড়ার আনন্দ, পড়ার বইয়ের নিচে প্রিয় লেখকের বইটা আড়াল করে কাটানো সকালের সন্ধেগুলো এখন বড় একলা হয়ে গেছে, তাই না? অথচ এই বইয়ের মধ্যেই তো হাজারো কল্পনার ঘরবাড়ি। আর কে না জানে বলুন তো, কল্পনা না থাকলে কিচ্ছু সৃষ্টি হবে না। তাই বই হাতে নিয়ে বই পড়ার গুরুত্বকে আবারও উপলব্ধি করার জন্য প্রত্যেক বছর 19 জুন দিনটি আমাদের দেশে পালিত হয়ে আসছে ন্যাশনাল রিডিং ডে হিসেবে। তবে এর পেছনে রয়েছেন কেরালার একজন বিশিষ্ট শিক্ষাবিদ এবং সমাজকর্মী, যাকে ভারতের গ্রন্থাগার আন্দোলনের জনক বলা হয়। তিনি পুথুভাইল নারায়ণ পানিকর। তাঁর কাজকে সম্মান জানাতে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2017 সালের থেকে আজকের দিনটিকে জাতীয় পঠন পাঠন দিবস হিসেবে ঘোষণা করেন। তবে তার আগে থেকেই কেরলে এই দিনটি তাদের রাজ্যের জাতীয় পঠন পাঠন দিন হিসেবে ছিলই, তবে এখন সেটা জাতীয় হয়ে গেছে। আসলে সাক্ষরতা থেকে সমাজ চেতনা, সবেতেই বইয়ের অবদান, সে কথা তো আমাদের ভুললে চলবে না। আর তার জন্য শুধুই 19 জুন নয়, বই আমাদের রোজের সঙ্গী হোক। কেননা বই তো পারে আমাদের বুদ্ধির গোড়ায় জল দিতে আর সার দিতে।

0: আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
1: সকালের আড্ডায় এবার একটু খেলার খবরের দিকে যাই। গত 11 জুন থেকে শুরু হয়ে গেছে ফুটবল বিশ্বের মহারণ। ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলাও চলছে জোর কদমে। কেউ গলা ফাটাচ্ছেন মেসির জন্য, কেউ রোনাল্ডো, আবার এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র, সালা বা ইয়ামালের সমর্থকও কিছু কম নেই। ফিফার জ্বরে সারা পৃথিবীর মতো আক্রান্ত ফ্যাশন দুনিয়াও। তাই ওপার বাংলার নানান বুটিক সেজে উঠেছে আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন আর ব্রাজিলের জার্সির আদলে। দেদার বিক্রি হচ্ছে জার্সি রঙা শাড়ি। শাড়ির নকশায় আর্জেন্টিনার চাহিদাই সবচেয়ে বেশি, এরপরেই রয়েছে ব্রাজিলের স্থান। ফুটবল বিশ্বকাপের এমন মজাদার খবর আপনাদের সামনে অবশ্যই তুলে আনব, তবে একটা গানের ওপারে।

আকাশ কুসুম কল্পনা যতই থাক, এবার আমাদের ফুটবলের মাঠের দিকে পা বাড়াতে হবে, কেননা রয়েছে ফুটবলের খবরে। আর এই যে বললাম ফুটবল মহারণ চলছে, সেই যুদ্ধে সামিল আকাশবাণী মৈত্রীও। ইতিমধ্যেই আকাশবাণী মৈত্রীর ফেসবুক পেজে একটি পোস্ট করা হয়েছে, যেখানে আপনাদের থেকে জানতে চাওয়া হয়েছে এবারের ফুটবল বিশ্বকাপ আপনাদের কেমন লাগছে, কেমন উপভোগ করছেন। সেই ডাকে সাড়া দিয়ে ইতিমধ্যেই আপনারা নানান মতামত আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, তেমনই দুজনের মতামত আজ পড়ব। তার মধ্যে একজন অমর মুখোপাধ্যায় সোধপুর কলকাতা থেকে কি লিখছেন, তিনি লিখছেন, বিশ্বকাপ জ্বরে আক্রান্ত আমিও, বেশি রাত জাগতে পারি না, কিন্তু খেলা দেখার উত্তেজনায় ঘুম পালিয়ে গেলেও তার রেশ থেকে যাচ্ছে পরের দিন পর্যন্ত, কি আর করা যাবে, চার বছর অন্তর অন্তর এইটুকু যে মেনে নিতেই হবে। সত্যি তো এইটুকু মানবার জন্য বাঙালিরা জান লড়িয়ে দিতে পারে। এবার অমর মুখোপাধ্যায়ের থেকে চলে যাই অংশুমান গুহ মজুমদারের কমেন্টের কাছে। তিনি কি লিখছেন, তিনি লিখছেন, তাহলে ফের আর্জেন্টিনা কিনা সেটা বলার সময় এখনও আসেনি, সবই একটা মাত্র ম্যাচ হয়েছে, ধারাবাহিকভাবে ভালো খেলতে পারবে কিনা সেটা দেখার, কিন্তু এটা নিয়ে কোনো দ্বিমত নেই যে ফের মেসি, পৃথিবীর সর্বকালীন শ্রেষ্ঠ ফুটবলার মেসি। অনেক ধন্যবাদ অমর মুখোপাধ্যায়কে এবং অংশুমান গুহ মজুমদারকে তাদের মতামত আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তবে এইভাবেই আপনারা আমাদের পাশে থাকুন, আমাদের এই যে ফুটবলের মহারণে সামিল হওয়া তার সঙ্গে থাকুন, আর আপনাদের মতামত সময় মতো আপনাদের কাছে আমাদের কাছে পৌঁছে দিন। ফুটবলের কথাই যখন হলো, এবার একটু অন্যরকম খবরটি, তবে অবশ্যই ফুটবলের খবর। ভারত ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ না করতে পারলেও আমাদের এই রাজ্যের বীরভূম জেলার একজন ফটোগ্রাফার শোভনাথ মুখোপাধ্যায়ের তোলা একটি ছবি দ্বিতীয় স্থান অধিকার করে নিয়েছে ফিফা ওয়ার্ল্ড কাপ ফটোগ্রাফি কম্পিটিশনে। একদল বাচ্চা ছেলে কাদার মধ্যে ফুটবল নিয়ে খেলা করছে। আমাদের এই চেনা দৃশ্যকেই ক্যামেরাবন্দি করে মেক্সিকোর ফিফা ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামের ডিসপ্লে জোনে জায়গা করে নিয়েছেন তিনি। তবে এ গৌরব শুধু তাকেই নয়, সম্মানিত করেছে আমাদের দেশকে, কেননা ভারতবর্ষের মজ্জায় যে কতখানি মিশে আছে ফুটবল আবেগ, তা যেন সারা বিশ্বের কাছে এই ছোট্ট ফটোগ্রাফির মাধ্যমে তিনি পৌঁছে দিতে পেরেছেন। সোমনাথবাবুকে অসংখ্য ধন্যবাদ।

খেলার খবর তো অনেক হলো, তবে আজ নয়, এবার আমাদের সকালের আড্ডার গতিপথ অন্যদিকে ঘুরবে। কেননা ঘড়ির কাঁটা বলছে এখন সকাল আটটা, আর সকাল আটটাতেই আমরা থাকি দৃষ্টিকোণ নিয়ে। আজকে দৃষ্টিকোণে শুনবেন ওস্তাদ আলী আকবর খানের স্মরণে একটি প্রতিবেদন, প্রযোজনায় আকাশবাণী মৈত্রী সংবাদ।

ওস্তাদ আলী আকবর খান জন্ম অধুনা বাংলাদেশের ব্রাহ্মণবেড়িয়ার শিবপুর গ্রামে। মাহিয়ার ঘরানার এই শরদিয়ার জন্মের পরপরই বাবা আলাউদ্দিন খান এবং মা মদিনা বেগমের সঙ্গে পাড়ি দিয়েছিলেন মধ্যপ্রদেশের মাহিয়ারে। ওস্তাদ আলাউদ্দিন খান সাহেব ছিলেন মহারাজার দরবারি সঙ্গীত শিল্পী। কাকা আফতাবউদ্দিন খানের থেকে পাখোয়াজ ও তবলা এবং বাবার কাছে চলত শরদের তালিম। এমনকি মাঝে মাঝে রেয়াজ করতেন দিনে 18 ঘণ্টারও বেশি। এমনই ছোটবেলা কেটেছে ওস্তাদ আলী আকবর খানের।

আলী আকবর খানের প্রথম জনদরবারে শরৎ পরিবেশন 1936 সালে মাত্র 13 বছর বয়সে। তার ঠিক 3 বছর পর বন্ধু রবিশঙ্করের সঙ্গে প্রথম যুগলবন্দী। এর বেশ কিছুদিন পর রবিশঙ্কর এবং আলী আকবর খান মাহিয়ার ব্যান্ড ছেড়ে দেন। রবিশঙ্কর চলে যান বম্বে আর আলী আকবর খান যোগ দেন লখনৌ অল ইন্ডিয়া রেডিওতে কনিষ্ঠতম সঙ্গীত পরিচালক হিসেবে। বয়স তখন মাত্র 21। তবে বন্ধু রবিশঙ্করের সঙ্গে জড়িয়ে পড়েন আত্মীয়তায়। আলী আকবরের সহোদরা অন্নপূর্ণা দেবীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রবিশঙ্কর। দুই বন্ধুর যুগলবন্দী শ্রোতাদের মুগ্ধ করেছে বারে বারে।

শুধুই যে সরদিয়া হয়ে থেমে থেকেছেন ওস্তাদ আলী আকবর খান তা কিন্তু নয়, তৈরি করেছেন আলী আকবর কলেজ অফ মিউজিক তার প্রাণীর শহর কলকাতায়। একবার বাজাতে এসে বলেছিলেন, কলকাতা তাকে স্রষ্টা তৈরি করেছে, দিয়েছে শিল্পীর সম্মান, আর সারা পৃথিবী তাকে দিয়েছে সরদিয়ার পরিচয়। সত্যজিৎ রায়ের দেবী ছবির জন্য কাজ করতে গিয়ে বলেছিলেন, এ ছবি তাদের দুজনের সন্তান।

প্রথম ছবি বলে পারিশ্রমিক নেননি, পরে অবশ্য কাজ করেছেন মার্চেন্ট আইভরির দ্য হাউস হোল্ডার এবং লিটল বুদ্ধার জন্যও। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে কাটিয়েছিলেন শেষ কটা দিন। আট সন্তানের ছজন বেছে নিয়েছেন গান বাজনা। আলী আকবরের পুত্র সিরাজ আলী খানও তুলে নিয়েছেন।

ওস্তাদ আলী আকবর খান অপছন্দ করতেন তাড়াহুড়ো। বলতেন, কোনো কিছুই দ্রুত শিখে ফেলা যায় না। যদি তুমি 10 বছর অধ্যাবসায় থাকো, তবে নিজেকে খুশি করতে পারবে। 20 বছর পর খুশি হবেন শ্রোতা, 30 বছর পর হয়তো গুরু, কিন্তু প্রকৃত শিল্পীর শিক্ষার

ওস্তাদ আলী আকবর খানের স্মরণে আজকের দৃষ্টিকোণ এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী মৈত্রী সংবাদ। সকালের আড্ডায় রয়েছেন, তবে সকালের আড্ডা মানে তো শুধুই কাজের কথা নয়।

আড্ডা থাকলে অবধারিতভাবে গান থাকবে। তাই এখন অনেক কথা বলা বাকি, তবে একটা গানের ওপারে মান্নাদের সেই গানটাই শোনাই চলুন, যে গান শুনলে মনে হয় এক্ষুনি কালো মেঘ ঝমঝমিয়ে বৃষ্টি নামাবে।

0: কেউ সানস্ট্রোকে আহত হয়েছে বুঝতে পারলে তাকে এনে শুইয়ে দিন ছায়ার মধ্যে, তুলনামূলকভাবে ঠান্ডা জায়গায়। শরীরের তাপমাত্রা স্বাভাবিক মাত্রায় আনতে ভেজা কাপড় দিয়ে তার শরীর মুছে দিন, সম্ভব হলে জলের ছিটে দিন। যোগাযোগ করুন চিকিৎসকের সঙ্গে। রোদে দাঁড় করিয়ে রাখা গাড়ির মধ্যে শিশুদের রাখবেন না, এতে তাদের শরীরে সমস্যা দেখা দিতে পারে। কিছু সময় অন্তর অন্তর শিশুদের জল পান করাতে ভুলবেন না।
1: শ্রোতাবন্ধু, দেখুন, এই যে প্রত্যেক বছর গরম একটু একটু করে বেড়ে চলেছে, প্রকৃতির মধ্যে নানান অস্বাভাবিক পরিবর্তন দেখা দিচ্ছে। তার কারণ নিঃসন্দেহে প্রকৃতির প্রতি আমাদের এই অবহেলা। ধ্বংস হয়ে যাচ্ছে বনাঞ্চল, পাহাড়ে জমছে আবর্জনার স্তূপ, সমুদ্রও কি বাদ যাচ্ছে? যাচ্ছে না তো। প্লাস্টিক থেকে মাছ ধরার ছেঁড়া জাল সবই জমা হচ্ছে জলের তলায়, আর তার ফলে একের পর এক জলজ প্রাণী মারা যাচ্ছে। এমন এক বিপন্ন পরিস্থিতিতে মাত্র 12 বছরের একটি বাচ্চা মেয়ে অসাধ্য সাধন করে চলেছে। মেয়েটি চেন্নাইয়ের, নাম থারাগাই আরা।

কারখানা, সমুদ্রের তলদেশ থেকে 7,000 কিলোগ্রাম প্লাস্টিক সে সরাতে সক্ষম হয়েছে। 5 বছর বয়স থেকে বাবার সঙ্গে স্কুবা ডাইভিং করতে করতে সমুদ্রের তলার রঙিন বিস্ময় তাকে যেমন রোমাঞ্চিত করেছে, তার থেকে অনেক বেশি আতঙ্কিত হয়েছে এই তলার ভয়ঙ্কর ছবিটা। কারণ সমুদ্র তো শুধু তার কাছে নীল জলের হাতছানি নয়, তার কাছে সমুদ্র অসংখ্য জলজ প্রাণীর বাড়ি ঘর। তাই হুশিয়ান্স লিটল গার্ল সাঁতার কেটে এই অসাধ্য সাধন করে চলেছে। তবে শুধু এটুকুতেই সে নিজেকে সীমাবদ্ধ রাখেনি, স্কুল কলেজে পৌঁছে গেছে, সেখানে প্লাস্টিক ব্যবহারের ক্ষতিকারক দিক তুলে ধরেছে, অনুরোধ জানিয়েছে জলজ প্রাণী বাঁচানোর। মাত্র কদিন আগেই আমরা বিশ্ব পরিবেশ দিবস পালন করেছি। আজ আপনাদের সামনে চেন্নাইয়ের এই ছোট্ট মেয়ে থারাগাইয়ের কথা কেন তুলে ধরলাম বলুন তো? একটাই কারণ, যাতে ওর থেকে আমি আমরা প্রত্যেকে শিখতে পারি কী করে পরিবেশের প্রতি যত্নবান হতে হয়, সত্যিকারের ভালোবাসতে হয় আমাদের এই প্রিয় পৃথিবীটাকে। আর পৃথিবীকে আমরা যত বেশি ভালোবাসব, তত বেশি করে পৃথিবীর চাবি আমাদের কাছে আরও বেশি করে উন্মুক্ত হয়ে যাবে।

পৃথিবীর চাবি আমাদের হাতে থাক, সেই আশাটুকু নিয়ে এবার চোখ রাখি আবহাওয়ার খবরে। আবহাওয়া বলছে আজ কলকাতা ও তার আশপাশের আকাশ প্রধানত মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আজ দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 35 ডিগ্রি ও 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.7 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা 24.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2.4 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকবে সর্বোচ্চ 95% এবং সর্বনিম্ন 62%।

শ্রোতা বন্ধু, আমাদের এই পৃথিবীটা তো খুব দ্রুত বদলে যাচ্ছে, তাই তার সঙ্গে পাল্লা দিয়ে বিজ্ঞানীদের চিন্তা ভাবনাতেও যাকে বলে বিপ্লব ঘটছে। বিকল্প পন্থা নিয়ে তারা নানা রকম পরীক্ষা নিরীক্ষা করে চলেছেন। তারই ফলস্বরূপ সামনে এসেছে এক নতুন আবিষ্কারের কথা, সেটি এবার আপনাদের বলি। জানা যাচ্ছে এমন এক উদ্ভিদ নাকি তারা আবিষ্কার করে ফেলেছেন, সে গাছ নিজেই নিজেকে আলোকিত করতে পারে এবং তার পাশাপাশি এক একটা শহরকেও আলোকিত করতে পারে। শুনে অবাক হচ্ছেন কি? তাহলে অবাক হওয়া আরও বাকি। শুনুন, একদল চীনা বৈজ্ঞানিক অর্কিড, সূর্যমুখী, চন্দ্রমল্লিকার মতো 20টির বেশি প্রজাতির গাছের শরীরে জোনাকি পোকা এবং আলো উৎপাদন করতে পারবে এমন ছত্রাকের জিন প্রতিস্থাপন করেছে, আর তার ফলে এক বিশেষ ধরনের উদ্ভিদের জন্ম হয়েছে। আর সেই উদ্ভিদ কী করছে? সে নিজেই নিজেকে আলোকিত করতে পারছে। সেই উদ্ভিদের শরীর থেকে মৃদু আলো বেরোচ্ছে, আর সেই আলো ধীরে ধীরে এক একটা অঞ্চলকে আলোকিত করছে। তাহলে ভাবুন তো, একসঙ্গে এতগুলো গাছ যদি নিজেই নিজেকে আলোকিত করতে পারে, তাহলে তো সত্যি সত্যি আলোর খরচ কমে যাবে, ইলেকট্রিক ব্যবহার করতে হবে না, মানে সোলারেরও বিকল্প এসে গেল বলছেন। আর এমন করে যদি সন্ধেবেলায় প্রত্যেকটা গাছ প্রদীপের মতো জ্বলে থাকে বা জোনাকির মতো মিটমিট করে, তবে সে আলো যেমন আলোকিত করবে সেই শহরকে বা সেই গ্রামকে, তেমন করেই সৌন্দর্যও তো আলাদা করে বেড়ে যাবেই, তাই না? তাই এমন এক গাছ যা সৌন্দর্য এবং আলো দুই দিতে পারে, তেমন আবিষ্কার ইতিমধ্যেই হয়ে গেছে। এবার শুধু সামনে আসার অপেক্ষায়, মানে আমার আপনার বাড়ির উঠোন শোভা করার অপেক্ষায়। দেখা যাক সে গাছ আমরা কবে পাই। তবে সেই আশাটুকু নিয়ে এবার চলে যাই জানা অজানায়।

0: ভারতের ভূগর্ভে জ্বালানির মানচিত্র শুনছেন ধারাবাহিক কথিকা, আজ দ্বিতীয় পর্ব, বলছেন সুনীত রায়।
1: ভারতের যে কোনো সকালে শক্তির একটা নীরব নৃত্যনাট্য উন্মোচিত হয়। কলকাতার কোনো রান্নাঘরে প্রেশার কুকারের নিচে এলপিজির নীল শিখা হিসিস করে জ্বলে। শত শত কিলোমিটার দূরে দিল্লি মুম্বাই এক্সপ্রেস হাইওয়ে ধরে একটা মালবাহী ট্রাক গুনগুন করতে করতে এগিয়ে চলে, যার ইঞ্জিন ডিজেলে পুড়ছে। চেন্নাই বিমানবন্দরে একটা জেট বিমান গর্জন করতে করতে রানওয়ে ধরে ছুটে চলেছে, আর অ্যাভিয়েশন টার্বাইন ফুয়েল তাকে আকাশের দিকে উড়ে যেতে সাহায্য করছে। ভিন্ন ভিন্ন দৃশ্য, ভিন্ন ভিন্ন জ্বালানি, কিন্তু সব কিছুর উৎস একটাই, ভূগর্ভের গভীরে থেকে আহরিত অপরিশোধিত তেল আর প্রাকৃতিক গ্যাস। পেট্রা কথার অর্থ হল শিলা, আর ওলিয়াম কথার অর্থ হল তেল। তাই শিলাস্তরের মধ্যে থেকে যে তেল পাওয়া যায় সেটা হলো পেট্রোলিয়াম বা খনিজ তেল। পাললিক শিলাস্তরেই এদের পাওয়া যায়।

0: পেট্রোলিয়াম জ্বালানিটি পোড়ালে খুব কম ধোয়া হয় আর কোনো ছাই থাকে না। পেট্রোলিয়ামের এই চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য কয়লার চেয়ে এর গুরুত্ব অনেকটা বেশি। কিন্তু সব পাললিক শিলাস্তরে তেল পাওয়া যায় না। পেট্রোলিয়াম ভূতত্ত্বে তেলের রান্নাঘরটি সূক্ষ্ম কণাযুক্ত জৈব পদার্থে সমৃদ্ধ পাললিক শিলা হতে হবে, যার মধ্যে সবচেয়ে সাধারণ হল সামুদ্রিক শেল, চুনাপাথর বা কয়লা। তেল রান্নাঘরে তৈরি হওয়ার পর যে পাললিক শিলাস্তরে জমা হয় সেটি প্রধানত বেলে পাথর বা ক্লাস্টিক, আর চুনাপাথর ডলোমাইট অর্থাৎ কার্বনেট। বিরল ক্ষেত্রে ফাটলযুক্ত আগ্নেয়শিলা বা রূপান্তরিত শিলাস্তরের মধ্যেও তেলের ভাণ্ডার দেখতে পাওয়া যায়। অবশ্য তেল সাধারণত অ্যান্টিক্লাইনের চূড়ায় পাওয়া যায়, যেখানে পাললিক শিলাস্তরগুলো হেলানো, ভাঁজযুক্ত আর ঢেউ খেলানো থাকে। ভারতে পেট্রোলিয়াম প্রক্রিয়াটি 30 লক্ষ বছর আগে টার্সিয়ারি যুগে শুরু হয়েছিল। ভারতের অধিকাংশ তেল টার্সিয়ারি যুগের পাললিক শিলাস্তরের মধ্যে অ্যান্টিক্লাইন বা ফল্ট ট্র্যাপের মধ্যে সংরক্ষিত থাকে। ভারতে 1 লক্ষ বর্গ কিলোমিটার বা 42% এলাকা পাললিক শিলাস্তরে বিস্তৃত। মেসোজোয়িক ও টার্সিয়ারি যুগে 10 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে সামুদ্রিক অববাহিকা তৈরি হয়েছিল। জলজ জীবন, বিশেষ করে উদ্ভিদ ও প্রাণীর ক্ষুদ্র আণুবীক্ষণিক রূপের সমাহার প্রচুর পরিমাণে বিশাল এলাকা জুড়ে এই সামুদ্রিক আবহাওয়ায় বিস্তৃত ছিল। বিশেষ করে নিম্ন ও মধ্য টার্সিয়ারি যুগ তেল গঠনের জন্য অত্যন্ত অনুকূল পরিবেশ ছিল। এই সময় উপসাগর, মোহনা, বদ্বীপ আর তাদের সংলগ্ন স্থলভাগে ঘন বন ও সামুদ্রিক জীবজন্তুর প্রাচুর্য ছিল ভরপুর। উপকূলীয় আর সমুদ্র উপকূলবর্তী উভয় অংশে পাললিক এলাকাটি 27টি অববাহিকা দিয়ে তৈরি। মুম্বাই হাই, ক্যাম্বি উপসাগর আর আসাম সবচেয়ে উৎপাদনশীল এলাকা। ভারতের স্থলভাগে তেল উৎপাদনের অঞ্চলগুলি হল উত্তর পূর্ব ভারতের ব্রহ্মপুত্র উপত্যকা, রাজস্থানের বারমের এলাকা, পশ্চিম ভারতের গুজরাট উপকূল, তামিলনাড়ুতে কাবেরী নদীর উপকূলীয় অববাহিকা, অন্ধ্রপ্রদেশের স্থলভাগ আর সমুদ্রভাগ, দুটো জায়গাতেই তেলের মজুদ ভাণ্ডার রয়েছে। ভারতের প্রাচীন তেল উৎপাদনকারী রাজ্য হল আসাম। প্রধান তেলবাহী স্তরটি উচ্চ আসামে ব্রহ্মপুত্র উপত্যকা বরাবর 320 কিলোমিটার দূরত্ব পর্যন্ত বিস্তৃত। গুজরাটের আঙ্কলেশ্বর, ক্যাম্বে বা লুনেজ, আহমেদাবাদ, কালোল, নওগাম, কোসাম্বা, কায়ানা, বারকোল, মেহসানা, সানন্দ এই অঞ্চলের গুরুত্বপূর্ণ তৈলক্ষেত্র। রাজস্থান ভারতের বৃহত্তম স্থলভাগের তেল উৎপাদনকারী রাজ্য। ভারতের অফশোর উৎপাদনে পশ্চিম উপকূলের মুম্বাই হাই, বেসিন আর আলিয়াবেদ বিশেষভাবেই উল্লেখযোগ্য। পূর্ব উপকূলে রয়েছে গোদাবরী, কৃষ্ণা, কাবেরী নদীর অববাহিকা এবং গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে তেল ও গ্যাস উৎপাদনের বিশাল সম্ভাবনা রয়েছে। কৃষ্ণা গোদাবরী অফশোর অববাহিকা রাওয়া ক্ষেত্রটি একটি গুরুত্বপূর্ণ তেলের ভাণ্ডার। কাবেরী নদীর উপকূলীয় অববাহিকায় অবস্থিত নারিমানাম ও কভিলাপ্পল তেলের ক্ষেত্রগুলি খুবই গুরুত্বপূর্ণ। বহু গবেষণা ও অন্বেষণের পরে সম্প্রতি পশ্চিমবঙ্গের কলকাতার অশোকনগর ভারতের তেল মানচিত্রে নবতম সংযোজন হিসেবে স্থান পেয়েছে। এত তেলের ক্ষেত্র থাকা সত্ত্বেও ভারতের বিপুল চাহিদা অনুযায়ী আভ্যন্তরীণ তেল উৎপাদনের পরিমাণ খুবই কম, মাত্র 10-11%। তাই বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল ব্যবহারকারী দেশ হিসেবে ভারত তার আভ্যন্তরীণ জ্বালানি চাহিদা মেটাতে আমদানির উপরই ব্যাপকভাবে নির্ভরশীল।
1: ভারতের ভূগর্ভে জ্বালানির মানচিত্র দ্বিতীয় পর্ব শুনলেন জানা অজানায়, বললেন সুনীত রায়।
2: দেখতে দেখতে সকালের আড্ডার সময় প্রায় শেষ, তাই যাওয়ার বেলায় ছোট্ট করে বলে যাই একটা মজাদার খবর। শ্রোতা বন্ধু, বিদ্যুৎ ছাড়াও যে ফ্রিজ চলতে পারে শুনেছেন কখনো? শোনেননি? তাহলেই সেই মজাদার খবরটা এখন দিয়ে দিই। এই যে ফ্রিজের কথা বললাম, মানে দেশি ফ্রিজ, মানে তার নাম দেশি ফ্রিজ, সেটি কোনো ভিন দেশে নয়, রয়েছে আমাদের নিজেদের দেশেই, আমাদের দেশের রাজস্থান রাজ্যের এক প্রত্যন্ত গ্রামে। তাও আবার এখনই শুরু হয়েছে এমন নয়, 100 বছর ধরে চলে আসছে প্রাকৃতিক উপায়ে তৈরি এই ফ্রিজ, যেটি তৈরি হয়েছে ঘাস, গোবর আর মাটি দিয়ে। অনেক বছর আগে যখন বিদ্যুৎ ছিল না, তখন থেকেই এই গ্রামের মানুষ এই ফ্রিজে রান্না করা খাবার, সবজি, ফল সবই রাখতেন। সেই অভ্যেস এখনও থেকে গেছে। আর সত্যি বলতে কি, এই সমস্ত জায়গায় এত গরম পড়ে, অনেক সময় বিদ্যুৎ সংযোগও ঠিকমতো থাকে না, তাই একদম দেশি উপায়ে তৈরি ফ্রিজে খাবার

ভালো তো থাকেই, তার সঙ্গে পরিবেশেরও দূষণ ঘটায় না। সব মিলিয়ে এখন এই রকম একটি ফ্রিজ বেশ চর্চায় রয়েছে। তবে এর পাশাপাশি যে কথাটা বলতে ইচ্ছে করছে সেটি বলুন, সেটি কি বলুন তো, এই যে প্রতিকূল পরিস্থিতিতে তো আমরা নানা সময় পড়ি, আমাদের তখন ঠিক কোনো না কোনো উপায়ে বাঁচার রাস্তা করে নিতে হয়। জীবনে এমন করেই লড়াই জারি থাক, জীবন এগিয়ে চলুক আপন ছন্দে, ঠিক যেমন করে আকাশবাণী মৈত্রীর সকালের আড্ডা। সময় একেবারেই শেষ, তাই গানে গানেই শেষ করব আজকের সকালের আড্ডা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শুনতে থাকবেন আকাশবাণী মৈত্রী। গানে গানে শুভমিতা।

0: সকালের আড্ডা এখানেই শেষ হল। উপস্থাপনায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন কলকাতার ডায়েরি।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, শুরু করছি আকাশবাণী মৈত্রীর নিয়মিত অনুষ্ঠান কলকাতার ডায়েরি। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা কলকাতার বিভিন্ন দিক সম্পর্কে তুলে ধরার চেষ্টা করি, এবং সেই তুলে ধরার মধ্যে যেমন থাকে ইতিহাস, যেমন থাকে সাহিত্য, তেমন থাকে খেলাধুলো, তেমনই থাকে চিকিৎসা বিজ্ঞান, তেমনই থাকে ইঞ্জিনিয়ারিং। সব কিছুই এসেছে বিভিন্ন সময় বিভিন্নভাবে, এবং যারা এগুলোকে এনে দিয়েছেন আমাদের কাছে তারা আমাদের অতিথি, বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ মানুষ তারা। আজকে আমরা অতিথি হিসেবে পেয়েছি লেখক চিকিৎসক ডাক্তার শ্যামল চক্রবর্তীকে। শ্যামলবাবু আগেও আকাশবাণীতে অনুষ্ঠান করেছেন, আজকে তিনি যে কারণে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সেটা হলো হাসপাতালকে ঘিরে যে নানা রকম গল্প আছে, গল্প মানে কল্পিত গল্প নয়, যা দেখা হয়েছে, যা ঘটেছে, সেই রকম কিছু কথা যা আকর্ষণীয় হতে পারে বলে আমরা মনে করি আপনাদের কাছে, সেই রকম কিছু গল্প তিনি আমাদের সঙ্গে ভাগ করে নেবেন। তো আমরা কোন জায়গা থেকে শুরু করব আমরা জানি না, তিনি

0: বিশেষজ্ঞ চিকিৎসক, গাইনোকোলজি অ্যান্ড অবস্টেট্রিক্সের যে শাখা সেখানে তার বিশেষ অবদান। তো সেই জায়গা থেকেও আমরা শুরু করতে পারি অথবা তার ছাত্রজীবন থেকে শুরু করতে পারি, ছেড়ে দিচ্ছি তার উপরে। তাকে স্বাগত জানিয়ে জানতে চাইব কোথা থেকে শুরু করব আমরা কলকাতার এই হাসপাতালের গল্প।
1: ছাত্রজীবন থেকে শুরু করাটাই সবচাইতে ভালো হবে বলে আমার মনে হয়, তার কারণ ছাত্রজীবন তো এখনও ভেতরে গম গম করে বেঁচে আছে। ছাত্রজীবনে আমি পড়াশুনো করেছি ন্যাশনাল মেডিকেল কলেজে এবং মেডিকেল কলেজে স্নাতক ও স্নাতকোত্তর। প্রথম থেকে যখন আমরা ওয়ার্ডে ক্লাস করতে যেতাম, পরীক্ষায় খুব মজার ঘটনা ঘটত, সেটা একটা খুব মনে পড়ছে। এটাও হাসপাতালের খুব মজার গল্প, হাসপাতালের গল্প। বিভিন্ন রোগী ভর্তি করা হয় পরীক্ষার জন্য, পেট টিপে এই করে। তা আমি যখন গেলাম, আমি ছিলাম 13 নম্বর রোগী। হাত জোর করে উঠে দাঁড়িয়ে বলল, আমার নামেই লিখে যান, পাশ করে যাবেন। আমার ইডিমা প্লাস, অ্যানিমিয়া 2+ লিখবেন, 1+ লিখলে ফেল করিয়ে দেবে। আমার পেটে জল আছে, শিফটিং ডালনেস প্লাস, চেস্টে পারকাশনে এই পেয়েছেন, একদম পুরো গড়গড় গড়গড় গড়গড় করে বলে যাচ্ছে। তো আমি অবাক হয়ে গেলাম এবং তারপর দেখলাম যে আমি সবচেয়ে বেশি নম্বর পেয়েছি, আর 14 নম্বর, আর সে পরীক্ষা দেয়নি, সে দৌড়ে পালিয়ে গেছে। এইরকম মজার মজার ঘটনা হাসপাতালে প্রচুর ঘটে, নানা ধরনের রোগী আসেন। হাসপাতাল মানে শুধু, বহু জায়গায় চাকরি করেছি, গ্রামে করেছি, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে করেছি, ব্লক স্বাস্থ্যকেন্দ্রে করেছি, গ্রামীণ হাসপাতালে করেছি, বড় মেডিকেল কলেজ হাসপাতালে করেছি, উত্তরবঙ্গ মেডিকেল কলেজেও করেছি। তো হাসপাতাল মানে একটা ভীতিপ্রদ ব্যাপার কিছু নয়, হাসপাতাল মানে হচ্ছে আরোগ্যের আশ্বাস যেমন মানুষ ভাবেন, তার পাশাপাশি হাসপাতালে অবিরত জন্ম নিতে থাকে একের পর এক গল্প। কয়েকটা মজার মজার গল্প শোনাই। একটা হলো যে রাত্রিবেলা যদি আপনি কোনোদিন একটা সরকারি হাসপাতালে যান, সেখানে আপনি দেখতে পাবেন সারি সারি মশারি, মশারির নিচে প্রচুর মানুষ ঘুমিয়ে আছেন। শীতের রাতে দেখবেন শুধু কম্বল, নানা ধরনের কম্বল, এবং হাসপাতালের গেটের বাইরে কম্বল দাদু বলে একজন কম্বল বিক্রি করেন। আমি যেহেতু এদের সঙ্গে খুব বেশি মিশি, হাসপাতালের গেটের বাইরে মশারি পাওয়া যায়, সেই মশারির স্থায়িত্ব 3-6 দিন, তারপর সেটা দিয়ে আর কাজ চলে না। হাসপাতালের গেটে যারা হাফ প্যান্ট পরে ঢোকে তাদের মাঝখানে বন্ধ করে দেওয়া হয়েছিল, হাফ প্যান্ট পরিয়া প্রবেশ নিষেধ।

0: ইসমাইল চাচাকে নিয়ে আমি গল্পও লিখেছি। এইরকম অবিরত গল্পের জন্ম নেয়। হাসপাতাল তো একটা মেলাতলা, হাসপাতালে যদি আপনি সকালে যান আউটডোরে ভিড়ের লাইনে দেখবেন একজন বিক্রি করছে পচা বাদাম, পচা বাদাম, পচা বাদাম। আমি একদিন জিজ্ঞেস করলাম, আছে তুমি পচা বাদাম বলো কেন? বললো, শুনুন স্যার, পচা আম, বাবু ল্যাংড়া এইসব বললে আমল আর আম বিক্রি বাড়ে, ঠিক আছে? আমি পচা বাদাম বলি বলেই আমার দিকে আকর্ষণটা, সবাই আমার দিকে তাকায় এবং আমার ওটা খায়। এবং এই ছেলেটির একটা জীবনের যে গভীর যন্ত্রণার কথা সেটা আমি জানি। আমাদের হাসপাতালে একজন আয়া আছেন, ধরা যাক তার না লতা মাসি, নামটা বলা উচিত হবে না। তিনি হাসপাতালের প্রত্যেকটি গাছ পাতা, লতা নামটা ওই জন্যই বললাম, তাকে পরম মমতায় যত্ন করেন। এবং পাখি, আমাদের হাসপাতালে প্রচুর পাখি আসে, সবকটা মেডিকেল কলেজে প্রচুর পাখি আসে, আর জি করে প্রচুর গাছ ছিল, সেই পাখিদের উনি দানা খাওয়ান। আমরা বলতাম লতা যেমন ফুল শাখাকে ভালোবেসে জড়িয়ে রাখে, তো সত্যিই তাই।
1: ফিরে আসি ধরা যাক লতা মাসির কথায়। ধরুন এই যে বাগান, সেটাও একটা চোখের আরাম। যেহেতু আপনি অনেক হাসপাতালে ঘুরেছেন, আমরা মূলত কলকাতার উপরই আমাদের নজরটা সীমাবদ্ধ রাখতে চাই।
0: হ্যাঁ,
1: কলকাতারও বিভিন্ন হাসপাতালে জায়গা আছে,
0: হ্যাঁ,
1: ছোটখাটো হলেও বাগান গাছ এগুলো আছে, তো এর সঙ্গেও নিশ্চয়ই অনেকের আগ্রহ জড়িয়ে থাকে, শুধু লতা মাসি কেন।
0: ব্যাপকভাবে বহু রোগীকে আমি দেখেছি, আমি নিজে তো পাগল লোক, যাই হোক পাগল ডাক্তার বলে লোকে, আমি ওই গাছগুলোর যত্নার্থি করি। এবং মালি কখনো যদি জল দিতে না আসে তখন তাকে আবার বলি, বাবা একটু দেখ, এরা তো আমারই সন্তান, তোরও সন্তান। এবং সে কিন্তু পরম মমতায় আমার দিকে হা করে আগে তাকিয়ে থাকে, তারপর পরম মমতায় কাজটা করে দেয়। মানুষকে যেটাকে আমরা বলি এখন সমানুভূতি, এমপ্যাথি, এই এমপ্যাথিটা যদি হাসপাতালে বাড়ানো যায়, হাসপাতালে রোগীদের মধ্যে বাড়ানো যায়, তাহলে আমার মনে হয় হাসপাতাল আরও অনেক সুন্দর হবে, পরিচ্ছন্নতাও বাড়বে। পরিচ্ছন্নতা না বাড়ার কারণ, একটা কারণ হচ্ছে মানুষের সিভিক সেন্সের অভাব, নাগরিক চেতনা, যেখানে সেখানে যা খুশি তাই খেয়ে ফেলে রাখছে। যেমন ইসমাইল চাচা বলে একজন আছে, চাচা
1: যার কথা একটু আগে বলেছেন আপনি, হ্যাঁ,
0: এ হচ্ছে ইসমাইল টু, ইসমাইল ওয়ান, ইসমাইল টু। এই ইসমাইল চাচা চার বিস্কুট খায়, কিন্তু আলাদা একটা পাত্র থাকে যাতে করে খাওয়ার পরে ওই গ্লাসটাও সংগ্রহ করে নেয়। প্লাস্টিকের কোনো জিনিস ও হাসপাতালে ফেলে না, বাইরে নিয়ে চলে যায়, ওই খালপাড়ায় একটা ইয়ে আছে সেখানে ফেলে। আবার সাকিলা বিবি বলে একজন মহিলা আছেন, তিনি রোগী হয়ে এসেছিলেন, তার দুটো সিজারই আমি করেছি, তিনি এখন ভর্তি আছেন, তার হিস্টেরেক্টমি হয়েছে। তার কাজ হচ্ছে বেড়া চাপা, উত্তর চব্বিশ পরগনার বেড়া চাপা অঞ্চল থেকে বিভিন্ন রোগীকে নিয়ে এসে আরজি কল, লোকে আরজি কল বলে, যাই হোক আরজি কল, কলেজ থেকে কলটা এসছে, রাধাগোবিন্দর খোয়ার বলতো এককালে, সেখানে নিয়ে এসে এই রোগীগুলোকে কোথায় কোনটা দেখাতে হবে, কোথায় টিকিট করাতে হবে, কত নম্বর ঘরে যেতে হবে, এটা তো একটা বিরাট সমস্যা।
1: তিনি গাইডের মতো কাজ করেন,
0: গাইডের মতো কাজ করেন। আবার একজন আছেন যিনি ঝুড়ি ভাজা বিক্রি করেন, আমরা বলি ঝুড়ি দাদু, আসল নাম জানি না, সেই ঝুড়ি দাদু, এত বড় বড় ঝুড়ি ভাজা যেটা এককালে আমরা খেতাম, সেই ঝুড়ি ভাজা বিক্রি করেন। উনার কাজ হচ্ছে যে নম্বর বিশেষজ্ঞ, উনি হচ্ছেন কত নম্বর ঘর, 204 তিনতলা, চলুন আমি দিয়ে আসছি, 303 চলুন আমি দেখিয়ে দিচ্ছি, থুতু পরীক্ষা 104 চলুন দেখিয়ে দিচ্ছি, এক্সরে, এক্সিরা বলে অনেকে, এক্সিরা ডান দিক দিয়ে গিয়ে বা দিক দিয়ে গিয়ে ওটা করে না, বেশিরভাগই যেটা করেন আর কি, একদম গিয়ে পৌঁছে দিয়ে আসেন।
1: মানে এত বড় ডিজিটাল ব্যবস্থা খুঁজে পাওয়া যাবে না,
0: না কোনো দিন পৃথিবীর কোনো কম্পিউটার, কোনো ডিজিটাল ব্যবস্থা কোনো দিন হিউম্যান এমপ্যাথি, এমপ্যাথি মানে মানুষের যে সমানুভূতি, তার বিকল্প হয়ে উঠতে পারবে না, যেমন পারবে না এআই, সেটা স্বতন্ত্র বলতে চাইছি না এখানে। আবার আরও অনেক ঘটনা ঘটে, সেটা হচ্ছে গুগল ডাক্তার, ওই যে নিচে শেডটা আছে তার নিচে গুগল ডাক্তাররা বসে থাকে, তারা কি করে ডাক্তারের প্রেসক্রিপশন দেখে গুগল খুলে দেখে ওষুধটা ঠিক আছে কি না, এবং সাইড এফেক্ট দেখে বলে না না এই ওষুধ খাওয়ানো যাবে না, এই ডাক্তার ঠিক নেই, এই ডাক্তারের কিছু গণ্ডগোল আছে, জাল ডাক্তার মনে হয়, খুব মজার ব্যাপার। কিছু আছে মোবাইল লিফটার, এবং তারা এত যত্ন সহকারে কাজটা করে যে ভাবা যায় না।
1: সেলফোন তুলে, হ্যাঁ,

0: হ্যাঁ, সেলফোন, মোবাইল লিফটার, এদের সেলফোন লিফটার। তো ওই ছোট ফোন তোলে না, স্মার্টফোন ছাড়া তোলে না। আচ্ছা, কিছু আছে রিল মেকার, খুব মজার ব্যাপার, তারা হাসপাতালে শুধু রিল বানিয়ে যায়।
1: আচ্ছা,
0: হ্যাঁ, এবং ফুড ব্লগার, আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে ক্যান্টিনে খেতে গিয়ে রে ভিডিও বানাচ্ছে কেন। তারপর আমি একদিন জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি এটা কী করবেন? বললাম এটা স্যার একটু ফুড ব্লগার আছি। মানে ওটা সে তার ইউটিউব চ্যানেলে সে একটা ফুড ব্লগার, বা হাসপাতালে গেলে এই হাসপাতালে গেলে এইখানে খেতে পাবেন।
1: বেশ, আমরা জানি না যে ক্যান্টিনের খাবার নিয়ে চিকিৎসকরা কতটা গর্ব করবেন বা করবেন না, কিন্তু এটুকু বলি যে আমাদের সঙ্গে আজকে অতিথি হিসাবে আছেন লেখক চিকিৎসক ডাক্তার শ্যামল চক্রবর্তী। তার লেখালেখি মানুষের কাছে এখন বেশ পরিচিত এবং তিনি হাসপাতালে গল্প নামে বইও লিখেছেন, যে কারণে আজকে তাকে আমন্ত্রণ জানানো এবং তিনি সেই আমন্ত্রণ গ্রহণ করে আমাদের স্টুডিওতে এসেছেন। আমরা চেষ্টা করছি তার সেই লেখালেখি থেকে কিছু কিছু যদি তুলে এনে আপনাদের শোনানো যায়, এবং তার মধ্যে তিনি অনেকগুলো গল্প করে ফেলেছেন ইতিমধ্যে, আমরা আরও কয়েকটা দিকে যাচ্ছি। একটা অন্যতম দিক হচ্ছে, যখন অপারেশন থিয়েটারে কোনো রোগীকে নিয়ে যাওয়া হয়, তার ভয় পুরোপুরি দূর তো করা যায় না, ভয়টাকে কমিয়ে আনা যাতে তাকে অপারেশনের মতো করে নেওয়া যায়, উপযোগী করে নেওয়া যায়। তো এইরকম অনেক দৃশ্য আমরা দেখেছি যে কোনো মতেই অপারেশন থিয়েটারে যাবেন না তিনি, বা তার এতটা ভয় হচ্ছে, তাকে নানা রকম গল্প বলছেন চিকিৎসক বা তার সহযোগী কেউ। এ নিয়ে নিশ্চয়ই আপনার কিছু না কিছু স্মৃতি।
0: হ্যাঁ, এগুলো নিয়ে যেহেতু আমাকে কাটাছেড়ার ডিপার্টমেন্টেই কাজ করতে হয়, এই নিয়ে তাহমিনা বিবি বলে একজনের কথা মনে পড়ে গেল শুনে। তাহমিনা আগের দিন রাতে যখন রাউন্ড দেওয়া হচ্ছে, তো জুনিয়ররা এসে বললো যে স্যার খুব কান্নাকাটি করছে। আমি গেলাম, গিয়ে বললাম কোনো চিন্তা নেই, কিছুই না, মাথায় একটু হাত বুলিয়ে দিলাম। বললাম আমি তো তোর বাবার মতো, বয়স বেশি না, তো একটা ই হয়েছে, একটা ওভারিয়ান টিউমার হয়েছে, বাদ যাবে। তো সে অনেকটা শান্ত হলো। তারপর বারবার করে পিজিটিদের কাছে রাতে খোঁজ নিচ্ছে, আমার ওই বাবাকে এনে দাও। এই যে জায়গাটা, এই যে মানুষের ভরসার জায়গাটা, এই জায়গাটায় যদি আমরা চিকিৎসকরা সবাই কিছুটা হলেও করতে পারি, তাহলে মানুষের ভয় অনেক কমে। আর একটা ঘটনা বলি, সেটা হচ্ছে এখন তো এপিডুরাল পিঠে সুচ ফুটিয়ে অ্যানাস্থেশিয়া মেনলি দেওয়া হয়, তো সেই অ্যানাস্থেশিয়া দিতে গিয়ে ওটির বাইরে বসে, বলে এই হাসপাতালের গল্পতে একটা চ্যাপ্টার আছে, ওটির বাইরে যারা বসে আছে তারা প্রচণ্ড টেনশন নিয়ে বসে আছে, আর ওটির ভেতরে যেটা হচ্ছে সে বসে বারবার বলছে আমার বাবা কই, আমার বাবা কই। মানে বাবা মানে যে ডাক্তারবাবু দেখেছেন এবং আশ্বাস দিয়েছেন, তাকে দেখলেই সে যদি গিয়ে পাশে এই আমি তো এই আছি বলে পালসটা ধরে, তাহলেই তার সব ঠিক হয়ে যাবে, ব্লাড প্রেশার কমে যাবে, মনিটারে দেখা যাবে সে অনেকটা নর্মাল, কোনো সমস্যা হবে না, আর নড়াচড়া করা যায় না, এপিডুরালে নড়াচড়া করলে সমস্যা হয়। তো এই যে জায়গাটা, এই জায়গাটা ভীষণ জরুরি জায়গা, যে হাসপাতালের বাইরে যারা আছে তাদের ঠিক মতো যদি আমরা ঠিক সময় রোগীর খবরটা দিতে পারি, পেশেন্ট পার্টি মিটের যে জায়গাটা সেখানে যদি সঠিক জিনিসটা বুঝিয়ে বলতে পারি, তাহলে রোগী এবং রোগীর বাড়ির লোক দুজনেই অনেকটাই শান্ত হন এবং কোনো ভয় নেই। এই যে শব্দটা, এটা আজকাল আমরা বলতে ভুলে গেছি, তার কারণ অনেকে বলেন যে সিপিএ কনজিউমার্স প্রোটেকশন অ্যাক্টের আন্ডারে ডাক্তারিকে আনার জন্য আলু পটলের ব্যবসা হয়ে গেছে। আমি বিশ্বাস করি না, আমি কোনো ভয় নেই কথাটা অবিরাম আমি এবং আমার অনেক বন্ধু নিয়মিত বলি, এবং বলার ফলে আমি দেখেছি যে রোগীদের মধ্যে একটা অদ্ভুত বিশ্বাস ফিরে আসে। ডাক্তারবাবু যখন বলছে, আমার বাবা যখন বলছে, একটা রোগী যখন আমাকে বাবা বলছে, সে কতখানি ভরসা করে বলছে। হ্যাঁ, উনি যখন বলছেন তখন সত্যিই ভয় নেই।
1: আমরা যখন কথা বলছি হাসপাতাল নিয়ে, হাসপাতালে উপস্থিত রোগীদের নিয়ে এবং অন্যান্য যারা এই ব্যবস্থাটাকে চালু রাখতে সাহায্য করেন, সে হাসপাতালের কম্পাউন্ডের বাইরে কোনো বিক্রেতা হন তিনিই হতে পারেন, সব মিলিয়ে কথা বলছি, তখন এদের সবার সঙ্গে যে হাসপাতালের যোগ সেটা ধীরে ধীরে বুঝতে পারছি আপনার কথার মাধ্যমে। এখন প্রত্যেকটি হাসপাতালের বিশেষ বিশেষ দিন থাকে, যেমন ফাউন্ডেশন ডে যেদিন স্থাপন হয়েছিল,

0: ধরা যাক ডক্টরস ডে, অথবা অন্য কোনো ব্যাপার, কোনো উৎসব, ধর্মীয় উৎসব বা এমনি কোনো সর্বজনীন উৎসব, এই সময়ে কিছুটা যেন একটু ছাড়া ভাব থাকে, যে অত্যন্ত শৃঙ্খলার মধ্যে থাকা, তার মধ্যে থেকে সামান্য হয়তো একটু শিথিল হলো, তো এরকম কোনো দিনের কথা আপনার একটু মনে পড়ে?
1: হ্যাঁ, দেখুন, ডাক্তাররাও তো মানুষ। প্রত্যেকটা হাসপাতালে বিধানচন্দ্র রায়ের, বিশেষ করে আরজিগর মেডিকেল কলেজ হসপিটালে, আপনি গেলেই দেখবেন যে বিসি রায়ের একটা বিরাট বড় আবক্ষ মূর্তি রয়েছে, এবং বিধান রায়ের জন্ম এবং মৃত্যু দুটো এক, এবং তার পাশাপাশি কেদারনাথ দাস, যিনি নীলরতন সরকারের সঙ্গে আরজিগর কারমাইকেল মেডিকেল কলেজ তৈরি করেছিলেন, তাদের জন্মদিনে আমি এটাকে ঠিক ঢিলে ঢালা ভাব বলবো না, আমাদের মধ্যে, ডাক্তারদের মধ্যে, ডাক্তারি ছাত্রদের মধ্যে একটা ইমোশন কাজ করে, একটা আবেগ কাজ করে, এবং সেখানে হয়তো আমরা রাউন্ডটা সকাল 9টায় না দিয়ে 8টায় দিয়ে দিই, যাতে 9টায় অনুষ্ঠানটা শুরু, অন্তত আধ ঘন্টা থাকতে পারি। আমাদের যে রিইউনিয়নগুলো হয় সে সময় কিছুটা ঢিলে ঢালা নয়, কিছুটা আবেগ কাজ করে, আমরা আবার সবারই কাজ করে যে যে স্কুলে কলেজে পড়েছেন তাদের, তো সেই সময়ও কিন্তু রাউন্ডে ওই সময়টা কিছুটা বদলায়। কিন্তু হাসপাতাল মূলত চালান তো জুনিয়র ডাক্তাররা, তারা কিন্তু জানপ্রাণ দিয়ে চেষ্টা করে যাতে রোগীদের কোনো রকম অবহেলা না হয়, মানে অন্তত রোগীর দেখাতে। তো এবার আমি আরেকটা জিনিসে চলে আসি, সেটা হচ্ছে এখান থেকে, সেটা হচ্ছে একদম মানে হাতে গরম গল্প। একটা রোগী একা ডায়াবেটিক ক্লিনিক, বুধবার ইনসুলিন দেওয়া হয়, সব রকম দামি ওষুধ দেওয়া হয়, ডায়াবেটিসের চিকিৎসা এখন প্রচণ্ড ব্যয় সাপেক্ষ। সেখানে যিনি চিকিৎসক আছেন, ইনচার্জ, তিনি খুব ভালো এন্ডোক্রিনোলজিস্ট, ডায়াবেটোলজিস্ট ডক্টর ইন্দিরা বৈষ্ণব, তো উনি বসেন এবং উনি সকাল 9টা থেকে বিকেল 6টা পর্যন্ত রোগী দেখেন। সেখানে ভিড় হয়, মানে ভোর 6টা থেকে লাইন পড়ে, ইট পাতার মতো ব্যাপার আর কি। তো সেই যে ডায়াবেটিক ক্লিনিকটা, সেই ডায়াবেটিক ক্লিনিকে আমরা দেখেছি যে একজন আরেকজনকে মানে অনেকক্ষণ না খেয়ে থেকে, ডায়াবেটিসের হয়তো ওষুধটা খেয়ে নিয়েছে, খাবার খায়নি, মেটফর্মিন বলে একটা ওষুধ দেওয়া হয়, তার হাইপোগ্লাইসিমিয়া হয়েছে, যাকে শর্করা স্বল্পতা বলি আমরা, তো তিনি হঠাৎ করে পড়ে যাচ্ছেন, বাকি পাঁচজন দৌড়ে আসছে, কেউ লজেন্স এনে দিচ্ছে, লজেন্সালা আছে, কেউ ব্যাগ থেকে একটু চিনি বার করে গুলে খাওয়াচ্ছে, এই যে জায়গাটা। এবং হাসপাতালের বাইরেও দেখেছি যে একটা রোগী কিছু খুঁজে পাচ্ছেন না, খুব অস্থির অবস্থায় রয়েছে, তাকে ঠিক জায়গায় পৌঁছে দেওয়াটা, মানসিক রোগ। গৌতম বন্দ্যোপাধ্যায় যখন ছিলেন আমাদের হাসপাতালে, তখন তারপরেও মানসিক রোগের ইনডোর চালু হয়ে গেল। মানসিক রোগের ইন্দ্রের সমস্যা হচ্ছে, অন্তর্বিভাগের সমস্যা হচ্ছে যে রোগীর ওপর 24 ঘন্টা নজরদারি রাখতে হয়, এবং তার জন্য দুজন ভাইদা আছেন, একজন ভাই একজন দাদা, কিন্তু একই রকম দেখতে বলে দুজনকে আমরা ভাইদা বলে ডাকি। এই ভাইদারা রোগী যা দেন তাতেই তুষ্ট, কিন্তু রোগীর প্রতি এদের যে ভালোবাসা, রোগীর বাড়ির লোকের প্রতি যে ভালোবাসা, তুলনাহীন। আমি মনুষ্যত্বের ধ্বজা, মানবতার ধ্বজা, এই দুই ভাইয়ের মধ্যে, দরিদ্র ভাইয়ের মধ্যে যা দেখেছি, এটা আমার জীবনের পরম সম্পদ। আমি যদি সেই স্তরের, ওদের স্তরের মানুষ হতে পারতাম, তাহলে জীবন আমার ধন্য হতো। আমি পারিনি, আমরা অনেকেই পারিনি। এরকম প্রচুর চরিত্র আমরা দেখেছি, যারা খুব গরিব ঘরের লোক, কিন্তু একজন আরেকজনের পাশে গিয়ে দাঁড়াচ্ছে, কাঁধে হাত দিয়ে দাঁড়াচ্ছে, এক্স রে করতে গিয়ে প্রেশার বেড়ে গেছে, তাকে এমার্জেন্সিতে নিয়ে গিয়ে প্রেশার মাপিয়ে এনে নিজে ওষুধ কিনে এনে দিচ্ছে, হ্যাঁ, নিজের পকেট থেকে টাকা দিয়ে বয়স্ক লোককে। একা একজন বয়স্ক মহিলা এসেছেন, তিনি কোথা থেকে ওষুধ কিনবেন বুঝতে পারছেন না, ডিসচার্জের সময় তাকে গিয়ে পৌঁছে দিচ্ছে। একজন ছুটি হয়ে যাচ্ছে, ছুটি হয়ে যাওয়ার সময় যে লোকটির দোকানে চা খেত, তাকে আমরা চা খান বলে ডাকি, সেই চা খান এসে সেই যে ছোট্ট বাচ্চাটা, সেই ছোট্ট বাচ্চাটার জন্য একটা ঝুমঝুমি ধরিয়ে দিচ্ছে হাতে, চোখ ভিজে যায়, আনন্দে চোখ ভিজে যায়, যখন একজন ট্যাক্সিওয়ালা ট্যাক্সিগুলো তো হাসপাতালের মধ্যে ট্যাক্সি আপনি পাবেন না সহজে।

0: 300 টাকা ভাড়া হলে 1500 টাকা, বাইরে ট্যাক্সি ঢুকতে পারে না। কিন্তু সেখানেও দেখেছি যাকে রাজাবাবু বলা হয়, আমি লিখেছি আমার বইতে, সেই রাজাবাবু এসে 1500 টাকাকে এক কথায় বলছে এই পেশেন্টকে 500 টাকায় পৌঁছে দিবি। আমি দেখেছি অবশ্যপুত্র বাবাকে, অবশ্যপুত্র বাবা ওই শ্যামবাজারের আশেপাশেই একটি জায়গায় দিনে অটো চালায় আর রাতে ড্রেস চেঞ্জ করে অবশ্যপুত্র বাবা হয়ে যায়। তিনি একজন ধনীর পরিবারে পরপর দুটি কন্যা হয়েছে, তৃতীয়টাকে গ্যারান্টি দিয়ে দিয়েছে এবং তার বিনিময়ে মোটা টাকা নিয়ে নিয়েছে এবং পাথর দিয়েছে। তারপর যখন মেয়ে হয়েছে তৃতীয়টাও, তখন তাকে তাড়া করছে এবং সেই তাড়ার সঙ্গে সঙ্গে তার পেছন পেছন বহু রোগীর বাড়ির লোকও তাড়া করছে এবং শেষ পর্যন্ত তার দাড়ি গোপ, দাড়িটা জাল, অটো ড্রাইভার দাড়ি পরচুলা সব খুলে তাকে মানে যেভাবে ছেড়ে দেওয়া হয়েছে সেটা এখানে বলা ঠিক হবে না। তবে তিনি আর অবশ্যপুত্র বাবা হবেন না। আমি দেখেছি এক চাচাকে, সেই চাচা আমার লাতিন হয়েছে গো, আমার লাতিন হয়েছে, কী আনন্দ, প্রথম নাতনি হয়েছে। তার জামাই মানে তার যে বর, সেই বর ওখান থেকে যখন ফোন করছে, দুবাইতে কাজ করে, সে শ্বশুরকে প্রায় ত্যাগ করার অবস্থা, বউকে তো ত্যাগ করবেই, প্রথম মেয়ে, গ্রামের একদম গ্রাম, গুমা বলে একটা জায়গা আছে অশোকনগর পেরিয়ে, সেই জায়গা থেকে এসেছে। কিন্তু এই যে বৃদ্ধ চাচা, সেই চাচা যখন গ্লাসে করে দুধ নিয়ে যাচ্ছে চায়ের দোকান থেকে, সে চাওয়ালা বলছে কী গো চাচা দুধ কী হবে, বলছে আমার লাতিন হয়েছে, একটু মেয়েটাকে খাওয়াবো, একটু শরীরটায় পুষ্টি হবে, হ্যাঁ এখন একটু শরীরটা দুবলা হয়ে গেছে তো দাও বাবা। লিফ্টম্যান তাকে ছেড়ে দিচ্ছে, বলছে আরে চাচার আজকে এই হয়েছে, তাকে দুপুরবেলা মাংস ভাত যে খাওয়াচ্ছে একটা ক্যান্টিনের যে যিনি খাওয়ান, তিনি বলছেন যা যে চাচার জন্য পুরো ফ্রি, তাকে চাচার নাতনি হয়েছে আমাদের সেলিব্রেট করতে হবে। এই যে জিনিসগুলো অবিরত গল্প জন্মাতে থাকে আমাদের মেলাতলায়, হাসপাতালের মেলাতলায়, সেই মেলাতলার গল্পগুলো খুব দুঃখের বিষয় বাংলা সাহিত্যে সেভাবে আসে না। তার কারণ হাসপাতালে শুধুমাত্র কোথায় চিকিৎসার ভুল হলো, কোথায় চিকিৎসার দোষ হলো, কোথায় ডাক্তারের ই আসেনি বলে রোগী মারা গেল, এইসব খবরই চলে আসে সমাজ মাধ্যম
1: এবং এর ফলে হাসপাতাল সম্পর্কে একটা এমন ছবি তৈরি হয় মানুষের মনে যার সঙ্গে বোধ হয় মূল হাসপাতালে যোগ নেই অনেক সময়,
0: বেশিরভাগ সময়তেই নেই। এবং আমাদের দুর্ভাগ্য যে সরকারি হাসপাতালের পক্ষ থেকে শুধুমাত্র একটা স্ট্যাটিস্টিক্স দেওয়া হয় যে এটা ঠিক যে 75% 75% রোগী চিকিৎসিত হন সরকারি হাসপাতালে এখনও পর্যন্ত এবং ভালো হয়ে বাড়ি যান, 80% অপারেশন হয় সরকারি হাসপাতালগুলোতে সব মিলিয়ে, আমি লাইগেশন টাইগেশন সব কিছু ধরেই বলছি।
1: আচ্ছা এখানে আপনার কথা থেকে আমাদের মনে হচ্ছে যে এটা কি আপনার একটা আক্ষেপ যে অনেক চিকিৎসক কলম ধরেছেন, তারা সাহিত্য করেছেন, সেই অর্থে মানে যাকে বলে ফিকশন আবার ফ্যাক্টও লিখেছেন, প্রবন্ধও লিখেছেন, কিন্তু তারা সেভাবে মানে তাদের নিজেদের হাসপাতালের দিকে নজরটা ঘোরাননি, সেটা কি একটা আক্ষেপ?
0: হ্যাঁ এটা বিরাট আক্ষেপ। যেমন ধরুন আমার ডাক্তারি নলিনীরঞ্জন কুনারের একটা বিখ্যাত বই ছিল আনন্দের বই, তো তাতে কিন্তু তার ডাক্তারি জীবনটাই শুধু আছে, কিন্তু তিনি যে যে হাসপাতালে কাজ করেছেন, যেখানে কাজ করেছেন, সেখানকার রোগীদের সঙ্গে তাদের যে এই পারস্পরিক যোগাযোগ, আমরা তার পরবর্তী প্রজন্ম, লাভপুরের বিশি ডাক্তার, তাকে নিয়ে উপন্যাস লেখা হয়েছে, তিনি এখনও লড়াই করে যাচ্ছেন এবং প্রচুর ডাক্তার তৈরি করেছেন, হরিপালের একজন ডাক্তারবাবু একটা লেখা কোথায় একটা লিখেছিলাম হারিয়ে যাচ্ছে ডাক্তারি যুগ, তখন এদের সম্পর্কে বিভিন্ন একটি পত্রিকায় চিঠিপত্র বেরিয়েছিল, লাভপুরের ডাক্তারবাবু 98 বছরে পা দিলেন, এখনও অক্লান্তভাবে কাজ করে যাচ্ছেন। এবং এই যে ধরুন আক্ষেপের কথা আপনি বলছেন, আক্ষেপ তো একটা আছেই, সরকারি হাসপাতালগুলোতে যে পরিমাণ ভালো কাজ হয় তার প্রচার ততটা হয় না, তার কারণ হচ্ছে যে ডাক্তারদেরও হাত পা বাঁধা, আমি এই করলাম এটা করলাম সেটা করলাম, তাও আজকাল আসছে, কিছু কিছু আসছে না একদম তা নয়, হাসপাতাল মানে সমুদ্র, হাসপাতাল মানে মেলাতলা, হাসপাতাল মানে গল্পের স্রোত, এবং নলিনীরঞ্জন কুনারের পর আর কেউ হাসপাতালের নিজের জীবন কাহিনী লিখেছেন, মেময়ার
1: হাসপাতালকে সেভাবে,
0: কিন্তু হাস

0: পাতাল, বিশেষ করে এই বইটা যে কারণে এই খুব ই হয়েছে, সৌমিক বন্দ্যোপাধ্যায় সেদিন বলছিলেন যে হাসপাতালের রোগীদের নিয়ে, তাদের ভেতরকার আন্তঃসম্পর্ক নিয়ে, তাদের সমানুভূতি নিয়ে যে সাহিত্য রচনা করা যায়, এই ভাবনাটায় তুমি উস্কে দিয়েছ।
1: শ্রোতা বন্ধুরা, সেই জায়গাটা থেকেই আমাদের আগ্রহ, আর সেই জায়গাটা থেকেই তাকে আমন্ত্রণ জানানো, অর্থাৎ ডাক্তার শ্যামল চক্রবর্তীকে আমন্ত্রণ জানানো, তার আশা এবং তার সঙ্গে কথা বলার সুযোগ। আপনারা শুনলেন তার কথা, এমন হতে পারে এরকম আরও গল্প নিয়ে আবার কোনো একদিন তিনি আসবেন। আজকে তাকে ধন্যবাদ জানাই এবং আপনাদের অনুরোধ করি আকাশবাণী মৈত্রীর যে ইমেল, সেখানে আপনারা ফিডব্যাক পাঠান, maitribondhu@gmail.com maitribondhu@gmail.com maitribondhu@gmail.com। এছাড়াও ডাক যোগে তো পাঠাতেই পারেন, আকাশবাণী মৈত্রী, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। অবশ্যই উপরে কলকাতার ডায়েরি কথাটা লিখে দেবেন, তাহলে আমরা বুঝব এই অনুষ্ঠান উপলক্ষেই আপনাদের চিঠি লেখা। আজকে ডাক্তার চক্রবর্তীকে ধন্যবাদ জানিয়ে আমরা শেষ করছি আমাদের কলকাতা ডায়েরির এই সংস্করণ। নমস্কার।
0: নমস্কার।
2: কলকাতার ডায়েরি এখানেই শেষ হলো।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন শোনান
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়। কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে, স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।

আকাশবাণী মৈত্রী, এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজ শুনবেন বৈরাগী রাগে খেয়াল বাদন। খেয়াল পরিবেশন করবেন পলাশ কুড়ি, তাকে তবলায় সহযোগিতা করবেন আবির মুখোপাধ্যায় এবং হারমোনিয়ামে দেবাশিস অধিকারী।

শাস্ত্রীয় সঙ্গীতের আসরে বৈরাগীর আগে খেয়াল পরিবেশন করলেন পলাশ কুড়ি। তাকে তবলায় সহযোগিতা করলেন আবির মুখোপাধ্যায় এবং হারমোনিয়ামে দেবাশিস অধিকারী। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: নতুন বছরেই বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribondhu23@gmail.com maitribondhu maitribondhu23@gmail.com বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরও একবার বলি, maitribondhu23@gmail.com maitribondhu maitribondhu23@gmail.com।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে মনের মতো গান।

মনের মতো গান। এই অনুষ্ঠানে প্রতিদিনই আমরা বাংলা গানের যে নানান ধারা, সেখান থেকে নানান ধরনের গান আপনাদের শুনিয়ে থাকি। বাংলা গানের ধারায় শুধুমাত্র যে গান তা নয়, কিন্তু রয়েছে কীর্তন, রয়েছে কবিগান, তর্জা, রয়েছে গীতিনাট্য। এসব মিলিয়েই কিন্তু বাংলা গানের এই যে বিরাট আঙিনা তা তৈরি হয়েছে। আর আজ সেই আঙিনা থেকেই একটু অন্যরকম কিছু আপনাদের জন্য নিয়ে এসেছি আমি, শর্মিষ্ঠা সরকার। হ্যাঁ, আজকের মনের মতো গানে শুনব একটি গীতিনাট্য, যে গীতিনাট্যখানি আদপে উপন্যাসের আকারে লেখা হয়েছিল। লিখেছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, প্রখ্যাত সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তার লেখা সেই গল্প, সেই উপন্যাসকে কেন্দ্র করে ক্রমশ তৈরি হয় নাটক। এই নাটক যেমন তৈরি হলো, একই সঙ্গে কিন্তু সেই নাটকের মধ্যে চলন রয়েছে গানের, লোকগীতির বারেবার। তাই তাকে খানিকটা গীতিনাট্যের আকারে, অর্থাৎ সংলাপ এবং গান সবটা সহযোগে তৈরি করলেন অনিল বাগচি, এবং তৈরি হলো এই গীতিনাট্যখানি, যাকে নাটক বলা যায়, যাকে গীতিনাট্যও বলা যায়। সাহিত্যধর্মী কবি, আমি জানি আমাদের অনেক শ্রোতা বন্ধুর শুনেই মনে পড়ে গেল কালো জয়ী সেই উপন্যাসখানি। কবি, আসুন শোনা যাক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত সেই কবি, যার গীতিনাট্যে রূপ দিলেন অনিল বাগচী।

0: বুঝেছি।
1: পিসি,
2: এখানে গাছতলে দাঁড়িয়ে গান জুড়েছিস তুই, আর আমি তোকে খুঁজে সারা মোট বয়ে ঘরে এলি ভাত খেতে, ভাত নামে নাই, তুই চলে এলি
1: কি করব বলো? বললাম তো দাদা কাকা অকথা কুকথা বলতে লাগলো, সইতে পারলাম না।
2: অকথা কুকথা কি নেতাই, তোকে তো শুধু আত্মীয় দলের সঙ্গে বের হতে বলেছে।
1: হ্যাঁ, কিন্তু চুরি করতে
2: সেটা অকথা হলো? ছোট জাতে জন্ম, আমাদের পুরুষে পুরুষে এই কাজ করে আসছে, তোর বাপ চুরি করে নাই?
1: করেছে পিসি। আমি নিত্যি ভগবানের কাছে বলি, প্রভু আমার যদি কোনো পুণ্যি থাকে তাই নিয়ে তুমি আমার বাবার চুরির পাপ খণ্ডন করে দাও।
2: লাঠি আর দাঙ্গাবাজের বংশ, সেই বংশের ছেলে হয়ে তুই কিনা স্টেশনে যাস কুলিগিরি করতে? আয় বাড়ি আয়।
1: না পিসি, আমি স্টেশনে খেয়েছি, আমি মেলায় যাব, আজ বড় কবিয়ালের কবিগান হবে, তুমি বাড়ি যাও, আমি যাব না।
2: না কোন

0: কবিয়াল,
1: তুমি?
0: আমি দূর থেকে তোমার গলা শুনতে পেয়েছি, ঠিক বুঝেছি তোমার গলা তোমার কান। আমি শুনেছি ভালোবেসে বুঝেছি। তারপর তারপর কি কবিয়াল, এ গান তুমি নতুন বাঁধলে?
1: হ্যাঁ বাঁধছি, এখনো শেষ হয় নাই ঠাকুরজি।
0: তুমি আমাকে ঠাকুরজি বলো কেনে কবিয়াল?
1: তুমি আমার পরাণের বন্ধু রাজনের ঠাকুরজি, তাই আমিও তোমাকে ঠাকুরজি বলি। তুমি কি রাগ করো?
0: না, ভারী মিষ্টি লাগে।
1: রাজন আমার শ্রেষ্ঠ বন্ধু ঠাকুরজি।
0: আর আমি?
1: তুমি আমার মনের মানুষ,

0: ও গায়েন, তুমি আমার লেগে বিঁধেছ?
1: হ্যাঁ ঠাকুরজি, রোজ দুপুরে আমি লাইনের ধারে গাছতলায় দাঁড়িয়ে থাকি। আমি দেখি সেই দূরে লাইন দুটো যেখানে এক হয়ে মিশে গিয়েছে, মনে হয় সেইখানে হঠাৎ এক সময় যেন একটি ধপধপে কাশ ফুল হিল হিল করে নড়তে থাকে, যেন আকাশের গা থেকে বেরিয়ে আসে। মাথায় তার একটি সোনার টোপা, সেই সোনার টোপায় রোদ্দুর পড়ে ঝিকিমিকি লাগে। সোনার টোপা মাথায় কাশ ফুলটি চলতে চলতে এগিয়ে আসে, আমার সামনে দাঁড়ায়। তখন চোখ মেলে দেখি সে কাশ ফুল নয়, সে তুমি। মাথায় সোনার টোপাটি হয়ে যায় তোমার মাথার চকচকে মাজা দুধের ঘটি, ছটায় ছটায় ঝিকিমিকি তোমার নিশানা আমায় টানে ঠাকুরজি।
0: তুমি এত ভালো কবিয়াল, তোমার গান এত ভালো, তোমার কথা এত ভালো, আমার ভারী ভালো লাগে।
1: তোমার ভালো লাগে?
0: মনে হয় সারাক্ষণ তোমার কাছে বসে থাকি, কথা শুনি, গান শুনি। জানো দিদি বকে, দিদি তোমাকে দেখতে পারে না।
1: না না না, দিদি যে তোমার রানী গো, রানীর মেজাজ একটু গরম হবে না?
0: রানী? রানী কি করে হলো? ওর নাম তো রমা দাসী।
1: রানী, রাজার স্ত্রী রানী।
0: আচ্ছা কবিয়াল, তুমি মেলায় গায়ন করো না কেনে?
1: সে ভাগ্যি আমার হবে না ঠাকুরজি, আমি ছোট জাত, বড় সাধ ছিল আমি বড় কবিয়াল হব।
2: ছুটকি ওলো, ছুটকি বলে গেলি কোথা?
1: ঠাকুরজি, ওই তোমার দিদি আসছে, আমি এগিয়ে চলে যাই, নইলে তোমাকে হয়তো বকাবকি করবে।
2: উমা, তুই এখানে? বিয়ে হয়েছে, লজ্জা করে না যেখানে সেখানে ঘুরে বেড়াতে? এক্ষুনি ঘরকে চল।
3: ওই শোনো বাবা, ওই শোনো, মা হলেন সাক্ষাৎ ক্ষুধা, বুঝেছো? মায়ের ক্ষুধা বিশ্ব ব্রহ্মাণ্ড খেয়েও পেট ভরে না, তাই তো দেবোত্তরের সামান্য আয়, খেতেই সব ফুরিয়ে যায়, তা যাত্রা গান। তাই কুলোয় না, যাত্রা গান হবে কোথা থেকে শুনি?
4: নেই শুনলে মাং তাহায়, খেতেই ফিরিয়ে যায়, মা খায়, চালাকি করবার জায়গা পাওনি বসায়, কিন্তু এরকম হলে মেলা হবে না, উঠতে যাবে।
3: কিচ্ছু যাবে না বাবা, কিচ্ছু যাবে না, সব ঠিক হবে। দুই আচ্ছা আচ্ছা কবি আল এনেছি, নটন দাস আর মহাদেব ঘোষ। কে বলে আমায় দেখ, কে বলে আমায় দেখ।
4: থামো
3: সকলে থামো, এ মায়ের কথা আমার কথা নয়, মা বলেছেন তার ইচ্ছেতেই নটন পালিয়েছে।
4: তার মানে তার ইচ্ছাতেই কবি গান বন্ধ? গান তিনি শুনবেন না?
3: না, গান তিনি শুনবেন,
4: শুনবেন তো আরেকদিকে গাই দেখে।
3: আছে লোক, আছে মহাদেব।
5: আগে বলুন।
3: মায়ের ইচ্ছে গুরু শিষ্যের অন হবে, দ্রোণাচার্য অর্জুনের যুদ্ধ। এখানে নেতাই আছে, ওকে দিয়ে চালিয়ে নাও। কিরে নেতাই, পারবি?
1: আগে প্রভু পারি, একটুকুন আটটুকুন পারি, গুরু ইনিও আমার গুরু, যদি অনুমতি করেন তাহলে আমি অর্জুন শিষ্য হয়ে গুরু দ্রোণাচার্যের সঙ্গে।
4: কখনো না, ছোট লোককে দি বলে ওর সঙ্গে আমাকে কবি গান গাইতে হবে, আমি গাইব না।
5: অর্জুন বেটা আমার, অর্জুন।
6: তাম মহারাজ, তুম হার মান লেও, নহি তো হাম নহি ছোড়েগা।
1: রাজন তুমি থামো, তুমি থামো রাজন, দাঁড়াও। প্রভুরা আছেন, দেশের পঞ্চজন আছেন, আর রয়েছেন মা চামুণ্ডা, অধীনের নিবেদন শুনুন, নিবেদন ওই ওর কাছে, গুরু দ্রোণাচার্যের কাছে।
7: হুজুর, ভদ্র পঞ্চজন রোজেছেন যখন, ভদ্র পঞ্চজন রোজেছেন যখন।

0: ওস্তাদ তুমি বাপের সমান, তোমায় করি মান্য, আর তুমি মরে দিচ্ছ গাল, ধন্য তুমি ধন্য।
1: জয় সিয়ারাম, জয় সিয়ারাম, জিতা রহো মেরে কবিয়াল, জিতা রহো। আপোস মে গানা করো, নেহি লাগে গানা কে লড়াই, নেহি তো মানো হার।
2: ঠিক বলেছো তুমি, তা তুমি তো স্টেশনের পয়েন্টসম্যান, লড়াই গিয়েছিলে।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সাধু বাবা, গোড় লাগি আপকে। হাম রাজা দাস ছোটা জাত, রেল কে পয়েন্টসম্যান, লেকিন মেরে কবিয়াল কা দোস্ত।
0: হায় রে আমার কপাল, মাগো শেষে তুই এই করলি মা,
3: টাকা করে চাইনে তোমার দণ্ড সাজা ফিরিয়ে নে। হায় মহিষের

পরিচয়নে কুমা। আগে বাবা, এরা তো ব্যাদের বাচ্চা, একলব্য হতো তাহলে অধীর লড়ত, কিন্তু ওটা জন্তুর বাচ্চা বাবা, মোষের বাচ্চা। দাঁড়িয়েছে দেখো, রাজনার নিতাই যেন চোরে চোরে মাস্তি তো ভাই বাজা। চোরের বইয়ের দেখি শেষে কুবুদ্ধি ধরিল, বেটার বাবা ছিল শীতের চোর কর্তা বাবা ঠেঙ্গা যে, আর মাতামহ ডাকার বেটার অসুর বলে আর কারে, জিঙে ফুল কাকুর কাকুর, জিঙে ফুল কাকুর কাকুর, জিঙে ফুল কাকুর কাকুর। হ্যাঁ, অসুর মানে মহিষ বাবা সাক্ষী আমার মা চামুন্ডা, ময়ূর ছানা হয় কি বাহির ফাটিয়ে মুরগান্ডা, আহা ময়ূর ছানা হয় কি বাহির ফাটিয়ে মুরগান্ডা। মশাইগণ, মুরগির আন্ডা সন্ধি করে মুরগান্ডা হয়েছে, কিন্তু এ ব্যাটা ব্যাকরণ বোঝে না, শুধু ব্যাকরণ জানে। আর হদ্দ মুখ।

0: বহুত আচ্ছা বহুত আচ্ছা কবিয়াল, আমি কিন্তু তোমার পায়ের ধুলো নিয়ে জবাব দেব ওস্তাদ।
1: তোমার হয়েছে ভেমেরতি, তোমার হয়েছে ভেমেরতি, আর আমার কিন্তু আছে ভক্তি তোমার চরণে। ডঙ্কা মেরে জবাব দেব কোনো ভয় করিনে, আমি ডঙ্কা মেরে জবাব দেব কোনো ভয় করিনে।

আর তবু আমি বলছি জগৎ তুমি যে গোলাম, বাবু মশাই ও শালা গোলাম, বিষ্ণুর বাহন হলেও তুমি গোলামি তোমার পেশা, আর কারোর অধীন।

0: নই কই আমি আমি ছোট্ট মশা, যতই ছোট হই গো আমি তবু গো স্বাধীন, যখন খুশি হাসি কাঁদি নাচি তা দিন দিন, আমি নাচি তা দিন দিন, আমি নাচি তা দিন দিন।
1: ওস্তাদ,
2: গুরুর কাছে আমি হেরেছি?
1: নহীঁ নহীঁ হারা ওস্তাদ, ইয়ে ঠিক নেই হোতা হ্যায়। জয় সিয়ারাম, জয় নিতাই কবিয়াল।
2: না রাজন, তার আগে বলো জয় কবিয়াল মহাদেব মহাশয়।
3: তার আগে মহাদেবের মাথাটা ভাঙবো আমি।
2: কে কাকা?
3: না না না, কোনো কথা শুনবো না। ও আমাদের গাল দিয়েছে, আমাদের বাপ তুলেছে, ওকে ছাড়বো না আমরা।
2: ফিরে যাও কাকা, মহাদেব কবিয়ালের গায়ে হাত দিলে হাঙ্গামা হবে। আমি কবি গাইতে না চাইলে মহাদেব ওস্তাদ আমাকে গাল দিত না?
3: তোকেও ছেড়ে দেবো ভেবেছিস? আজ থেকে তোকেও ত্যাজ্য করলো আমরা। ভাববো নেতাই, যে নেতাই আমাদের ঘরের ছেলে, সে মরে গিয়েছে। নে নে তো ছেড়ে বই কখানা, নে নে।
2: আমার রামায়ণ, আমার মহাভারত এমনি করে ছেড়ে দিয়েছে?
4: আজ তুই আমাকে বাঁচিয়েছিস নিতাই, এ কথা আমার মনে থাকবে রে, এ কথা আমার মনে থাকবে। আমি আশীর্বাদ করছি তোর ভালো হবে রে, তোর ভালো হবে।
2: রাজন, কবিয়ালকে তুমি সঙ্গে করে বাবুদের কাছে পৌঁছে দাও ভাই।
1: চলো, তুমি চলো।
2: আমার রামায়ণ মহাভারত ধুলোয় পড়ে আছে, কুড়োতে হবে ভাই। আগে কুড়িয়ে নি, তারপর
1: তারপর
2: ভাবছি কোথায় যাব তারপর।
1: আমার সঙ্গে যাবে কবিয়াল, আমার ঘর আছে, আমার ঘর আছে তোমার ঘর।
2: রাজন বন্ধু, তুমি সত্যি রাজা, সত্যি মহারাজা।
1: চলো চলো মহাদেবজি, চলো।
5: আমি কুড়িয়ে দিই কবিয়াল।
2: কে? ঠাকুরজি?
5: ধরো কবিয়াল, পাতাগুলো আমি কুড়িয়ে দিচ্ছি, তুমি ধরো।
6: জাগরণ জাগরণ, জল জল কচুরি, জল জল।
7: তাই বলে নেতাই সরণ সেদিন চণ্ডীর বেলায় ভালো গান করেছে, যেমন গলা তেমনি গান।
8: তা একশো বার, হাজার বার,
6: হাজার বার, আমি বলছি লক্ষ কোটি বার। স্বয়ং মহাদেব কবিয়াল বলে গেল, আস্তা কুড়ে লাগলো বাতাস, উড়লো পাতা ফাত করে, আস্তা কুড়ের পাতা হলো পদ্ম পাতা সজ্ঞপুরে। বাবা, এখন হয়েছে কি? এইবারেতে পদ্মগন্ধে পমি আসবে।
8: তা বললে কি হবে গুরু? সেই মহাদেব কবিয়ালই তো জম্পেশ্বরের মেলা থেকে লোক পাঠিয়ে নিতাইকে নিয়ে গিয়েছে গাওনা করতে। তিন রাত গাওনা, 10 টাকা করে রাত, 30 টাকা, আবার ট্রেন ভাড়া।
6: হ্যাঁ মায়া, চেন পাঁচ চেন কি চেনা বলেছে তোর পাঁচের? দেখ দেশ লাই দে বেড়ি দাঁড়াই, বেটা ছোট লোকের পো চোরের বাচ্চা কুলিগিরি করে খায়, সে হলো কবিয়াল, আর তোর পাঁচন হলো চা। দে দেশ লাই দে।
9: এ বেনিয়া মামা, এ বেনিয়া মামা, লাও তো একবার চা দাদা।
8: আয় সুদান, রাজন কে সুদান।
9: কিয়া জি?
8: না নিতাই নিজের ঘর দোর গ্যাঁত গোষ্ঠীর সব সঙ্গ ছেড়ে চলে আসে নাই?
9: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কবিয়াল চলা, ইহা এক কোয়ার্টার খালি পড় রহা, মাস্টার বাবু কে বল কে উহা উনকে কুঞ্জ বানা লিয়া।
5: কুঞ্জ?
9: হ্যাঁ হ্যাঁ কুঞ্জ, মজে মে কবিয়াল গীত বানাতা হ্যায়, গিন গিন গিন গিন গীত গাহাতা হ্যায়, চা বানাতা হ্যায়, চা পিতা হ্যায়, বস পনসি চল রহে হ্যায় মজে মে,
6: পনসি চল রহে হ্যায় মজে মে। কোন কালে ঘি খেয়েছি হাঁসুকে দেখো, বলি বাংলা বলতে পারো না মানে? তা পানসি চলেছে কোথায়? কীর্তিনাশায়? এক ডেবে কাতে ওলচাতে?
9: আগে না ঠাকুর মশাই, না, 3 দিন হলো পানসি গিয়েছে জম্পেশ্বরের মেলায়, খোদ মহাদেব কবিয়াল গুণ টেনে নিয়ে গিয়েছে।
6: বেনে মামা, দে তো খানিকটা দড়ি, দে তো
8: দড়ি।
6: হ্যাঁ দড়ি, রজ্জু, পাশ, গেনা বাটা।
8: কি করবেন গুরু?
6: গলায় দেবো।
8: ও, ঘুটের মেডেল করবেন? কিছু মনে করবেন না প্রভু, গলাতে দড়ি আপনার মানাবে ভালো।
6: দেবো দেবো পরে বাবা, আজকে নয় কালকে দেবো, কালকে।

0: ঠাকুর জি, তুমি
1: না বাপু, কি ধরার লোক তুমি? সারা শব্দ না দিয়ে হুড়মুড় করে চলে এলে না?
0: তা তুমি এখানে বসে আছো কেমন করে জানবো বলো?
1: স্টেশনে গাড়ি এলো, আমি দুধ দিতে গায়ে যাচ্ছিলাম, দেখলাম তুমি নাবলে, গলায় চাদর, পায়ে জুতো। আমি তো চিনতে লারি, বলি ও বাবা, এ মশাই লোকটি আবার কে গো? তা আচ্ছা পোশাক হয়েছে কিন্তু, আচ্ছা মানাইছে। না না না, খুলো না খুলো না, দেখি দেখি আর একবার দেখি।
0: বাবুরা শিরোপা দিলেন এই চাদর,
1: খুব ভালো গায়ন করেছো বুঝিলাই।
0: হ্যাঁ, ওই এক গানেই বাবুরা মোহিত হয়ে গেল। বুঝলে ঠাকুরজি, ধরলাম তাক বুঝে, ও আমার মনের মানুষ গো।
1: কেন গাইলে তুমি? ও গান তো তুমি আমার লেগে বেঁধেছো না বাবু, তারা কি মনে করলে বলো দেখি।
0: বারে, তারা আবার কি মনে করবে? তারা কি তোমার কথা জানে নাকি? তারা মনে করলে কেষ্ট বলছে রাধাকে।
1: কেমন সুন্দর কথা বলো তুমি কবিয়াল, কেমন করে বলো। আচ্ছা কবিয়াল,
0: কি
1: তোমাকে ওরা মেডেল দেয় নাই? মেডেল?
0: মেডেল না, বলেছে আসছে বার দেবে।
1: তুমি এমন চমকে উঠলো কেন কবিয়াল?
0: মেডেলের কথায় একটা কথা মনে পড়ে গেল ঠাকুরজি, বড় ব্যথা পেয়েছি আজ। স্টেশনে নামলাম, বিপ্রপদ ঠাকুর আমার গলায় খুঁটির মেডেল পরিয়ে দিতে এলো।
1: তুমি দুঃখ করো না কবিয়াল, তুমি সোনার মেডেল পাবে।
0: আমি যদি সোনার মেডেল পাই ঠাকুরজি, সেই মেডেল আমি তোমার গলায় পরিয়ে দেব। আজ
1: আজ আজ কি কবিয়াল, বলো না গো।
0: চোখ বোঝো তুমি, বোঝো বলছি, তা না হলে বলবো না কিন্তু।
1: আচ্ছা বলো। কি কি পরিয়ে দিলে? হার? সোনার?
0: না ঠাকুরজি, গিল্টির। আমি গরিব, আমি সোনা পাবো কোথায়?
1: না না, এ সোনা, এ সোনার চেয়েও ভালো, কি সুন্দর।
2: নেতার মার দেগা হাম, এক রোজ তোমারা নেতার খতম কর দেগা।
0: আরে আরে, কি বলছো রাজন, কাকে বলছো তুমি?
2: ওই সালা অষ্টবক্ষ বিপ্রপদ ঠাকুর কো, ইসকো নেতার খতম কর দেগা হাম।
1: অষ্টবক্ষ বিপ্রপদ ঠাকুর কো নেতার খতম কর দেগা? নেতার কি গো নেতা?
2: আরে একম, আরে ঠাকুরজি আগে তুমি, আরে হাসো মাত হাসো মাত। কালার রং মে সাদা দাঁত নিকল কে ফিক ফিক ফিক ফিক করে হাসতি হয়।
0: না না রাজন, এ প্রকার বাক্য বলা তোমার কিন্তু মোটেই উচিত নয়।
2: কেউ জি, কালা কা কালা বলেগা, ও তো সাচ বাত হয়, কেউ নেই বলেগা।
0: যেও নাই ঠাকুরজি,
1: আমি কালো, আমাকে হাসতেও নেই, কারো কাছে আসতেও নেই কবিয়াল।
0: রাজন, কালোকে তুমি মন্দ বললে?
2: ক্যা করে, হামারা মেজাজ ঠিক নেই হয়, হাম চলে।
1: আমি আর আসবো না তাই বলতে এনু।
0: তুমি রাগ করেছো ঠাকুরজি?
1: কালো আছি, আপনার ঘরেই আছি, আপনার ঘরেই থাকবো, আর আসবো না।
0: না না, আমি কালো খুব ভালোবাসি।
1: মিছে কথা।
0: মিছে কথা লয় ঠাকুরজি, শুধু আমি কেনে, দুনিয়া সত্য সবাই কালোকে ভালোবাসে।
3: কালো যদি মন্দ তবে কেশ পাকিলে কান্দ কেনে।
1: এখন বাঁধলে?
0: হ্যাঁ।
1: তারপর তারপর কবিয়া?
0: আর নাই ঠাকুরজি, আর হয় নাই।
1: না না, বলো বলো।
0: না দাঁড়াও, দেখি দেখি, আমি পেয়েছি ঠাকুরজি, আমি পেয়েছি।
3: কালো কেশে রাঙা কুসুম হেরেছো কি নয়নে, কালো যদি মন্দ তবে কেশ পাকিলে কান্দ কেনে।
1: ভারী সুন্দর কবিয়াল, ভারী সুন্দর। মনে করেছিলাম দেরি হয়ে গিয়েছে, পেরেন চলে গিয়েছে। বাবা, দৌড়তে দৌড়তে আসছি, কবিয়াল চা চাপিয়ে বসে আছে। বাবা, কবিয়াল আজ তুমি নতুন গায়েল বেঁধেছ?
0: না।
1: কবিয়াল, তোমাকে কেমন লাগছে কেনে সেই অষ্টবক্ষমণি?
0: না ঠাকুরজি।
1: তবে
0: তোমাকে একটা কথা বলতে চাই, কিন্তু তুমি যেন রাগ করো না।
1: কি কবিয়াল, কি কথা?
0: আর ভাই দুধের প্রয়োজন হবে না, তুমি আর
1: দুধ আর নেবে না তুমি?
0: না।
1: কেনে কবিয়াল, কি দোষ করলাম আমি?
0: দোষ? না না, তোমার দোষ নাই, দোষের কথা লয় ঠাকুরজি, আমার সামর্থ্যে কুলাইছে না।
1: তোমাকে তো বলেছি কবিয়াল, পয়সা তোমার লাগবে না।
0: তাও হয় না ভাই, বাড়িতে তোমার শাশুড়ি আছে, এখানে তোমার দিদি আছে, তারা তোমাকে গঞ্জনা দেবে, হয়তো শেষ পর্যন্ত পেহার করবে।
1: করুক
0: না, তা হয় না।
1: দুধ তাহলে তুমি নেবে না কবিয়াল?
0: না। আর একটা কথা, আমার এখানে তুমি আর এমন করে এসো না।
1: আসবনি।
0: এসো না ঠাকুরজি, তোমার কলঙ্ক হবে, আর সেই হারটা তুমি আমাকে দিয়ে যাও।
1: না, মরার আগে ওহার আমি দেব না, আমি মনে তুমি খুলে নিও কবিয়াল।
0: ঠাকুরজি
1: ছাড়ো, আমি যাই, আমি আর আসবনি।
0: তোমার কপালেও কিসের দাগ?
1: কপালে?
0: ঠাকুরজি,
1: কালই হার শাশুড়ি কেড়ে নিতে এসেছিল। আমি

0: দিই নাই। তোমাকে যা বলেছি তাকেও তাই বলেছি। আমি বেঁচে থাকতে আর আমি খুলে দিতে দেব না, দেব না, দেব না। টানাটানি করতে গিয়ে পড়ে গেলাম, কপালটা কেটে গেল।
1: কেটে গেল?
0: হ্যাঁ গো, তাই তো বললাম দাগ আমার কপালে।
1: দাঁড়াও ঠাকুরজি,
0: আবার ডাকছো কেন কবিয়ার? আবার কি বলবে?
1: দুধ দিয়ে যাও।
0: নেবে?
1: দিয়ে যাও।
0: কিন্তু কলঙ্ক,
1: সে কলঙ্ক কপালের ঠাকুরজি।
2: চাঁদ দেখে কলঙ্ক হবে বলে কে দেখে না চাঁদ, সে চোখ আমার যাক না কেন, ঘুচিয়ে দিয়ে দেখার শখ কে দেখে না চাঁদ, কে দেখে না চাঁদ। চাঁদ দেখে কলঙ্ক হবে বলে কে দেখে না।

0: दे दे जल्दी दे जल्दी दे।
1: ढाई सेर जिलाइबी और ढाई सेर गर्मा गर्म बेगुनी और मुड़ी हम घर से ले आएगा।
2: तो किन्तु बोयर का गाल खा भी राजो।
1: वो बात तुम छेड़ो जी, वो बात हमारा है।
2: लोके गाल दे बे।
0: देख भी बेटा गाने समय भीड़ बहुत बढ़िया झुम।
2: गान तो सकले सुनबे गुरु, चांदा चाइली गाल देबे। जेमन कांड ट्रेने जाच्छे झुमु दल बस।
3: की करबो बाबा, ट्रेने आमादे ना बाले बोले गाओ ना करे जेती हबे। এই রাজা সাহেব আর এই ঠাকুর।
0: আরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে
4: ঠিক আছে, চাঁদা সবকই দেগা, ঘাড় পকড় কে আদায় করেগা। চলো মাউসি আমার ঘর পর চলো।
0: একটা মেয়ে আছে বুঝলি বেটা বেনে মামা, তা যেন ধারালো লম্বা ইস্পাতের একখানা ছুরি।
5: কই হে, কোথায় তোমার ওস্তাদ মফস্তাদ? কই
4: देखो उस्ताद, कैसा एक उस्तादिन ले आया। और मेरे उस्तादिन, ये देखो मेरे उस्ताद।
5: एई तुम्हार उस्ताद? ओ माँ गो, ये फैल फैलिए ताकाए गो।
4: अभी फैल फैलिए तकाता है, लेकिन जब छुड़ेगा तान तो कलेजा में बान का मापिक बैठ जाएगा।
5: बोलो की
4: बैठिए मेरा उस्तादिन,
5: बैठिए ना। আমারা শরীর বইছে না, আমি শুলুম। আহ কি ঠান্ডা মেজে।
3: কই বাবা চা হলো? একিল বসো, জ্বর গায়ে তুই ঠান্ডা মেজের উপর শুলি।
5: কই হে ওস্তাদ না ফোস্তাদ, চা দাও ভাই, সেই তোমার ভালো চা, তারপর আবার রসের চা।
3: সব সময় সব জায়গাতেই ঢং তোর, ওঠ জ্বর গায়ে মেজের উপর শোয় না।
5: মাসি গো বড় ঠান্ডা, যেন মায়ের কোল, দেহ আমার জুড়িয়ে গেল।
6: এরা কারা রাজন, কোথেকে এলো?
4: বহুত বড়িয়া ঝুমুর নাচনে ওয়ালি, ট্রেন মে আলিপুর কে মেলা মে জাতি থি, বস হাম আউট পিপ্পো ঠাকুর উতার লিয়া, রাত কো গানা হোগা। আরে বানাও চা বানাও, পানি তো তোমারা তৈয়ার হ্যায়।
6: আপনারা বসুন, আপনারা বসুন, ভালো করে বসুন, আমি চা আনছি।
5: আরে আনো আনো, তুমি কেমন লোক গা, দেখছো না আমি মরে যাচ্ছি।
6: আনছি, কিন্তু উনি
3: মাসি, আমি ওদের মাসি হই, তোমারও মাসি, আমার মাসি বলো।
6: মাসি বলছিল তোমার জ্বর, মেঝেতে শুয়েছো, একখানা মাদুর দেবো, ভালো মাদুর।
5: কি বললে? মাদুর? মাদুর দেবে আমাকে? এত দরদ
3: মরণ, তাতে হাসি কিসে?
5: বয়সের কথা তুমি ভুলে গেছো মাসি, ওই দেখো নির্মলা হাসছে, ওস্তাদ আমার প্রেমে পড়েছে।
6: তোমাতে আমাতে প্রেম? না না না।
7: ফুলেতে ধুলাতে প্রেম হয় না তো ফুল ফোটার কালে।
3: ও মা গো, এ যে বেশ
5: কয়লার মধ্যে পোড়া আগুন জ্বলছে ধিকি ধিকি, ছ্যাঁকা দে।
6: তোমরা বসো, আমি চা আনছি।
3: এই যে সুরেলা গলা, গলাতে মধু রয়েছে।
5: ওকে আমাদের দলে লাও মাসি, লাড়ানকে তাড়াও, জ্বলিয়ে চলে।

0: বসনের পরানটা তো কণ্ঠাগত করেছি।
1: না, দরকার নেই।
2: মা গো, লারানের উপর তোর এখনো এত টান।
1: তাকে আমি লাঠি মেরে তাড়াবো, কিন্তু না, আর লোকে কাজ নেই। মাসি, ও আমাকে গাল দিলি, গানের মানে বুঝে দেখো।
3: এ অন্যায় বলছিস বসন, গান গান গানে আছে।
1: এ ওর নিজের গান, শুধিয়ে দেখো তুমি বেঁধে বললে।
3: ওমা, তাহলে তো গুণে গুণমণিলো বাহারের পর।
4: বলি ওহে, ও গুণমণি
5: আমাকে বলছো?
1: নইলে কাকে বলবো বলো? বলি এত দেরি কেন, চায়ে কিছু মেশাচ্ছিলে নাকি?
5: হ্যাঁ হ্যাঁ, বুঝে খেও, চায়ের সঙ্গে যোগ বশের রস দিয়েছি।
4: বলো কি, তিরিতে কুলোলে না শেষে যোগ বশ?
5: প্রেম ডুরি দিয়ে বাঁধতে নারলেম হায়, আর কি উপায় বৃন্দে, এনে দে বশীকরণ লতা, বাঁধবো ছাঁদে ছাঁদে।
3: বলি হারি বাবা, বলি হারি।
4: হ্যাঁ, ময়না বলে ভালো।
3: একে তোমার নিজের ছড়া বাবা?
5: আগে হ্যাঁ, এই একটুকুন ছড়া গান বাঁধি।
3: তবে আমাদের দলে এসো না কেন বাবা, আমাদের কবিয়ালটা ভারী মাতাল ভারী বদ, তাকে আমরা তাড়াবো। আমি তোমাকে ছেলের মতো যত্ন করব। বসন, এই বসন তোমাকে দেখাশুনো করবে।
4: হরি বল হরি বল, আমি উঠলুম মাসি।
3: উঠলি? উঠলি কোথা?
4: ওহে নাগর, তোমাদের এখানে পুকুর কোথায় বলতো? চান করব।
3: চান করবি?
5: এই জ্বর গায়ে তুমি চান করবে?
4: এই জ্বর চন্দ্রাবলি প্রেম জ্বর, ধুয়ে দিলেই মুছে যাবে। আমি ভাই বাসি গায়ে থাকতে পারি না।
3: নিমুনি হবে, নিমুনি হবে, মরবি।
4: মোলে টেনে পথের ধারে ফেলে দিও, আর তাই তো আমাদের নেখুন।
5: ঠাকুরজি
6: গেল, ওরা গেল। ওই মেয়েটা শুয়েছিল যেন বাবা তারকেশ্বরের মন্দিরে হত্যে দিয়েছিল, মরুন।
5: তুমি এখনো বাড়ি যাও নাই?
6: না, সে রেতে ঝুমুর গান শুনে তবে বাড়ি যাব, জামাই দাদা বললে। তা তুমি নাকি ওদের গান শুনাইছিলে?
5: হ্যাঁ হ্যাঁ, ওই মেয়েটাকে বলছিলাম, ফুল শিমুল ফুল, শুধু বরণ সার।
6: তা বটে, আমাদের মতন কুৎসিত নয়, কালো নয়।
5: তুমি চাঁদ ঠাকুরজি, তুমি আকাশে থাকো। যাও, তুমি এখন দিদির ঘরে যাও, আমি বাজার থেকে আসি।
7: বাস সতারঞ্জ বিছা দিয়া, বাত্তি ঠিক কর লিয়া, আবি তো বরাবর হো গিয়া। লাগাও গানা, লাগাও বাজনা উস্তাদ। আয় বাস 21 আ গই উস্তাদ। ও উস্তাদ, কহাঁ গয়ে উস্তাদ?
8: আরে রাজা, ধুন নিয়ে বেটা বেচেছে।
7: ইয়েস স্যার, জাতা হ্যায় হুজুর।
4: মাসি, মাসি আসে নাই? ও মা, এই যে রোশনাই করে বসে আছে ধুলোর নাগর, বলি কার জন্য হে?
5: বা বা বা, ভারী সুন্দর সেজেছো তো তুমি।
4: বলো কি, সত্যি
5: সত্যি?
4: তাহলে যদি বলি আমার জন্য আলো জ্বলে বসে আছো?
5: তুমি খুশি হলে তাই বলছি।
4: আমি খুশি হলে? আমি খুশি হইনি হে, কিছুতেই খুশি হইনি। কিন্তু মাসিকে তুমি কি বলেছো?
5: কি বলেছি?
4: আমাদের দলে তুমি যাবে না?
5: হ্যাঁ হ্যাঁ বলেছি।
4: কেন, যার যাবে?
5: আমি নিজেই অচ্ছুত।
4: আমরা আরো অচ্ছুত, তাই তুমি আমাদের ঘেন্না করো। কিন্তু কবিয়াল, তুমি তো কবিয়াল।
5: হ্যাঁ হ্যাঁ কবিয়াল, তবে ছোট, নেহাত ছোট।
4: আমরা কবিয়ালদের দোয়ার কি করি, নাচি তাদের আসরে, তবে তুমি ঘেন্না করবে কেন?
5: সে কথা থাক ভাই।
4: কেন থাকবে কেন? কবিয়াল, মুখে যখন ঘেন্না করো বলো, তখন চোখে তোমাদের। কবিয়াল, আমি খুব ভালো নাচি। যখন আসরে নাচি, তখন তোমাদের চোখগুলো হয় জানোয়ারের চোখ। তুমি তো মুখে মুখে গান বাঁধো হে, কই আমি কেমন বেঁধে বলো দেখি।
5: গাইবো?
4: গাও, আমি নাচবো।
9: আহা।

বাহার দেখে যা যা রাঙা বরং শিমুল ফুলে বাহার শুধুই শুধুই রাঙা ছোটা মধু নাই এক ফোঁটা শুধুই রাঙা ছোটা মধু নাই।

0: তুমি অতি ইতর কবিয়াল, তুমি অতি ইতর।
1: ও ভাই, কে কে? বসন বসন, কি হলো? কে তোমার হাত ধরে অমন করে টানছিল?
0: নাগর বলো নাগর, পেরেত বলো পেরেত, আমার হাত ধরে টানছিল, আমাকে টাকার লোভ দেখাচ্ছিল। আমি চিৎকার করলাম, তুমি এলে, ওরা পালিয়ে গেল। আমার মাথাটা কেমন ঘুরে গেল, আমি পড়ে গেলাম।
1: আলোটা পড়ে নিভে গেল।

0: দাও, আলোটা জ্বালি।
1: না, আমি যাই, আসলেই যাই।
0: বসন, তুমি টলছো, তুমি কি মদ খেয়েছো? না তো। তবে এ কি, এ যে জ্বর!
1: জ্বর আমার প্রেমে পড়েছে ভাই।
0: তুমি শোও, তুমি শোও বসন, এই জ্বর গায়ে নাচলে তুমি বাঁচবে না, আমি ওদের বলে আসছি।
1: না না না, তুমি যেও না, তুমি গেলেই পাপিরা পাঁচিল টপকে ঘরে ঢুকবে। আর মাসি জানে সন্ধ্যে থেকে আমার জ্বর এসেছে, মাসি বললে শুয়ে থাক, শুয়েই ছিলাম স্টেশনে, তোমার কথাগুলো মনে পড়লো, তোমাকে গোটা কত কড়া কথা বলতে এসেছিলাম, গাল দিতে এসেছিলাম, তা উল্টে তুমি আমায় গাল দিলে। আহ, মাথাটা খসে যাচ্ছে, একটু টিপে দেবে? আহ, কি ঠান্ডা তোমার হাত, জুড়িয়ে গেল, জুড়িয়ে গেল।
0: আমার অন্যায় হয়েছে বসন, আমি তোমাকে গাল দিয়েছি।
1: তা বেশ করেছো, আমরা তো শিমুল ফুলই বটে।
0: না না না, তুমি এমন চমৎকার নাচতে পারো, তুমি তো শিমুল ফুল নও।
1: তবে
0: কেয়া ফুল।
1: জ্বরের ঘরে ভুল শুনেছি।

0: क्यों ना?
1: क्यों ना? একি কার হারটা? ও মা গো, মেয়ে ছেলে কবি আলেন মনের মানুষ, আমাকে তোমার ঘরে দেখে ছুটে চলে গেল।
0: একি এই জ্বর গায়ে তুমি কোথায় যাবে?
1: মরতে নয়, আসরে আসরে অনেক নাগর আমার পথ চেয়ে বসে আছে। একলা তোমার ঘরে থাকলে কি চলে দুলন নাগর?
2: খবর পেয়ে আমি ছুটতে ছুটতে আসছি। ছুটকির কি হয়েছে বৃন্দাবন? কি অসুখ?
3: করিল কি ভুল হায় রে।
4: আহা, তারপর তারপর কি গো, তোমরা জানো?
2: ছুটকি ছুটকি কি বলছিস?
4: এ কি হলো? ভুল ভুল, লজ্জায় মরে যাই। ছি ছি ছি ছি ছি, এমন ভুল!
5: ঠাকুরজি, ক্যা হুয়া বহিন, ক্যা হুয়া ঠাকুরজি?
4: হায় জামাই দাদা, আমি মরে যাব, সব ভুল। আর আমি যাবনি, আর আমি যাবনি জামাই দাদা।
5: কি হলো তোর?
4: আমি মরে যাব জামাই দাদা, আমি মরে যাব, সব ভুল, সব ভুল জামাই দাদা।
5: উঠ উঠ, হাম ডাক্তার কো বলানে যাতা হ্যায়।
0: রাজন, ঠাকুরজি কেমন আছে ভাই?
5: ওস্তাদ, তুমি আমাকে এতদিন বলনি কেন?
0: কি রাজন?
5: ঠাকুরজি তোমাকে ভালোবাসে, তুমি?
0: মিথ্যে বলবো না রাজন। হ্যাঁ বাসি, কিন্তু বিশ্বাস করো, মনের অজান্তে আমি ভালোবেসেছি। আমি গান গাইতাম আর সে শুনত, কিন্তু কোনোদিন তার আমি অঙ্গস্পর্শ করিনি, কোনোদিন পাপ দৃষ্টিতে চাইনি। ওই ওপরে যিনি আছেন তিনিই একমাত্র সাক্ষী।
5: জানি ওস্তাদ, আমি জানি। ও তুম করনে নেহি সকতা হ্যায়, তুম উসকি শাদি কর লো, বৃন্দাবন কা সা শাদি হাম তোড় দেগা।
0: না রাজন, সে হয় না।
5: কেউ,
0: তুমি ভুলে গেলে আমরা যে ভিন্ন জাত।
5: উস্তাদ, ভালোবাসা মে জাত ক্যা?
0: কারুর পাতানো ঘর কি কখনো ভেঙে দিতে আছে ভাই?
5: তোমারা বাত আম নেই শুনেগা কবিয়াল, হাম জাতা হ্যায় ডাক্তার কো পাস, হাম উসকো জরুর বাঁচায়েগা।
0: হে ভগবান, বলো প্রভু এখন আমি কি করি? না না, অদম্য হবে, আমি চলে যাব দেশান্তরে, আধার দেশে।
6: নেতাই চরণ!
0: কে?
6: আমাকে চিনতে পারলে না?
0: ও, তুমি তো ঝুমুর দলের বেহালাদার।
6: হ্যাঁ ভাই, বিপদে পড়ে এসেছি। আমাদের দলের কবিয়াল নারায়ণ পালিয়েছে, আমাদের দলে কবিয়াল নাই, তোমাকে যেতে হবে ভাই।
0: তাই তো ভাই, ঝুমুর দলের পালা।
6: বসন বলে দিয়েছে আলাদা করে, তার মানটা এবারকার মতো রাখো তুমি।
0: চলো আমি যাব।
7: বসন, কইল তো সাজগোজ হলো?
1: মাসি,
7: এখিলো এখনো বসে বসে পৃথিবীর সলতে উসকে খেলা করছিস? নির্মলা ললিতের সাজ হয়ে গেল।
1: তুমি ওদের নিয়ে ঘুরে এসো মাসি, আমি যেতে পারবো না।
6: বসন, বেরিয়ে এসো।
1: না না না, সে এলো না।
0: আমি এসেছি বসন।
1: এসেছো? তুমি এসেছো? তোমাকে সেদিন ঠাট্টা করেছিলুম, বলেছিলুম ধুলোর নাগর, আজ বলছি সে ধুলো আমার ব্রজের ধুলো, তুমি আমার ব্রজের নাগর।

0: আমার ছিদ্র কুম্ভে জল রেখেছো তুমি, বড় অপমানে তুমি আমার মান রেখেছো।
1: তবে আর দেরি করো না বাবা, আসর বসে গিয়েছে, চলো।
2: বলি ওই যে সুন্দরী, ওই যে মাকাল ফল, ওতেই কালাচাঁদ মজেছে। ওর জল দুধ আর টোকো দই কাঁধে নিয়ে ভারী মজেছে। হায় হায় হায় হায় হায়, চন্দ্রাবলি আর রাধায় কালো আর সাদায়। মশাইগণ, কালাচাঁদ মজেছেন কালো বোদা কালো জামে।
1: নিতাই ওস্তাদ, ধরো গান, ধরো জবাব দাও।
3: খেউড় আমি গাইতে পারি না মাসি। বসন,
1: কি কি কি,
3: আমি কি করব বসন, খেউড় আমি গাই না, গাইতে আমার জিভে আটকায়।
1: তবে নেখার মতো আমার সামনে দাঁড়িয়ে রয়েছো কেন? কেন কেন কেন?
3: মশাইগণ, মিষ্টি কথায় যখন হয় না তখন দিতে হয় গাল, গন্ডারের চামড়া ছুঁচ যখন ফুটল না তখন ফোটাতে হবে ফাল। এইবার আমি ফাল ফোটাবো।
2: বলিহারি বলিহারি কালাচাঁদ, টিকেতে আগুন লাগিয়েছ, লাগছে, দেখতেছে,
3: জ্বলছি বৃন্দে জ্বলছি, সেই জ্বালাতে ওলো বুড়ি, তোকে বলছি শোন, বুড়ি দুটি নেড়ি কুত্তি, জুত্তি ছাড়া নয় শায়েস্তা, ছড়ির বাড়ি মারলে ভাবে একই আমার সুখ অবস্থা। ওলো বুড়ি একই সেজেছিস, হ্যাঁ বৃন্দে, কোঁচকা মুখে বুড়ো বয়সে রসকলি কাটিস নে, রসের ভিয়েন জানিস নে কো, গেঁজলা তাড়ি ঘাঁটিস নে।
0: চলে যাচ্ছ
3: বসন,
0: আমি জানি তুমি থাকবে না, তোমার মনের কথা আমি জানি, আমাদের এই বাতাস তোমার সহ্য হবে না। কাল সারা রাত তুমি ঘুমের মধ্যে ঠাকুরছি ঠাকুরছি করেছ, তুমি ফিরে যাও, তোমার সেই টিশানের ঘরে, সেই কেষ্টচূড়া গাছ, সেই ঠাকুরছি, সেই তোমার মনের মানুষ না কবিয়াল, সেদিন জানলায়।
3: ও কথা থাক বসন, ও কথা থাক,
0: দাঁড়াও তোমাকে একটা বের নাম করি।
3: না না বসন, না
0: না নয়, পথে বেরিয়েছ, তোমাকে থাকতে বলতে পারবো না, তুমি যাও, আমার কপালের দুঃখ আমারই থাক। কি কি দেখছো?
3: কেয়া ফুল,
0: কেয়া ফুল ও সুখ এই কবিহার, দেখতে পাচ্ছ সুখতে লাগার চিহ্ন, চোখের কুলে কালি।
3: তাহলে আমার দূরে গেলে চলবে কেন ভাই, আমি যে ধুলো।
0: না না না, তুমি যাও তুমি যাও।
3: না, তোমার সঙ্গে আজ গাঁট ছড়া বাঁধলাম বসন।
0: বলো না বলো না, অমন কথা বলতে নেই।
3: তুমি মরলে আমি খুলে নেব, আমি মরলে তুমি খুলে নিও বসন। হ্যাঁ, কি বলছিলে মাসি?
1: এই বলছিলাম কি বাবা, কমাস তো বসনের শরীর খারাপের জন্য আমাদের লোকসান হলো, তুমি গাইলে না, এইবার দু একটা বায়না পেলে পুষিয়ে যায়, এখন তো বেশ ভালোই আছে।
3: হ্যাঁ ভালো আছে, তবে কি জানো মাসি, বড্ড দুর্বল।
1: ও নাইটি খেতে সেরে যাবে বাবা, রোগের কথা যত ভাববে ততই চেপে ধরবে। এইবার তুমি একটু উঠে পড়ে দু চারটে নতুন গানের পদ বেঁধে ফেলো বাবা, তাহলে বাজারে আবার শোরগোল পড়ে যাবে।
3: হ্যাঁ, নতুন গানের কথাই কদিন থেকে ভাবছি মাসি, দেখি কি হয়।
1: বেশ বাবা, তাই ভাবো তাই ভাবো।
0: কি ভাবছো কবিয়াল?
3: একটা গানের কলি বারবার মনে আসছে, কিন্তু প্রথম দুকলির পর আর আসছে না।
0: বলো না, দুকলি বলো।

0: কবিয়াল, এই গান তুমি কেন বাঁধলে?
1: কেন বসন?
0: তোমার সেবায় যত্নে আমি তো বেশ ভালো আছি, শরীর তো আমার সেরে উঠেছে। তবে
1: পাগল তুমি, ও কথা ভাবছো কেনে? বেশ ভালো করে ভেবে দেখো তো বসন, হাজার বছর বাঁচলেও কি ভালোবেসে আশা মেটে? এই তো ছটা মাস চোখের এক নিমেষের মধ্যে ফুরিয়ে গেল, তাই কদিন থেকে ভাবছিলাম, আজ গানের কলি হয়ে মনে এলো।
0: তোমার গান বড় সর্বনেশী গান, আমার কপালে তা সত্যি হয়। তুমি গেয়েছিলে ফুলেতে ধুলোতে প্রেম, কাটোয়ার মেলা তা সত্যি হলো। আবার
1: আবার কি বসন?
0: কদিন থেকে
1: কি কদিন থেকে?
0: না না কিছু না, আমার মনের ভুল।
1: বলো বসন, আমায় বলো তুমি।
0: ভাবছি এত সুখ আমার কপালে শুইবে তো কবিয়াল।
1: কি যে বলো তার ঠিক নাই, ওসব ভেবোনি কিছু।
2: মস্ত খবর আছে কবিয়াল।
1: কি?
2: এই দেখো না, পরে দেখো।
1: কবিয়াল প্রতিযোগিতা?
2: এত বড় মেডেল, সোনার মেডেল দেবে কাটোয়ার বাবুরা, খুব জোর পাল্লা হবে এবার। তুমি যাবে তো?
1: পরে বলবো।
2: পরে বলবে? আচ্ছা
0: কবিয়াল।
1: বলো বসন।
0: ওই মেডেল জিতে তুমি আমায় এনে দাও।
1: বসন,
0: কি হলো, অমন করে চমকে উঠলে কেন?
1: না না, এমনি হঠাৎ একটা মেডেলের কথায় কথা মনে পড়ে গেল।
0: কি কথা গো?
1: না না, সে কিছু লয়।
0: বলো বলো, বলবি না?
1: পুরনো কথা, সে তোমার না শোনাই ভালো বসন।
0: না তুমি বলো, তুমি বলতেই হবে।
1: বসন, ঠাকুরজিকে আমি একদিন বলেছিলাম, সোনার মেডেল পেলে আমি তোমাকে এনে দেব।
0: ও, ঠাকুরজিকে দেবে বলেছিলে? ঠাকুরজিকে?
1: বসন বসন বসন,
0: না না তুমি সরে যাও, সরে যাও, কিছু না।
1: ছি বসন, অত রাগ করতে আছে?
0: না রাগ আমি করিনি, তুমি যাও, মাসির সঙ্গে আমার গোটা কত কথা আছে। মাসি,
3: কি বলছিস বসন?
0: বলছি মাসি, ওর সেবা যত্ন সব বুঝে বৃথাই হলো।
3: সে কি?
0: এই দেখো
3: উমা, এই যে রক্ত।
0: হ্যাঁ মাসি, এখন একটু কাশলেই রক্ত বুকের ভেতর থেকে বেরিয়ে আসে।
3: তাই তো রে,
0: বাঁচতে যে আমার বড্ড ইচ্ছে হচ্ছে মাসি।
3: কাঁদিসনি কাঁদিসনি বসন, তুই ভালো হয়ে যাবি মা, তুই ভালো হয়ে যাবি।
0: ভালো হব, তবে এই কথা ওর কেন মনে হলো মাসি? জীবন এত ছোট কেনে, জীবন এত ছোট কেনে।
4: মহাশয়গণ, কাল থেকে আমাদের প্রতিযোগিতা চলছে, বিষয় ছিল সংসারের সবচেয়ে বড় বেদনা। কবিয়ালরা আপন আপন উপলব্ধি গানে রচনা করে গেয়ে শোনাচ্ছেন, অনেকে অনেক রকম গিয়েছেন। এইবার গাইবেন তরুণ কবিয়াল নিতাই চরণ।
5: বাবুমশাইগণ, সংসারের সবচেয়ে বড় বেদনা কি আমি ঠিক জানি না বাবুরা, আমি অচ্ছুত পথের ধুলায় মানুষ, কিন্তু তার জন্যও আমার কোনো দুঃখ নাই। আমার সবচেয়ে বড় দুঃখ, বড় খেদ, জীবন এত ছোট কেনে।

0: বসন।
1: আমি এসেছি বসন।
2: কবিয়াল, কই কবিয়াল?
1: এই তো আমি, এই তো।
2: এতক্ষণ আমাকে একলা ফেলে থাকি।
1: তুমি তো এখন বেশ ভালো আছো বসন।
2: তুমি কেন এলে? কেন আমার সঙ্গে তোমার দেখা হয়েছিল? কেন গাছছড়া বেঁধেছিলে? মরতে তো আমার ভয় ছিল না, মরণের জন্য আমি মনকে বেঁধেছিলাম। কেন কেন কেন এলে তুমি, কেন?
1: ছি ছি বসন, এমন করো না, এসব বলতে নাই। তুমি তো এখন বেশ ভালো আছো বসন।
2: ওকে ওকে অমন করে বিনিয়ে বিনিয়ে কাঁদছে?
1: কে আবার কাঁদবে?
2: কে কাঁদছে অমন করে?
1: বসন, ও তো বেহালা, তার বেহালা বাজাচ্ছে।
2: বারণ করো, বারণ করো, ওকে অমন করে বেহালা বাজাতে বারণ করো।
1: এমন করো না বসন, স্থির হয়ে

0: শুয়ে থাকো, ভগবানের নাম করো।
1: কার?
0: গোবিন্দের নাম করো বসন, তাকে ডাকো।
1: কেন কেন তার নাম করবো আমি? কেন তাকে ডাকবো? কি দিয়েছে সে আমাকে? স্বামী, পুত্র, ঘর, সংসার, তুলসী তলা, সাজের বিদিন, কি দিয়েছে আমাকে? না না, তার আমি নাম করবো না, তার আমি ডাকবো না। হে গোবিন্দ, হে দাদানা, হে দীনবন্ধু, দয়া করো, দয়াময়, দয়া করো, আমার আসছে জন্মে আমাকে দয়া করো। হে গোবিন্দ, সব অন্ধকার, সব অন্ধকার, কুবিয়াল, কুবিয়াল, সব ঝাপসা হয়ে গেল কেন? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? কুবিয়াল, কুবিয়াল, আলো জ্বেলে দাও, আলো, কুবিয়াল, বাতি জ্বেলে দাও, কুবিয়াল।
0: বসন, বসন, বসন।
2: কুবিয়াল।
0: রাজন, মিতা
2: ফিরে এলে। মিতা, তোমার দুনিয়ার বায়না শেষ হলো?
0: না ভাই, কাটোয়াতে সোনার মেডেল পেলাম, মেডেল পেয়ে পথে পথেই এখানে আসছি। ঠাকুরজিকে বলেছিলাম সোনার মেডেল পেলে ঠাকুরজি আমি আগে তোমাকে দেব, তাই মেডেলটা তাকে দিয়ে আমি কালই চলে যাব।
2: সে সে নাই কবিয়াল।
0: সে নাই?
2: না কবিয়াল, তোমার জন্য পাগল হয়ে কেঁদে কেঁদে একদিন চলে গেল। এইখানি কবিয়াল সে এসে শুয়েছিল। কবিয়াল।
0: রাজন ভাই,
2: কাঁদছ?
0: না ভাই, শুধু ভাবছি।

প্রখ্যাত সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, তার রচিত কবি, সেই কবি উপন্যাসকে কেন্দ্র করে গড়ে উঠেছে নাটক, তৈরি হয়েছে বাংলা ছায়াছবিও। আমরা জানি সে ছবিও রীতিমতো হিট করেছিল, আমাদের শ্রোতা দর্শক বন্ধুদের খুব পছন্দের। আবার সেই কবিকেই অবলম্বন করে অনিল বাগচি অনেক সুরের জাল বুনলেন এবং সেই যে গীতিনাট্যখানি তৈরি হলো শোনালাম আপনাদের। রচনা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভিন্ন চরিত্রে কণ্ঠদানে অনিল বাগচি, সঙ্গীতাকর মানবেন্দ্র মুখোপাধ্যায়, নীলিমা দাস এবং আরও অনেকে। আর সমগ্র এই গীতনাট্যখানি পরিচালনায় অনিল বাগচি। অনিল বাগচির কথা বলতে গেলে সত্যি সেই অর্থে খুব যে বেশি তার সুরে আমরা গান পেয়েছি তা নয়, কিন্তু যখনই পেয়েছি সত্যি তা আমাদের মোহিত করেছে। শশীবাবুর সংসার, সাধক কমলাকান্ত, রুদ্র ছায়া কবি তো আছেই, বিল্লমঙ্গল, বরদিদি, আমি সিরাজের বেগম, এরকম বহু বাংলা চলচ্চিত্রে তার সুর বারবার আমাদের ছুঁয়ে গিয়েছে, অবাক করেছে। তবে যে ছবিখানির কথা না বললেই নয়, অ্যান্টনি ফিরিঙ্গি। অ্যান্টনি ফিরিঙ্গির গানগুলি এখনও আমাদের সকলের ভারী পছন্দের, এবং সেই গানে অ্যান্টনি ফিরিঙ্গির নানাবিধ গান, অনেকগুলি গানের ভিন্ন ভিন্ন সুরকারেরা কাজ করেছেন, অনেকে মিলে কাজ করেছেন। তার যে কটি গান এখনও পর্যন্ত মানুষের মুখে মুখে ফেরে, তার মধ্যে আমি যে জলসা ঘরে বেলুয়ারি ঝাড়, এই গানের সুর কিন্তু অনিল বাগচির। গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় সুর করেছেন অনিল বাগচি। মনের মতো গানের শেষটায় আসুন আজ অনিল বাগচির সুরে সেই কালোজয়ী গানখানি শুনি।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার আকাশবাণী মৈত্রীর এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন। মিডিয়াম ওয়েভে 505 মিটার অর্থাৎ 594 কিলোহার্টজে

এখন শুনবেন নানা রঙের গানের অনুষ্ঠান রামধনু। মৈত্রী প্রচার তরঙ্গে প্রতিদিন সকাল 10:30টায় রামধনুতে আজ নজরুলগীতি শিল্পী দেবিকা ঘোষ।

দেবিকা ঘোষের কণ্ঠে শুনলেন নজরুল গীতি। আকাশবাণী মৈত্রীর রামধনু অনুষ্ঠানে এবারে লোকগীতি শুনবেন শিল্পী অমিত গুহ।

শুনলেন লোকগীতি অমিত গুহর কণ্ঠে। নানা রঙের গানের অনুষ্ঠান রামধনু এখানে শেষ হল। আকাশবাণী মৈত্রী।

শুরু হচ্ছে বিকাশ পথের অনুষ্ঠান। আজকে বিকাশ পথের অনুষ্ঠানে আমরা আলোচনা করব সংখ্যালঘু সম্প্রদায়ের মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি এই বিষয়ে।

0: অর্থাৎ প্রতিভার পথে সহায়তার আলোর দিশা যারা দেখান বা দেখাচ্ছেন তাদের মধ্যে থেকে একজনকে আজকে আমরা পেয়েছি। আজকে এই বিষয়ে কথা বলবেন সমাজকর্মী চন্দন পাল। নমস্কার।
1: নমস্কার।
0: এই যে আজকে আমাদের বিষয় সংখ্যালঘু সম্প্রদায়ের মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি, এই প্রসঙ্গে আপনাকে প্রথমেই যেটা জিজ্ঞেস করার আমার, যে দেখুন গ্রামাঞ্চলে সংখ্যালঘু সম্প্রদায়ের মেধাবী শিক্ষার্থীদের নানা রকম কিন্তু প্রতিকূলতার বা বাধার শিকার হতে হয়, তাই না?
1: একদম।
0: কি কি ধরনের বাধা বা প্রতিকূলতা তারা শিকার হন সেই বিষয়ে একটু জানবো আপনার থেকে।
1: সবার প্রথম যেটা জানা দরকার, তারা জানেই না, তারা যদি পড়াশোনা ঠিকঠিক ভাবে করে, তাদের যদি রেজাল্ট ভালো হয়, তাহলে সরকার, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার যে সুবিধাগুলো দিয়েছে সেই সুবিধাগুলো পেলে তাদের জীবনটা কতটা সুন্দর হতে পারে। সবার প্রথম তারা যখন ছোটবেলা থেকে পড়াশোনা করে, তখন তারা যেটা পড়তে চায় আর পরিবেশ যেটা দেয়, দুটোর মধ্যে একটা বিস্তর পার্থক্য থাকে। তারা বাধ্য হয় ওই পরিবেশে যেগুলো আছে সেটাকে মেনে নিয়ে এগিয়ে চলা। কোন একটা বাচ্চা দেখা যাচ্ছে যে সে অঙ্কে খুব ভালো অথবা সে ইংলিশে খুব ভালো, কিন্তু সে যখন পড়াশোনা করছে তখন সে পরিষ্কার হয়ে যাচ্ছে যে আমি মাধ্যমিক পাস করে আমি বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করতে পারবো না অথবা আমি ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা করতে পারবো না। কেন করতে পারবো না? তার কারণ একটাই, যে আমার আশেপাশে যে কলেজগুলো আছে সেই কলেজগুলোতে সায়েন্স বা বিজ্ঞান বিভাগ নেই। যদিও বা আছে, সেটা অনেকটা দূরে, যে জায়গায় পৌঁছাতে গেলে আমার অনেকটা খরচ লাগবে অথবা আমাকে ওখানে থেকে পড়াশোনা করতে হবে, কিন্তু ওখানে থেকে পড়াশোনা করার জন্য যে খরচ সেটা সেই পরিবার চালাতে পারবে না। এই জায়গাটাতেই সমস্যা, এই জায়গাটাতে সমস্যা। তার কারণ একটাই, একটা বাচ্চা যদি মাধ্যমিকে কোনো কারণবশত 80%, 60%, 75% এই ধরনের পার্সেন্টেজ নাম্বার গুলো পেতে পারে, তাহলে আজকের দিনে আমাদের সরকার অনেক স্কলারশিপের ব্যবস্থা করেছে, সেই স্কলারশিপ গুলো সে অনায়াসে পেতে পারে। কিন্তু এই যে স্কলারশিপ গুলো পাবে, তার ফর্ম কখন বেরোচ্ছে, কিভাবে সেই ফর্মটাকে অ্যাপ্লাই করতে হবে, কখন কখন গিয়ে খোঁজ খবর নিতে হবে, কখন সেই টাকাটা পাবে, সেই টাকাটাকে সে কিভাবে কাজে লাগবে, এগুলো তারা জানে না। ফলে দেখা গেছে, আমি বহু জায়গায়, সুন্দরবন, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, বর্ধমান, প্রচুর জায়গায় আমি দেখেছি অনেক মেধাবী ছাত্র, সে যেটা চেয়েছে আর যেটা করছে দুটোর মধ্যে অনেক বেশি পার্থক্য। তাকে যখন আমরা এই স্কলারশিপ গুলোর কথা বলছি, তখন কিন্তু তারা অবাক যে এগুলো তো আমরা জানিই না, এগুলো তো আমাদেরকে কেউ কখনো বলেইনি। তারা একটাই জানে, যেহেতু আমরা সংখ্যালঘু সম্প্রদায়, আমরা পড়াশোনার জন্য একটা ন্যূনতম একদম ক্লাস ফাইভ থেকে স্কলারশিপ পাই, আমরা ওটাই পেতে পারি, এর থেকে বেশি কিছু পেতে পারি না। এই সংক্রান্ত বিষয় নিয়ে যদি প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা ব্লকে একটা করে অ্যাওয়ারনেস ক্যাম্প করা যায়, আমি যেটা কন্টিনিউ করে চলেছি, বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন জায়গায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ছেলে মেয়েদের, তো শুধু সংখ্যালঘু না, মেধাবী ছাত্রছাত্রীদেরকেও আমরা এনে স্টুডেন্ট সার্ভিস সেন্টার বলে একটা করে অ্যাওয়ারনেস ক্যাম্প করি এবং সেখানে গিয়ে বিস্তারিত আলোচনা করি, তাদের সমস্ত নথিপত্র কালেক্ট করে আমরা নিজেরা বিভিন্ন জায়গায় জমা দিই এবং সেখান থেকে তারা সুযোগ সুবিধাগুলো পায়। এইভাবেই আমরা কাজটাকে কন্টিনিউ করে চলে।
0: বেশ, অত্যন্ত ভালোভাবে আমাদেরকে বোঝালেন আপনি এই যে প্রতিকূলতা এবং এত বাধার কথা আপনি বললেন। এই প্রসঙ্গ ধরেই এবার আসবো যে এই ধরনের বাধা প্রতিকূলতা অতিক্রম করার জন্য আপনি কি কি ভূমিকা নিয়ে থাকেন?
1: দেখুন, আমার যেটা দীর্ঘদিনের অভিজ্ঞতা, আমরা যে কোনো স্কুল বা যে কোনো সোসাইটিতে আমরা ছাত্রছাত্রীদেরকে তিনটে ভাগে ভাগ করি। একটা ভাগকে বলি তারা দুর্বল স্টুডেন্ট, একটা স্টুডেন্টকে বলা হয় তারা মোটামুটি বা মিডিওকার, একজনকে বলা হয় ব্রিলিয়েন্ট বা এক্সেলেন্ট স্টুডেন্ট। এই যে তিনটে ভাগে ভাগ করা হচ্ছে, এই ভাগের ব্যর্থতা আমাদের চাপিয়ে দিই ছাত্রছাত্রীদের উপর। একটা বাচ্চা পোর স্টুডেন্ট হতে পারে না, একজন মিডিওকার হতে পারে না, একজন এক্সেলেন্স হতে পারে না, সবাই ভালো। প্রত্যেকটা সন্তান, প্রত্যেকটা মানুষ যখন জন্মায় তার অন্তর্নিহিত কোনো না কোনো প্রতিভা নিয়ে জন্মানোটাই আমাদের নেচারের বৈশিষ্ট্য। কিন্তু একটা বাচ্চা যে প্রতিভা নিয়ে জন্মায়, সেই প্রতিভাটাকে বিকাশ লাভ করার জন্য আমরা উপযুক্ত পরিবেশ দিতে পারি না, ফলে ওই বাচ্চাটাকেই বলা হয় পোর ক্যান্ডিডেট। যে বাচ্চাটা মিডিওকার, তার ক্ষেত্রে কি হয়, তার প্রতিভা বিকাশের জন্য মিডিওকার বা মিডিল লেভেলের এনভায়রনমেন্ট পায়, তাই সে মিডিল স্টুডেন্ট হিসাবে স্বীকৃতি হয়। আর যে বাচ্চাটার অন্তর্নিহিত প্রতিভা আর বাইরের পরিবেশটা এক হয়ে যায়, সেই বাচ্চাটাই ব্রিলিয়ান্ট।

0: হয়ে যায়, তাহলে সমস্যাটা আমাদের, ওদের নয়। এই সমস্যাটাকে সমাধান করার জন্য আমরা বিভিন্ন জায়গায়, যেটা বললাম স্টুডেন্ট সার্ভিস সেন্টার, সেখানে গিয়ে আমরা বোঝার চেষ্টা করি একটা বাচ্চার লার্নিং প্যাটার্নটা কি, সে কিভাবে নিজের ভেতরে সত্তাটাকে বাইরে প্রকাশ করতে পারে। গার্ডেনার বলে একজন বিখ্যাত সাইকোলজিস্ট, তিনি বলেছেন একটা বাচ্চার, একটা মানুষের ইনবর্ন পটেনশিয়াল 8 ধরনের হতে পারে। একটা বাচ্চা, কোন বাচ্চা দেখে শিখতে পারে, যে বাচ্চাটা দেখে শিখবে তাকে যদি আমরা বই পড়তে বলি, মুখস্থ করতে বলি, সে বাচ্চাটা তো পড়াশোনার প্রতি আগ্রহ স্বাভাবিকভাবে কমে যাবে, কারণ তার লার্নিং প্যাটার্নটা ভিজুয়াল। সুতরাং তাকে প্রকৃতির সাথে ম্যাচ করিয়ে কিভাবে পড়াতে হবে, এটা মা বাবা, স্কুলের শিক্ষক, সমাজের দায়িত্ব, তার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা। আমরা সেটাকে আগে ক্লারিফাই করি। কোন কোন বাচ্চা হচ্ছে অডিটাল লার্নার, যারা শুনে শিখতে পছন্দ করে, তাহলে সেই বাচ্চাটাকে যদি প্রচুর পরিমাণে লিখতে বলা হয়, পড়ার প্রতি আগ্রহ কমে যাবে।
1: একদম।
0: কিছু বাচ্চা আছে কাইনেস্থেটিক লার্নার, যারা লিখে শিখতে পছন্দ করে, তাকে যদি আমরা বলি তুমি প্রচুর পরিমাণে পড়ো, তাহলেও তো তার পড়ার প্রতি আগ্রহ কমে যাবে। আমরা আগে লার্নিং প্যাটার্ন গুলোকে এই স্টুডেন্ট সার্ভিস সেন্টারের মাধ্যমে আইডেন্টিফাই করি, তার জন্য অনেকগুলো প্রসেস আছে, তাদের সাথে ইন্টারাক্ট করি, তাদের সাথে মিশি, তাদেরকে হ্যাপি জোনে নিয়ে যাওয়া হয়। একটা মানুষ আনন্দের পরিবেশে থাকলে তার ভেতরের সত্তা খুব সহজে বোঝা যায়।
1: তারা কিভাবে আপনার সঙ্গে যোগাযোগ করে, বা আপনি কিভাবে এই মেধাবী শিক্ষার্থীদের সঙ্গে গিয়ে যোগাযোগ করছেন, মানে যোগাযোগ মাধ্যমটা কিভাবে তৈরি হচ্ছে?
0: আমাদের যোগাযোগের মাধ্যমটা হচ্ছে, আমরা দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কাজগুলো করি, তো ফলে একটা পরিচিতি আমাদের আছে, কথা আমাদের সাথে বিভিন্ন রকম সংস্থা যুক্ত আছে। সেই সংস্থাতে যে সকল বাচ্চাদের মা আছে, বাবা নেই, বাবা আছে, মা নেই, যাদেরকে অনাথ বা অরফান বলা যায়, সেই বাচ্চাদেরকে আমরা রেসিডেন্টে রাখার জন্য বিভিন্ন রকম সংস্থার সাথে যুক্ত হয়ে তাদেরকে সেই থাকার মানে ব্যবস্থা করি। এতে কি হয়েছে, মানুষের আমাদের প্রতি বিশ্বাস ক্রমাগত বেড়েছে। এটাকে কাজে লাগিয়ে আমরা প্রত্যেকবার, বছরে প্রত্যেকটা ব্লকে গিয়ে গিয়ে গিয়ে গিয়ে আমরা এই ক্যাম্পাসিং গুলো করি এবং তাদেরকে মানে তাদের সাথে যুক্ত হই, তাদেরকে আবিষ্কার করি এবং তাদের জন্য যে যে সহযোগিতাগুলো আমরা করতে পারি আমরা করে দিই। আজকের দিনে যে কোনো সমস্যাতে মোটামুটি বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মেদিনীপুর, সুন্দরবন, উত্তর চব্বিশ পরগনা, এই জায়গাগুলোর প্রত্যেকটা ব্লকেই মোটামুটি আমাদের পরিচিতি আছে। আমি চেষ্টা করছি এটাকে সারা পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষে ছড়িয়ে দেওয়ার জন্য। এর জন্য আমরা আস্তে আস্তে আরো টিমটাকে বড় করছি, কারণ আমাদের ভারতবর্ষে জন্মগত এই মেধাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কেবলমাত্র তাদেরকে আবিষ্কার করার মতো লোক নেই। আমরা কেবল আমাদের স্বপ্নটাকে পূরণ করার জন্যই সমাজকে ব্যবহার করি, কিন্তু তাদের স্বপ্ন পূরণ করার জন্য যে আমরা রয়েছি এটা কেউ ভাবে না, ফলে এত সমস্যার মুখোমুখি আমরা হচ্ছি।
1: আচ্ছা, আপনার প্রসঙ্গে যেটা এলো যে সরকারি বহু প্রকল্প রয়েছে, সেইগুলো যদি তাদের মধ্যে ছড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ওরা অনেকটা আলোর দিশা দেখতে পাবে। তো সরকার থেকে কি কি ধরনের পরিকল্পনা রয়েছে, বা কিভাবে আপনি সেই সুবিধাগুলো মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পৌঁছে দিচ্ছেন?
0: যেটা আজ থেকে 20 বছর আগে ছিল না, আজকের দিনে আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার একটা বাচ্চার পড়াশোনার জন্য যে যে সুবিধাগুলো দিয়েছে, একটা বাচ্চা যে রকমই আর্থিক পরিবেশেই বড় হোক না কেন, আর্থিক প্রতিকূলতা তার পড়াশোনার ক্ষেত্রে প্রতিবন্ধকতা হতে পারে না। যেমন হচ্ছে একদম ছোটবেলার থেকে যারা আমাদের মানে মাইনরিটি, তাদের জন্য স্কলারশিপের ব্যবস্থা আছে, মিড ডে মিল, খাওয়া দাওয়ার জন্য প্রত্যেক পুষ্টিকর মিড ডে মিলের ব্যবস্থা আছে, এটা একদম ছোটবেলার কথা বলছি। তখন যখন তারা মাধ্যমিক পাশ করছে, বিবেকানন্দ স্কলারশিপ আছে, বিদ্যাসাগর স্কলারশিপ আছে, তারপরে তারা যখন গ্র্যাজুয়েশন পড়ছে তাদের জন্য স্কলারশিপ আছে। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে কেউ যদি মনে করে আবার সরকারি চাকরি প্রশিক্ষণ নেব, তার জন্য সরকার বিভিন্ন রকম জায়গায় সেন্টার চালু করে দিয়েছে, তাদের রেসিডেন্টাল থাকার জন্য ফ্রি অফ কস্টে অনেক সংস্থা এগিয়ে এসছে তাদের কাজ করার জন্য। যে সকল বাচ্চা আর্ট অ্যান্ড ক্রাফটের উপরে কাজ করবে সরকার তাদের জন্য সহযোগিতা করেছে। খেলাধুলার জন্য আজকে আমাদের সরকার বিভিন্ন রকম ভাবে স্কলারশিপের ব্যবস্থা করছে, তাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে দেওয়ার জন্য প্রচুর সুবিধা আছে। দুর্ভাগ্য, এই সুবিধাগুলো ছাত্রছাত্রীদের কান পর্যন্ত পৌঁছায় না, সেটা তথ্যেই থেকে যায়, সেটা ডিপার্টমেন্টেই থেকে যায়, সেটা মানুষের কাছে পৌঁছানোটাই আমাদের মেইন কাজ। তারা যদি এগুলো জানতে পারে তারা এগুলোকে ব্যবহারও করতে পারবে।
1: সংখ্যালঘু শিক্ষার্থীদের মধ্যে উচ্চশিক্ষার আগ্রহ কেমন দেখছেন, বা পড়াশুনো ছাড়াও আর কি কি বিষয়ে তাদের ঝোঁক বেশি?
0: যেটা দেখা যায়, একটা বাচ্চা যখন ছোট থাকে তখন এই পরিবারগুলো বাচ্চার পড়াশোনার জন্য আগ্রহ প্রকাশ করে না, কারণ তারা সকালবেলায় বেরিয়ে যায় পেটের টানে বিভিন্ন কাজে, বাচ্চা নিজের মতো করে বড় হতে থাকে। সেই বাচ্চা, যে বাচ্চাগুলো পড়াশোনা করার প্রতি আগ্রহ প্রকাশ

0: পরে সেই বাচ্চাগুলো যখন তারা 7, 8, 9, 10 পড়া শুরু করলো, তখন মা বাবাদের মাথায় আছে আজকের দিনে পড়াশোনা করে কোনো সুযোগ সুবিধা নেই, তার চেয়ে বরঞ্চ আমাদের প্রত্যেক সঙ্গে যদি ও কাজ করে, বিভিন্ন জায়গায় কাজে যদি ও যুক্ত হয়ে যায়, তাহলে দুটো পয়সা উপার্জন করলে আমার বাড়ির আর্থিক অভাব মিটে যাবে। তখন থেকে মা বাবার সাথে সন্তানের কিন্তু বিরোধ শুরু হলো। সন্তানের ভেতরে বুক ভরা স্বপ্ন, আর সন্তান বাইরে দিকে দেখতে মরুভূমির মতো একটা শুষ্ক পরিবেশ, যেখানে সকাল রাত এবং দুপুর সব সময় মা বাবা বলছে একটা পয়সা উপার্জন করছিস না, সারাদিন বাড়িতে বসে কি করছিস। এই কোশ্চেনটার উত্তর দিতে তারা খুব কষ্টের বা খুব প্রবলেমের মুখোমুখি হয়। এই জায়গাটাকে ক্লিয়ার করার জন্য আমরা বিভিন্ন জায়গায় গার্জিয়ানদেরকে নিয়ে প্যারেন্টিং ওরিয়েন্টেশন প্রোগ্রাম করি। আজকে আপনার বাচ্চা 50 টাকা উপার্জন করে দেবে, খুব ভালো লাগছে, কিন্তু এই বাচ্চাটাকে আর 5টা বছর যদি সুযোগ দেন, এই 50 টাকাটা কিন্তু পারবে 500 টাকার বেশি, 700, 1000, 5000 টাকাও হতে পারে, গ্রামের মুখ উজ্জ্বল করতে পারে, কোনটা চান। এইভাবে আগে গার্জিয়ানকে আমরা অ্যাওয়ার করি, এরপরে বাচ্চাটার প্রতি আমরা আছি। যখন দেখি বাচ্চাটা পড়াশোনা ঠিকঠাক করছে, একদম প্রাইমারি লেভেলে তার জন্য লার্নিং সেন্টার তৈরি করার চেষ্টা করছি, যে লার্নিং সেন্টারটার মধ্যে ম্যাথ এবং ইংলিশটা জোর যাতে ডেভেলপ করা যায়। কেন ইংলিশটাকে ডেভেলপ করতে চাইছি, তার একটাই কারণ, ও যাতে সারা পৃথিবীর সব বই পড়ার সুযোগ সুবিধাটা পেতে
1: এবং বাইরেও কাজ করার সুযোগ আসে, এখানেও যাতে সহজে
0: হতে পারে। আর ম্যাথটাকে কেন করছি, যাতে ওর ভিতরে ক্যালকুলেশনটা কতখানি আছে, কারণ মাধ্যমিক পর্যন্ত ম্যাথ থাকে, সেটা কিন্তু জোর দেওয়ার চেষ্টা করি। এই বেস এডুকেশনটা যখন স্ট্রং হয়ে গেল, অটোমেটিক ওর রেজাল্ট ভালো হয়। এই রেজাল্ট যখন ভালো হয়, সে যখন একটার পর একটা স্কলারশিপ পেতে থাকে, তখন তার কেরিয়ার কাউন্সিলিং শুরু করে দিই। কেরিয়ার কাউন্সিলিং কি, না সে যদি টেকনিক্যাল লাইনে যেতে পারে, যেতে চায়, তাহলে তার জন্য কি কি সুবিধা আছে, সে বিটেক করবে না ডিপ্লোমা করবে, মেকানিক্যাল মেকানিক্যাল করবে না সিভিল করবে না ইলেকট্রিক করবে না কম্পিউটার করবে, বিভিন্ন রকম টেকনিক্যাল ব্যাপার বলতে থাকি। যদি কারোর মধ্যে দেখা যায় আর্ট অ্যান্ড ক্রাফটটা খুব ভালো, ভীষণ ভালো ক্রিয়েটিভ, তখন তাকে ইন্ডিয়ান আর্ট কলেজ, আমাদের বিশ্বভারতী, বেনারস হিন্দু ইউনিভার্সিটি আর্ট কলেজে চান্স পাওয়ানোর জন্য যে যে পরীক্ষাগুলো হয় সেটা কি কিভাবে তোমাকে প্রিপারেশন নিতে হবে সেটার জন্য চেষ্টা করি।
1: আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছি। আপনি দীর্ঘদিন ধরে এই পেশার সঙ্গে যুক্ত সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের নিয়ে কাজ করে চলেছেন অবিরাম, তাদের নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটি জানতে চাইব।
0: ভবিষ্যৎ পরিকল্পনা একটাই, বা আমরা যে গ্রুপ নিয়ে কাজ করছি, আমরা সবাই বিভিন্ন গ্রাম বিভিন্ন ব্লকে গিয়ে আরো বেশি মাত্রায় বাচ্চাদেরকে একদম ক্লাস 3-4 থেকে অ্যাওয়ার করে দেওয়া, তোমার স্বপ্ন এটা, তুমি এটা পেতে পারো, এইভাবে পেতে পারো, আর এটা পাওয়ার জন্য আমাদের সহযোগিতার হার তোমার সাথে অবিরাম সব সময় আছে। এইভাবে যদি আমরা করতে পারি, তাহলে আগামী দিনে রুরাল এরিয়ার সংখ্যালঘু সম্প্রদায় আরো আরো অনেক বেশি এগিয়ে যাবে এবং এগোচ্ছে। আজকের দিনে অনেক বেশি ওরা অ্যাওয়ার হয়ে গেছে তাদের ভবিষ্যৎ নিয়ে।
1: বেশ, আজকে আমরা কথা বললাম সংখ্যালঘু সম্প্রদায়ের মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি এই বিষয়ে। আমাদের সঙ্গে ছিলেন সমাজকর্মী চন্দন পাল। নমস্কার।
0: নমস্কার।
1: শেষ হলো আমাদের বিকাশ পথের অনুষ্ঠান।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত অনন্যা দাঁড় কণ্ঠে।

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী এখন আকাশবাণী স্টুডিও রেকর্ডে গৃহীত অনুষ্ঠান রমগীতি।

শুনলেন এই গান দ্বৈত কণ্ঠে রবীন মজুমদার এবং ভারতী কর চৌধুরীর কণ্ঠে এবারে শ্যামল মিত্র।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

কি বন্ধুরা, কেমন আছো সকলে? নিশ্চয়ই ভালো আছো। বাবা, যা গরম পড়েছিল তাতে তো আমাদের সকলের অবস্থা একেবারে নাজেহাল হয়ে উঠেছিল। আর পারছিলাম না সকলেই, তাই না? একেবারে প্রাণ উষ্ঠাগত যাকে বলে, সেই সমস্ত কিছু একেবারে দূরে সরিয়ে দিয়ে আজকে সকাল থেকে কিন্তু শহর কলকাতা জুড়ে নেমেছে ঝমঝমিয়ে বৃষ্টি। তাই যেটুকু ক্লান্তি ছিল মনে, যেটুকু ক্ষোভ ছিল, এখনো বর্ষা এলো না, এই গরমে কি করে সার্ভাইভ করা যায়, সেটা কিন্তু অনেকটাই ভ্যানিশ হয়েছে, কি তাই তো? তবে তোমাদের সকাল থেকে তো অনেকটাই খাটাখাটুনি হয়েছে। দেখো, বৃষ্টি পড়লে আরও একটা ঝামেলা, সেটা হচ্ছে আমাদের সকলকেই তো আমাদের কর্মস্থলে যেতে হবে, স্কুল কলেজ রয়েছে সেখানে তো যেতেই হবে যতই বৃষ্টি পড়ুক না কেন। হ্যাঁ, ছোটরা একটু ছুটি ছাটা নেয়, কিন্তু আমাকে যেমন তোমাদের সঙ্গে আড্ডা দিতেই আসতে

হবে। তো বৃষ্টি পড়লে এইখানটা কিন্তু একটু সমস্যার জায়গা হয়ে আমাদের সকলের জন্য দাঁড়ায়, তো সেইটাকে তো পেরিয়ে নিতেই হবে, তাই না? মানে সব কিছু যে মনের মতন হবে তা তো একেবারে নয়, তবে এই যে গরমটা খানিকটা হলেও কমেছে, এটাই কিন্তু আমাদের মন মেজাজ সব কিছুই সকাল থেকে আজকে বেশ ফুরফুরে, কি তাই তো? আর আমি যেমনটা বললাম যে সকাল থেকে আমাদের যে কর্মব্যস্ততা থাকে সেটা কাটিয়ে এই সময়টা একটুখানি নিজের মতন করে কাটিয়ে নেওয়ার জন্য, কিংবা অফিসে গিয়ে ওই এসেছো প্রেজেন্টটা দিয়ে নেওয়ার পর একটু ভিজে গেছি বলে এদিক ওদিক করে নেওয়ার, তাই তো? বা স্কুলের বন্ধুদের সঙ্গে অফ পিরিয়ডে একটু গল্প করে নেওয়ার। তো যখন একটুখানি ফাঁকা পেয়েছো তখন তোমাদের মনের ক্লান্তি দূর করার টনিক নিয়ে আমি তো হাজির হয়ে গেছি তোমার যুববাণীর বন্ধু আঁখি আজকের মৈত্রীর স্টুডিওতে। কিন্তু কিন্তু আজকে বন্ধুদের সঙ্গে আমি কী নিয়ে আড্ডা দেব? দেখো, প্রচণ্ড গরম পড়েছিল এবং প্রচণ্ড গরমে বন্ধুদের কী করে ঠান্ডা করা যায় সেই বিষয় নিয়েই আমি বন্ধুদের সঙ্গে আড্ডা দেব বলে ভেবেছিলাম। তবে আমি এবং প্রকৃতি দুজনেই যে বন্ধুদের জন্য এত ভাবছি, দুজনের মনের মধ্যে মানে দুজনের মধ্যে যে এতটা মিল সেটা তো ভাবতে পারিনি, তাই প্রকৃতিই সকাল থেকে তোমাদেরকে ঠান্ডা করে দিয়েছে। আজকে শহর কলকাতা জুড়ে যেমন ঝমঝমিয়ে বৃষ্টিটা নেমেছে তাতে কিন্তু সকলেই খানিকটা হলেও আমরা ঠান্ডা হয়েছি। তবে এই বৃষ্টিটা আনতে গিয়ে তো অনেক মেঘেদের মন ভাঙতে হয়েছে, মেঘ ভেঙে তবেই তো ঝমঝমিয়ে নেমে এসছে বৃষ্টি, তাই তো? তো অনুষ্ঠানের শুরুতে তোমাদের জন্য থাক একটা মিষ্টি গান, এবং তারপর গান থেকে ফিরে এসে আমি বন্ধুদের জানাবো যে তোমাদের মনের ক্লান্তি দূর করার জন্য এবং এই প্রচণ্ড গরমটা যেটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম সেটাই সার্ভাইভ করবার জন্য বন্ধুদের কি টনিক দেওয়া যায় সেই নিয়ে আজকের গল্প হবে। তবে তার আগে অনুষ্ঠানের শুরুতে তোমাদের জন্য থাক একটা সুন্দর গান, ফিরে আসছি গানের ওপারে, সঙ্গে থাকো শুনতে থাকো যুববাণী।

সত্যি তো, সত্যি কি জানতে পারো ঠিক তোমাদেরকে আমরা কতটা ভালোবাসি? হ্যাঁ ভালোবাসি বলেই তো এই প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে আমি কিন্তু স্টুডিওতে এসে একেবারে সময় মতন হাজির হয়েছি। আর আমি জানি আমার শ্রোতা বন্ধুরাও বেতার তরঙ্গের ওপারে নিশ্চয়ই ঘড়ির কাঁটা যেমনই বারো ছুঁই ছুঁই করেছে এবং বাংলাদেশে 12:30 বেজেছে, আমার দুই বাংলার শ্রোতা বন্ধুরাই কিন্তু তাদের যে বেতার রয়েছে তার সামনে এসে উপস্থিত হয়েছে, কি তাই তো? তাহলে আর অপেক্ষা কিসের? দেখো আজ না হয় বৃষ্টি পড়েছে এবং বর্ষা মনে হচ্ছে এসেই গিয়েছে, তবে এই কদিন তো প্রচণ্ড গরম গেছে, তো এই গরমের মধ্যে আমাদের ভালোবাসাটা ঠিক কি, মানে কোন জিনিসটাকে আমরা গরমে একটু ভালোবাসতে পারি কি বলো তো? এই গরমে, মানে এই প্রচণ্ড গরমে সার্ভাইভ করবার মূল মন্ত্র ছিল কিন্তু শরবত, তাই না? যখনই বাইরে আমরা বেরোচ্ছিলাম তখন কিন্তু এই প্রচণ্ড গরমে আমাদের একেবারে হাঁসফাঁস অবস্থা এবং তখন আমাদের সঙ্গে বাড়ি থেকে বানানো যে নুন চিনির জল বা নুন লেবুর জল ছিল সেটাই কিন্তু আমাদেরকে সার্ভাইভ করতে সাহায্য করেছে, তাই তো? তাই এই গরমে আমাদের প্রথম এবং প্রধান ভালোবাসার নামই ছিল শরবত। আর এই বৃষ্টিতে যখন আমরা একটু ঠান্ডা ঠান্ডা হয়েছি তখন এটাকে আরও একটু ঠান্ডা ঠান্ডা করে নেওয়া যায় না? মানে বৃষ্টির দিনে ঠান্ডা ঠান্ডা, বৃষ্টির দিনে আরও একটু ঠান্ডা ঠান্ডা শরবত, তাই তো? হ্যাঁ, শরবতের নিয়ে আমরা আজকে এই মৈত্রীতে যে আধ ঘন্টা থাকবো সেখানে আমরা শরবত নিয়েই কথা বলবো, শরবতের উৎপত্তি নিয়ে, কীভাবে শরবত তৈরি হলো এবং তার নাম শরবতই বা কেন হলো, এই সব কিছু নিয়ে আজকের এই আধ ঘন্টা আমাদের গল্প হবে। তবে অনুষ্ঠান মানে গল্পের শুরুতেই তোমাদেরকে আমি বলি যে এই যে রং বেরঙের পানীয়, তার যে ইতিহাস সেই ইতিহাসের যাত্রাপথটা কিন্তু ছিল বেশ সুন্দর। তো ঠান্ডা ঠান্ডা শরবত, যেটার নামটা শুনলেই আমাদের মনের মধ্যে বেশ একটা আনন্দ তৈরি হয় এবং এই যে প্রচণ্ড গরম পড়েছিল তার মধ্যে যেটা আমাদেরকে একদম রিফ্রেশিং একটা অনুভূতি দেয়, সেই শরবত শব্দের উৎপত্তি কোথা থেকে কি জানো? আরে না জানলেও কোনো সমস্যা নেই, আমি তো জানাবো বলেই আজকে এখানে এসেছি, নাকি? একেবারেই চিন্তা নেই, আমি তোমাদের বলে দিই যে এই শরবত শব্দটি এসেছে আরবি শব্দ সারিবা থেকে, যার অর্থ পান করা। পরে ফরাসি ভাষায় এটা শরবত নামে পরিচিত হয়। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ফল ফুল ভেষজ উপাদানের সঙ্গে চিনি মিশিয়ে তৈরি করা হতো একরকমের পানীয়, সেটি পরবর্তীকালে শরবত নামে পরিচিত হয়। আর সেই সময় তো ফ্রিজ ছিল না এবং বরফ ছিল অত্যন্ত দুষ্প্রাপ্য, তাই পাহাড় থেকে বরফ এনে বিশেষ অনুষ্ঠানে শরবত তৈরি করে ঠান্ডা ঠান্ডা শরবত পরিবেশন করা হতো। ধীরে ধীরে এই পানীয় জনপ্রিয় হয়ে উঠল বাণিজ্য এবং সংস্কৃতির দিকে এবং ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ল এই শরবত। তবে আমাদের উপমহাদেশে শরবতকে এতটা জনপ্রিয় করে তোলার পিছনে হাত কাদের ছিল বলতো? মুঘলদের। দেখো খাবারের কথা হোক কিংবা শরবতের, মুঘলই এই নামটা শুনলে আমাদের কিন্তু বেশ একটু কি বিরিয়ানি বিরিয়ানি মনে হয় তো? হ্যাঁ, শ্রোতা বন্ধুদের মন বুঝতে পারবো না তা কি হতে পারে, তবে এই প্রচণ্ড গরমে বিরিয়ানি নয়, যদিও আজকে বৃষ্টি পড়েছে, যদি সুযোগ পাও বিরিয়ানিও দেখতে পারো, তবে গরমটা তো চলছিল কিছুদিন ধরেই, তো আমরা আজকে শরবতেই থাকি বরং। তো শরবত, যে এই যে শরবতকে এত জনপ্রিয় করে তোলা, শরবতের নানা রকম শরবতের সঙ্গে আমাদের পরিচিতি করে তোলা, তার জন্য হাত ছিল কিন্তু মুঘলদের। তো মুঘলদের মধ্যে যিনি মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর, তিনি যখন ভারতবর্ষে এলেন তখন ভারতের এই প্রচণ্ড গরমে তাঁরও তো একেবারেই ওষ্ঠাগত অবস্থা, মানে এই প্রচণ্ড গরমে তিনি খুবই অস্থির। তখন কি

করলেন তখন তিনি চিনি এবং অন্যান্য ফলের সহযোগে বানিয়ে ফেললেন এক ধরনের মিষ্টি পানীয়, এবং সেই মিষ্টি পানীয় বানিয়ে তা খেতে শুরু করলেন। তবে প্রচণ্ড গরমে গরম গরম পানীয় কার ভালো লাগে বলো তো? তাঁরও ভালো লাগলো না, এবং তিনি ভাবলেন যে কী করে এইটি ঠান্ডা ঠান্ডা করে খাওয়া যায়। যেমন ভাবনা তেমন কাজ। আরে বাবর বলে কথা, তিনি কি করলেন জানো? তিনি লোক লাগিয়ে ঘোড়ায় করে লোক পাঠিয়ে সুদূর হিমালয় থেকে বরফ নিয়ে এলেন, এবং সেই বরফ দিয়ে ফুল ফলের রস দিয়ে তৈরি ঠান্ডা ঠান্ডা শরবত বানিয়ে তা পান করলেন। এবং সেভাবেই মানে সেই থেকেই এই ঠান্ডা শরবতের ব্যাপারটা ভারতবর্ষে আরও বেশি ছড়িয়ে পড়ল। ভাবা যায় সব শরবতের প্রতি কি প্রচণ্ড টান বলো তো? সুদূর হিমালয় থেকে কিনা বরফ আসছে, তাও আবার শরবত বানানোর জন্য। আর এই যে গরম, গরমের স্পেশাল বলতে শরবতের মানে যে সমস্ত শরবত শরীরকে ঠান্ডা রাখে, মানে আনারের শরবত, ফলসা বলে এক ধরনের ফল হয় যেটাকে অনেকে ফ্যালসাও বলে থাকে, সেই ছোট্ট ছোট্ট ফল দিয়ে টক মিষ্টি সাথে শরবত তৈরি করা হয়। এছাড়া পুদিনা লেবুর শরবত, সেটা তো আমরা অনেকেই খেয়েছি এবং আমাদের অনেকেরই খুব পছন্দের। এক্ষেত্রে আরও একটা কথা বলার, যে সেই সময় তো সেনাবাহিনীরা যুদ্ধের ময়দানেই বেশি সময়টা থাকতেন, তো তাদের খাওয়া দাওয়া সেখানেই দেওয়া হতো। তো সেই সেনাবাহিনীদের মানে সেনাদের যখন খাবার দেওয়া হতো, প্রত্যেককে কিন্তু খাবারের সঙ্গে এক গ্লাস করে শরবতও দেওয়া হতো। আর রাজসভায় কোনো অতিথি এলে তাকেও আতিথেয়তা করা হতো শরবতের মধ্যে দিয়ে, মানে শরবত দিয়ে। আর এই শরবতের মধ্যে প্রধান ছিল বাদাম, পেস্তা আর জাফরান দিয়ে তৈরি এক ধরনের শাহি শরবত। কি শরবতের কথা শুনতে শুনতে মনের ক্লান্তি কি দূর হচ্ছে? অনেকটাই হচ্ছে। তবে তোমাদের মনের ক্লান্তি দূর করার আরও একটা উপায় আমাদের কাছে রয়েছে, মানে আমার কাছে রয়েছে। গল্প তো হবে, কিন্তু গল্পের মাঝখানে যদি আমরা একটা সুন্দর গান শুনে নিই, তাহলে কি ক্লান্তির অবসান আরও খানিকটা হতে পারে? চলো তো তাহলে না হয় দেখেই নিই এবং শুনেই নিই। শিল্পী দেবরাজ ভট্টাচার্যের কণ্ঠে তোমাদের জন্য রইল এই সুন্দর গানটা। ফিরে আসছি গানের ওপারে, সঙ্গে থাকো, শুনতে থাকো যুববাণী।

আচ্ছা, আমরা তো বললাম যে কিভাবে মুঘলদের হাত ধরে আমরা শরবতের সঙ্গে পরিচিতি লাভ করেছিলাম, মানে কিভাবে সুন্দর সুন্দর ভালো ভালো শরবতের সন্ধান পেয়েছিলাম। তবে শুধু আমাদের দেশেই নয়, দুনিয়ার কোনায় কোনায় শরবতের কিন্তু দারুণ সব রূপ আছে। চলো শরবত নিয়ে তাহলে এবার একটা গ্লোবাল ট্যুর করে আসা যাক। অটোমান বা উসমানীয় সাম্রাজ্যে শরবত ছিল একটি অত্যন্ত পবিত্র এবং সম্মানীয় পানীয়। সেখানে ল্যাভেন্ডার, গোলাপ, জুঁইফুল এবং বিভিন্ন মশলা দিয়ে শরবত বানানো হতো। আজও তুরস্কের ঐতিহ্যবাহী এই শরবত সকলের কাছে খুব জনপ্রিয়। পারস্য বা ইরানকে তো বলা হয় শরবতেরই জন্মভূমি। সেখানে গরমে শরীরকে ঠান্ডা রাখতে শেকানচিম বলে এক ধরনের অদ্ভুত শরবত খাওয়া হয়, যা তৈরি হয় মধু ভিনিগার দিয়ে। কি শুনতে অদ্ভুত লাগলেও এটা কিন্তু খেতে অসাধারণ। পারস্য থেকে এবার সোজাসুজি কোথায় যাওয়া যায়? মিশরেই যাই। মিশরে গরমকালকে, মানে গরমকালে কারকাডে বলে এক ধরনের শরবত তৈরি করা হয় এবং এই শরবত খুব জনপ্রিয়। সেটা আসলে শুকনো জবা ফুল ফুটিয়ে লাল টুকটুকে পানীয় তৈরি করা হয়। এরপর আমরা কোথায় যাই, এরপর আমরা আমাদের সকলের প্রিয় একটা শরবতের কথা বলি। সেটার নাম কি? লেমনেড, অর্থাৎ লেবুর শরবতের কথা। এই লেবুর শরবত কিন্তু ইউরোপ থেকে এসেছে বলে মনে করা হয়। 17 শতকে ফ্রান্সে একটি জনপ্রিয় হয়ে উঠেছিল এই লেমনেড জাতীয় শরবত দিয়ে, এবং ইউরোপ, আমেরিকার অন্যান্য দেশেও এটা খুব গুরুত্বপূর্ণ একটি পানীয়। আর আজ বিশ্বের প্রায় সব দেশেই কিন্তু লেমনেড পাওয়া যায়। এই যে যারা আমাকে শুনছো, তাদেরও কিন্তু অনেকের পছন্দের এই লেমনেড, তাই তো? আমি কিন্তু জানি। এই প্রচণ্ড গরমে যেমন এটা শরীরকে রিফ্রেশ করে, ঠিক তেমনই আমাদের শরীরকে হাইড্রেটেডও রাখে এবং তার সঙ্গে সঙ্গে মনকে, শরীরকে রাখে একেবারে তরতাজা। এবার আসি লেবাননে। লেবানন, সিরিয়া এবং জর্ডানের বিখ্যাত শরবত হলো জাল্লাব। এর গল্প, মানে এটা কিভাবে তৈরি করা হয় সেই গল্পটাও তোমাদেরকে বলে দিই। কিভাবে বলতো? খেজুর এবং আঙুরের সিরাপ, তার সঙ্গে গোলাপ জল এবং বাদাম দিয়ে তৈরি করা হয় এই সুন্দর শরবতটা। এবং রমজান মাসের মধ্যপ্রাচ্যের দেশগুলিতে এর চাহিদা কিন্তু সব থেকে বেশি থাকে। মেক্সিকোতে আবার অত্যন্ত জনপ্রিয় রয়েছে আরও একটি ধরনের শরবত। সেটা তৈরি করা হয় তেঁতুল, চিনি এবং জল দিয়ে। এবং সেই পানীয়র কিন্তু একটা বিখ্যাত নাম রয়েছে, তার নাম হলো তামারিন্দো। মিষ্টি টক এবং অনন্য স্বাদের এই সমস্ত শরবতের কথা শুনতে শুনতে আমার কিন্তু এই বৃষ্টি ভেজা দিনে চা থাকলেও, মানে চায়ের দিকে মন টানলেও, শরবতের দিকে মন একটু একটু করে যাচ্ছে। এরপর বলা যায়, মানে এরপর তোমাদেরকে বলি আগুয়া বলে আরও একটি শরবতের কথা। এটাও মেক্সিকোতে বেশ জনপ্রিয় একটা শরবত। তরমুজ, আনারস, আম, স্ট্রবেরি কিংবা অন্যান্য সব ফল দিয়ে এই পানীয় তৈরি করা হয়। এগুলো এই প্রচণ্ড গরমে একদিকে যেমন মানুষের তৃষ্ণা নিবারণ করে, তেমন কিন্তু আমাদের শরীরের জন্য এগুলো অত্যন্ত প্রয়োজনীয়। অনেকে ধরো বাইরের দেশে ভ্রমণ করলাম, মানে অনেক তোমাদেরকে নিয়ে আমি একদম সকাল সকাল এই বৃষ্টি ভেজা দিনেতে মেক্সিকো, মিশর সব কিছু ঘুরে এলাম, কিন্তু ঘুরে টুরে আবার কোথায় ফিরতে হবে? নিজেদের দেশে। তো ভারতেই ফিরে আসি। ভারতীয় উপমহাদেশের জনপ্রিয় শরবতগুলোর মধ্যে অন্যতম হলো কিন্তু রুয়াবজা। রুয়াবজার কথা আমরা সকলেই জানি এবং আমাদের অনেকেরই এটা অত্যন্ত প্রিয় একটা শরবত। 1906 সালে পুরনো দিল্লিতে

কী তৈরি হয়েছিল? হাকিম আব্দুল মজিদ, তিনি কী করেছিলেন না গোলাপ, কমলা, কেওড়া, পুদিনা এবং বিভিন্ন ভেষজ উপাদান দিয়ে এই শরবত তৈরি করেছিলেন। এটাও কিন্তু ওই রমজানের ইফতারে প্রচণ্ডভাবে ব্যবহার করা হয় এবং মানে এটা অন্যতম একটা শরবত হিসেবে সেখানে স্থান পেয়েই থাকে। এছাড়াও রয়েছে গোলাপের শরবত, গোলাপের পাপড়ি দিয়ে চিনি এবং নানা রকম সুগন্ধি উপাদান দিয়ে এই শরবত তৈরি করা হয়। এগুলো সমস্তই সেই সময়কার যে সমস্ত রাজকীয় ঐতিহ্য তার প্রতীক হিসেবে বিবেচিত হয়ে রয়েছে। প্রাকৃতিক উপাদানে তৈরি শরবতের অনেক উপকারিতা রয়েছে। এগুলি শরীরকে হাইড্রেট রাখে, যেটা আমি তোমাদেরকে আগেই বললাম, এবং গরমে আমাদের শরীরের ক্লান্তি দূর করে এবং হজমেও কিন্তু সাহায্য করে। ভিটামিন, খনিজ সরবরাহ করে, তাৎক্ষণিক শক্তি, যে ইনস্ট্যান্ট এনার্জি আমরা যেটাকে বলে থাকি, সেটাও কিন্তু আমরা এই শরবত থেকেই পাই। তবে অতিরিক্ত চিনির ব্যবহার করলে তা কিন্তু ক্ষতিই করতে পারে, তাই প্রাকৃতিক ফল, সীমিত চিনি ব্যবহার করাই ভালো। তবে এখন তো আমরা সকলেই বেশ স্বাস্থ্য সচেতন, তাই চিনির পরিবর্তে নানান রকম জিনিস রয়েছে যেগুলোকে আমরা ব্যবহার করি এবং সেগুলিতে ক্ষতির প্রভাব অনেকটাই কম। আর এখন তো মানে আগে শরবত পুরোটাই বাড়িতে তৈরি করা হতো, এখন কিন্তু আমরা বাজার থেকে বোতলজাত শরবত নিয়ে আসি এবং জলের সঙ্গে গুলে নিয়ে আমরা সেটাকে খেতে পারি, বিভিন্ন সময়ে রাখতেও পারি আমাদের কাছে স্টোর করে। তো এই যে স্কোয়াশ যেগুলো, সেগুলোও কিন্তু এক ধরনের শরবতই, তো সেগুলোও আমরা বাজার থেকে এনে খেতেই পারি। কিন্তু তবু ঘরে তৈরি করা লেবু, বেল, আম বা তেঁতুলের যে শরবত, তার কিন্তু স্বাদই আলাদা। বাংলাদেশেও নানান রকম শরবত তৈরি করা হয় এবং তার মধ্যে বেলের শরবত কিন্তু অত্যন্ত বিখ্যাত। এছাড়াও রয়েছে গ্রীষ্মকালের স্পেশাল কাঁচা আমের শরবত, যেটা শরীরকে বিশেষভাবে ঠান্ডা রাখতে সাহায্য করে। মিষ্টি টক স্বাদের জন্য শরবত কিন্তু সবার প্রিয়, বিশেষ করে উত্তর ভারতে আম পান্না গ্রীষ্মকালের অত্যন্ত জনপ্রিয় একটি পানীয়। আর এই শরবত যখন বাড়িতে বানানো হয়, মানে শরবতের সঙ্গে কিন্তু আমাদের সকলেরই বিভিন্ন স্মৃতি জড়িয়ে থাকে, তাই না? ছোটবেলার নানান রকম কথা, নানা রকম মানে শরবত হচ্ছে এমন একটা পানীয় যেটা আমরা কেউ রান্না করতে না জানলেও মোটামুটি দেখে করতে পারি, এবং ছোটদের মধ্যে তো রান্না করবার একটা ভীষণভাবে ইচ্ছা থাকে, তারাও কিন্তু ওই শরবত বানিয়ে ভাবে যে বাবা কী একটা বানালাম, এবং সকলে যদি তাকে উৎসাহ দেয় তাহলে তো আর মানে একেবারেই আনন্দে আটখানা হয়ে যায়। ঠিক আছে, সেই আনন্দের কথাই যখন বলা হলো, ছোটদের কথা যখন বলা হলো, তখন মানে এই ছোটবেলায় যখন ফিরে যাচ্ছি, তখন নাম না জানা পাখি ডেকে নিয়ে যাক আমাদের পিছনের দিকে। তাহলে চলো এবার অরিজিৎ সিংয়ের এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে তোমাদের জন্য থাক এই সুন্দর গানটা।

হ্যাঁ, ভাসতে ভাসতে কিন্তু সময় কখন যে শেষের দিকে চলে গিয়েছে তা কিন্তু একেবারেই আর খেয়াল নেই। দেখো, মনের মতো বন্ধু পেলে এবং আড্ডার বিষয়টাও যদি মনের মতন হয় তাহলে সময় যে কোথায় দিয়ে কেটে যায় তা তো একেবারেই মনে মানে খুঁজে পাই না। দেখছো, আমিও কথার খেই হারিয়ে ফেলছি। যাই হোক, আজকে এই শরবত নিয়ে আড্ডা দিতে দিতে আমরা একেবারেই অনুষ্ঠানের শেষে চলে এসেছি। কিন্তু যে বন্ধুরা এতক্ষণ আমাকে শুনলে তারা চটপট আমাকে জানিয়ে ফেলো যে আজকে আমার সঙ্গে আড্ডা দিয়ে তোমাদের ঠিক কেমন লাগলো। কোথায় জানাবে? আমাদের ফেসবুক পেজ যে আজকের একটা সুন্দর পোস্টার রয়েছে অল্প অল্প গল্প কথার, তার নিচে কমেন্ট করে চটপট জানিয়ে দাও যে আমার সঙ্গে এই আধ ঘন্টা আড্ডা দিয়ে তোমার ঠিক কেমন লাগলো। আর শরবত বানিয়েই ফেলো, শরবতের ইতিহাসের কথা, শরবত কিভাবে এলো, এই সমস্ত কথা তো বলা হলো, কিন্তু অনেক কথা এখনও না বলাই থেকে গেল। সেই সব কথা নিয়ে আবারও আসবো অন্য কোনো দিন। আজকের মতন তোমাদেরকে এখানেই জানাই টাটা। সবাই খুব ভালো থেকো, শরবতের মতন মিষ্টি থেকো, হাইড্রেটেড থেকো এবং সকলকে ভালো রেখো। আর কানে রেখো যুববাণী। যেতে যেতে তোমাদের জন্য অনুপম রয়ের কণ্ঠে রইল আরও একটা সুন্দর গান।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: যে সাঁওতালি গানের অনুষ্ঠান,

সাঁওতাল জীবনে নানা ধরনের রাজস্ব গান সেই সুদূর অতীত থেকে চলে আসছে। কোনো কোনো গান সামাজিক অনুষ্ঠানকে কেন্দ্র করে গাওয়া হয়, কোনো কোনো গান ধর্মীয় আচার অনুষ্ঠান কেন্দ্রিক, কোনো কোনো গান উৎসব কেন্দ্রিক, আবার কোনো কোনো গান উপলক্ষ ছাড়াই গাওয়া হয়। সাঁওতাল সমাজে দং হল মূলত বিয়ের গান। বিবাহ অনুষ্ঠানের সিঁদুরদান পর্ব শেষ হওয়ার পর ওই দিন বিকেল থেকে শুরু হয় গান ও নাচের আখড়া। এই সময়ের একটি গান হল পেতাড়াম দং। আসুন শুনি পেতাড়াম দং, পরিবেশন করছেন গোবিন্দ মুর্মু ও সহশিল্পীবৃন্দ।

নাচের আখড়ার আরেকটি গান যা সুর ও তালের ক্ষেত্রে পেতাড়াম দং থেকে আলাদা তা হল রামড়ারি দং, পরিবেশনায় গুরুমণি টুডু ও সম্প্রদায়।

সারাদিনের কর্মক্লান্ত সাঁওতাল জনগোষ্ঠীর মানুষ সন্ধ্যের সময় নাচ ও গানের আয়োজন করে আনন্দ খুঁজে পাবার চেষ্টা করে। এই সময়ে যে গান গাওয়া হয় তা হল লাগড়ে গান। লাগড়ে গানের নির্দিষ্ট কোনো সময় বা উপলক্ষ নেই, যে কোনো সময় এ গান গাওয়া যায়। সুর ও তালের তারতম্য অনুযায়ী অনেক ধরনের লাগড়ে গান সাঁওতাল সমাজে প্রচলিত। শুনি একটি লাগড়ে গান, শিল্পী লক্ষ্মীরাম মুর্মু।

খেমটা হলো লাগড়ে গানেরই একটি রূপ। সুর ও তাল খেমটা গানকে লাগড়ের অন্যান্য প্রকার থেকে খুব সহজেই আলাদা করা যায়। যেমন এই গানটি পরিবেশন করছেন জয়ন্তী মুর্মু ও সহশিল্পীবৃন্দ।

লাগড়ে গানের অপর একটি রূপ হল লুহুরি। সুর ও তালের বৈচিত্র্যে লুহুরি খেমটা থেকে আলাদা। শুনি একটি লুহুরি গান, শোনাচ্ছেন সন্ধ্যা সরেন ও সম্প্রদায়।

সেই কোন অতীত থেকে সাঁওতাল জনগোষ্ঠীর মানুষ বিভিন্ন সময়ে পরবের আয়োজন করে এসেছে। নির্দিষ্ট দিনে দল বেঁধে নারী পুরুষ পরবের আনন্দে সামিল হয়। এই পরবে গাওয়া গানকে বলা হয় পাতা গান বা পরব গান। এই ধরনের একটি গান পরিবেশন করছেন সীতারানী হাঁসদা ও সম্প্রদায়।

সাঁওতালি গানের ক্ষেত্রে উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে পার্থক্য রয়েছে। কথা এক হলেও সুর ও তাল আলাদা। একমাত্র উত্তরবঙ্গের গানের ক্ষেত্রেই ধামসা, মাদল, বানাম, বাঁশির সঙ্গে বিশেষ এক ধরনের বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়, যার নাম ফ্যান্টর বানাম। এটি অনেকটা একতারা জাতীয় বাদ্যযন্ত্র, যা সাধারণত বাউল গানে ব্যবহার করা হয়। এই বাদ্যযন্ত্র সহযোগে একটি লাগড়ে গান শুনি, যার নাম লিহ লাগড়ে। শোনাচ্ছেন ফিলিপ টুডু ও সহশিল্পীবৃন্দ।

0: এখন শুনবেন নাটক।
1: আজকের নাটক মানুষ কিংবা কুলবালিশ, রচনা স্বপ্নময় চক্রবর্তী, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। নাটক মানুষ কিংবা কুলবালিশ।

0: Arocho, ayo, arotere, ayo, chaltara, ayo, taratari, ayo, taratari.
1: Taradash, ও তারাদাস, এত জোরে প্যাডেল ঘোরাস, কিসের এত তাড়া? খুব জরুরি কথা আছে, একটু নেমে দাঁড়া।
2: আপনি কে স্যার? আপনাকে তো ঠিক চিনি না। সাধু বাবাদের মতো লম্বা সাদা দাড়ি, কিন্তু সাধুরা তো ফুল প্যান্টলুন পরে না, মাথায় টুপিও থাকে না সাধুদের।
1: আমি হলাম মেশিন বাবা, রাম্বা রাম্বা হো। তোকে দেব মেশিন জামা, পাখনা দেব গো, উড়বি তুই ইচ্ছে মতো, কাক ঘুঘু আর চিলের মতো, সারা আকাশ তোরই হবে, দি বিগ ব্লু স্কাই। তোর পিঠে একটা ডানা দেব ভাই।
2: দেখ কিসব বকছেন পাগলের মতো, পচ্ছানু তো আমার মুঠে নিঃশ্বাস ফেলার সময় নেই। আমি এখন যাচ্ছি দ্বার কপাটি।
1: কার বাড়ি?
2: ওই ভোলা ঘোষের বাড়ি। ঘোষবাবু সালাইছে কিনা ভিডিও দেখবে, তাই চলেছি সিডি নিয়ে।
1: কি কি সিডি?
2: একটা মামা খেপা, একটা বান্টিয়র বাবলি, আর একটাই
1: যেটা দেখবে সেই
2: ওই মিড নাইটে।
1: নীল ছবি আর লাল জলেতে ওদের আসর জমবে। এ কাজ করে তুই কত পাস? কষ্ট কি তোর কমবে?
2: কষ্ট আর কি, ভো ভো সাইকেল ছোটাই।

0: বিশ্বাসবাবুর ক্যাসেট সিডির দোকান থেকে ঘরে ঘরে মাল পৌঁছে দিই। বিশ্বাসবাবুর বড় বিশ্বাসের লোক আমি। এই আমার দেরি হয়ে যাচ্ছে, যেতে দাও।
1: যা দেখলাম আগা গোড়া, তুই বড় ভালো ছোঁড়া, তোকেই দেব ভালো জোড়া, বাড়বে গতি। দাঁড়া, তুই উড়বি?
0: হ্যাঁ
1: উড়বি, উড়তে চাস?
0: কি যা তা বলছো, মানুষ কি উড়তে পারে নাকি?
1: পারালেই পারে। তবে দেখ, এই দেখ ডানা, তোকে পরিয়ে দেব, তুই উড়বি সাই সাই।
0: আপনি তো একে দেরি করিয়ে দিচ্ছেন, তার উপর ওড়ার লোভ দেখাচ্ছেন। আপনি আমাকে উড়িয়ে দিয়ে সরে পড়ুন, আমি ধপাস হয়ে যাই।
1: আরে না না, আমি তোকে ওড়ানোর আগে একটা কোলবালিশকে উড়িয়ে দেখিয়ে দিচ্ছি, তোকে ওড়ানো যাবে। এই যে দেখ কোলবালিশ।
0: বাহ কি সুন্দর রেশমি কাপড়, জুরি ঝালুর।
1: কোলবালিশটা দেখ কেমন মানুষের মতো দেখতে। সামনে একটা চোখ এঁকে দিয়েছি, এবার কোলবালিশটার পিঠে ডানা বেঁধে দিলাম।
0: বাহ কি সুন্দর ডানা, ডানার মধ্যে কাঁচ বসানো।
1: ওগুলো কাঁচ নয় রে বোকা।
0: কি তবে?
1: ওর ওপর সূর্যের আলো পড়লে বিদ্যুৎ তৈরি হয়,
0: তাই?
1: আর সেই বিদ্যুতে এই ডানা নড়ে, দিনের আলোয় সারা দিন ওড়া যায়, তবে রাত্রিরে ওড়া যাবে না।
0: কেন?
1: রাত্রিরে উড়বিই বা কেন, রাত্রিরে তো চামচিকেরা ওড়ে। তবে মেঘলা দিনে খুব বেশিক্ষণ ওড়া চলবে না। আর এই দেখ বেল্ট, বেল্টের গায়ে বোতাম, এটা টিপলেই পাওয়ার অন, এটা টিপলেই ডানা নড়বে, আর এটা টিপলে 1000 ফিট অব্দি উঠে আবার নেমে আসে, এটায় 2000, ওটা ডাইনে এটা বাঁয়ে। দেখ বোতামটা টিপে দিচ্ছি, এই 1000 ফিট টিপলাম।
0: দেখো দিনি ডানাটা কেমন নড়তে শুরু করেছে, উড়তে লাগলো। কোলবালিশটা কেমন বিরাট একটা প্রজাপতি হয়ে গেল, না প্রজাপতি না, প্রজাপতি না, পরিবালিশ। আরে বাবা, পরিবালিশটা কেমন উড়ছে দেখো।
1: তাকিয়ে থাক, ওই দেখ উড়ছে, 1000 ফিট পৌঁছে গেল। এইবার নামছে নামছে নামছে নামছে। কেমন পরীক্ষা? সাকসেসফুল, তাই তো? এবার তোর পিঠে বেঁধে দিই ডানা।
0: না না,
1: নে নে, শুয়ে পড় শুয়ে পড়।
0: না না না না, আমি পারবো না বাপু।
1: এই দেখো
0: দেখো, আমি ঠাকমাকেও বলে আসিনি, আমার বড় ভয় করে।
1: আরে কোলবালিশ উঠতে পারলো, আর তুই মানুষ হয়ে পারবি না? তোর কাজের কত সুবিধে হবে একবার ভাব। ভাঙা সাইকেল নিয়ে প্যাডেল ঘুরিয়ে ঘুরিয়ে ক্লান্ত হয়ে বলিস নি, ভগবান আমাকে পাখি করে দাও।
0: সে তো মনে মনে মানুষ কত কথাই না বলে।
1: হ্যাঁ, সবাই তো আর তোর মতো নয়।
0: মানে
1: তুই হলি বড় সুবোধ বালক, মিথ্যে বলিস না, কুবাক্য বলিস না, লোভ করিস না।
0: তবে যে সবাই আমায় বোকা বলে।
1: ওরা তো তালে মেলে না বলে বলে,
0: টিতুও তো বলে।
1: ও তো ভালোবেসে বলে। নে নে, এবার শুয়ে পড় শুয়ে পড়, কোমরে বেল্টটা বেঁধে দি।
0: দেখো আমার
1: ধর ধর ধর,
0: আমার ভয় করছে।
1: ধর না, 1 2 3।
0: আমি উঠছি গো, উঠছি। জয় দুর্গা জয় দুর্গা, ওঠা গো, আমি উঠছি। অতিতু, আমি এবার পাখি, তারা পাখি, সব কেমন ছোট হয়ে যাচ্ছে গো। নারকেল গাছ ছাড়িয়ে উপরে উঠছি, আমার সাইকেলটা যে নিচে পড়ে রইল। স্যার, ও স্যার, আমার সাইকেলটা একটু দেখবেন।
1: তুই সাইকেল যুগ পেরিয়ে গেছিস তারা দাস, তুই উঠতে থাক, ডানা জোড়ার সম্মান রাখিস তারা দাস, খারাপ কাজে লাগাস না, মানুষের উপকারে লাগাবি।
0: কেমন কেমন আলপনা আসমাঠ, কোন গাঁটা যে সজনে হাঁটি,

উল্টা যে দাঁড় কপাটি বোঝাই যায় না। নিচে সুতোর মতো আমাদের মদালসা নদী, ওই দিকে ওই নদীর ওপারে শিব মন্দির, সাদা ফেনার মতো কাশবন, মেঘ। ঠাকমা গো দেখো আমি মেঘ মেকেছি গায়ে। ঠাকমা এবার নামা যাক, এই তো নামছি। ওর নিচুতে নামলে জমির আল, এর জমি ওর জমি, এর বেড়া ওর বেড়া, কিন্তু নামতে তো হবে। সাইকেলটা কোথায় গেল? এ কি সাইকেল, সাইকেলটা নেই যাকে? আমার এই ডানা তো আছে, সিঁড়িগুলো পড়ে আছে, তাও রক্ষা। দেরি হয়ে গেল, হোক হোক আমি ডানা মেলে উড়ে যাব। চল মন দাঁড় কপাটি।

0: ভোলা বাবু আছেন? ভোলা স্যার, ভোলা জ্যাঠা।
1: কে?
0: আমি সিজি ক্যাসেটের ছেলে। আপনার ক্যাসেট এসে গেছে, মামা কাপা বান্টি আর বাবলি ডট ডট।
1: বেশ বেশ বেশ, কারেক্ট টাইমেই তো। একি বহুরূপী হয়ে এসেছো কেন? গরুর পাখির বেশ ধরেছ?
0: বেশ ধরিনি গো, আমি এখন তানা পাখি। এই নয় না, চললাম চললাম জ্যাঠা, কাল আবার বিল নিয়ে উড়ে আসবো, ফেরত নিয়ে যাব। এখন সময় নেই, সূর্যি ডোবার আগেই ফিরতে হবে।
1: ওগো এসো, দেখে যাও, মানুষ উড়ছে। কেউ এসে আমাকে চিমটি কাটো না গো। আমি কি স্বপ্ন দেখছি না সত্যি দেখছি?
0: সূর্যিটা লালচে পদা হয়ে আসছে। আরে ওই আমাদের গ্রাম, ওই আমাদের কুঁড়ে, ওধারে ওধারে ওটা জনার্দন মল্লিকের বাড়ি। ও উঠোনে তিতু একা দুক্কা খেলছে। তিতুর বাবা জনার্দন মল্লিক বড় খারাপ লোক। তিতু আতা খেতে ভালোবাসে বলে ওদের বাড়িতে গিয়ে তিতুর হাতে আতা ফল গুঁজে দিয়েছিলাম। তখন জনার্দন মল্লিক বলেছিল,
2: আমার ফুলের মতো মেয়েটাকে ফলের মতো পাকাচ্ছিস, আর কখনো এবাড়ির চৌকাট মারাবি না হারামজাদা।
0: ঠিক আছে, দেখো না কি করি। এই যে আতা গাছ, আতা গাছে তোতা পাখি আর আমি মর্টার। এই আতাটা বেশ পেকেছে, তিতুকে দেবো। একদম চৌকাট মারাবো না, চৌকাটের দরকার নেই গো আমার। সাই করে নামবো, তিতুর হাতে পাই করে আতাটা দেবো, আর চৌ করে ওপরে উঠে যাব।
3: তারা দাসের মতো লাগে না?
4: ওরে হারু পিরু নাড়ু, সবাই দেবী আয়, আকাশে ধেড়ে পড়ি উঠছে।
3: তুই যা ঘরে, যা ঘরে, যা যা ঘরে, যা।
5: আরে আরে, তাই তো, তাই তো দেখছি। হ্যাঁ, আরে কে গো তুমি? তুমি জঙ্গি না সন্ত্রাসবাদী? তুমি নেমে এসো, নেমে এসো। আরে হ্যাঁ,
3: ওই তো আমাদের তারাদাসের মতো লাগছে না?
5: কে কে গো তুমি, কে?
0: আমি আমি তারাদাস। চিনতে পারছো? তোমরা আতা খাবে, পাকা আতা, এই নাও।
3: ঠিকই, এ তো তারাদাসেরই গলা। ও তারাদাস, নেমে এসো, নেমে এসো।
0: নামছি, নামছি,
3: নামছে, নামছে।
0: এই নামলাম।
5: বাবা, কি সুন্দর ডানা, কোথায় পেলি রে?
3: আরে চোখকে বিশ্বাস করা যায় না যে
6: নারায়ণ ক্যাসেট ভান্ডারে কাজ করে তিনি নারায়ণের বাবা।

0: জীবন গরুর হয়ে গেলি যে।
1: আচ্ছা ঝেড়ে কাস্ত তারা দাস, তুই জানা পেলি কোথা?
2: বলবো বলবো সব বলবো, আগে আমার ঠাকমার কাছে উড়ে যাই। দেখো না সূর্যির উড়লে আবার উঠতে পারবো না, ঝামেলা কম নাকি? দাঁড়ো দাঁড়ো,
1: যা
3: উড়ি গেল।
2: ঠাকমা, ও ঠাকমা, দেখো দেখো কেমন মজা।
4: ঠাকুর কি করে আমার তারু যে এবার পড়ি?
2: না ঠাকুমা, পড়ি নয়, ডানাও গজায়নি, খোলা যায়। হ্যাঁ, খুললেই আবার তোমার তারু। এই দেখো, এই এই এই খোলা যায়। কে বললো গায়ে ছাঁটা?
4: ওরে আমার গায়ে কাঁটা উড়িয়ে এলি, হ্যাঁ পড়ে যেতিস দাদি। আয় আয় আয় বাবা কোলে, আয় বাবা। হ্যাঁ ডানাকে দিল হ্যাঁ মালিক, এখন তোকে উড়িয়ে কাজ করাবে, হেরে মাইনে বাড়াবে তো।
2: ই মালিক না ছাই, ও না বাড়াক। এবারে এবারে দেখো ঠাকুমা, মেলায় কেমন রোজগার করি দেখো। উড়ন্ত মানুষের খেলা, মরণকূপের ভটভটি ফেল মেরে যাবে।

0: দাঁড়া দাস এসেছে তো,
1: দেখি দেখি তো ডানা দেখি,
2: ওরা কাজ বসানো।
0: আরে ডানাটা প্লাস্টিকের।
3: দাঁড়া দাস, আচ্ছা এবার বলতো এই ডানাটা পেলি কোথায়? না না, জোগাড় করলি কিভাবে? একটু ঝেড়ে কাশতো।
1: বলছি বলছি, সব বৃত্তান্ত বলছি। ওই সাইকেল করে যাচ্ছিলাম, যেমন যাই এমন সময় কোত্থেকে একটা বুড়ো এসে বলল, হ্যাঁ উড়বি
3: উড়বি,
1: তুই উড়বি?
2: বুঝলাম, সব বৃত্তান্ত শুনলাম। তা ডানাই যখন একটা পাওয়া গেল, তা দিয়ে জনগণের উপকার করাটাই কর্তব্য নাকি? ও ছেঁড়া ডানা লাগিয়ে এধার ওধার ঘুরবে, সেটা তো ডানার অপব্যবহার হয় নাকি? কি করে বা তারা দাসকে, মানে ওই তারা দাসের ওই ডানাটা ব্যবহার করা যায় তা নিয়ে তো একটু ভাবতে হবে।
4: আপনি একা ভাববেন কেন? পাঁচ মাথা ভাববে, পঞ্চায়েত আছে, মাস্টার আছে, তাছাড়া ওই যে হোমগার্ড হরিচরণ আছে,
5: তাহলে তাহলে একটা মিটিং ডাকা হোক, পাঁচ মাথা যা বলবে তাই হোক,
3: পাঁচ মাথা গুলিয়ে দেবে
5: সব গ্রামবাসী, সবাই সবাই মিলে পরামর্শ করে ওই ঠিক হবে।
2: শুনো শুনো শুনো বলি জনগণ, শুনো সবে এক মন, তারা দাস গর্ব সবাকার, পেয়েছে সে ডানা জোড়া, তা হতে গর্বিত মোরা, কিন্তু কিভাবে হইবে ডানা ব্যবহার?
6: আমি আমি বলি আমি বলি আমি এ গায়ের প্রধান, কিভাবে হবে ডানা ব্যবহার সেটা আমি বলবো, আমি আমি বলবো। আমরা এই ডানার সুবিধে নারায়ণ ক্যাসেট ভান্ডারের মালিক নারায়ণ বিশ্বাসকে একা ভোগ করতে দেবো না, না দেবো না। হে তারা দাস, তুমি তোমার ডানা জনগণের কাজে লাগাও, আমের মুকুলে কীটনাশক স্প্রে করো উড়ে উড়ে। হনুমানের উপদ্রব হয়েছে, তুমি রাক্ষসের মুখোশ পরে হনুমান তাড়াও। কি তারা দাস, তুমি কি ভাবছো?
1: আগে আপনারা হলেন গিয়ে গুরুজন, আপনারা যা বলবেন তাই হবে। আমাকে
5: এই তারা দাস,
7: কি শুরু করলি বল দিনি? আমার ভাত মারছিস, আমি হলাম সাত পুরুষের গাছি, লোকের ডাব সুপুরি পেড়ে আমার দিন চলে, তুই ফুট করে উড়ে গিয়ে ডাব সুপুরি পেড়ে দিচ্ছিস, আমার চলবে কি করে? আমার চলবে কি করে?
8: আমি আম গাছ কাঁঠাল গাছে উঠে ওষুধ স্প্রে করি,

0: আমার কাজটা খেয়ে নিলি? তুই কিন্তু ভালো করলি নে, আমরা কিন্তু তোর ডানা ভেঙে দেব।
1: এই এই তারা দাস, এইসব তুমি কি শুরু করেছো? হ্যাঁ,
2: কি করলাম প্রধান মশাই?
1: এই এইসব হ্যান্ডবিল কে বিলি করেছে? তুমি তুমি উঠতে উঠতেই হ্যান্ডবিল ছড়িয়ে দিয়েছো। তুমি জানো এসব হলো আমার বিরুদ্ধে অপপ্রচার?
2: আগে না
1: ষড়যন্ত্র চক্রান্ত। জনার্দনের ভগ্নিপতি গোবর্ধন ক্ষীর সাগর গায়ের প্রধান, সে আমার অপোনেন্ট পার্টি। ওই গোবর্ধনই জনার্দনের মারফত আমার বিরুদ্ধে অপপ্রচার করিয়েছে।
2: আমি যে কিছুই বুঝতে পারছি না, আপনারা বলেছিলেন জনগণের উপকারে লাগবে, এখন কোনটাই যে জনগণের উপকার আর কোনটাই যে উপকার নয় বুঝতে পারি না। যে
1: বুঝতে পারবে না, তোমার ছোট মাথায় এ বুদ্ধি হবে না। আমি এই গায়ের প্রধান, আমি আমি আমি যা বলবো তাই হবে, বুঝেছো?
3: তারাদাস, ও তারাদাস, আছো নাকি? হে
2: ও ঠাকমা, ও ঠাকমা, আরে ও তো পুলিশ ডাকছে আমাকে।
4: আরে তাই তো, পুলিশ কেন রে?
2: জানি না।
4: ভয় করিস না তারু,
2: না ভয় কেন,
4: ভয় করিস না। তুই চুরি করেছিস না ডাকাতি করেছিস যে ভয় পাবি?
2: কিচ্ছু,
4: আমি আছি, আমি দেখছি। আরে ও তো প্রধানও রয়েছে রে।
2: তাই?
3: কি হলো তারাদাস?
4: আয় তারু, আমার সঙ্গে আয়, আয়, তুই আয় দেখি। হ্যাঁ কি হয়েছে গা? হ্যাঁ হয়েছে কি?
3: না না না, কিছু না কিছু না, ভয়ের কিছু না। তারাদাস একটা ডানা পেয়েছে কি না, আমরা ওটা মাঝে মাঝে ব্যবহার করব।
1: হ্যাঁ ওটা ওরই থাকবে, পুলিশ শুধু ওই দু একদিনের জন্য, জনগণের কাজের জন্য ওটা নেবে।
3: খবর পেলুম প্রধানবাবুর বাড়িতে ডাকাতি হবে, আমরা জিপ নিয়ে যখন ডাকাতকে তাড়া করব, ডাকাত তো মাঠ ভেঙে পালাবে। তাই বলছিলাম আমাদের দু একজনকে ওরার ট্রেনিং দিয়ে দাও।
1: এই ট্রেনিং দেবে বলে নিচ্ছে,
3: আর কয়েকদিনের জন্য ডানাটা আমাদের ধার দাও, ডাকাত ধরেই ডানাটা ফেরত দিয়ে দেব।
1: দাও, ওদের দু একজনকে ট্রেনিং দিয়ে দাও।

0: ছি কি কেলেঙ্কারি। তারা দাস একটা পুলিশকে ওরা ট্রেনিং দিচ্ছিল, আর সে পুলিশ ওরা শিখে ওই মেয়েদের ঘাটের পাশে কদম গাছে বসে বসে মেয়েদের ছান ছান দেখছে। বুঝো, একেবারে কলির কেষ্ট, হাতে বাঁশির বদলে বন্দুক। ছি ছি ছি, মেয়েদের মান ইজ্জতার রইল না।
1: এটা শিলা তাহানি, শিলা তাহানি কে?
0: এই ডানাটারই দোষ। ডানাটা ভেঙেই ফেলা হবে কি না এ বিষয়ে তাহলে ভাবতে হবে নাকি?
2: আমি তো তোর মালিক নাকি?
3: আগে
2: তুই আমার ক্যাসেট ভান্ডারে কাজ করতিস নাকি?
3: আগে
2: অনেকদিন কামাই করেছিস তুই নাকি?
3: আগে গুরুজনরা যে সবাই বলেছিল মানুষের উপকারে লাগ।
2: তারাদাস, তারাদাস, তোর ঠাকুমা আমার হাত পা ধরে বলেছিল বাপ মা মারা ছেলেটার একটা গতি করে দিতে। তো বুড়ির মুখের দিকে তাকিয়ে তোকে কাজটা দিয়েছিলুম। তুই জনার্দনের কথাও শুনবি না, হরিপদর কথাও নয়, তোর এই ডানা কাউকে দিবি না, ওটা আমার। শোন, তুই আমার বাড়িতেই থাকবি, ছাদের চিলে কোঠায়, তোর ঠাকুমাও ওখানেই থাকবে, আর ওটাই তোর কোয়ার্টার, একদম বাইরে বেরোবি না। আর তোকে পোশাক দেব, ইউনিফর্ম, নতুন কোম্পানি খুলবো আমি, বিশ্ব জোড়া কাজ, আর ফালতু সিডি ক্যাসেট নয়।
3: ঠাকুমা, ঠাকুমা যাচ্ছি ও। আজ না আমায় নদীর ওপারে যেতে হবে। জানো ঠাকুমা, কাল গেছিলাম গুপ্তমণি।

0: সাবধানে যাস বাবা, আর ঠিক মতো স্টিয়ারিং ধরে রাখবি কিন্তু।
1: অভ্যেস হয়ে গেছে, আসি যা। আজ কেমন মেঘলা, আজ আবার খুব ইম্পর্টেন্ট কাজ। মালিক বলেছেন অপারেশন, কাজ যে কখন অপারেশন হয়ে যায় কে জানে। এই যে নদী, নদীটা এখন পেরুতে হবে। ও নদী রে, একটা কথা শুধাই শুধু তো, সামনে আতা বোন।
2: হ্যালো হ্যালো, তারাদাস কোথায়? ওভার
1: আতা বনে, ওভার
2: আতা বনে, আতা বনে রাবিশ, ওপরে ওঠো শিব মন্দিরের পেছনে, গো।
1: ইয়েস স্যার।
2: মন্দিরের পাশে সন জঙ্গল, ওখানে একটা পোড়ো বাড়ি দেখতে পাচ্ছ?
1: ইয়েস স্যার।
2: ওখানে ঢুকে যাও, ঢুকেছ? কি দেখছো বলো কি
1: স্যার? ভাঙা ঘর, দরজার কোনো পাল্লা নেই,
2: একটা প্যাকেট নেই, প্যাকেটের উপরে ত্রিশূলের ছবি আঁকা
1: আছে স্যার। হ্যাঁ স্যার, চারটে প্যাকেট।
2: হ্যাঁ হ্যাঁ, ওই ত্রিশূলের ছবি আঁকা প্যাকেটটা নিয়ে এসো।
1: ত্রিশূলের ছবি কোনো প্যাকেটেই আঁকা নেই।
2: আরে ভালো করে দেখো, ভালো করে
1: দেখলাম স্যার,
2: দেখো
1: টর্চ জ্বালিয়ে দেখলাম, নেই স্যার।
2: কেউ কাজ করে না, তাহলে তাহলে একটা কাজ করো ভাই, চারটে প্যাকেট নিয়ে চলে এসো।
1: ভারী স্যার।
2: হোক ভারী হোক, নিয়ে চলে এসো।
1: আজ্ঞা স্যার। ওভা, আকাশ আকাশ মেঘলা, ডানা যদি সূর্যের আলো না খায় তেজ হয় না, আমার ডানায় একদম তেজ নেই
3: স্যার।
2: একটু
3: হালকা হতে পারলে হয়তো কিছুটা যাওয়া যাবে। একটা প্যাকেট জলে ফেলে দি স্যার।
2: নেভার নেভার, আমি এই কন্ট্রোল রুমে আছি, একা নেই, বোর্ড অফ ডিরেক্টরস আছে। তারাদাস তারাদাস, একটা কাজ করো, তোমার ওই জামা প্যান্ট জুতো সব খুলে ফেলে দাও।
1: খুলছি স্যার, খুলছি। জুতো, প্যান্ট, জামাটা ছিঁড়ে ফেলেছি স্যার, কিন্তু একটা প্যাকেট ফেলে দি স্যার।
4: নো, ফেলে দিও প্যাকেটটার মধ্যে, আমাদের আসল প্যাকেটটা রয়ে যেতে পারে।
2: হ্যাঁ হ্যাঁ ঠিক, এক কাজ করো, এক কাজ করো তারাদাস, তারাদাস তুমি ওই পেচ্ছাপ করে হালকা হয়ে নাও।
1: তাই করছি স্যার, পেচ্ছাপ করতে করতে আমি ক্রমশ নেমে যাচ্ছি নদীর জলে।
2: তারাদাস তারাদাস, তোমার ধারালো কিছু নেই, তোমার নখ নেই তারাদাস, তোমার রক্ত ঝরিয়ে ফেলতে পারো না। কি কি কি আছে তোমার ঝুড়িতে? হ্যাঁ
1: প্যাকেট, টর্চবাতি আর আতা ফল।
2: কি আতা ফল? ফেলে দাও, এক্ষুনি ফেলে দাও।
1: না না, আতা ফল আমি ফেলবো না। আকাশে উড়তে উড়তে সারা গায়ে বিচ্ছড়াবো আমি।
2: আ তারাদাস, আতা কেলানে কথা কর, যা বলছি শোনো, ওই আতা ফল ফেলে দাও এক্ষুনি, যেভাবেই হোক আমাদের প্যাকেট চাই।
4: তুমি কি বহন করছো জানো না তারাদাস, বিষ না বীজাণু, না পাম না অ্যাটম না আফিম। শোনো তারাদাস, তুমি কোল বালিশ নও, মানুষ। কোল বালিশের কোনো সিদ্ধান্ত ছিল না, কিন্তু তোমাকে একটা সিদ্ধান্ত নিতেই হবে তারাদাস, একটা সিদ্ধান্ত তোমাকে নিতেই হবে তারাদাস, তোমাকে একটা সিদ্ধান্ত নিতেই হবে।
1: আমি আমি আসছি থাকবো। সাঁতরে ডানা ভেসে গেছে,
5: মদল

প্যাকেটও ফেলে দিয়েছি, কোন রকমে কটা আতা ফল রেখে দিয়েছি মুখের মধ্যে। আমি আমি ঠাকুমা নেমটা পুটো, আমি আসছি ঠাকুমা সাঁতার দিয়ে তোমার কাছে গো, আমি আসছি।

মানুষ কিংবা কোলবালিশ নাটকটি শেষ হল। রচনা স্বপ্নময় চক্রবর্তী, অভিনয় করেছেন মেশিন বাবা, অনুপ ঘোষ, ভোলা বাবু, নিমাই লাহিড়ি, ঠাকুমা, গোপা নন্দী, নারায়ণ, মতিলাল সেন, প্রথম গ্রামবাসী দিলীপ গোস্বামী, দ্বিতীয় গ্রামবাসী রূপন দাশগুপ্ত, তৃতীয় গ্রামবাসী বিশ্বনাথ আচার্য, পুলিশ প্রভাত কুমার সাহা, গ্রাম প্রধান অলোক রায় ঘটক এবং জনার্দন ধীমান চক্রবর্তী ও তারা দাসের ভূমিকায় রানা বসু। সম্পাদনা রফিউদ্দিন। নাটকটি প্রযোজনা করেছেন ডক্টর মানস প্রতিম দাশ।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী খবর একটু পরেই।

আকাশবাণী খবর পড়ছি সৃজিৎ মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিশ্ব সিকেল সেল দিবস উপলক্ষে মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বরে এক অনুষ্ঠানে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত বিশ্বের সমস্ত দেশের কাছে এক নির্ভরযোগ্য অংশীদার হিসেবে আত্মপ্রকাশ করেছে। আন্তর্জাতিক যোগ দিবসের প্রচারে আজ পশ্চিমবঙ্গের কলকাতায় ম্যারাথনের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন আয়ুষ মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব। রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিসরে জম্মু কাশ্মীর নিয়ে পাকিস্তানের অভিযোগ খারিজ করল ভারত। ভারতের এলএনজি বহনকারী ট্যাঙ্কার দিশা হরমুজ প্রণালী দিয়ে গুজরাটে পৌঁছেছে। বিশ্বকাপ ফুটবলে আজ মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার সঙ্গে এবং স্কটল্যান্ড মরক্কোর বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতীয় সিকেল সেল অ্যানিমিয়া নির্মূল প্রকল্পের আওতায় মধ্যপ্রদেশ সরকারের অর্জিত সাফল্যের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, এই প্রকল্পের অধীনে মধ্যপ্রদেশ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। 2023 সালে এই জাতীয় প্রকল্প শুরুর সময় বড় আকারে স্ক্রিনিং বা রোগ নির্ণয় পরীক্ষার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল তা নির্ধারিত সময়ের আগেই অর্জিত হয়েছে বলেও শ্রীমতী মুর্মু উল্লেখ করেন। রাষ্ট্রপতি মুর্মু আজ মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলার ওঙ্কারেশ্বরে আয়োজিত বিশ্ব সিকল সেল দিবস উপলক্ষে আয়োজিত রাজ্যস্তরের এক অনুষ্ঠানে অংশ দেন। সেখানে রাজ্যপাল মঙ্গুভাই প্যাটেল এবং মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব রাষ্ট্রপতিকে স্বাগত জানান। আধিকারিকরা রাষ্ট্রপতিকে স্ক্রিনিং কর্মসূচি, জেনেটিক কাউন্সেলিং পরিষেবা, বিনামূল্যে চিকিৎসার সুবিধা এবং প্রকল্পের আওতায় ডিজিটাল প্ল্যাটফর্ম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। সফরের পরবর্তী পর্যায়ে রাষ্ট্রপতি ওড়িশার রায়রংপুরে যাবেন। সেখানে তার বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত বিশ্বের সকল দেশের কাছে একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে উঠে এসেছে। গতরাতে প্যারিসে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে তিনি বলেন, একসময় বিভিন্ন দেশের মধ্যে সম্পর্ক কেবল বাণিজ্যের উপর ভিত্তি করে নির্ধারিত হতো, কিন্তু বর্তমানে বাণিজ্যের পাশাপাশি পারস্পরিক আস্থাও সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

0: हर देश रिलायबल सप्लाई चेन चाहता है, हर देश स्टेबल पार्टनरशिप चाहता है, हर देश ऐसे साथियों की तलाश में है जिन पर लंबे समय तक भरोसा किया जा सके। और ऐसे समय में भारत विश्व में एक ट्रस्टेड पार्टनर के रूप में उभर रहा है।
1: প্রধানমন্ত্রী আরও বলেন, ভারত এমন বহু ক্ষেত্রে বিনিয়োগ করছে যা আগামী প্রজন্মের জন্য অর্থনৈতিক বৃদ্ধি, উদ্ভাবন ও নতুন সুযোগের পথ প্রশস্ত করবে। আন্তর্জাতিক যোগ দিবসের প্রচারে যে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে তার অঙ্গ হিসেবে আজ সকালে রান ফর যোগা ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গের কলকাতার পুরসভার সামনে এই ম্যারাথনের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই কর্মসূচির থিম হল দৌড় সে ধ্যান। মুখ্যমন্ত্রী ছাড়াও আয়ুষ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব, পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খান সহ মন্ত্রিসভার একাধিক সদস্য এই ম্যারাথনে অংশ নেন। ম্যারাথন শেষে যোগাসনে অংশ নেন মুখ্যমন্ত্রী, আয়ুষ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব ম্যারাথনে অংশগ্রহণকারী সকল কলকাতাবাসীকে শুভেচ্ছা জানান। রেল, তথ্য, সম্প্রচার এবং বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ একদিনের সফরে বিহারে যাচ্ছেন। শ্রী বৈষ্ণব পাটনা ও ছাপড়ায় আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। শ্রী বৈষ্ণব পাটনায় অবস্থিত সফটওয়্যার টেকনোলজি পার্কস অফ ইন্ডিয়া এসটিপিআই পরিদর্শন করবেন। এরপর কেন্দ্রীয় মন্ত্রী ছাপড়া রেলওয়ে স্টেশন থেকে ছাপড়া দিল্লি এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনা করবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছি ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআই নিউজ কলকাতাতে। রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদের 62তম অধিবেশনে জম্মু ও কাশ্মীর নিয়ে পাকিস্তানের অভিযোগ ভারত দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। অধিবেশনে বক্তব্য রাখার সময় রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি অনুপমা সিং জোর দিয়ে বলেন, জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। পাকিস্তান তাদের অভ্যন্তরীণ সমস্যা এবং সন্ত্রাসবাদের সমর্থন থেকে দৃষ্টি সরানোর জন্য অপপ্রচারের আশ্রয় নিচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। সিন্ধু জল চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, 1960 সালে স্বাক্ষরিত এই চুক্তিটি বর্তমান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। যে দেশ সন্ত্রাসবাদকে মদত দেয় তারা সদিচ্ছা ও বন্ধুত্বের উপর ভিত্তি করে গড়ে ওঠা সহযোগিতার সুফল আশা করতে পারে না।
2: Our position on Indus Water Treaty is well known. It defies logic that a state which exports terror as an instrument of policy continues to demand the privileges of cooperation predicated on goodwill and friendship. It is equally undeniable that the treaty is now outdated. No technical arrangement can remain frozen in time while the world around it is transformed. A treaty negotiated in 1960 cannot be treated as a perpetual entitlement which is insulated from accountability, detached from present-day realities and untouched by the profound changes of the past six decades.
1: হরমুজ প্রণালী দিয়ে ভারতের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি পরিবহনকারী ট্যাঙ্কার দিশা গুজরাটের দাহেজ বন্দরে এসে পৌঁছেছে। জাহাজটি কাতারের রাসফলাফান টার্মিনাল থেকে 62,370 মেট্রিক টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস নিয়ে এসেছে। শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়ামের পরিচালনায় পেট্রোনেট এলএনজি চার্টার করা এই জাহাজটি আজ সকালে দাহেজে পৌঁছয়। পশ্চিম এশিয়ায় ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে এই জাহাজটির আগমন দেশে এলএনজি যোগান বাড়াতে এবং জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখতে সহায়তা করবে। উল্লেখ্য, গুজরাটের ভাড়ুদ জেলায় অবস্থিত দাহেজ হল ভারতের বৃহত্তম এলএনজি আমদানি টার্মিনাল এবং দেশজুড়ে প্রাকৃতিক গ্যাস বিতরণ শৃঙ্খলের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। সরকার ভিভিজি রামজি আইন কার্যকর প্রক্রিয়ার সহায়তার লক্ষ্যে দেশজুড়ে 100 বেশি এরিয়া অফিসার নিযুক্ত করেছে। আগামী মাসের 1 তারিখ থেকে এই আইন কার্যকরী হবে। গ্রামোন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে ওই আধিকারিকদের জন্য একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। এতে আইনটির বৈশিষ্ট্য, পরিকাঠামো, প্রযুক্তি নির্ভর শাসন ব্যবস্থা নিয়ে আধিকারিকদের অবহিত করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় বিষয়ক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং জানিয়েছেন, জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলা শীঘ্রই দিল্লি অমৃতসর কাটরা এক্সপ্রেস করিডোরের সঙ্গে যুক্ত হতে চলেছে। তিনি উল্লেখ করেন, স্থানীয় বাসিন্দা ও শিল্প কারখানাগুলিতে পরিচ্ছন্ন জ্বালানি সরবরাহের লক্ষ্যে এখানে একটি গ্যাস পাইপলাইন প্রকল্প রূপায়ণের পরিকল্পনাও রয়েছে। কাঠুয়া জেলার জাসরোটা এলাকায় আয়োজিত এক জনসভায় শ্রী সিং একথা বলেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ নিট ইউজি পরীক্ষার্থীদের জন্য একটি সরকারি হোয়াটসঅ্যাপ চ্যানেলের সূচনা করেছে। আগামী রবিবার এই পরীক্ষার দিন নির্ধারণ করা হয়েছে। এনটিএ স্পষ্ট করেছে, সমস্ত সরকারি হোয়াটসঅ্যাপ বার্তা একমাত্র

অধিকৃত নম্বর 7827980287 থেকে করা হবে। পরীক্ষার্থীদের ন্যাশনাল টেস্টিং এজেন্সির নামের পাশে নীল ভেরিফিকেশন টিক চিহ্ন দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে পরীক্ষার্থীদের অ্যাডমিট পাঠানো হয়েছে বলেও জানিয়েছে এনটিএ। সমাজ মাধ্যমে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের বিনিয়োগ সংক্রান্ত একটি প্ল্যাটফর্মের সমর্থন নিয়ে ভিডিও

0: নিশ্চিত করেছে প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক ইউনিট। সরকার এই ধরনের কোনো বিনিয়োগ প্রকল্প সমর্থন করেন না বলে পিআইবি স্পষ্ট জানিয়েছে। ফুটবল বিশ্বকাপে আজ গ্রুপ এর ম্যাচে মেক্সিকো দক্ষিণ কোরিয়াকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। গুয়াদাহালারা স্টেডিয়ামে মেক্সিকোর হয়ে একমাত্র গোলটি করেন লুই রোমো। এই ম্যাচ জিতে মেক্সিকো রাউন্ড অফ 32 জায়গা করে নিয়েছে। বিশ্বকাপ ফুটবলে এদিকে কানাডা কাতারকে 6-0 গোলের বিরাট ব্যবধানে হারিয়ে দিয়েছে। কানাডার হয়ে হ্যাট্রিক করেন জোনাথন ডেভিড। অন্য ম্যাচে সুইজারল্যান্ড বসনিয়া হার্জেগোভিনাকে 4-1 গোলে হারিয়ে দিয়েছে। এছাড়া চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকার মধ্যে ম্যাচটি 1-1 গোলে ড্র হয়। সিয়াটল স্টেডিয়ামে গ্রুপ ডির ম্যাচে আজ মুখোমুখি হবে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া। খেলা শুরু হবে ভারতীয় সময় আজ রাত 12:30। অন্যদিকে গ্রুপ সির খেলায় ফক্সবোরো স্টেডিয়ামে ভারতীয় সময় আজ রাত 3:30 স্কটল্যান্ড খেলবে মরক্কোর বিরুদ্ধে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিশ্ব সিকল সেল দিবস উপলক্ষে মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বরে এক অনুষ্ঠানে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত বিশ্বের সমস্ত দেশের কাছে এক নির্ভরযোগ্য অংশীদার হিসেবে আত্মপ্রকাশ করেছে। আন্তর্জাতিক যোগ দিবসের প্রচারে আজ পশ্চিমবঙ্গের কলকাতায় ম্যারাথনের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন আয়ুষ মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব। রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদে জম্মু কাশ্মীর নিয়ে পাকিস্তানের অভিযোগ খারিজ করল ভারত। ভারতের এলএনজি বহনকারী ট্যাঙ্কার দিশা হরমুজ প্রণালী দিয়ে গুজরাটে পৌঁছেছে। বিশ্বকাপ ফুটবলে আজ মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার সঙ্গে এবং স্কটল্যান্ড মরক্কোর বিরুদ্ধে খেলবে। খবর এখনকার মতো এ পর্যন্তই, এরপরই শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী, এখন বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান। আজ শুনবেন ভূমি ব্যান্ডের গান।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন অনুরোধের আসর।

দুই বাংলার শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আপনাদের পছন্দের অনুষ্ঠান আকাশবাণী মৈত্রীর অনুরোধের আসরে। আজ শুক্রবার, তাই আপনারা খুব ভালো করেই জানেন আজকের দিনে এই অনুষ্ঠান বা এই আসর একটু এগিয়ে আসে সময়টা। তাই স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় এখন ঠিক 2:30, আর আমি আপনাদের শ্রবণ সঙ্গী সুদীপ্তা চলে এসেছি আপনাদের পছন্দের গান নিয়ে। প্রথমেই চলে যাব বন্ধুর পছন্দের গান লতা মঙ্গেশকরের কণ্ঠে।

মাফ করবেন, যে গানটি শুনলাম সে গানটির কণ্ঠে ছিলেন মান্না দে। অনুরোধ করেছেন গানটির বন্দনা সিংহ ও শিশির সিংহ সোদপুর পূর্ব বর্ধমান থেকে। এরপর শুনে নেব বন্ধু শঙ্কর হালদার, কবিতা হালদার, আনন্দমোহন বাইন, অমরনাথ দাস, মাধবচন্দ্র সাউট, যোগেশচন্দ্র দাস, বাবুল হাঁটি, নারায়ণ সাহা, সমর হাজরা ও সৈকত আলী। তাদের পছন্দের গান শুনতে চেয়েছেন লতা মঙ্গেশকরের কণ্ঠে। তারা অনুরোধ করছেন সাধনপুর রোড, আমবাগান, পূর্ব বর্ধমান থেকে। শুনে নেব সেই গান।

শুনছেন অনুরোধের আসর, চলে যাব পরের অনুরোধে। সৌমেন্দু সামন্ত, ঋতজা সামন্ত, বৈভব সামন্ত ও কল্পনা সামন্ত, বন্ধুরা নাড়াদাড়ি বাবুতারহাট পূর্ব মেদিনীপুর থেকে শুনতে চেয়েছেন ওই পদ্ম চোখের নীল যমুনায় ঝাঁপ দিয়েছি, কণ্ঠে শ্যামল মিত্র।

পরের গানের অনুরোধ করেছেন অমিতা বিশ্বাস, সন্দীপ বিশ্বাস, পার্থসারথী বিশ্বাস, অন্তরা বিশ্বাস, হাজরাপাড়া, বিষ্ণুপুর, বাঁকুড়া থেকে। শুনতে চেয়েছেন শিল্পী গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে একটি অসামান্য গান। শুনে নিই তাহলে।

আপনাদের পছন্দের গান শুনছেন আকাশবাণী মৈত্রীতে অনুরোধের আসরে। এই আসরে আপনাদের পছন্দ পাঠাতে থাকুন আমাদের আকাশবাণী মৈত্রীর ফেসবুক পেজে সংশ্লিষ্ট পোস্টে। আকাশবাণী মৈত্রী, মনে রাখবেন ভি নয়, বি। আর বন্ধুরা তো জানেনই, আপনাদের পছন্দ ডাকযোগেও পাঠাতে পারেন আমাদের ঠিকানায়। চলে যাচ্ছি পরের অনুরোধে। পরের অনুরোধটি পাঠিয়েছেন প্রকাশ বিশ্বাস, সুচিত্রা বিশ্বাস, বিশ্বজিৎ হাজরা ও মিলন মণ্ডল, টেঙ্গাখালি বাজার, মাগুড়া, বাংলাদেশ থেকে। শুনতে চেয়েছেন ভূপেন হাজারিকার কণ্ঠে একটি অসাধারণ গান। শুনে নিই

আহা, এমন গান বড্ড রেশ রেখে যায়। যাই হোক, সময় এগিয়ে চলেছে, চলে যাব পরের অনুরোধে। পরের গান আকাশ জুড়ে স্বপ্ন মায়া চাঁদের যোছনা। শিল্পী গীতা দত্তের কণ্ঠে এই গান শুনতে চেয়েছেন বন্ধু সৌহার্দ প্রামাণিক, সম্প্রীতি প্রামাণিক, তাপস প্রামাণিক, প্রবোধ প্রামাণিক, পাথুরিয়া নলডুগারি বনগা থেকে। বন্ধুর জন্য রইল এই গান।

বন্ধুরা, আজকের মতো আসরের সময় একেবারে শেষ। ভালো থাকবেন সকলে এবং শুনতে থাকুন সুন্দর সুন্দর গান, আপনাদের পছন্দের গান পাঠাতে থাকুন যাতে আমরাও শুনতে পাই। আজকের মতো এখানেই শেষ করব। যেতে যেতে বন্ধু রূপম দত্ত বেহালা শ্বশুরনা থেকে শুনতে চেয়েছেন আমার দেশ, লোপামুদ্রার কণ্ঠে এই গানে শেষ করব আজকের অনুরোধের আসর।

এতক্ষণ শুনলেন অনুরোধের আসর। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশন শেষ হল। আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে ভারতীয় সময় বিকেল পাঁচটায় এবং বাংলাদেশ সময় বিকেল পাঁচটা বেজে তিরিশ মিনিটে। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় তিনটে বেজে বাইশ মিনিট এবং বাংলাদেশ সময় তিনটে বেজে তিরিশ মিনিট হয়ে ৩৫ সেকেন্ড।

আকাশবাণী মৈত্রী, শুরু হল দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 5:02 হয়ে 9 সেকেন্ড এবং বাংলাদেশ সময় 5:32 হয়ে 23 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘণ্টায় মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 29 ডিগ্রি সেলসিয়াস ও 24 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.7 ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা 24.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2.4 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 98% এবং সর্বনিম্ন 62%। গতকাল থেকে আজ সকাল পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ 0.48 মিলিমিটার। আজ সারাদিনের বৃষ্টিপাতের পরিমাণ 0.43.6 মিলিমিটার। মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কবার্তা। ঝোড়ো হাওয়ার গতি 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই পশ্চিমবঙ্গ এবং উত্তর উড়িষ্যার উপকূলবর্তী মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। এখন শুনবেন আকাশ।

প্রাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান সম্পর্কে। একটু পরেই বিকেল 5:05 শুনবেন আজ সন্ধ্যায়, উপস্থাপনায় সুদীপ্তা ব্রহ্ম। 5:50 শুনবেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়। সন্ধে 6:20 ক্ষেত খামারের কথা। এই অনুষ্ঠানে শুনবেন উত্তরবঙ্গের মানব বন্যপ্রাণ সংঘাত ও সহাবস্থান। আলাপচারিতায় থাকবেন ঐশী মায়া সেন নাগ ও স্বাগতা মণ্ডল মল্লিক। 6:50 আপনার স্বাস্থ্য, বিষয় রোগ নিরাময়ে যোগ, বলবেন রাখি চট্টোপাধ্যায়। 7:00 বেতার নাটক মানুষ কিংবা কোলবালিশ, রচনা স্বপ্নময় চক্রবর্তী, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হবে। 7:45 শুনবেন হাউসফুল, চলচ্চিত্র পরিচালক, লেখক, গীতিকার, প্রযোজক সৌকর্য ঘোষালের সাক্ষাৎকার গ্রহণ করেছেন বৃষ্টি দেব, প্রযোজনা দুর্বাদে। শুনবেন অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব। রাত 8:15 মহিলাদের আসর, ইন্টারন্যাশনাল ডে ফর দ্য এলিমিনেশন অফ সেক্সুয়াল ভায়োলেন্স ইন কনফ্লিক্ট, এই বিষয়ে অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন দেবপমা মিশ্র, উপস্থাপনায় সুস্মিতা সরকার। রাত 9:00 কথায় গানে, উপস্থাপনায় স্বর্ণাভ রায়। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 সঙ্গীত শিক্ষার আসর, রবীন্দ্রসঙ্গীত, পরিচালনায় প্রমিতা মল্লিক। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে কিরওয়ানি রাগে সেতার পরিবেশন করবেন সৌমাল্য চক্রবর্তী, তাকে তবলায় সহযোগিতা করবেন সঞ্জিত মুখোপাধ্যায়। 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় স্বর্ণাভ রায়। রাত 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি।

দুই বাংলা শ্রোতা বন্ধুদের পরন্ত বিকেলের একরা শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান আজ সন্ধ্যায়। আমি আপনাদের মৈত্রী বন্ধু সুদীপ্তা ব্রহ্ম। আশা করি সকলে ভালো আছেন। প্রতিদিনের ব্যস্ততা, কাজের চাপ, আর যদিও গরমের ক্লান্তি থেকে একটু মুক্তি আমরা পেয়েছি, এসব থেকে সময় বার করে আমাদের সঙ্গে আপনাদের পাওয়াটা আমাদের কাছে বড় প্রাপ্তি। আজ 19 জুন, প্রতিটা দিনই তো আসলে বহু স্মৃতি বয়ে বেড়ায়। এসব স্মৃতির পাতা থেকে ইতিহাস, বিজ্ঞান, আবার কখনো খেলাধুলা, আবার কিছু মানুষের অদম্য ইচ্ছাশক্তির গল্প, অসাধারণ সেসব গল্প নিয়ে আজ সন্ধ্যা সাজানো থাকে আপনাদের জন্য। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজ সন্ধ্যায়। প্রথমেই বলি আজকে অনুষ্ঠানে কী কী থাকছে। ফুটবল সম্রাট পেলের জীবন থেকে উঠে আসা এক অবিস্মরণীয় ঘটনার কথা বলবো, যেখানে এক গৃহযুদ্ধ যুদ্ধবিরতি নিতে বাধ্য হয়েছিল। এমন এক মানুষ যিনি 400 বছর আগে জন্মেছিলেন, অথচ আজকের কম্পিউটারের যুগে প্রথম পথপ্রদর্শক বলা যায়। থাকবে ফুটবলের জনপ্রিয় গান ওয়াকা ওয়াকার নেপথ্যের গল্প, শুনব চাঁদে যাওয়ার ইতিহাসের এমন এক ঘটনা যেখানে একটি সাধারণ কলম বাঁচিয়েছিল পুরো মিশন, থাকবে জলের নিচে জলপ্রপাতের গল্প, আরও নানা

বন্ধুরা, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 শুরু হয়েছে। বিশ্বের সাথে একাত্ম হয়ে টিভির পর্দায় চোখ রাখছি আমরা সবাই। এখানে আমাদের আর কোনো জাত নেই, রাজনীতি নেই, যে যার পছন্দের দল আর পছন্দের খেলোয়াড়ের জন্য নিজের রোজকার রুটিন বদলে আলাদা আলাদা করে সময় জমিয়ে রাখছি। এই ছবি ক্রিকেট কিন্তু আমাদের দেখাতে পারে না, ফুটবল পারে। ফুটবল আর কি কি পারে, তার ইতিহাস বহু পুরানো। আর খুব তাজা অভিজ্ঞতা বলতে গেলে আমার মনে পড়ছে আমাদের কলকাতার ছবি। অভয়া আন্দোলনে সোচ্চার হয়ে হাজার হাজার যুবক লাল হলুদ বা সবুজ মেরুন সেখানে মিলেমিশে একটা গাঢ় ক্ষোভের রং ধরিয়েছিল। তেমন এক অস্থির রাজনৈতিক প্রেক্ষাপট। 1969 সালে নাইজেরিয়ায় গৃহযুদ্ধ চলছিল, বিয়াফ্রা আলাদা হতে চাইছিল। এই যুদ্ধের ছবিটা আমাদের কাছে একটু ঝাপসা। যুদ্ধ বলতে তো আমরা বুঝি ওই দূরদেশ, গাজা, ইরান, ইসরায়েল, হামাস, আরও কত নাম, আর অসংখ্য অনামী মানুষের মৃত্যু। তার মধ্যে

আর মধ্যে পড়ে আমাদের রান্নাঘরের গ্যাসগুলো আটকে পড়েছে হরমুজ প্রণালীর বাঁকে। তাই অগত্যা রবিবারের মেনুতে মাংস পোলাও অ্যাডজাস্ট করে যুদ্ধের আঁচ অনুভব করছি। তা যা বলছিলাম, গৃহযুদ্ধ চলছে নাইজেরিয়ার। তার আগে ব্রিটিশ শাসনে আমরা যেমন ধর্মবিদ্বেষ শিখেছি, তেমন তাদেরকেও বেশ কঠোর শাসনে বর্ণবিদ্বেষ শিখিয়ে ব্রিটিশরা তখন বাড়ি ফিরেছে সবে। সেই সময় বিশ্বের অন্যতম সেরা ফুটবলার পেলে তার ক্লাব সান্তোস এফসিকে নিয়ে নাইজেরিয়া সফরে যান। প্রচলিত কাহিনী অনুযায়ী পেলের খেলা দেখার জন্য যুদ্ধরত পক্ষগুলো সাময়িকভাবে যুদ্ধবিরতি ঘোষণা করেছিল। হাজার হাজার মানুষ প্রতিপক্ষ হয়েও মাঠে গা ঘেঁষাঘেঁষি করে তাড়িয়ে তাড়িয়ে অনুভব করেছিল সেই ঐতিহাসিক মুহূর্ত। এরপর মতান্তরে শোনা যায় যে সেই যুদ্ধ আর তেমন করে হয়নি। 1970-এ বিয়াফ্রা আবার নাইজেরিয়ার সঙ্গে মিশে যায়। এই হলো পেলের মাহাত্ম্য, এই হলো ফুটবলের মাহাত্ম্য। সেই ফুটবল, সেই ওয়ার্ল্ড কাপ দেখতে আজ বেশ বেগ পেতে হচ্ছে, তাই ফেসবুক টাইমলাইনে বেশ স্পষ্ট এই আবেগের বেশ জমিয়ে ব্যবসা চলছে। যাক, এই ওয়ার্ল্ড কাপ চলতে চলতে আরও অনেক ফুটবলের গল্প নিয়ে ফিরব, যেখানে ফুটবল শুধু বিনোদন নয়, ঐক্যের প্রতীক। আপনাদের কেমন লাগছে জানতে ভুলবেন না কিন্তু।

19শে জুন 1623 সাল। ফ্রান্সের এক সাধারণ পরিবারে জন্ম নিল একটি শিশু। কেউ জানত না 400 বছর পরে পৃথিবীর কোটি কোটি মানুষ তার রেখে যাওয়া পথেই হাঁটবে। শিশুটির নাম ব্লেইজ পাসকাল। ভাবুন তো, আপনার বয়স 12। এই বয়সে আমরা স্কুলের অঙ্ক নিয়েই হিমশিম খাই, আর পাসকাল তিনি নিজে নিজে জ্যামিতির জটিল ধারণা বোঝার চেষ্টা করছেন। কিন্তু তার জীবনের সবচেয়ে সুন্দর গল্পটি শুরু হয়েছিল তার বাবাকে দেখে। তার বাবা সরকারি হিসাবের কাজ করতেন, সারাদিন ধরে সংখ্যা যোগ বিয়োগ করতে হতো। ছেলেটি ভাবল, মানুষের বদলে কোনো যন্ত্র কি এই কাজ করতে পারে না? এই একটি প্রশ্ন বদলে দিল ইতিহাস। মাত্র 19 বছর বয়সে তিনি তৈরি করলেন পাসকালিন, একটি যন্ত্র যা নিজে নিজে হিসেব করতে পারত। আজকের ক্যালকুলেটর, কম্পিউটার কিংবা স্মার্টফোনের বহু দূরের পূর্বপুরুষ বলা যায় তাকে। পাসকাল শুধু গণিতবিদ ছিলেন না, তিনি ছিলেন বিজ্ঞানীও। বায়ুচাপ নিয়ে তার গবেষণার ফলেই আজ পদার্থবিজ্ঞানের একটি এককের নাম পাসকাল। পাসকাল একবার লিখেছিলেন, মানুষ দুর্বল হতে পারে কিন্তু সে চিন্তা করতে পারে। হয়তো এই চিন্তা করার ক্ষমতাই মানুষকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণী বানিয়েছে। আজ 19শে জুন তার জন্মদিন। তাকে মৈত্রীর পক্ষ থেকে জানাই গভীর শ্রদ্ধা। এত অঙ্কের কথা হলো, তবে এই গানটা তো এখন পরিবেশের দাবি বলা যায় না। তাহলে শুনে নি, অঙ্ক কি কঠিন।

এবারে বলবো অ্যাপেলো ইলেভেনের কলমের গল্প। এমন একটি গল্প যেখানে কোটি কোটি ডলারের মহাকাশযানের পাশে নায়ক হয়ে উঠেছিল একটি সাধারণ কলম। 1969 সালে অ্যাপেলো ইলেভেন মিশনের মাধ্যমে মানুষ প্রথম চাঁদে পা রাখে। নীল আর্মস্ট্রং ও বাজ অলড্রিন চাঁদের মাটিতে নানা কাজ সেরে পৃথিবীতে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু ঠিক তখনই ঘটে একটি বিপত্তি। লুনার মডিউলের

লোনার মডিউলের একটি গুরুত্বপূর্ণ সার্কিট ব্রেকার সুইচ দুর্ঘটনাবশত ভেঙে যায়। এই সুইচটি ছাড়া ইঞ্জিন চালু করা সম্ভব ছিল না, আর ইঞ্জিন চালু না হলে মহাকাশচারীরা চাঁদেই আটকে পড়তেন। পরিস্থিতি ছিল অত্যন্ত উদ্বেগজনক। পৃথিবী থেকে প্রায় 4,00,000 কিলোমিটার দূরে দাঁড়িয়ে তারা সমাধান খুঁজছিলেন। তখন বাজ অলড্রিনের নজরে পড়ে একটি সঙ্গে থাকা ফ্লোমাস্টার কলমের। তিনি বুঝতে পারেন, ভাঙা সুইচের জায়গায় কলমটির মাথাটা ঢুকিয়ে চাপ দিলে সার্কিট সক্রিয় হতে পারে। খুব সতর্কতার সঙ্গে তিনি সেটাই করেন, আর আশ্চর্যজনকভাবে কাজ হয়ে যায়। ইঞ্জিন চালু হয়, লুনার মডিউল চাঁদের মাটি ছেড়ে উড়ে যায় এবং পরে নিরাপদে পৃথিবীর ভূপৃষ্ঠে ফিরে আসে। এই ঘটনাটি আমাদের একটি বড় শিক্ষা দেয়। সব সমস্যার সমাধান সবসময় জটিল প্রযুক্তিতে থাকে না। এই এআই এর যুগেও যখন সব রকম বৈজ্ঞানিক ইকুয়েশন তার মুখস্থ, তখনও মানুষের সৃজনশীল ভাবনার কুল এখনও হয়তো এআই এর পাওয়া হয়নি। আদপে তেমনই কোনো সৃজনশীল ভাবনাই তো আদপে এআইকে তৈরি করেছে, তার জন্ম দিয়েছে। তাই অনেক সময় উপস্থিত বুদ্ধি এবং সাধারণ একটি জিনিসও অসাধারণ ভূমিকা পালন করতে পারে। ভাবুন তো, যদি সেই কলমটি সেখানে না থাকত, ইতিহাস হয়তো অন্যরকমই হতে পারত তাহলে, তাই না?

ফুটবল বিশ্বকাপ মানেই শুধু গোল নয়, কিন্তু ট্রফি আর উত্তেজনাও নয়। বিশ্বকাপ মানে এমন কিছু গান যা টুর্নামেন্ট শেষ হয়ে যাওয়ার পরও বহু বছর মানুষের মনে থেকে যায়। যদি বলি দিস টাইম ফর আফ্রিকা, তাহলে হয়তো আপনার মাথায় সঙ্গে সঙ্গে বাজতে শুরু করবে একটি বিখ্যাত সুর। হ্যাঁ, ওয়াক্কা ওয়াক্কা গানটার কথাই বলছি। বছরটা 2010। সেবারের মতো ফুটবল ওয়ার্ল্ড কাপ বসতে চলেছে আফ্রিকা মহাদেশে, আয়োজক দেশ সাউথ আফ্রিকা। এটা শুধু একটি ফুটবল টুর্নামেন্ট ছিল না, এটা ছিল পুরো আফ্রিকা মহাদেশের জন্য গর্বের মুহূর্ত। আর সেই বিশ্বকাপের অফিসিয়াল গান হিসাবে বেছে নেওয়া হয় ওয়াক্কা ওয়াক্কা গানটিকে। গেয়েছিল বিশ্ববিখ্যাত শিল্পী শাকিরা। কিন্তু অনেকেই জানে না, ওয়াক্কা ওয়াক্কা কিন্তু পুরোপুরি নতুন গান ছিল না। এটির মূল প্রেরণা এসেছিল আফ্রিকার একটি জনপ্রিয় সৈনিকদের লোকগান থেকে। সেই ঐতিহ্যবাহী সুরকে আধুনিক রূপ দেওয়া হয়েছিল, ফলে গানটির মধ্যে যেমন ছিল বিশ্বকাপের উত্তেজনা, তেমন ছিল আফ্রিকার সংস্কৃতির ছোঁয়া। মজার ব্যাপার হল, ওয়াক্কা ওয়াক্কা কথাটির অর্থ নিয়েও অনেক কৌতূহল রয়েছে। আফ্রিকার কিছু ভাষার মানে এইটাকে অর্থ করলে দাঁড়ায় কাজ করো, এগিয়ে চলো, অথবা চেষ্টা করে যাও। একজন খেলোয়াড়ের জন্য এর চেয়ে ভালো বার্তা আর কি হতে পারে? বিশ্বকাপ শুরু হওয়ার পর গানটি যেন আগুনের মতো ছড়িয়ে পড়ল স্টেডিয়ামে, টেলিভিশনে, রেডিওতে, মোবাইল ফোনে। পৃথিবীর প্রায় প্রতিটা দেশে ভাষা আলাদা, সংস্কৃতি আলাদা, কিন্তু গানটি সবাইকে একসঙ্গে নাচিয়েছিল। আর শুধু গান নয়, এর মিউজিক ভিডিওর ছিল বিশেষ। সেখানে বিশ্বকাপের নানা মুহূর্ত, আফ্রিকান সংস্কৃতি এবং বিশ্ববিখ্যাত ফুটবলারদের উপস্থিতি গানটিকে আরও জনপ্রিয় করে তোলে। অনেকে ফুটবল প্রেমীর কাছে আজও 2010-এর বিশ্বকাপ মানে স্পেনের চ্যাম্পিয়ন হওয়া, পল দ্য অক্টোপাসের ভবিষ্যৎবাণী আর ওয়াক্কা ওয়াক্কা। এবছর আবারও ফিফা বিশ্বকাপের গানের শুরুতে এমবাপে থেকে মেসি, তাদের কণ্ঠে একই ধ্বনি শাকিরা, উই আর রেডি। তারপর মন মাতিয়ে ফুটবলের আমেজে মেতেছে সারা বিশ্ব শাকিরার কণ্ঠে। একটা বিশ্বকাপের স্কোর আমরা হয়তো ভুলে যাই, কোন দল কোয়ার্টার ফাইনালে উঠেছিল সেটাও অনেক সময় মনে থাকে না, কিন্তু কিছু গান থেকে যায়। কারণ গান শুধু টুর্নামেন্টকে নয়, সেই সময়ের অনুভূতিটাকে ধরে রাখে। আজও যখন ওয়াক্কা ওয়াক্কা বাজে, তখন অনেকের চোখের সামনে ভেসে

বেশ, ফিফা বিশ্বকাপ 2026-এর কথা যখন হলোই, তখন চটপট একটু জেনে নিই বন্ধুরা কি বলছেন এবছর তাদের খেলা দেখার অভিজ্ঞতা নিয়ে। রূপম দত্ত, বন্ধু রূপম দত্ত লিখছেন, বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচগুলো শেষ হতেই বোঝা যাচ্ছে 48 দলের এই নতুন বিশ্বকাপে পয়েন্ট টেবিলের গোল ডিফারেন্সের গুরুত্ব আগের চেয়ে অনেক বেশি। আর ফুটবল প্রেমী বাঙালিও যথারীতি নিজেদের দ্বিতীয় দেশ বেছে নিয়ে সমর্থনে নেমে পড়েছে। তবে এবার শুধু আর্জেন্টিনা বা ব্রাজিল নয়, নতুন প্রজন্মের অনেকেই বিভিন্ন ইউরোপীয় দলকেও সমর্থন করছে, কিন্তু মাঠের ফুটবলের বাইরে আরও কিছু বিষয় ভাবাচ্ছে। আমাকে ভাবিয়েছে বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতির কারণে আয়োজক দেশ আমেরিকার ভিসা নীতি নিয়ে নানা প্রশ্ন, যেখানে আমরা দেখেছি কালো মানুষের দেশগুলির প্লেয়ার, কোচিং স্টাফ, তাদের

উপর টেরোরিস্টের মতো ব্যবহার দেখা গেছে। সোমালিয়ার রেফারি তাকে আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি। এশিয়ান দেশ ইরান, ইরানের স্ট্রাইকারকে 7 ঘন্টা এয়ারপোর্টে জেরা করা হয়েছে। আর যুদ্ধবিধ্বস্ত ইরাকের ফুটবলারদের আমেরিকাতে থাকতে দেওয়া হয়নি, অথচ তাদের সমস্ত ম্যাচ আমেরিকাতে হওয়ায় তারা

গেছে। কঙ্গো সমর্থকদের হাতে দেখা গেছে তাদের জাতীয় নেতা পার্টিস লুমুম্বার প্রতিকৃতি। অন্যদিকে ছোট ছোট দেশও বড় শক্তির বিরুদ্ধে লড়াই করে বিশ্বকাপে সৌন্দর্য বাড়িয়ে তুলেছে। প্রায় 1,30,000 জনসংখ্যার দ্বীপ দেশ কুরসুয়া জার্মানি গল্প একসঙ্গে মিলেমিশে যাওয়া। বেশ, একটু ভিন্ন ধর্মী মতামত পড়ে শোনালাম মৈত্রীর বন্ধুদের কাছে। আপনিও জানান আপনার মতামত, আপনার অভিজ্ঞতা। তার জন্য আকাশবাণী মৈত্রীর ফেসবুক পেজ, তার সংশ্লিষ্ট পোস্ট, খেলা কেমন দেখলেন এই পোস্টের কমেন্ট সেকশানে লিখুন নিজের মতামত। মতামত জানাতে পারেন ডাকযোগেও আকাশবাণী মৈত্রীর ঠিকানায়। চলে যাই পরের গানে।

সময় একেবারে শেষের দিকে, এবার শোনাব প্রকৃতির বিষয়ের এক গল্প যা শুনলে অবাক হতেই হয়। সমুদ্রের নিচে নাকি জলপ্রপাত, আসলে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত আন্ডার ওয়াটার ওয়াটারফল দেখা যায় মরিশেসের কাছে। আকাশ থেকে তাকালে মনে হয় যেন সমুদ্রের জল হঠাৎ গভীর খাদে পড়ে জলপ্রপাতের মতো নিচে নেমে যাচ্ছে। কিন্তু মজার ব্যাপার হলো এটি সত্যিকারের জলপ্রপাত নয়, সমুদ্রতলের বালু ও পলির বিশেষ বিন্যাস ও জলের স্রোতের কারণে এমন এক অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিভ্রম তৈরি করে, ফলে ওপর থেকে দেখলে মনে হয় বিশাল জলরাশি নিচে ঝাঁপিয়ে পড়ছে। এই দৃশ্য এতটাই অবিশ্বাস্য যে অনেকেই প্রথমে ছবিটিকে সম্পাদিত বা নকল বলে মনে করেন, অথচ এটি প্রকৃতির একটা অসাধারণ শিল্পকর্ম।

তাই বলা যায় পৃথিবী এখনও বিস্ময়ে ভরা। কখনো সমুদ্রের নিচে জলপ্রপাত, কখনো মরুভূমিতে ফুলের সমুদ্র। প্রকৃতি আমাদের অবাক করার সুযোগ কখনো হাতছাড়া করে না। যাক, এমন মজার মজার তথ্য, গল্প আর তার সাথে দারুণ সব গান, হাতে এক কাপ চাও আশা করি বন্ধুদের সঙ্গ দিচ্ছে। তবে আজ আজ আজ সন্ধ্যায় একেবারে এখানেই শেষ করতে হবে। আজকের মতো বলতে হবে, আসবো আরেকদিন, আজ যাই। খুব ভালো থাকবেন বন্ধুরা, মনের যত্ন নেবেন, আর তাই শুনতে থাকবেন আকাশবাণী মৈত্রী। যেতে যেতে শুনিয়ে যাই একটি গান, শ্রীকান্ত আচার্যের কণ্ঠে।

এতক্ষণ শুনছিলেন আজ সন্ধ্যায়, উপস্থাপনায় সুদীপ্তা ব্রহ্ম। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়।

নমস্কার দুই বাংলা শ্রোতা বন্ধুরা, কেমন আছেন? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন। তো শুরু হতে চলেছে কিছুক্ষণের জন্য খেলা নিয়ে আমাদের আড্ডা সফর ক্রীড়াঙ্গন।

তো ক্রীড়াঙ্গনে শুরুতেই কিন্তু আজকে চোখ রাখবো খেলার গুরুত্বপূর্ণ কিছু স্পোর্টিং হেডলাইন্স এর দিকে এক নজরে। আর এক নজরেতে আজকে প্রথমেই চোখ থাকবে আমাদের ফুটবলের মহাযজ্ঞের দিকে। ফুটবলের মহাযজ্ঞ অর্থাৎ ফিফা বিশ্বকাপ ফুটবল 2026, সেখানে কিন্তু প্রথমেই চোখ রাখব গতকালের ম্যাচগুলির দিকে। তো প্রথম ম্যাচে উজবেকিস্তানকে কিন্তু 1-3 গোলে হারালো কলম্বিয়া। কলম্বিয়ার হয়ে গোল করেন ডি মুনোজ, এল ডায়াজ, জে ক্যাম্পাস। অপরপক্ষে উজবেকিস্তানের হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন এ ফয়জুল্লাহ। অন্যদিকে অপর ম্যাচে চেক রিপাবলিক এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে ম্যাচ 1-1 গোলে অমীমাংসিত হয়েছে। চেক রিপাবলিকের হয়ে গোলটি করেন এম সাদিলেক। অপরদিকে সাউথ আফ্রিকার হয়ে গোল করেন টি মো কোয়েনা। এদিকে গতকালের দুটো ম্যাচে কিন্তু রীতিমতন গোলের বন্যা হয়েছে। তার মধ্যে প্রথম ম্যাচটি হচ্ছে সুইজারল্যান্ড এবং বসনিয়া হার্জেগোভিনা। তো সুইজারল্যান্ড 4-1 গোলের বিশাল ব্যবধানে হারালো বসনিয়া হার্জেগোভিনাকে। সুইজারল্যান্ডের হয়ে দুটি গোল করেন জে মানজাম্বি, এছাড়াও আর ভার্গেস এবং জি ঝাকা একটি করে গোল করেন। বসনিয়ার হয়ে ম্যাচের একমাত্র গোল করেন এম মাহানিক। অপর ম্যাচে কাতারকে কিন্তু 6-0 গোলের বিশাল ব্যবধানে কার্যত উড়িয়ে দিল ক্যানাডা। ম্যাচে ক্যানাডার হয়ে হ্যাট্রিক করেন জে ডেভিড, এছাড়াও সি লারিন, এন সালিবা এবং এম মানাই একটি করে গোল করেন। কাতারের পক্ষ থেকে এইচ আহমেদ এবং এ মাদিবো লাল কার্ড দেখেন। সুতরাং যখন খেলা শেষ হচ্ছে তখন কাতারের হয়ে 9 জন প্লেয়ারই অবশিষ্ট ছিল মাঠে। এদিকে মেক্সিকোর ফ্যানেদের জন্য কিন্তু পরপর সুখবর অপেক্ষা করে রয়েছে। প্রথম সুখবর, গতকালের ম্যাচে মেক্সিকো 1-0 গোলে হারালো দক্ষিণ কোরিয়াকে। ম্যাচে মেক্সিকোর হয়ে একটিমাত্র গোল করেন এল রোমো। তার সঙ্গে আরও বড় যে সুখবরটি মেক্সিকোর ফ্যানেদের জন্য অপেক্ষা করে রয়েছে সেটা হলো দক্ষিণ কোরিয়াকে হারানোর পরে 2026-এর প্রথম টিম হিসেবে টপ 32-তে পৌঁছল মেক্সিকো। অর্থাৎ 2026 ফিফা বিশ্বকাপের মূল পর্বের টপ 32 টিমের মধ্যে প্রথম টিম হিসেবে কোয়ালিফাই করে গেল মেক্সিকো। ফ্যানেদের জন্য অত্যন্ত সুখবর এটি। এদিকে মেক্সিকোর ফ্যানেদের জন্য যখন সুখবর, তখন কিন্তু পর্তুগাল এবং CR7 ফ্যানেদের জন্য দুঃসংবাদই অপেক্ষা করে রয়েছে। তার কারণ, পর্তুগালের প্রথম ম্যাচে আশানুরূপ খেলতে পারেননি রোনাল্ডো। সেই অবস্থাতেই সমর্থকদের নিরাশ হতে বারণ করলেন CR7। তিনি বললেন যে খেলা এখনও অনেক বাকি, তারা ঘুরে দাঁড়াবেন। সত্যি বলতে কি, ফুটবলের ফ্যান হিসেবে কিন্তু আমরা প্রত্যেকেই চাই যে CR7 তার শেষ বিশ্বকাপে যেন তার প্রতিভার প্রতি কদরটা পূর্ণভাবে করতে পারে। দেখা যাক ভবিষ্যতে ঠিক কি অপেক্ষা করে রয়েছে আমাদের মতন ফুটবল ফ্যানেদের জন্য। এদিকে CR7 ফ্যানেদের জন্য যখন দুঃসংবাদ মন খারাপ, তখন সেই মন খারাপ কিন্তু ব্রাজিল ফ্যানেদের জন্য রয়ে গিয়েছে। তার কারণ, ব্রাজিল প্রথম ম্যাচে মরক্কোর বিরুদ্ধে সেভাবে জ্বলে উঠতে পারেনি। এবার শেষ খবর পাওয়া পর্যন্ত যে হাইতির বিরুদ্ধেও চোটের কারণে খেলতে পারবেন না নেইমার, এটাও কিন্তু ব্রাজিল ফ্যানেদের জন্য অত্যন্ত বড় একটি দুঃসংবাদ। তবে খেলতে পারেন এনরিক।
এবার একটু জেনে নেওয়া যাক যে আজকে এবং আগামীকাল মিলিয়ে ফিফা বিশ্বকাপের আসরে কোন কোন ম্যাচ হতে চলেছে। তো আজকে এবং আগামীকাল মিলিয়ে বিশ্বকাপ ফুটবলের আসরে মুখোমুখি হতে চলেছে ইউএসএ অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড এবং মরক্কো, ব্রাজিল এবং হাইতি, যেদিকে তাকিয়ে থাকবে গোটা ফুটবল বিশ্ব, তুরস্ক, প্যারাগুয়ে এবং নেদারল্যান্ডস ও সুইডেন। এদিকে আজকে জিতলেই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ ইউএসএ টপ 32-তে পৌঁছে যাবে। কানাডা কালকে বিশাল ব্যবধানে জিতেছে কাতারের বিরুদ্ধে, 6-0 গোলের ব্যবধানে। কিন্তু সেক্ষেত্রেও কিন্তু একটা দুঃসংবাদ অপেক্ষা করে রয়েছে কানাডা শিবিরের জন্য। কানাডার মিডফিল্ডার ইসমাইল কোনে চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারেন বলেই খবর। গতকাল কাতারের বিরুদ্ধে ম্যাচে চোট পান তিনি।

এবার ফুটবল মাঠ থেকে একটু চোখ রাখবো ক্রিকেট মাঠের দিকে। তো বিশ্বকাপ ফুটবল যেরকম চলছে, তারই সঙ্গে কিন্তু ভারত এবং আফগানিস্তানের মধ্যেও চলছে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের তিনটি ম্যাচের সিরিজ। আগামীকাল ভারত এবং আফগানিস্তানের মধ্যে তৃতীয় তথা শেষ ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। ইতিমধ্যেই 2-0 ব্যবধানে সিরিজ জিতে গিয়েছে ভারত। এদিকে আফগানিস্তানের বিরুদ্ধে তৃতীয় তথা শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচে হর্ষিত রানাকে ভারতীয় জাতীয় দলের অন্তর্ভুক্ত করা হল। পুরুষদের ক্রিকেট থেকে এবার চোখ রাখব মহিলাদের ক্রিকেটের দিকে। মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপ চলছে, সেখানে ভারতীয় মহিলা ক্রিকেট দল থেকে চোটের কারণে ছিটকে গেলেন শ্রেয়াঙ্কা পাতিল। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচে গোড়ালিতে চোট লাগে তাঁর। এদিকে হকিতে কিন্তু ভারতের জন্য দুঃসংবাদই অপেক্ষা করে রয়েছে। FIH প্রো লীগ হকি টুর্নামেন্ট চলছে, সেখানে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির বিরুদ্ধে 2-1 গোলে হারল ভারতীয় হকি দল। যদিও যুগরাজ সিংয়ের গোলে ম্যাচের 38 মিনিটেই প্রথমে এগিয়ে গিয়েছিল ভারত, কিন্তু দ্বিতীয়ার্ধের শেষের দিকে পরপর দুটি গোল করে ম্যাচ জিতে নেয় বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি।

এবার আসছি খেলার বিস্তারিত খবরে। আর বিস্তারিত খবরে আসলে প্রথমেই যেদিকে আমাদের চোখ থাকবে যে খবরটি থাকবে আতস কাঁচের তলায়, সেটি হলো কালকের দুটি ম্যাচ, উজবেকিস্তান কলম্বিয়া এবং চেক প্রজাতন্ত্র এবং দক্ষিণ আফ্রিকা। আতস কাঁচের তলায়। তো চেক উজবেকিস্তান এবং কলম্বিয়া ম্যাচের দিকে তাকালে একটা কথাই মনে হতে বাধ্য যে প্রথমার্ধ যতটা ম্যাড়মেড়ে খেলা হলো, দ্বিতীয়ার্ধ কিন্তু ততটাই ছিল উত্তেজক। কিন্তু হলো মাত্র একটি গোলই। দক্ষিণ আফ্রিকার টোবাহো মোকাওনার পেনাল্টি থেকে করা গোলের সৌজন্যে চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে এক এক গোলে ড্র হলো ম্যাচ। ফলে দুই ম্যাচে এক পয়েন্ট নিয়ে দু দলেরই কিন্তু পরের পর্বে ওঠার আশা বেঁচে রইল। ছ মিনিটের মাথায় চেক প্রজাতন্ত্রকে এগিয়ে দেন মিকাল সাদিলেক, তাকে গোলের পাস বাড়িয়েছিলেন।

আলেকজান্ডার সচকা। এরপরই আরও আক্রমণ করতে থাকে চেক প্রজাতন্ত্র, কিন্তু আর গোলের মুখ খোলেনি। দ্বিতীয়ার্ধে শেষ কোয়ার্টারে মরিয়া হয়ে লড়াই করতে থাকে দক্ষিণ আফ্রিকা। বরাবরই প্রতিপক্ষ বক্সে তারা ত্রাসের সঞ্চার করছিল প্রায়, তার ফলও মেলে কিছুক্ষণ পরেই। থাপেল মাসোকার মারা একটি শট নিজের বক্সে হাতে লাগান পাভেল সুলজ। রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন এবং সেই পেনাল্টি থেকেই সমতা ফেরান মোকোয়েনা। সুতরাং খেলার ফল এক এক ফলে ড্র হয়ে গেল এবং তার ফলেই কিন্তু উজবেকিস্তান এবং কলম্বিয়া, চেক প্রজাতন্ত্র এবং দক্ষিণ আফ্রিকা দুজনেরই কিন্তু, দুটি দলেরই কিন্তু পরবর্তী পর্যায়ে ওঠার সুযোগ রই গেল। দেখা যাক ভবিষ্যতে ঠিক কী অপেক্ষা করে রয়েছে এই দু দলের জন্য।

অন্য ম্যাচে মেক্সিকোর আজটেকা স্টেডিয়ামে দুরন্ত জয় দিয়ে অভিযান শুরু করল কলম্বিয়া। প্রথম ম্যাচেই উজবেকিস্তানকে তারা 3-1 ব্যবধানে হারাল। গত বিশ্বকাপে খেলার সুযোগ পায়নি কলম্বিয়া, তবে এবার কিন্তু প্রথম ম্যাচেই লুইস দিয়াসের জাদুতে ছন্দে ফিরল তারা। প্রথমবার যোগ্যতা অর্জন করে এসে উজবেকিস্তান হারলেও বিশ্বকাপের ম্যাচে প্রথম গোল করে ইতিহাস গড়ল তারা। যদিও উজবেকিস্তান 3-1 গোলে হেরে গিয়েছে, তথাপি প্রথমবার খেলতে নেমেই গোলের মুখ খুলে দেওয়া, এটাও কিন্তু চারটেখানি কথা নয়।

এদিকে সব থেকে যে সফল ম্যাচটি সফলভাবে জিতেছে সে হলো কানাডা। তারা কাতারকে রীতিমতন নাস্তানাবুদ করে 6-0 গোলের ব্যবধানে রীতিমতন উড়িয়ে দিল তাদের। ম্যাচের শুরু থেকেই প্রাধান্য নিয়ে নেয় কানাডা এবং তাদের হয়ে হ্যাট্রিক করেন জে ডেভিড। এছাড়াও সি লারিন, এন সালিবা এবং এম মানাই তারা একটি করে গোল করেন। রীতিমতন অসহায় দেখাচ্ছিল এক সময় কাতারের ফুটবলারদের এবং সেই হতাশা থেকেই কিন্তু মূলত কাতারের পক্ষ থেকে দুটি লাল কার্ড দেখেন এইচ আহমেদ এবং এ মাদিবো। তবে কাতারের হয়ে এই যে লাল কার্ড দেখা তার মাশুল কিন্তু কানাডাকেও গুনতে হচ্ছে। তার কারণ তাদের মিডফিল্ডার কোনে তিনি কিন্তু ছিটকে গিয়েছেন বিশ্বকাপ ফুটবল 2026 থেকে। তার কারণ গতকাল মাদিবোর করা ফাউলে কিন্তু তিনি এতটাই চোট পেয়েছেন যে পরবর্তী ম্যাচগুলোতে তার খেলা নিয়ে রীতিমতন সংশয় রয়ে গিয়েছে। দেখা যাক ভবিষ্যতে ঠিক কী অপেক্ষা করে রয়েছে ইসমাইল কোনের জন্য।

এদিকে লিওনেল মেসি যখন বিশ্বকাপে আর্জেন্টিনার কাপ অভিযানকে দারুণভাবে এগিয়ে দিলেন, তখন কিন্তু তার দুই প্রতিদ্বন্দ্বীকে নিয়ে উদ্বেগ ভরা দিন কাটাচ্ছেন তাদের ভক্তরা, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং নেইমার জুনিয়র। তো ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পর্তুগালের প্রথম ম্যাচে এমনই চরম ব্যর্থ যে প্রশ্ন উঠে গিয়েছে CR7-এর সেই উজ্জ্বল ফুটবল জীবন কি শেষের দিকে। অন্যদিকে নেইমার দ্য সিলভা স্যান্টোস জুনিয়র, যিনি ব্রাজিলকে আশার আলো দেখানো তো দূরের কথা, কবে যে হলুদ জার্সিতে মাঠে নামতে পারবেন সেই নিয়েই সংশয় রয়েছে। মেসি রোনাল্ডোর মতন বিশ্ব ফুটবলে এখন সেই দাপটটা আর নেই নেইমারের। ফুটবলের জন্য তাকে শিরোনামে খুব একটা দেখাও যায় না, তবুও কার্লো আনচেলত্তি যখন জল অনেক জল ঘোলার পরে ব্রাজিলের বিশ্বকাপ দলে তাকে নিলেন, তখন কিন্তু ভক্তরা আশা করেছিলেন যে শেষবারের জন্য হয়তো জ্বলে উঠবেন নেইমার। এখন ব্রাজিলের কথা উঠলেই বিভিন্ন দিক

লেখপালের কথা কিন্তু আমাদের চোখের সামনে চলেও আসে। গ্যারিনচা, জিকো, সক্রেটিস, পেলে, দুঙ্গা, কাফু, রবার্তো কার্লোস, রোনাল্ডো, রোনাল্ডিনহো, রিভাল্ডো, আর কত নাম বলবো। সেক্ষেত্রে নেইমারের নাম ব্রাজিলের হয়ে উজ্জ্বল হয়ে থাকবে, এ স্বপ্ন কিন্তু দেখতেন অনেকেই। কিন্তু এবারে শেষ সুযোগ, হারানো সম্মানটা কি কিছুটা পুনরুদ্ধার করতে পারবেন সান্টোস তারকা? কিন্তু সমস্যা হচ্ছে যে ফিট হয়ে মাঠে নামতে না নামতেই তার কিন্তু আবার চোট লেগে গিয়েছে, এবং তার এই চোটের কারণে ব্রাজিল দলে তিনি কবে ফিরতে পারবেন সেই নিয়ে যথেষ্ট সন্দেহ রয়ে গিয়েছে। যদিও মরক্কোর বিরুদ্ধে প্রথম ম্যাচে 1-1 ড্রয়ের পরে কিন্তু অনেকেই বলতে শুরু করেছেন যে ব্রাজিলের খেলা ঠিক আর আগেকার মতন দেখাচ্ছে না। যদিও সামনে অর্থাৎ আগামীকাল সকালবেলা ব্রাজিলের মুখোমুখি হচ্ছে হাইতি। হাইতিকে অতটা গুরুত্ব অনেকেই দিতে চাইছেন না, তার কারণ হাইতির ফিফা র্যাঙ্কিং 85 আর ব্রাজিলের 5। কিন্তু দেখা গিয়েছে যে এবার কিন্তু ফুটবল নিয়ে পূর্বাভাস করতে গিয়ে ঠকতে হচ্ছে অনেক ফুটবল বিশেষজ্ঞকেই। একটা উদাহরণ কেপ ভার্দে, প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমে স্পেনকে আটকে দিল তারা, আর কঙ্গোর ভয়ডরহীন ফুটবল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালকে স্তব্ধ করে দিল। তাহলে ব্রাজিলকে হাইতি চমকে দেবে না সেই নিয়ে কোনো রকম গ্যারেন্টি কি দেওয়া যায়? অবশ্যই দেওয়া যায় না। কিন্তু একটা কথা অনস্বীকার্য যে ফুটবল বিশ্বকাপ মানেই কিন্তু ব্রাজিলকে ছাড়া কল্পনা করা যায় না, এবং ব্রাজিল মানেই কিন্তু বর্তমান যুগে নেইমার অন্যতম সুপারস্টার। সুতরাং আশায় বুক বেঁধেছে ব্রাজিল সমর্থকরা এবং অবশ্যই আপামর ফুটবল প্রেমী, যে নেইমার হয়তো সুস্থ হয়ে মাঠে ফিরবেন এবং ব্রাজিলও তার ছন্দে ফিরবে। দেখা যাক, আর তো মাত্র কিছুক্ষণের ব্যাপার, তারপরেই বোঝা যাবে যে ব্রাজিল তার ছন্দ ফিরে পায় কি না। সেদিকেই তাকিয়ে গোটা ফুটবল বিশ্ব, দেখা যাক ভবিষ্যতে ঠিক কী অপেক্ষা করে রয়েছে আমাদের মতন ফুটবল ফ্যানেদের জন্য।

এদিকে আর কিছুক্ষণ পরেই আজকে ইউএসএ অর্থাৎ আমেরিকা মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার, এবং এই ম্যাচ জিতলেই কিন্তু বিশ্বকাপ, এইবার বিশ্বকাপ ফুটবলের প্রথম 32টি দলে অর্থাৎ পরের পর্বে জায়গা পাকা করে ফেলবে আমেরিকা। প্যারাগুয়ের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচের প্রথমার্ধের বিরতিতে বাঁ পায়ের পেশির চোটে উঠে যেতে হয়েছিল আমেরিকার ক্রিশ্চিয়ান পুলিসিচকে, ফলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি আদৌ খেলতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে আশঙ্কা। কিন্তু আমেরিকা শিবির থেকে জানানো হয়েছে যে পুলিসিচের অবস্থা আগের থেকে এখন অনেকটা ভালো, ফলে আশার আলো দেখা যাচ্ছে। 7 দিন আগে প্যারাগুয়েকে 4-1 গোলে রীতিমতন বিধ্বস্ত করেছিল আমেরিকা। একটি আত্মঘাতী গোল আদায় করা ছাড়াও ফোলারিন বালাগুনকে গোলের পাস বাড়ান পুলিসিচ। ভারতীয় সময় শুক্রবার ভোরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিতলে কিন্তু নকআউট প্রায় নিশ্চিত হয়ে যাবে আমেরিকার। সুতরাং বলা যেতেই পারে যে আমেরিকার পক্ষে কিন্তু কার্যত একটা সুবর্ণ সুযোগ অপেক্ষা করে রয়েছে, আর তো মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই বোঝা যাবে যে প্রথম 32-এ আমেরিকা উঠতে পারল কি না।

0: এদিকে খেলা মানে কিন্তু এখন শুধুমাত্র ব্যক্তিগত স্কিল নয়, তার পেছনে জড়িয়ে রয়েছে অনেক বিজ্ঞান, অনেক প্রকৌশল। তো সেরকমই একটি বিজ্ঞান হল স্পোর্টস মেডিসিন এবং স্পোর্টস নিউট্রিশন। তো স্পোর্টস মেডিসিন এবং নিউট্রিশন নিয়ে এখন একটি বেতার প্রতিবেদন শুধুমাত্র আপনাদের জন্য।
1: শ্রোতা বন্ধুরা, আজ ক্রীড়াঙ্গনের এই অনুষ্ঠানে আমরা শুনব এমন একজন মানুষের কথা যিনি খেলোয়াড় তৈরির নেপথ্যে কাজ করে চলেছেন দীর্ঘদিন ধরে। হ্যাঁ বন্ধুরা, স্পোর্টস নিউট্রিশিয়ান এবং স্পোর্টস মেডিসিন নিয়ে দীর্ঘ 30 বছর ধরে পূর্ব ভারতের স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার প্রারম্ভিক সূচনা লগ্ন থেকে আজও সংযুক্ত এই সংস্থার সঙ্গে ডক্টর লায়লা দাস। প্রথমে আকাশবাণী ক্রীড়াঙ্গনে আপনাকে স্বাগত জানাই। এই যে খেলার মাঠে খেলোয়াড়দের সুস্থ রাখতে যে নিউট্রিশন বা স্পোর্টস মেডিসিনের যে দরকার হয়, এটা সম্পর্কে যদি আমাদের একটু বিস্তারিত বলেন।
2: দেখুন, আগের দিনে যে কনসেপ্টটা ছিল যে খেলোয়াড় তৈরি হয় তাদের ট্যালেন্ট এবং খেলার মাঠে, ট্যালেন্ট নিয়ে খেলার মাঠে ট্রেনিংটা এখনও আছে, ট্যালেন্ট ছাড়া বা প্রপার ট্রেনিং ছাড়া কিছুই হয় না। কিন্তু এখন ল্যাবেও অ্যাথলিট আর স্পোর্টস পার্সন তৈরি করা হচ্ছে, ওয়েস্টে বলুন, ইস্টে বলুন, ইভেন ইন্ডিয়াতেও। আমাদের যে খেলোয়াড় তৈরি কারখানা, মেইনলি স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া যেটা আমাদের ন্যাশনাল বডি, তারা যেটা করে সেটা রিসার্চ, ডেটা, টেকনোলজি এবং সায়েন্টিফিক ট্রেনিং, এই সবের সংমিশ্রণে খেলোয়াড় তৈরি করছে। ট্যালেন্ট সার্চ করা হচ্ছে প্রথম লেভেলেই, তারপরে তাদের গ্রুম করা এবং তাদের খেলাতে খেলাতে অনেক দুর্বলতা বেরোয়, আংশিক কিছু দুর্বলতা, আংশিক কিছু প্রতিবন্ধকতা, যেটার জন্যে তারা মানে আশানুরূপ পারফরমেন্স দিতে পারে না, সেগুলোও সায়েন্টিফিক ওয়েতে ডিটেক্ট করে সেগুলোর ডেভেলপমেন্ট এবং ইম্প্রুভমেন্টের চেষ্টা করা হয়। এটাই হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। সেটা শুধু একজন ডাক্তার বা একজন সায়েন্টিস্টকে দিয়ে হয় না, দিস ইজ এ টিম ওয়ার্ক। এটা সায়েন্সের নানা ডিপার্টমেন্ট থেকে সবাই একসাথে হয়ে এগুলো করা হয়।
1: পূর্ব ভারতের স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া জবে থেকে এখানে প্রতিষ্ঠিত হয়েছে, সেই শুরুর সময় থেকে আপনি এটার সঙ্গে যুক্ত আছেন। আপনার এই দীর্ঘ কর্মময় জীবনের মধ্যে দিয়ে বহু প্রতিভাবান খেলোয়াড় এই স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার প্রাঙ্গণ থেকে বেরিয়ে পরবর্তী ক্ষেত্রে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে কাজ করেছেন। তো আপনি আপনার অভিজ্ঞতা থেকে এই যে খেলোয়াড়রা তাদেরকে শারীরিকভাবে যেটা বললেন যে সুস্থ রাখার ক্ষেত্রে এটা একটা অদ্ভুত ধরনের বিজ্ঞান কাজ করে, সেইটার কতটা প্রাসঙ্গিক, মানে স্পোর্টসের সঙ্গে কতটা রিলেট করছে?
2: স্পোর্টসের সঙ্গে ভীষণভাবে প্রাসঙ্গিক। আপনি হয়তো একটা ট্যালেন্টেড বাচ্চা গ্রামগঞ্জ থেকে নিয়ে এলেন, একজন ভালো কোচ তার পিছনে তার সমস্ত ডেডিকেশন দিয়ে ট্রেনিং দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু করতে করতেই তার একটা ছোট চোট হলো, সেই চোট যদি সময়ের মতো না ডিটেক্ট না করা হয়, সারানো না হয়, তাহলে সেটা অনেক বড় হয়ে ওর ভবিষ্যৎটা নষ্ট করে দেবে। যদি ধরুন একটু কোনো ইনফেক্টিভ ডিজিজ হোক, অন্য কোনো সাধারণ জ্বর জারির মতন সামান্য জিনিসও তাকে কিছুদিনের জন্য বেডরিডেন করে দেয়, খেলার মাঠে বাইরে করে দেয়, সেই সময়টা তাদের সেট আপ করা গোলগুলো অনেক পিছিয়ে যাবে। ওই যে অ্যাবসেন্স ফ্রম স্পোর্টস, এটা অনেকটা ওই ছোটোবেলায় আমরা যে একটা অঙ্ক করতাম না, তেল মাখানো বাসে, বাদরটা উঠছে 3 হাত, নামছে 2 হাত, কখন উপরে গিয়ে পৌঁছবে, এইটা সেই রকম অবস্থা হয়ে যায়। তাদের ট্রেনিং করে আমরা যতটা মাসে পর মাস ইয়ে করে একটা জায়গায় আনছি, পারফরমেন্সটা ইম্প্রুভ করছি, যদি তারা 2 উইক 4 উইক 6 উইক সে হাত পা ভাঙার জন্যই হোক বা যে কোনো কারণে মাঠ থেকে বাইরে থাকে, তাহলে তারা আবার ওইখানে পিছিয়ে গিয়ে প্রথম থেকে শুরু করতে হবে। তারপরে কোচেরা যেগুলো ঠিক করেন শর্ট টার্ম গোল, এবারে হয়তো বেঙ্গল খেলবে, এরপরে হয়তো পরের বছরে গিয়ে ইন্ডিয়া খেলবে, সেই জিনিসগুলো পিছিয়ে যাচ্ছে। আর লং টার্ম গোল, যারা আমাদের লম্বা রেসের ঘোড়া, যাদের আমরা ইন্টারন্যাশনাল ফিগার করবো ভাবছি, তাদেরও অনেক অনেক পিছিয়ে যাচ্ছে। আর প্রপারলি যদি তার রিকভারি না হয় সময় মতো, তাহলে তার আশানুরূপ ইয়েটা কিছুতেই হবে না। এইভাবেই আমাদের মানে সার্থকতা যে আমরা এই ছোটোখাটো জিনিস থেকে প্রপার মনিটরিং কন্টিনিউয়াস করে তাদের সুস্থ রাখার চেষ্টা করি। প্লাস রিকভারি প্ল্যানিং, সেটাও একটা বড় জিনিস। আজ আপনি খাটিয়ে তাকে দিনের শেষে সে আর একটা পা ফেলবার মতন অবস্থায় থাকলো না, শিয়ালদার মুঠের চেয়েও বেশি পরিশ্রম করলো, পরের দিন সকালে আবার উইলোড নেমে কী করে এসে মাঠে, তাকে তার জন্য রেডি করা, রিকভারি ইজ অলসো ইম্পর্ট্যান্ট। তার ডায়েট অ্যান্ড নিউট্রিশন, প্রত্যেকটা গেমের নিজস্ব ডিমান্ড আছে, সেই বুঝে তাদের ডায়েট অ্যান্ড নিউট্রিশন ঠিক করতে হয়, সবার একরকম হয় না। আর এগুলো সমস্তই আমাদের ইয়েতে প্ল্যান করা হয়, এবং পিরিয়ডিক যে হিউম্যান পারফরমেন্স টেস্টিংগুলো হয় ফিজিওলজিক্যালি সাইকোলজিক্যালি, সেগুলো এদের নিজস্ব স্পোর্টসের অ্যাক্ট থাকার বা ইম্প্রুভ করার জন্যে যা যা দরকার সেগুলো ডিটেক্ট করে তার প্যারামিটার, সেখানে কোথাও পিছিয়ে থাকলে তার সেই মতো ট্রেনিং দিয়ে সেগুলো ইম্প্রুভ করা হয়।
3: পেশাগত দিক থেকে যারা এই পেশাটাকে মানে স্পোর্টস নিউট্রিশন এবং স্পোর্টস মেডিসিন নিয়ে যারা এগোতে চাইছে তাদের জন্য কি উপদেশ দেখবেন এবং কতটা সেটা সুরক্ষিত পেশা?
2: দেখুন, পেশা হিসেবে খুব ভালো, যারা স্পোর্টস লাভার্স, যারা দেশের কিছু করে দেখাতে চান তাদের জন্য ভীষণই ভালো। এমনি ফাইন্যান্সিয়ালি যদি দেখেন, একজন ডাক্তার যেটা করতে পারেন, আমি রোজগারের দিক দিয়ে বলছি, তার সঙ্গে এর কোনো তুলনাই হয় না। এখানে আমাদের ইভেন এমপ্লয়মেন্ট ইজ ভেরি লিমিটেড, সারা ইয়েতে 9 জন আমি যখন ছিলাম তার পরেও মাত্র 9 জন স্পোর্টস মেডিসিন স্পেশালিস্ট ছিল রিক্রুটেড বাই, আই এম টকিং অ্যাবাউট কোয়ালিফাইড পিপল, যারা রিক্রুটেড বাই সাই, তার মধ্যেও আবার কোয়ালিফিকেশন হিসেবে স্পোর্টসম্যান, হয়তো অর্থোপেডিক সার্জন, হয়তো প্যাথোলজিস্ট, তারাও কিন্তু কাজ করেছেন এইসব লাইনে। আর সেখানে বাইরে তো বুঝতেই পারছেন কী অবস্থা, এবং সেই সার্ভিস গভর্নমেন্ট সার্ভিসের আলাদা। যদি আপনি প্রাইভেট প্র্যাকটিসের কথা ভাবেন, এখনকার তখন তো কিছুই ছিল না, আমাদের অনেক সময় পকেট থেকে টাকা বের করেও টেস্টের জন্য পাঠাতে হতো, এখন তো একটু ইম্প্রুভ করেছে, কিছু তারা চাকরি পায়, কিছু তারা ইনসেন্টিভ পায়, সেই থেকে কিছু কিনতে পারে, কিছু দিতে পারে। কিন্তু যে লেভেলে আমরা আশা করি, আমরা অন্য ইয়েতে, আমি ফার্স্ট স্পেশালিটি ওয়াজ গাইনোকোলজি, সেখানে থাকলে আমি যে লেভেলে পৌঁছতে পারতাম এটার সঙ্গে কোনোভাবে কম্পেয়ার হয় না। আর যারা দিতে পারে, আমাদের মধ্যেও এখন ইন্টারন্যাশনাল লেভেলে ভীষণ মানে বলবো কি রিচ প্লেয়ার্স এসে গেছে, কিন্তু তারা যেহেতু তাদের ক্ষমতা বেশি, তারা অস্ট্রেলিয়া গিয়ে ট্রিটমেন্ট করবে, সাউথ আফ্রিকায় ট্রিটমেন্ট করবে, তারা আমার কাছে আসবে না, দ্যাট ইজ নট ফ্যাশনেবল। সুতরাং টাকার দিক দিয়ে যদি বলেন, আমাদের ওই গ্রাসরুট লেভেল মিডিয়াম ইয়ে তাদেরই করতে হয়, ফাইন্যান্সিয়ালি বি দে আর অলসো ভেরি ট্যালেন্টেড, আলটিমেটলি তারা কোথাও একটা গিয়ে পৌঁছবে। আজ আমরা বাইচুং ভুটিয়াকেও দেখেছি, নেডিকেও দেখেছি, বা বিজেন সিংকেও দেখেছি ওই লেভেলে, কিন্তু এখন যারা হচ্ছে তারা আসবে না। এখন যারা ক্রিকেটে আছে তারা যখন কিছুই পেত না তখন আমাদের কাছে দেখাতো, কিন্তু এখন যারা ক্রিকেটে বড়, তারা এত পয়সার মালিক, তারা আমাদের মতন ছোটোখাটো ডাক্তারের কাছে আসবে না, তারা স্পোর্টস মেডিসিনে যেতে হলে বিদেশে।
3: আপনাকে অনেক ধন্যবাদ ম্যাম। ক্রীড়াঙ্গনের এই অনুষ্ঠানে আজ আমরা শুনছিলাম স্পোর্টস মেডিসিন ডক্টর লায়লা দাসের সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনায় সঞ্জয় হাজরা।
0: শুনতে শুনতে মনে হচ্ছিল যে খেলাধুলার জগৎ কতটা এগিয়ে গেছে, সেরকমই সময়ও কিন্তু এগিয়ে চলেছে এবং আমাকে ঘড়ির কাঁটা জানান দিচ্ছে আমাকে এখানেই থামতে হবে। কিন্তু যাওয়ার আগে একটাই প্রশ্ন, কেমন লাগছে ক্রীড়াঙ্গন, কেমন লাগছে খেলা নিয়ে আড্ডা সফর, অবশ্যই জানান আমাদের। আমাদের মেল করুন aircolkatasports@gmail.com অ্যাড্রেসে। তাহলে আজকে এখানেই থামলাম। দুই বাংলা শ্রোতা বন্ধুরা খুব ভালো থাকবেন আর অবশ্যই শুনতে থাকবেন আকাশবাণী মৈত্রী। নমস্কার।

0: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় ছিলেন গৌরব মুখোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে ক্ষেত খামারের কথা।
1: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি চলে এসেছি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক। আর আমি এসেছি মানে কিন্তু আজকেও আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, কিন্তু আজকের বিষয়টি অনেকটা ইন্টারেস্টিংও বটে।

0: আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা সম্পর্কে বলতে গেলে যেটা বলা খুবই দরকার, তাহলে এই যে দেখুন, মানব সভ্যতা কিন্তু প্রতিদিন একটু একটু করে এগিয়ে চলেছে। এবং আমরা যদি আমাদের পশ্চিমবঙ্গের দিকে তাকাই, তাহলে দেখবেন যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, সেখানে যেমন মানব সভ্যতা এগিয়ে চলেছে, তার পাশাপাশি কিন্তু রয়েছে আমাদের আরও একটি বড় সম্পদ, সেটা হলো বন্যপ্রাণ। উত্তরবঙ্গের কৃষি যেমন গুরুত্বপূর্ণ, সেখান থেকে যেমন আমরা খরিফ মরশুমে ধান পাচ্ছি, গম পাচ্ছি, ভুট্টা পাচ্ছি, পাচ্ছি নানান রকম ফল, আনারস, আম, এছাড়াও যেটা একেবারেই বাদ দিলে চলে না, চা, চায়ের কথা ভুলতে পারি না। কিন্তু তার পাশাপাশি সেখানকার যে বন্যপ্রাণ, চিতাবাঘ, বাঘ, একশৃঙ্গ গঞ্জার, বাইসেন, তাদের কথাও কিন্তু আমরা একেবারেই ভুলতে পারি না। সে আমাদের কবিগুরু বলে গেছেন, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। কোথাও কি সেখানে একটা সংঘাত আজকে তৈরি হয়েছে, তাদের কি আমরা ঠিকভাবে সংরক্ষণ করতে পারছি? কৃষিকাজ তো লাগবেই, সভ্যতা এগিয়ে যেতেই হবে, কিন্তু তার পাশাপাশি বন্য প্রাণকেও তো আমাদের সংরক্ষণ করতেই হবে। আমরা আজকে সেই বিষয় নিয়ে কথা বলবো। আজকের বিষয় কথকের কথায় উত্তরবঙ্গের মানব বন্য প্রাণ সংঘাত ও সহাবস্থান। এবং এই বিষয় নিয়ে আমাদের সঙ্গে স্টুডিওতে যিনি বিস্তৃত আলোচনা করবেন, তিনি হলেন ডক্টর ঐশী মায়া সেননাগ। ডক্টর সেননাগ, আপনাকে আকাশবাণীর স্টুডিওতে স্বাগত জানাই।
1: নমস্কার, আমি খুব খুশি আজকে এখানে এসে এই প্ল্যাটফর্মে কথা বলার জন্য, ইনভাইট করার জন্য ধন্যবাদ।
0: আমরাও খুশি। এবং আজকে আপনার সঙ্গে কথা বলার আগে আমার যে শ্রোতা বন্ধুরা রেডিওর ওপার থেকে আমাদেরকে শুনছেন, তাদেরকে একটু জানিয়ে দিই যে আমাদের সঙ্গে আজকে যিনি রয়েছেন তার কাজের জগৎটা কতটা বিস্তৃত। আমাদের সঙ্গে রয়েছেন সুপরিচিত বন্যপ্রাণ সংরক্ষক বিষয়ক কথক, বন্যপ্রাণ বিজ্ঞান যোগাযোগকারী এবং ওয়ার্ল্ড অ্যাটলাস ডট কম এর সিনিয়র সম্পাদক ডক্টর ঐশী মায়া সেননাগ। তার সম্পর্কে বলতে গেলে অনেক কথা এসে যায়। ছোট করে যদি আমরা বলি, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কিন্তু তিনি ঘুরে বেড়াচ্ছেন এবং তিনি চেষ্টা করছেন সংরক্ষণ নির্ভর গল্প বলা, এটাকেই তিনি পেশা হিসেবে বেছে নিয়েছেন। এবং এই কাজের জন্য তিনি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ঘুরে বেরিয়ে সম্প্রদায় নেতৃত্বাধীন সংরক্ষণের যে উদ্যোগ, সেই উদ্যোগকে নথিভুক্ত করেন। মানব ও বন্যপ্রাণের যে আন্তঃসম্পর্ক, তার যে সংস্কৃতি, তার যে ঐতিহ্য, সেই সব স্থানীয় মানুষের যে ভূমিকা, সেই সম্পর্কেও তিনি কি কি প্রতিক্রিয়া রাখা সম্ভব বা কীভাবে তা বিস্তৃত করা সম্ভব, কিভাবে তা প্রভাবিত করা সম্ভব, এই নিয়ে তিনি কিন্তু একটি ডিটেইল কাজ করে চলেছেন। এবং এই কাজ করতে করতে তিনি বেশ কিছু জায়গায় তার কাজের ছাপও রেখে যাচ্ছেন। তিনি বিভিন্ন প্রবন্ধ রচনা করেছেন, তার পডকাস্ট আছে নানা রকম, বিভিন্ন সেমিনারে তিনি এই বিষয় নিয়ে যান। এবং যেটা সবথেকে বড় কথা, সেটা হচ্ছে আন্তর্জাতিক পরিসরেও কিন্তু তার একটা বিশেষ পরিচিতি তৈরি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত 12তম ওয়ার্ল্ড ওয়াইল্ডনেস কংগ্রেসে তিনি অংশগ্রহণ করেছিলেন 2024 সালে। মূলত তিনি মানুষের মধ্যে এই সচেতনতা গড়ে তোলার চেষ্টা করছেন যে কিভাবে আমরা বন্যপ্রাণ এবং আমাদের যে কৃষি সংস্কৃতি রয়েছে, এই দুটোকে একসাথে সহাবস্থান করাতে পারি। তো আমি আসি ডক্টর ঐশী মায়া সেননাগের কাছে। আমি প্রথমেই জানতে চাইব যে এই যে বন্যপ্রাণ সংরক্ষণ, এই ভাবনা কেন প্রয়োজন আজকে, কেন আমরা এটা নিয়ে এত গভীরভাবে ভাবছি?
1: আমি খুব সহজ করে বলার চেষ্টা করছি বন্যপ্রাণ সংরক্ষণটা অ্যাকচুয়ালি কি। আমরা তো মানুষ জাতি, আমরা আজকে কিন্তু চাঁদেও পৌঁছে গেছি, আমরা অ্যাটম বম, নিউক্লিয়ার বম বানিয়ে ফেলেছি, আমরা রোবটকে দিয়ে আমাদের কাজ করাই, কিন্তু আমাদের কিন্তু যেটা বাঁচার জন্য যেটা একদম বেসিক যেটা দরকার, সেটা হচ্ছে কিন্তু বাতাস, খাবার, জল। এইগুলো যদি দূষিত হয়ে যায় আমরা কিন্তু অসুস্থ হয়ে পড়বো, আর আজকে আমরা যতটা এগিয়েছি ততটাই পিছিয়ে যাব। আর সেইগুলোকে প্রোটেক্ট করার জন্যই কিন্তু আমাদের সংরক্ষণ করতে হবে। তো আমরা যখন বন্যপ্রাণ সংরক্ষণ বলছি, তো বন্যপ্রাণ হয়তো আমরা শব্দটা ইউজ করছি যে পশু পাখিকে বাঁচাচ্ছি, গাছপালাকে বাঁচাচ্ছি, কিন্তু আসলে কিন্তু আমরা নিজেদের বাঁচাচ্ছি, ওদের বাঁচিয়ে। কারণ কি, ওরা থাকলে মানে আমাদের প্রকৃতি ভারসাম্যটা ঠিক আছে, আর সেই ভারসাম্য ঠিক থাকলে আমরাও সুস্থ।

0: থাকবো, আমরা আরো কাজ করে এগিয়ে যেতে পারবো মানব জাতি। তো সেই জন্যই বন্য প্রাণ সংরক্ষণ কিন্তু শুধু পশু পাখি বাঁচানো না, সেটা আমাদেরও নিজেদেরও বাঁচানো। তো সেই জন্যই আজকে আমাদের দরকার,
1: সেই জন্যই বোধহয় আমরা এটা সংরক্ষণের পাশাপাশি সহাবস্থান এই কথাটাকেও আজকে ভাবছি।
0: নিশ্চয়ই নিশ্চয়ই।
1: এবং আমরা মাঝে মাঝে শুনি যে কৃষি ক্ষেত্রের মধ্যে দামাল হাতে ঢুকে পড়েছে, তারা গিয়ে ঘরবাড়ি চাষিদের নষ্ট করছে, কোথাও তো তাদের খাদ্য সংকট হচ্ছে বা তারাও কোথাও ভীত হচ্ছে, সেই জায়গাটা থেকেই এই পরিস্থিতিটা আজকে তৈরি হয়েছে।
0: একদম একদম ঠিক।
1: এবং সেই পরিস্থিতি যাতে না হয়, সেটাকে যাতে আমরা আটকাতে পারি, সেটা নিয়ে বোধহয় ভাববার এটাই সময়। সভ্যতা তো এগিয়ে যাবে ঠিকই, কিন্তু সভ্যতা এগোতে গিয়ে আমরা আমাদের যে এত সুন্দর সম্পদ রয়েছে, বন্য প্রান্ত একটা সম্পদ, এবং ভারতবর্ষের ক্ষেত্রে সেটা খুব উর্বর সম্পদ, সেটাকেও আমরা হারাতে পারি না।
0: না, সেটাকে হারাতে পারি না, কারণ কি, সেটা হারালে আমাদেরই প্রচুর ক্ষয়ক্ষতি হবে। তো প্রকৃতিকে যতক্ষণ না বাঁচাচ্ছি, আমরা কিন্তু জল পাবো না, আমাদের বাতাসে দূষণ ছড়াবে, আমাদের খাবারও আজকাল দেখবেন আমরা খাবার যে পেস্টিসাইড কত কি ইউজ করা হয় সেইগুলো আমরা হয়ে যাচ্ছে। আমাদের যদি শরীরই ঠিক না থাকে তাহলে আমরা কি করে কাজ করে এগোবো? তো আমাদের নিজেদের বাঁচানোর জন্য আমাদের বন্যপ্রাণকে বাঁচাতেই হবে।
1: এবারে আসি কৃষিকাজের কথায় আসি। এই যে কৃষি চর্চা, যেটাকে কৃষি সংস্কৃতি বা কৃষি চর্চা আমরা বলছি, কিভাবে বন্যপ্রাণ সংরক্ষণে সেটি প্রভাব বিস্তার করে?
0: অনেক বছর পেছনে চলে যেতে হবে। মানে মানব জাতি যখন আগে তো শিকার করতো, সে গুহা গুহায় ঘুরে বেড়াতো, শিকার করতো, এক জায়গা থেকে আর এক জায়গায় যেত। কৃষি যখন মানব জাতি শুরু করলো, তখন থেকে মানব জাতি এক জায়গায় থাকা শুরু করলো। তখন আমাদের গ্রাম হলো, আমাদের শহর হলো, আর আস্তে আস্তে আমাদের কিন্তু চাহিদাগুলো বাড়তে থাকলো। কৃষি আমাদের বেসিক্যালি থাকার মানে সেটেল করালো। এরপরে কি হলো, আস্তে আস্তে আমরা যেহেতু আমাদের চাহিদাগুলো বাড়তে থাকলো, আমরা এবার আরো জঙ্গল কাটতে থাকলাম, ঘাসভূমি কাটতে থাকলাম, ওয়েটল্যান্ড যেগুলো আমরা বলি জলাভূমি সেগুলোকে বুঝিয়ে আমরা বাড়ি বানাতে থাকলাম। আর কয়েক দশক ধরে, লাস্ট কয়েক দশক ধরে কিন্তু এইটা অনেক বেশি তাড়াতাড়ি আরো হয়ে গেছে, যে আমরা আরো বেশি চাহিদা হয়ে গেছে। আজকে আমরা বন জঙ্গল সব কেটে কুটে আমরা সব ভাবছিও না যে মানে এটার যে আমাদের লং টার্মে আমাদের কি হবে,
1: ঠিক
0: সেটার জন্যই আজকে আমরা এতটাই নষ্ট করে ফেলেছি যে আমরা একেটাকে বলি সিক্সথ মাস এক্সটিংশন। মানে এই সময়টা আমরা যে সময় আছি এখন, অনেক পশু পাখি বিলুপ্ত হয়ে যাচ্ছে বা বিলুপ্ত হওয়ার জায়গায়। আর সেটা কিন্তু এই না যে সেই পশু পাখিরাই মারা যাবে, সেটা হচ্ছে যখন সেটাতে বোঝা উচিত আমাদের যে আমাদেরও কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি হবে। আর বিশ্ব উষ্ণায়নও হওয়া শুরু হয়ে গেছে, যার জন্য আজকে কৃষি জমির উপরে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। কখনো কোথাও বেশি বৃষ্টি হচ্ছে, তো কোথায় কম বৃষ্টি হচ্ছে, তাপমাত্রা প্রচন্ড ভাবে বেড়ে যাচ্ছে, সেখানে ফসল শুকিয়ে যাচ্ছে। তো এইগুলো কিন্তু আরো হবে। এই সবের থেকে নিজেদের সাবধান হয়ে যাওয়া এখন প্রচন্ড ভাবে দরকার। তো তার জন্যই আমাদের সংরক্ষণ করতে হবে।
1: আপনি বলছেন যে ওয়েটল্যান্ড গুলো, জলাশয় গুলো হারিয়ে যাচ্ছে, অরণ্য তো ক্রমশ কমে যাচ্ছে।
0: হ্যাঁ,
1: তো এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে যে উত্তরবঙ্গের ডুয়ার্স অঞ্চল,
0: হ্যাঁ,
1: সেই ডুয়ার্স অঞ্চলের কি পরিস্থিতি এখন, তার কি রূপ, সেটা যদি একটু বলেন।
0: তো ডুয়ার্স অঞ্চল অ্যাকচুয়ালি আমাদের বাংলার গর্ব বলতে পারেন জায়গাটা, কারণ কি এত সুন্দর জায়গা। আমি তো অনেক জায়গা ঘুরেছি, দেশে ঘুরেছি, বিদেশেও ঘুরেছি, ডুয়ার্সে গেলেই মন খুশি হয়ে যায় এত সবুজ দেখে, এত অরণ্য ওখানে। ওখানে অনেকগুলো সংরক্ষিত বনাঞ্চল আছে, যেমনি কি গরুমারা ন্যাশনাল পার্ক, জলদাপাড়া ন্যাশনাল পার্ক, বাক্সা টাইগার রিজার্ভ, চাপড়ামারি স্যাংচুরি, এগুলো আছে। তার সাথে সাথে কৃষি জমিরও প্রচুর, ওখানে উর্বর জমি, ওখানে অনেক নদী বয়ে যায়, আর সেখানে চায়ের বাগান আছে, সেখানে ধানের চাষ হয়, আরো অনেক ফল ফুল অনেক কিছুই চাষ হয়। তো এমন একটা জায়গা যেখানে মানুষও আছে, কৃষি জমি আছে, কৃষকরা থাকে, গ্রামবাসীরা থাকে, তার সাথে পশুরাও থাকে, বড় বড় বিশালাকায় পশু থাকে, যেমন কি হাতি থাকে সেখানে, একশৃঙ্গ গন্ডার আছে, আমাদের গড় বা বাইসন যেটা বলি সেই পশুটা আছে, চিতাবাঘ আছে। বাঘ কমে গেছে এখন, ওখানে বাঘ বলতে গেলে নেই, সেটা কিন্তু একটা সংকেত আমাদের কাছে। বাঘ যেখানে থাকে সেখানে বুঝবেন যে জঙ্গল ভালো আছে, যেখানে বাঘ নেই মানে সেখানে জঙ্গল
1: গভীর অরণ্য কমে যাচ্ছে।
0: হ্যাঁ, গভীর অরণ্য কমে যাচ্ছে। তো ওখানে কিন্তু অলরেডি বাঘ কমে গেছে, তো অন্য পশুরা আছে। তো উত্তরবঙ্গ এখন, এখানে কৃষি জমিও আছে, পশু পাখিও আছে। এবার এত বছর ধরে তো সবাই একসাথেই ছিল, কিন্তু আস্তে আস্তে কিন্তু দুদিকেই সমস্যা দেখা যাচ্ছে। এবার কি হয়েছে, যেহেতু সংরক্ষণ হয়েছে, আমাদের ভারতে ব্রিটিশদের সময় পশুদের প্রচুর শিকার হতো।

0: অলমোস্ট বিলুপ্ত হয়ে গেছিল পশু, বাঘ তো শেষ হয়ে যেত, হাতিও অনেক শিকার হতো, কমে গেছিল, একশিঙ্গ গন্ডা সবাই কমে গেছিল ওদের সংখ্যা। ব্রিটিশরা যাওয়ার পর আমাদের 1972 যখন ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট আসলো, তখন আমাদের দেশে শিকারটা পুরোপুরি বন্ধ হয়ে গেল। শিকার বন্ধ হওয়ার পর এরকম অনেক সংরক্ষিত স্থলও তৈরি হলো, সেই সংরক্ষিত স্থলে আমাদের পশুদের সংখ্যাটা বাড়তে লাগলো। ডুয়ার্সেও সেম হলো, হাতির সংখ্যা বাড়লো, গন্ডারের সংখ্যা বাড়লো। এবার তারা বেড়ে গেছে যখন তাদের সংখ্যা, তখন তো তাদের বেরিয়ে আসতে হবে, সেই প্রত্যেকটা পশুর নিজস্ব জায়গা থাকে, নিজস্ব টেরিটরি যেটা আমরা বলি, তাদের সেই দরকার হয় থাকার জন্য। তো সেখান থেকে তারা যখন বেরিয়ে আসছে, তখন তো আর তারা জঙ্গল পাচ্ছে না, ঘাসভূমি পাচ্ছে না, তখন তারা পাচ্ছে আপনার গ্রাম বা কৃষি জমি, তখন সেখানে সংঘাতের জায়গাটা তৈরি হলো।
1: তো এই যে সংঘাতে তৈরি হচ্ছে, সেক্ষেত্রে কোন কোন বন্য প্রাণী এই সংঘাতে, এই কৃষি কাজের সঙ্গে বা মানুষের সংস্কৃতির সঙ্গে কোন কোন বন্য প্রাণী মূলত এই সংঘাতে জড়িয়ে পড়ছে?
0: যদি আমরা নর্থ বেঙ্গলের ডুয়ার্স রিজনটাকে দেখি, যেখানে সবচেয়ে বেশি সংঘাতের কথা আমরা বাংলায় শুনতে পারি, সেটা এখানে হাতির সাথে সংঘাত আর চিতাবাঘের সাথে সংঘাত সবচেয়ে বেশি শুনতে পারি। হাতির সাথে, কারণ কি, হাতি তো আমাদের বিশাল একা একটা প্রাণী, এবার ওর খাবারের অনেক দরকার, দিনে 100-200 লিটার জল খায় সে, এত বিশাল একা প্রাণী, তার ওয়েট হয়তো 3,000-6,000 কেজি ওয়েট, সেই প্রাণীর তো খাদ্য দরকার। এবার খাদ্যর খোঁজে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় চলতে থাকে, তারা কিন্তু আদিরা যে একটা জঙ্গলে আটকে থাকবে সেখানে না, তারা মুভ করবে, এবার তারা মানে আসবে, বেরিয়ে আসবে জঙ্গল থেকে, করে তারা অন্য জঙ্গলে যাওয়ার চেষ্টা করবে। তো আমরা ইউজুয়ালি যখন একটা বড় জঙ্গল আছে আর একটা জঙ্গল আছে, তার মাঝখানে যে এরিয়াটা যেখান থেকে তারা পাস করে, সেটাকে আমরা বলি করিডোর। সেটা কি হয়, করিডোরটা যদি জঙ্গল থাকে ঠিক আছে, কিন্তু করিডোর গুলোতে কি হয়েছে, যেখানে ওরা যে মুভমেন্ট করে সেই করিডোর গুলোতে আমাদের আজকে গ্রাম এসে গেছে, জনবসতি চলে এসেছে, বা কৃষি জমি চলে এসছে, বা চা বাগান চলে এসছে। আজকাল আপনি ডুয়ার্সে দেখবেন অনেক বড় বড় কমপ্লেক্স তৈরি হচ্ছে, সেখানে শহরের লোকরা গিয়ে ওখানে বাড়ি কিনছে সেকেন্ড হোম হিসাবে, তো সেই জায়গাগুলো চলে আসছে, সেগুলো তো গার্ডেড, সেখান থেকে হাতির পুরো জায়গাটা পুরো বন্ধ হয়ে যাচ্ছে, সেগুলো পুরো গার্ডেড এরিয়া, সেরকম হচ্ছে। তারপরে আপনার রাস্তা, বড় বড় হাইওয়ে আসছে, রেলওয়ে আসছে, এবার পশুগুলো যাবে কোথায়? পশুর সংখ্যা বাড়ছে, জঙ্গলে তাদের জায়গা, থাকার জায়গা কমে যাচ্ছে, এবার তারা বেরিয়ে আসছে হাতিরা। হাতিরা তো নেপাল থেকে নিয়ে আসাম অবধি পুরো রাস্তা যাতায়াত করতে থাকে, তার মাঝখানে এত গ্রাম, এত কৃষি জমি, এত কিছু পড়ে, এবার ওরা, ওদের খাবারও কমে যাচ্ছে, তো ওরা তখন কি হচ্ছে, কৃষি জমিতে এসে তারা অনেক সময় কৃষকদের ধান খেয়ে নিচ্ছে, যেটা খুবই দুঃখজনক কৃষকদেরও, এক রাতে হয়তো তাদের অনেক বড় লস হয়ে গেল, এতদিনের যারা কষ্ট করে যে ধানটা ওরা করলো, সেটাই তো একদিন একটা রাতে তাদের সব ক্ষয়ক্ষতি হয়ে গেল, অনেক সময় প্রাণহানি হচ্ছে। আপনি যদি টুয়ার্সে যান, দেখবেন অনেক জায়গায় লেখা আছে সন্ধ্যা হওয়ার পর আপনার রাস্তায় হাঁটবেন না, টুরিস্টদেরও বলা হয় যে সন্ধ্যা হওয়ার পর রাস্তায় হাঁটবেন না, হাতি হঠাৎ করে যদি চলে আসে এমনি আপনাকে গিয়ে মারতে চাইবে না, কিন্তু যদি তারা আচমকা আপনি তাদের সামনে চলে আসেন, তারাও ভয় পেয়ে যায়, আপনিও ভয় পেয়ে যান, তখন অ্যাটাক হয়। নয়তো পশুরা মানুষটা দেখলে তারা দূরে থাকে যতটা সম্ভব। আর তার সাথে চিতাবাঘেরও ব্যাপার আছে, চিতাবাঘ যেটাকে আমরা লেপার্ড বলি ইংরেজিতে, তো চিতাবাঘটার সমস্যা হচ্ছে চা বাগানের সাথে। এবার হাতির সংঘাত এড়ানোর জন্য লোক কি হচ্ছে, ধানের জায়গায় এখন চা বাগানটা করছে, আর তার সাথে চা বাগানের প্রফিটটা অনেক তাড়াতাড়ি হয়। চিতাবাঘদেরও জঙ্গল কমে গেছে, ওদের খাদ্য কমে গেছে, যার জন্য বাঘ নেই আমাদের ওখানে, আর বাঘ যখন কমে যায় তখন চিতাবাঘেরও সংখ্যা বেড়ে যায়। ওখানে চিতাবাঘও সংখ্যা বেড়ে গেছে ডুয়ার্সের জঙ্গলে। এবার চিতাবাঘেরাও অনেক সময় চা বাগানে নিজেদের হয়তো বাচ্চা ওখানেই দিয়ে দিল, সেই মা চিতাবাঘ যখন দেখছে হঠাৎ করে মানুষ ঢুকে গেছে ওই চা বাগানে, তখন সে লোকটাকে হয়তো অ্যাটাক করে ফেললো ভয়ে বশত, তো সেখানেও মানুষ মারা যাচ্ছে। তো এইভাবে চিতাবাঘ আর হাতি অনেক ক্ষেত্রে সংঘাত দেখা যাচ্ছে।
1: মোটামুটি তাহলে জঙ্গলের যে পরিসর সেটা কমে আসছে, তাদের খাদ্যের অভাব, এবং এই সভ্যতা এগিয়ে চলার, কারণ আমার আপনার কথা শুনে মনে হচ্ছে যে এটা একটা অ্যালার্মিং সিচুয়েশন।
0: নিশ্চয়ই নিশ্চয়ই অ্যালার্মিং সিচুয়েশন।
1: হ্যাঁ, তো এছাড়া আর কি কি সংঘাতের কারণ আপনি দেখছেন কাজ করতে গিয়ে?
0: তো জঙ্গল তো কমে গেছে, হাইওয়ে এসে গেছে, আর একটা প্রবলেম যেটা হচ্ছে, এখন বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং যেটা আমরা বলি, তার জন্য প্রকৃতি আজকাল কিছুই বোঝা যাচ্ছে না কখন কি হবে। সামার সিজন যেটা আমরা চলছে, হঠাৎ হঠাৎ ঝড় আসছে, বৃষ্টি আসছে, এরকম হচ্ছে সব জায়গাতে, ডুয়ার্সেও তাই। ডুয়ার্সে আগের বছর নদীতে বান এসে মূর্তি নদীতে কত লোক মারা গেল, পশু পাখি বয়ে গেল পুরো। এবার কি হচ্ছে, এই সব চেঞ্জে কৃষকদের কিন্তু অনেক বেশি ক্ষয়ক্ষতি হচ্ছে। এবার অলরেডি তাদের এই জন্যও হচ্ছে, এবার পশুও যখন এসে তাদের ফসলটা ধান খেয়ে নিচ্ছে, তখন তাদের রাগটা আরো বেড়ে যায়।

0: হচ্ছে, তখন সেই পশুকে হয়তো তারা মেরে দিচ্ছে বা নিজেদের হাতে আইন তুলে নিচ্ছে তারা নিজেদের প্রোটেক্ট করার জন্য। তো সেটাও একটা বড় রিজন। এখন বিশ্ব উষ্ণায়নটাও কিন্তু এই জায়গায় খুব এফেক্ট করছে, এই যে সহাবস্থানটাকে এখন কিন্তু এফেক্ট করছে খুব বাজে ভাবে।
1: এই জায়গা থেকে আমাদের তো বেরিয়ে আসতে হবে, কারণ আমরা যদি ভাবি যে আমরা আমাদের বন্য প্রাণকে রক্ষা করব নাকি আমাদের এই মানব সভ্যতাকে রক্ষা করব, সেখানে যখনই আমাদের ভাবনাটা কাজ করছে তখনই ভাবতে হবে যে আমাকে এমন ভাবে এগোতে হবে যেন ব্যালেন্স করা যায়। সেইভাবে কি করে আমরা এগোতে পারি বা এই সংঘাতকে কি করে আমরা প্রতিরোধ করতে পারি, কমিয়ে আনতে পারি, তার উপায় কি?
0: হ্যাঁ, তো উপায় কিন্তু একটা উপায় কিন্তু অলরেডি আমাদের সংস্কৃতিতেই আছে। আমি অনেক জায়গায় গেছি, বাইরেও গেছি, আমাদের ভারতবর্ষে পশুর সাথে কিন্তু আমরা সহাবস্থান এমনি করি, কারণ কি আমাদের কিন্তু ছোটবেলা থেকে শেখানো হয় পশু পাখি শুধু একটা মানে বায়োলজিক্যাল জিনিস না, একটা শুধু কমোডিটি না, ওরা কিন্তু অনেক সময় পুজো করি আমাদের পশু পাখিদের। তো উত্তরবঙ্গেও খুব একটা ইন্টারেস্টিং একটা সম্পর্ক আছে, যা দেখা যায় আপনি যদি উত্তরবঙ্গের লাটাগুড়ির কাছে জঙ্গলে গুরুমারা জঙ্গলের কাছ দিয়ে যান, ওখানে দেখবেন রাস্তার ধারে একটা মন্দির, সেই মন্দিরে হাতির মূর্তি। তো ওখানের লোকেরা কিন্তু হাতিকে পুজো করে, আর ওখানে লোকেরা বলে হাতির নাম দিয়েছে মহাকাল, মহাকাল দেবতা, মহাকালকে পুজো করে, তারা পুজো করে বলে যে আমাদের ভগবান তুমি আমাদের রক্ষা করো, আমাদের ক্ষয়ক্ষতি করো না। আর একটা খুব ইন্টারেস্টিং সাইন্টিফিক পেপারও বেরিয়েছে যেখানে দেখা গেছে যে অনেক সময় অনেক লোকেরা কৃষকরা হাতি হয়তো তাদের ফসল খেয়ে নিয়ে গেছে, কিন্তু তারা যে ক্ষতিপূরণ যে গভর্নমেন্ট ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে দেয় সেটা তারা নেয়নি। সেটা খুব অদ্ভুত, ভাবাই যায় না যে তারা নেয়নি কেন, কারণ কি তারা বলছে যে ভগবান আমাদের ফসল খেয়ে গেছে, আমরা সেই বিনিময়ে আমরা টাকা নিতে চাই না, জানি আজকে ফসল খেয়েছে সামনের বছর কিন্তু আমাদের ফসল আরো ভালো হবে,
1: দ্বিগুণ।
0: হ্যাঁ হ্যাঁ, এটা একটা অদ্ভুত সুন্দর রিলেশন যেটা মানুষ আর পশুর মধ্যে আমাদের দেশে কিন্তু হাতির পক্ষে এখানে দেখছেন, অন্য জায়গায় হয়তো যদি মহারাষ্ট্রে বাঘের প্রতি এরকম বাঘদের পুজো করে তারা, অনেক জায়গায় চিতা বাঘকে পুজো করে। তো এইসবের জন্য অলরেডি কিন্তু আমাদের কালচারে যেহেতু এই জিনিসটা আছে আমরা অলরেডি সহাবস্থানটা করতে পারি, কিন্তু এখন এমন সিচুয়েশন এসে গেছে যেখানে যেটা বললাম বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, আমাদের চাহিদা অনেক বেড়ে গেছে, আমরা অনেক কনজিউমার হয়ে গেছি, আমাদের আজকে জিনিসপত্র আমাদের অনেক কিছু বেশি চাই যেটা হয়তো আমাদের প্রয়োজন না, প্রয়োজনের থেকে অনেক বেশি আমরা চাই, সেই সবের জন্য আমরা অনেক বেশি এগোতে চাইছি, খুব দ্রুত এগোতে চাইছি,
1: সীমাটা টানতে পারছি না।
0: তো যার জন্য আমরা এখন এই প্রবলেমে পড়ে আছি। তো এইটা একটা উপায় হচ্ছে, তো অলরেডি এই যে সহাবস্থানটা আছে আমাদের মনের ভেতর যেটা, সেটাকে রাখা, আর তার সাথে সাথে অফকোর্স আমরা বিজ্ঞানকে ইউজ করা, প্রযুক্তিকে ইউজ করা, অনেক নতুন নতুন প্রযুক্তি এসছে সেগুলো দিয়ে হাতি কোথায় কি হাঁটছে চলছে সেগুলো দেখা যায় আগের থেকে, যাতে গ্রামবাসীদের বলে দেওয়া যায় যে এখানে আসে, চিতাবাঘেরও যেখানে জঙ্গলে আছে সেখানেও ক্যামেরা ট্র্যাপ বসিয়ে কোথায় কোন চা বাগানে চিতাবাগ আছে সেটা দেখে নেওয়া আগের থেকে, তাদের লোক যারা চা বাগানের কর্মী তাদের আগের থেকেই ওয়ার্নিং দেওয়া যাবে যে এখানে আছে আপ তোমরা সাবধানে যাও, বাঁশি বাজিয়ে যাও, এরকম অনেক টেকনিক্স অলরেডি
1: মানে প্রশাসনেরও একটা বড় ভূমিকা
0: রয়েছে। তার সাথে যে ক্ষতিপূরণটা দিচ্ছে সেটা যেন খুব ভালোভাবে দেওয়া হয়, নিয়ম করে দেওয়া হয়, গ্রামবাসীদের কিন্তু নিজেদের জেনে নেওয়া উচিত তারা যেখানে থাকে সেখানে এরকম ক্ষয়ক্ষতি হলে কি কি নিয়ম আছে সেটা কিন্তু তাদের নিজেদের জেনে নেওয়াটা উচিত, যাতে তারা যদি এরকম কিছু হয় তারা সেটার জন্য অ্যাপ্লাই করতে পারবে, নিয়মগুলো জেনে নেওয়া খুব দরকার। কিন্তু অ্যাকচুয়ালি পুরো প্রবলেমটাকে যদি পুরোপুরি আমরা সলভ করতে চাই সেটার জন্য কিন্তু গাছপালা কাটা যাবে না, জঙ্গল কাটা যাবে না, নদীর ক্ষয়ক্ষতি করা যাবে না, যতটা পসিবল নিজেদের যে আমরা ডেভেলপমেন্ট করছি, রাস্তা বানাচ্ছি কি আমরা আমাদের থাকার জায়গা বিস্তার করছি সবকিছু কিন্তু একটু বুঝে একটু মনে একটু ভেবে যে আমরা প্রকৃতিকে যতটা পসিবল না ক্ষয়ক্ষতি করে কাজটা করতে পারি সেইটা ভেবে কাজ করা উচিত। প্রত্যেকটা মানুষের ভাবা দরকার, গভর্নমেন্টের ভাবা দরকার, মানে প্রত্যেকটা মানুষেরই ভেবে এটা নিয়ে চলা উচিত।
1: আপনি বলছিলেন যে আমাদের সংস্কৃতির মধ্যে রয়েছে যে যেমন হাতিকে পুজো করা, আবার যদি আমরা দেখি যে আমরা পশুপতিনাথের পুজো করি যেখানে বনবিবির পুজো হয় কোনো কোনো প্রান্তে
0: আমাদের দেশে,
1: ঠিক, কিন্তু তার পাশাপাশিও কিন্তু এই যে হিংসাত্মক ব্যাপারটা বেড়েই যাচ্ছে, সেটার ক্ষেত্রে তো কিছুটা সচেতনতা গড়ে তোলা প্রয়োজন অবশ্যই, কিন্তু আপনি কতটা এর ভবিষ্যৎ উজ্জ্বল দেখতে পাচ্ছেন, কি কি সম্ভাবনা রয়েছে, যে সম্ভাবনাগুলোকে আমরা যদি সম্ভবপর করে ফেলতে পারি তাহলে এই সংঘাত এবং সহাবস্থান দুটো হবে?
0: হ্যাঁ, আমার যে

0: কিন্তু যুব সমাজের মধ্যে এটাও দরকার যে প্রশাসন বা এনজিও যারা কাজ করে তারা তাদের মধ্যে এই অ্যাওয়ারনেসটা ছড়ায় যে কিভাবে প্রোটেক্ট করতে হবে, কেন প্রোটেক্ট করতে হবে। অ্যাওয়ারনেস প্রোগ্রাম, এডুকেশন প্রোগ্রাম বৃহত্তম ভাবে দরকার, সেটা ভীষণভাবে দরকার। তার সাথে গভর্নমেন্টের যে স্কিমগুলো আছে, পলিসি আছে, সেগুলো কিন্তু যাতে প্রকৃতিকে বাঁচিয়ে নেওয়া যায়, কৃষকদেরও কৃষিতে তারা যাতে কৃষিটা এমনভাবে করে যেটাতে কম ক্ষয়ক্ষতি হয়, সেই জিনিস প্রযুক্তিগুলো ইউজ করা, সেগুলো তাদের শেখানো দরকার। তো অনেক আছে ওয়েজ যেভাবে আমরা এগুলোকে প্রবলেমগুলোকে ঠিক করে নিতে পারি, সেগুলো করতে হবে, বেসিক্যালি সবকিছুই করতে হবে।
1: আপনি অনেকদিন ধরে বিভিন্ন প্রান্তে ভারতবর্ষে বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করছেন, কিন্তু যুব সমাজকে কতটা সংযুক্তিকরণ করা গেছে এবং সেখানে কতটা আশা দেখতে পাচ্ছেন?
0: আমি ইন্ডিয়াতে যেখানে যেখানে গেছি সেখানে আমি কিন্তু অনেক ছেলেমেয়েদের সাথে আমি মিট করেছি যারা নিজেরাই উদ্যোগ নিয়ে কিন্তু তাদের নিজেদের এলাকার প্রকৃতিকে বাঁচানোর চেষ্টা করছে। তারা হয়তো কনজারভেশনের পড়াশুনো করেনি, হয়তো তারা জুলজি নিয়ে পড়েনি বা যেই ফিল্ডে আমরা এই ফিল্ডে পড়াশুনো করেনি, কিন্তু তাদের প্রকৃতিকে, প্রকৃতির জন্য কাজ করার জন্য কিন্তু আপনি যে কোনো জায়গায় যে কোনো প্রশ্ন যে কোনো প্রফেশন থেকে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। প্রকৃতি উনি সবাই মা, মাকে বাঁচানোর জন্য, মাকে ঠিক রাখার জন্য যে কেউ সেই কাজটা করতে পারে। তো তাই জন্য যুব সমাজে অনেক ছেলেমেয়েরা আছে যারা নিজেদের মনেই তাদের এসছে যে হ্যাঁ আমাদের বাঁচানো দরকার, তারা বুঝতে পেরেছে যারা তারা কি ক্ষয়ক্ষতি হতে পারে, তো সেই নিয়ে তারা নিজেরাই কাজ করছে, উদ্যোগ নিয়েছে। হাওড়াতে আছে ছেলেরা মেয়েরা, অনেক জায়গায় আমাদের অল ওভার ইন্ডিয়া আমি অনেক ছেলেমেয়েকে মিট করেছি, নিজেদের উদ্যোগে তারা কিন্তু প্রকৃতিকে বাঁচানোর চেষ্টা করছে। তাদের আছেই বলে আমার মনে হয় প্রকৃতি বাঁচবে, আর আমি খুব আশাবাদী এই ব্যাপারে।
1: একদমই শেষে চলে এসেছি আমরা, যদি একটা এরকম গল্প, কারণ গল্পই তো আপনি বলেন, ওটাই আপনার কাছে আমরাও আজকে শুনলাম, গল্পই শুনলাম একটা, এরকম দু একটা গল্প যে যুব সমাজ ইনভলভ হয়েছে এবং একটা নতুন দিশা খুলে গেছে,
0: সেটা আমি আমাদের হাওড়ার কথাই বলছি। আমাদের এখানে আমাদের বাংলার যে স্টেট অ্যানিমাল যেটা আমরা, সেটা হচ্ছে আমাদের ফিশিং ক্যাট বা বন বিড়াল বা বাঘরোল। তো বাঘরোল বা মেছো বিড়াল আমরা কিন্তু বেশিরভাগ লোকই জানি না যে আমাদের এটা আমাদের স্টেট পশু। হ্যাঁ, আপনি জিজ্ঞেস করে দেখুন, বেশিরভাগ লোক বলবে জানি না, বাঘ ভাববে হয়তো। তো এ বিলুপ্ত হওয়ার জায়গায় আছে, কারণ কি এ থাকে জলাভূমিতে, জলাভূমিতে মাছি মেনলি ও খায়। এবার ওকে বাঁচানোর জন্য আমাদের হাওড়াতে কয়েকটা ছেলে মেয়ে আছে যারা চিত্রক যেমনি আছে জিন্দন, ওরা কিন্তু নিজেরাই, ওরা হয়তো পড়াশোনা করেনি এই ফিল্ডে, ওরা সব আলাদা আলাদা ফিল্ড থেকে এসছে, কিন্তু ওরা নিজেরা উদ্যোগ নিয়ে নিজেদের গ্রামে ওরা সবাই কাছে বলে বেড়ায় যে এই পশুটাকে বাঁচানো দরকার। যদি কোনো বাঘরোলকে দেখে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে পড়ে গেছে, তারা ফরেস্ট ডিপার্টমেন্টকে ইমিডিয়েটলি খবর দেয়, ওরা ওখানে গার্ড হয়ে দাঁড়িয়ে থাকে যাতে পশুটা কেউ, অন্য কেউ কিছু না করে। যদি কোথায় কোনো বাঘরোলকে কেউ মারছে, পেটাচ্ছে, অনেক সময় বাঘ ভেবে লোক বুঝতে পারে না, তো ওরা বিড়ালটাকে দেখে হয়তো জঙ্গলি বিড়াল বুঝে পায় না কে, তো মারছে, সেখানে ওরা গিয়ে বাঁচিয়ে আনে। তো এরকম ভাবে তারা কিন্তু ওই নিজেদের এরিয়াতে তারা দায়িত্ব নিয়ে নিয়েছে যে আমরা এই পশুটাকে বাঁচাবো, তাহলে কিন্তু আমাদের সংরক্ষণ এমনি হয়ে যাবে।
1: একদমই, চিত্রককেও কিন্তু আমরা একটি অনুষ্ঠানে পেয়েছি,
0: খুব ভালো, খুব ভালো।
1: আজকে তো এখানে আমাদের শেষ করতে হবে। শ্রোতা বন্ধুরা, আমরাও আরেকবার বলি আজকের অনুষ্ঠানের শেষে যে বন্য প্রাণও থাকুক এবং মানব সভ্যতাও পাশাপাশি থাকুক, কেউ কাউকে আমরা কোনোভাবেই সংঘাতে যাব না, কারোর ক্ষতি করব না, আমরা পাশাপাশি একসাথে এগিয়ে যাব। এই কথা যদি আমরা একটু ভেবে এগোতে পারি, যেমনটি বললেন ডক্টর ঐশী মায়া সেননাগ, সেটাকে যদি আমরা একটু মাথায় রাখতে পারি, তাহলে কিন্তু আজকে যে এই অনুষ্ঠানটা আমরা করছি, সংঘাত এবং সহাবস্থান, তার কোনো প্রয়োজনই থাকবে না, কি তাই? তো
0: নিশ্চয়ই, একদম।
1: আমরা আজকে কথা বললাম কথকের কথায়, উত্তরবঙ্গের মানব বন্যপ্রাণ সংঘাত ও সহাবস্থান, এবং এই বিষয় নিয়ে এতক্ষণ ধরে স্টুডিওতে আমাদের সঙ্গে কথা বললেন সুপরিচিত বন্যপ্রাণ সংরক্ষণ বিষয়ক কথক ডক্টর ঐশী মায়া সেননাগ, এবং সঙ্গে ছিলাম আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে আবারও অন্য কোনো অনুষ্ঠানে অন্য কোনো দিন। নমস্কার।
2: ক্ষেত খামারের কথা এখানেই শেষ হলো। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী।

0: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: নমস্কার, আমি ডক্টর তুষারকান্তি মণ্ডল, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, সেন্ট্রাল আয়ুর্বেদ রিসার্চ ইনস্টিটিউট, কলকাতা, মিনিস্ট্রি অফ আয়ুষ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এই বছর কলকাতায় যে দ্বাদশতম আন্তর্রাষ্ট্রীয় যোগ দিবস সম্পাদন হচ্ছে, এখানে মাননীয় প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই যে এই আন্তর্রাষ্ট্রীয় যোগ দিবস এখানে কলকাতায় পালিত হচ্ছে, সেটা খুবই একটা গর্বের বিষয়। এবছর যোগের আমাদের থিম হচ্ছে যোগা ফর হেলদি এজিং। এই যে এজিং প্রিম্যাচুরগুলোকে কন্ট্রোল করার জন্য যোগের যে উপযোগিতা, সেটাই এবছরের মেন থিম। সিম্পল যোগাসন রোগ যদি আমরা করতে পারি, তাহলে আমরা এটাকে কন্ট্রোল করতে পারি। আমাদের রোগের একটা প্রধান কারণ হচ্ছে সাইকোসোমাটিক, যেটা বলা হয় মানে মানসিক শারীরিক রোগ। তো এই সাইকোসোমাটিক রোগটা আমরা কিন্তু কন্ট্রোল করতে পারি যোগাসন থেকে। যোগের তো বিভিন্ন পর্যায়ে রয়েছে, সমস্ত পর্যায়গুলো সম্ভব নয়, কিন্তু যেটা আসন এবং প্রাণায়াম এবং ধ্যান, এই তিনটে যদি আমরা রোজ অ্যাটলিস্ট 10-15 মিনিট আমরা যদি সকালে করতে পারি, সেক্ষেত্রে আমাদের ফিজিক্যাল স্ট্রেংথ বাড়বে, আমাদের মানসিক শক্তি বাড়বে এবং আমাদের মনের একাগ্রতা বাড়বে, এবং যে আমাদের একটা কর্মের সঙ্গে আমাদের যে চিন্তার একটা সামঞ্জস্য, সেটা আমরা তৈরি করতে পারবো, যেটা হচ্ছে যোগের মুখ্য উদ্দেশ্য, ফিজিক্যাল মেন্টাল অ্যান্ড স্পিরিচুয়াল অ্যালাইনমেন্ট অফ দ্য বডি। তো এটা যদি আমরা করতে পারি, তাহলে আমরা আমাদের শরীরের বিভিন্ন যে রোগগুলো হয় এবং যে রোগগুলো আমরা এই ছোট্ট ছোট্ট যোগাসনের মাধ্যমে এবং ধ্যান এবং প্রাণের মাধ্যমে করতে পারি, যেমন ব্রিদিং এক্সারসাইজ খুবই গুরুত্বপূর্ণ। ব্রঙ্কাইটিস এবং শ্বাস যাদের সমস্যা রয়েছে, তারা যদি এই অনুলোম বিলোম এই ছোট্ট ছোট্ট প্রাণায়ামগুলো করে এবং তার সঙ্গে ভ্রামরি, এই প্রাণায়ামগুলো আমরা করি, তাহলে কিন্তু আমরা এই রোগ থেকে আমরা বাঁচতে পারি। সূর্য নমস্কার যদি আমরা করি, সূর্য নমস্কার হচ্ছে আমাদের সমস্ত শরীরের ব্যায়াম এবং এটাকে বলে অষ্টাঙ্গ নমস্কার। সকালে 3-4 বার এটা করি, সেটা কিন্তু সমস্ত শরীরে একটা ব্যায়াম তৈরি হয়, টোটাল এক্সারসাইজ বডি, এবং তার সঙ্গে আমরা প্রাণায়াম আর মেডিটেশন করলে মানসিক, শারীরিক এবং আধ্যাত্মিক শক্তিটা আমরা বৃদ্ধি করতে পারি।
2: সর্ষে বেড়াতে বললেই হাসি মুখ, প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন আপনার স্বাস্থ্য।
1: আগামী 21 জুন বিশ্ব যোগ দিবস, সেই উপলক্ষে আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে পরপর দুই পর্বে শুনবেন কথিকা রোগ নিরাময়ে যোগ। আজ শুনবেন প্রথম পর্ব, বলছেন যোগ ও পুষ্টি বিশেষজ্ঞ রাখি চট্টোপাধ্যায়।
2: সামনেই আসছে 21 জুন বিশ্ব যোগ দিবস। নিয়মিত যোগাভ্যাস আমাদের শরীরের বিভিন্ন রোগ ব্যাধি এবং মানসিক বিভিন্ন সমস্যা নিরাময়ে সাহায্য করে, এবং তার মধ্যে অন্যতম হল বিভিন্ন হরমোনাল এবং মেটাবলিক বা বিপাকীয় সমস্যা। মেটাবলিক ডিসঅর্ডার বলতেই প্রথমেই আমাদের মনে আসে ডায়াবেটিসের কথা। প্রধানত দু ধরনের ডায়াবেটিস আমরা সাধারণ জীবনযাপনে পাই, টাইপ 1, যেখানে শরীরে ইনসুলিন তৈরি হয় না, এবং টাইপ 2, যেখানে শরীরে ইনসুলিনের ক্ষরণ কম হয় বা ইনসুলিনের কার্যকারিতা বাধাপ্রাপ্ত হয়, যাকে আমরা ইনসুলিন রেজিস্ট্যান্স বলে থাকি। নিয়মিত যোগের অভ্যেস করলে টাইপ 2 ডায়াবেটিসের নিয়ন্ত্রণে যা অত্যন্ত কার্যকরী হয়, কারণ এটি অগ্নাশয়কে উদ্দীপ্ত করে ইনসুলিনের ক্ষরণ বাড়ায় এবং বিভিন্ন কোষগুলিতে ইনসুলিন রেজিস্ট্যান্স কমায়।

0: যার ফলে রক্তে শর্করার মাত্রাও নিয়ন্ত্রণে থাকে। এছাড়াও গর্ভাবস্থায় যে ডায়াবেটিস হয়, যাকে আমরা জেস্টেশনাল ডায়াবেটিস বলে থাকি, সেই ক্ষেত্রে যোগাভ্যাস কিন্তু অনেকটাই আমাদের সুস্থ থাকতে সাহায্য করে। তবে সেই ক্ষেত্রে ভীষণভাবে প্রয়োজন কোনো প্রশিক্ষকের থেকে একদম পর্যাপ্ত ট্রেনিং নিয়ে তবেই কিন্তু আপনারা অভ্যাস করবেন। যে কয়েকটি আসনের প্রত্যহ সঠিকভাবে অভ্যাস ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে তা হলো অর্ধমসেন্দ্রাসন, ধনুরাসন, পশ্চিম উত্থানাসন, ভুজঙ্গ আসন, মুন্ডুক আসন ইত্যাদি। এইগুলি অগ্নাশয়ের ওপর চাপ সৃষ্টি করে ইনসুলিনের উৎপাদন সক্রিয় করে এবং শর্করার বিপাক যে ক্রিয়া হয় সেটাকেও উন্নত করতে সাহায্য করে। এছাড়াও আর আমরা কি কি পাই না, কপালভাতি বা অনুলম বিলম ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য বিশেষভাবে কার্যকরী হয়। তবে এমনটা নয় যে আপনার অলরেডি ডায়াবেটিস হয়েছে এবং ডাক্তারের দেওয়া ওষুধ না খেয়ে আপনি শুধুমাত্র যোগাসনের দ্বারাই তার নিরাময়ের চেষ্টা করছেন, এমনটা কিন্তু সম্ভব নয়। তাহলে কি করব আমরা? যদি আপনার ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, মানে আপনার ওজন বেশি হয়, দীর্ঘদিন ধরে আপনার হাই ব্লাড প্রেশারের সমস্যা থাকে, বা আপনার পরিবারে কারোর ডায়াবেটিস থাকে, তো সেই ক্ষেত্রে যদি আপনি সঠিক খাদ্যাভ্যাসের সাথে প্রত্যেক দিন সঠিকভাবে যোগাসনের অভ্যেস করেন তাহলে কিন্তু তা আপনাকে ভালো রাখতে সাহায্য করবে। ডায়াবেটিস ছাড়া আরেকটি মেটাবলিক সমস্যা যা বর্তমানে কম বেশি প্রত্যেক মহিলার শরীরে দেখা যায় তা হল PMOS, মানে যাকে আমরা বর্তমানে পলি এন্ডোক্রিন মেটাবলিক ওভারিয়ান সিনড্রোম, এবং এতদিন যাকে আমরা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বলে জানতাম। এই যে জীবনশৈলীজনিত যে সমস্যা তা কিন্তু একটি ভীষণভাবে হরমোনাল সমস্যা এবং যা ইস্ট্রোজেন প্রজেস্টেরনের চক্রকে সম্পূর্ণরূপে বিঘ্নিত করে এবং দেহে অ্যান্ড্রোজেন হরমোনের ক্ষরণ কিন্তু বাড়িয়ে দেয়। সঠিক যোগাসনের অভ্যাস এবং সঠিক খাদ্যাভ্যাস কিন্তু এই সমস্যাকে নিয়ন্ত্রণ করতে পারে। সুপ্ত বদ্ধকোণাসন, ধনুরাসন, ভুজঙ্গাসন, নৌকাসন, শলভাসন, সেতুবন্ধ সর্বাঙ্গাসন, অর্ধকূর্মাসন এবং সূর্য নমস্কার, প্রত্যহ সঠিকভাবে অভ্যাস কিন্তু এই হরমোনাল ইমব্যালেন্স প্রতিহত করতে পারে। আমি বারবার সঠিক কথাটির ওপর জোর দিচ্ছি, কারণ বর্তমানে বিভিন্ন মানুষ এই যোগাসনকে ব্যবসার জায়গায় নামিয়ে এনেছেন। তাই যোগাসন একটি সম্পূর্ণ বৈজ্ঞানিক প্রক্রিয়া, তাই যোগাসনের সঠিক ফল লাভ করতে গেলে কিন্তু সঠিক প্রশিক্ষকের কাছে গিয়ে বৈজ্ঞানিক পদ্ধতিতেই এটি অভ্যেস করতে হবে।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন রোগ নিরাময় যোগ প্রথম পর্ব, বললেন যোগা ও পুষ্টি বিশেষজ্ঞ রাখি চট্টোপাধ্যায়।
2: শুনছিলেন আপনার স্বাস্থ্য।

আকাশবাণী মৈত্রী, এখন আপনাদের জানিয়ে দেব আকাশবাণী মৈত্রী দ্বিতীয় অধিবেশনের পরবর্তী অনুষ্ঠানগুলি সম্পর্কে। একটু পরে 7টায় শুনবেন বেতার নাটক মানুষ কিংবা কোলবালিশ, রচনা স্বপ্নময় চক্রবর্তী, প্রযোজনায় ডক্টর মানুষ প্রতিম দাস। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হবে। 7:45 শুনবেন হাউসফুল। চলচ্চিত্র পরিচালক, লেখক, গীতিকার, প্রযোজক সৌগর্য ঘোষালের সাক্ষাৎকার গ্রহণ করেছেন বৃষ্টিদেব। প্রযোজনা দুর্বাদে। অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব শুনবেন 8:15 মহিলাদের আসর। ইন্টারন্যাশনাল ডে ফর দ্য এলিমিনেশন অফ সেক্সুয়াল ভায়োলেন্স ইন কনফ্লিক্ট, এই বিষয়ে অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন দেবপমা মিশ্র, উপস্থাপনায় সুস্মিতা সরকার। 9:00 কথায় গানে, উপস্থাপনায় স্বর্ণাভ রায়। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45

ওঠে সঙ্গীত শিক্ষার আসর। রবীন্দ্রসঙ্গীত শিক্ষার আসর, এই আসরটি পরিচালনা করবেন প্রমিতা মল্লিক। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে কিরবাণীর আগে সেতার পরিবেশন করবেন সৌমাল্য চক্রবর্তী, তাকে তবলায় সহযোগিতা করবেন সঞ্জিত মুখোপাধ্যায়। 10:45 উপমহাদেশের খবর রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় থাকবেন স্বর্ণা ভোরায়। রাত 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি।

ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না। পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15, বাংলাদেশ সময় 7:45। বেড়ানোর বন্ধু সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে নাটক মানুষ কিংবা কোলবালিশ।
1: আজকের নাটক মানুষ কিংবা কোলবালিশ, রচনা স্বপ্নময় চক্রবর্তী, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। নাটক মানুষ কিংবা কোলবালিশ।

0: आरो जो अयो आरो तेरे अयो चल तारा अयो तारा तारी अयो तारा तारी
1: दास ओ तारा दास এতো জোরে প্যাডেল ঘোরাস, কিসের এত তাড়া? খুব জরুরি কথা আছে, একটু নেমে দাঁড়া।
2: আপনি কে স্যার? আপনাকে তো ঠিক চিনি না। সাধু বাবাদের মতো লম্বা সাদা দাড়ি, কিন্তু সাধুরা তো ফুল প্যান্টলুন পরে না, মাথায় টুপিও থাকে না সাধুদের।

0: আমি হলাম মেশিন বাবা, রাম্বা রাম্বা হো। তোকে দেব মেশিন জামা, পাখনা দেব গো, উড়বি তুই ইচ্ছে মতো, কাক ঘুঘু আর চিলের মতো, সারা আকাশ তৈরি হবে, বিগ ব্লু স্কাই। তোর পিঠে একটা ডানা দেব ভাই।
1: কিসব বকছেন পাগলের মতো, পচ্ছান তো, আমার মুঠে নিঃশ্বাস ফেলার সময় নেই। আমি এখন যাচ্ছি দ্বার কপাটি।
0: কার বাড়ি?
1: ওই ভোলা ঘোষের বাড়ি। ঘোষবাবু সালাইছে কিনা ভিডিও দেখবে, তাই চলেছি সিডি নিয়ে।
0: কি কি সিডি?
1: একটা মামা খেপা, একটা বান্টিয়র বাবলি, আরেকটাই
0: যেটা দেখবে সেই
1: ওই মিড নাইটে।
0: নীল ছবি আর লাল জলেতে ওদের আসর জমবে। এ কাজ করে তুই কত পাস? কষ্ট কি তোর কমবে?
1: কষ্ট আর কি, পো পো সাইকেল ছোটাই, বিশ্বাসবাবুর ক্যাসেট সিডির দোকান থেকে ঘরে ঘরে মাল পৌঁছে দিই। বিশ্বাসবাবুর বড় বিশ্বাসের লোক আমি। আমার দেরি হয়ে যাচ্ছে, যেতে দাও।
0: যা দেখলাম আগা গোড়া, তুই বড় ভালো ছোঁড়া, তোকেই দেব ভালো জোড়া, বাড়বে গতি। দাঁড়া, তুই উড়বি?
1: হ্যাঁ
0: উড়বি, উড়তে চাস?
1: কি যা তা বলছো, মানুষ কি উড়তে পারে নাকি?
0: পারালেই পারে, তবে দেখ, এই দেখ ডানা, তোকে পড়িয়ে দেব, তুই উড়বি সাই সাই।
1: আপনি তো একে দেরি করিয়ে দিচ্ছেন, তার উপর ওড়ার লোভ দেখাচ্ছেন। আপনি আমাকে উড়িয়ে দিয়ে সরে পড়ুন, আমি ধপাস হয়ে যাই।
0: আরে না না, আমি তোকে ওড়ানোর আগে একটা কোলবালিশকে উড়িয়ে দেখিয়ে দিচ্ছি, তোকে ওড়ানো যাবে। এই যে দেখ কোলবালিশ।
1: বাহ কি সুন্দর রেশমি কাপড়, জুরি ঝালুর।
0: কোলবালিশটা দেখ কেমন মানুষের মতো দেখতে। সামনে একটা চোখ এঁকে দিয়েছি, এবার কোলবালিশটার পিঠে ডানা বেঁধে দিলাম।
1: বাহ কি সুন্দর ডানা, ডানার মধ্যে কাঁচ বসানো।
0: ওগুলো কাঁচ নয় রে বোকা।
1: কি তবে?
0: ওর ওপর সূর্যের আলো পড়লে বিদ্যুৎ তৈরি হয়,
1: তাই?
0: আর সেই বিদ্যুতে এই ডানা নড়ে, দিনের আলোয় সারা দিন ওড়া যায়, তবে রাত্রিরে ওড়া যাবে না।
1: কেন?
0: রাত্রিরে উড়বিই বা কেন, রাত্রিরে তো চামচিকেরা ওড়ে, তবে মেঘলা দিনে খুব বেশিক্ষণ ওড়া চলবে না। আর এই দেখ বেল্ট, বেল্টের গায়ে বোতাম, এটা টিপলেই পাওয়ার অন, এটা টিপলেই ডানা নড়বে, আর এটা টিপলে 1000 ফিট অবধি উঠে আবার নেমে আসে, এটাই 2000, ওটা ডাইনে এটা বাঁয়ে। দেখ বোতামটা টিপে দিচ্ছি, এই 1000 ফিট টিপলাম।
1: ও মা দেখো দিনি, ডানাটা কেমন নড়তে শুরু করেছে। উড়তে লাগলো, কোলবালিশটা কেমন বিরাট একটা প্রজাপতি হয়ে গেল। না প্রজাপতি না, প্রজাপতি না, পরিবালিশ। আরে বাবা, পরিবালিশটা কেমন উড়ছে দেখো।
0: তাকিয়ে থাক, ওই দেখ উড়ছে, 1000 ফিট পৌঁছে গেল। এইবার নামছে নামছে নামছে নামছে। কেমন পরীক্ষা সাকসেসফুল, তাই তো? এবার তোর পিঠে বেঁধে দিই ডানা।
1: না না,
0: নে নে, শুয়ে পড় শুয়ে পড়।
1: না না না না, আমি পারবো না বাপু।
0: এই দেখো
1: দেখো, আমি ঠাকমাকেও বলে আসিনি, আমার বড় ভয় করে।
0: আরে কোলবালিশ উঠতে পারলো আর তুই মানুষ হয়ে পারবি না? তোর কাজের কত সুবিধে হবে একবার ভাব। ভাঙা সাইকেল নিয়ে প্যাডেল ঘুরিয়ে ঘুরিয়ে ক্লান্ত হয়ে বলিস নি, ভগবান আমাকে পাখি করে দাও।
1: সে তো মনে মনে মানুষ কত কথাই না বলে।
0: সবাই তো আর তোর মতো নয়।
1: মানে?
0: তুই হলি বড় সুবোধ বালক, মিথ্যে বলিস না,
1: না
0: কুবাক্য বলিস না, লোভ করিস না।
1: তবে যে সবাই আমায় বোকা বলে।
0: ওরা তো তালে মেলে না বলে বলে,
1: টিতুও তো বলে।
0: ও তো ভালোবেসে বলে। নে নে, এবার শুয়ে পড় শুয়ে পড়। কোমরে বেল্টটা বেঁধে দি।
1: দেখো আমার
0: ভয়, ধর ধর,
1: আমার ভয় করছে।
0: ধর না, 1 2 3।

0: 마음이 울치고 울치 좋아해둘까 좋아해둘까 오탕 마음이 울치 어디도 아미의 말 빠키 따라 빠키 쇼가원 조카 허이가 찍어 나를가 차리어 오버레 울치 아와 사이클 타제 니제 보레 로이노 사악 오 사악 আমার সাইকেলটা একটু দেখবেন
1: তুই সাইকেল যুগ বেরিয়ে গেছিস তারাদাস তুই উঠতে থাক দানা জোড়ার সম্মান রাখিস তারাদাস খারাপ কাজে লাগাস না মানুষের উপকারে লাগাবি
0: কেমন কেমন আলপনা স্মার্ট কোন গাঁটা যে সজনে হাঁটি আর কোনটা যে দাঁড় কপাটি বোঝাই যায় না নিচে সুতোর মতো আমাদের মদালসা নদী ওই দিকে ওই নদীর ওপারে শিব মন্দির সাদা ফেনার মতো কাশবন মেঘ ঠাকমা গো দেখো আমি মেঘ মেকেছি গায়ে ঠাকমা এবার নামা যাক এই তো এই তো নামছি ওর নিচুতে নামলে জমির আল এর জমি ওর জমি এর বেড়া ওর বেড়া কিন্তু নামতে তো হবে যা সাইকেলটা কোথায় গেল এ কি সাইকেল সাইকেলটা নেই যাকে আমার এই ডানা তো আছে সিঁড়িগুলো পড়ে আছে তাও রক্ষা দেরি হয়ে গেল হোক হোক আমি ডানা মেলে উড়ে যাব চল মন দাঁড় কপাটি

0: ভোলা বাবু আছেন? ভোলা স্যার, ভোলা জ্যাঠা,
1: কে?
0: আমি সিজি ক্যাসেটের ছেলে। আপনার ক্যাসেট এসে গেছে, মামা কাপা বান্টি আর বাবলি ডট ডট।
1: বেশ বেশ বেশ, কারেক্ট টাইমেই তো। একি বহুরূপী হয়ে এসেছো কেন? গরুর পাখির বেশ ধরেছ?
0: বেশ ধরিনি গো, আমি এখন তারা পাখি। এই নাও, এই নাও, চললাম চললাম জ্যাঠা। কাল আবার বিল নিয়ে উড়ে আসবো, ফেরত নিয়ে যাব। এখন সময় নেই, সূর্যি ডোবার আগেই ফিরতে হবে।
1: ওগো এসো, দেখে যাও, মানুষ উড়ছে। কেউ এসে আমাকে চিমটি কাটো না গো। আমি কি স্বপ্ন দেখছি না সত্যি দেখছি?
0: সূর্যিটা লালচে পনা হয়ে আসছে। আরে ওই আমাদের গ্রাম, ওই আমাদের কুঁড়ে, ওধারে ওধারে ওটা জনার্দন মল্লিকের বাড়ি। ও উঠোনে তিতু একা দোক্কা খেলছে। তিতুর বাবা জনার্দন মল্লিক বড় খারাপ লোক। তিতু আতা খেতে ভালোবাসে বলে ওদের বাড়িতে গিয়ে তিতুর হাতে আতা ফল গুঁজে দিয়েছিলাম। তখন জনার্দন মল্লিক বলেছিল,
2: আমার ফুলের মতো মেয়েটাকে ফলের মতো পাকাচ্ছিস, আর কখনো এবাড়ির চৌকাট মারাবি না হারামজাদা।
0: ঠিক আছে, দেখো না কি করি। এই আতা গাছ, আতা গাছে তোতা পাখি আর আমি মর্টার। এই আতাটা বেশ পেকেছে, তিতুকে দেবো। একদম চৌকাট মারাবো না, চৌকাটের দরকার নেই গো আমার। সাই করে নামবো, তিতুর হাতে পাই করে আতাটা দেবো, আর চৌ করে ওপরে উঠে যাব।
3: তারা দাসের মতো লাগে না?
4: ওরে হারু পিরু নারু, সবাই দেবী আয়, আকাশে ধেড়ে পড়ি উঠছে।
3: তুই যা।

0: गर्जा गर्जा जा गर्जा
1: अरे अरे दायित्व दायित्व देखछि ए
2: अरे के गो तुम्ही तुम्ही जंगी ना संतासवादी
1: तुम्ही नेवेसो नेवेसो
2: अरे हां ओई तो আমাদের তারাদাসের মতো লাগছে না
1: কে কে গো তুমি কে
0: আমি আমি তারাদাস চিনতে পাচ্ছ তোমরা আতা খাবে পাকা আতা এই নাও
2: ঠিকই এ তো তারাদাসেরই গলা ও তারাদাস নেমে এসো নেমে এসো
0: নামছি নামছি
3: নামছে নামছে
0: এই নামলাম
1: বাবা কি সুন্দর টানা কোথায় পেলি রে
2: আরে চোখকে বিশ্বাস করা যায় না যে
4: নারায়ণ ক্যাসেট ভান্ডারে কাজ করে তুই নারায়ণের বাহন গরুর হয়ে গেলি যে
0: আচ্ছা ঝেড়ে কাজ তো তারা দাস তুই জানা পেলি কোথা বলবো বলবো সব বলবো আগে আমার ঠাকমার কাছে উড়ে যাই দেখো না সূর্যির উলে আবার উঠতে পারবো না ঝামেলা কম নাকি দাঁড়ো দাঁড়ো যা
5: উড়ে গেল
6: সত্যি সত্যি
0: ও ঠাকমা ও ঠাকুমা দেখো দেখো কেমন মজা
6: এ ঠাকুর কি করি আমার তারু যে এবার পড়ি
0: না ঠাকুমা পড়ি নয় ডানাও গজায়নি খোলা যায় হ্যাঁ খুললেই আবার তোমার তারু এই দেখো এই এই এই খোলা যায় কে বললো গায়ে ছাঁটা
6: আমার গায়ে কাঁটা এখন তোকে উড়িয়ে কাজ করাবে হেরে মাইনে বাড়াবে তো
0: মালিক না ছাই ও না বাড়াক এবারে এবারে দেখো ঠাকুমা মেলায় কেমন রোজগার করি দেখো উড়ন্ত মানুষের খেলা মরণকূপের ভটভটি ফেল মেরে যাবে।

0: দাঁড়া দাস এসেছে তো,
1: দেখি দেখি তোর ডানা দেখি,
2: ওরা কাজ বসানো।
0: আরে ডানাটা প্লাস্টিকের।
3: তারা দাস, আচ্ছা এবার বলতো এই ডানাটা পেলি কোথায়? না না, জোগাড় করলি কিভাবে? একটু ঝেড়ে কাশতো।
1: বলছি বলছি, সব বৃত্তান্ত বলছি। ওই সাইকেল করে যাচ্ছিলাম, যেমন যাই এমন সময় কোত্থেকে একটা বুড়ো এসে বলল, হ্যাঁ উড়বি
3: উড়বি,
1: তুই উড়বি?
2: বুঝলাম, সব বৃত্তান্ত শুনলাম। তা ডানাই যখন একটা পাওয়া গেল, তা দিয়ে জনগণের উপকার করাটাই কর্তব্য নাকি? ও ছেঁড়া ডানা লাগিয়ে এধার ওধার ঘুরবে, সেটা তো ডানার অপব্যবহার হয় নাকি? কি করে বা তারা দাসকে, মানে ওই তারা দাসের ওই ডানাটা ব্যবহার করা যায় তা নিয়ে তো একটু ভাবতে হবে।
4: আপনি একা ভাববেন কেন? পাঁচ মাথা ভাববে, পঞ্চায়েত আছে, মাস্টার আছে, তাছাড়া ওই যে হোমগার্ড পরিচালন আছে,
5: তাহলে তাহলে একটা মিটিং ডাকা হোক, পাঁচ মাথা যা বলবে তাই হোক,
3: পাঁচ মাথা গুলিয়ে দেবে
5: সব গ্রামবাসী। আমরা সবাই সবাই মিলে পরামর্শ করে তাই ঠিক হবে।
2: শুনো শুনো শুনো বলি জনগণ, শুনো সবে এক মন, তারা দাস গর্ব সবাকার, পেয়েছে সে ডানা জোড়া, তা হতে গর্বিত মোরা, কিন্তু কিভাবে হইবে ডানা ব্যবহার?
6: আমি আমি বলি আমি বলি আমি এ গায়ের প্রধান, কিভাবে হবে ডানা ব্যবহার সেটা আমি বলবো, আমি আমি বলবো। আমরা এই ডানার সুবিধে নারায়ণ ক্যাসেট ভান্ডারের মালিক নারায়ণ বিশ্বাসকে

0: একা ভোগ করতে দেবো না, না দেবো না। হে তারা দাস, তুমি তোমার ডানা জনগণের কাজে লাগাও, আমের মুকুলে কীটনাশক স্প্রে করো উড়ে উড়ে। হনুমানের উপদ্রব হয়েছে, তুমি রাক্ষসের মুখোশ পরে হনুমান তাড়াও। কি তারাদাস, তুমি কি ভাবছো?
1: আগে আপনারা হলেন গিয়ে গুরুজন, আপনারা যা বলবেন তাই হবে। আগে
2: এই তারাদাস, কি শুরু করলি বল দিনি? আমার ভাত মারছিস, আমি হলাম সাত পুরুষের গাছি, লোকের ডাব সুপুরি পেড়ে আমার দিন চলে, তুই ফুট করে উড়ে গিয়ে ডাব সুপুরি পেড়ে দিচ্ছিস, আমার চলবে কি করে? আমার চলবে কি করে?
3: হ্যাঁ, আমি আম গাছ কাঁঠাল গাছ উঠে ওষুধ স্প্রে করি, তুই আমার কাজটা খেয়ে নিলি, তুই কিন্তু ভালো করলি নে, আমরা কিন্তু তোর ডানা ভেঙে দেবো।
0: এই তারা দাস, এইসব তুমি কি শুরু করেছ? হ্যাঁ,
1: কি করলাম প্রধানমশাই?
0: এইসব হ্যান্ডবিল কে বিলি করেছে? তুমি তুমি উঠতে উঠতেই হ্যান্ডবিল ছড়িয়ে দিয়েছ, তুমি জানো এসব হলো আমার বিরুদ্ধে অপপ্রচার?
1: আগে না,
0: না জেনে সব করো কেন?
1: আস্তে আস্তে, আমাকে আমাকে জনার্দন যেটা বললো এগুলো ছড়িয়ে দে তো। দিলাম কাগজগুলো ঘুরে ঘুরে আকাশ থেকে ভুঁয়ে নামছিল, কি সুন্দর যে লাগছিল না?
0: সুন্দর লাগছিল? এসব ষড়যন্ত্র, চক্রান্ত। জনার্দনের ভগ্নিপতি গোবর্ধন, ক্ষীর সাগর গায়ের প্রধান, সে আমার অপোনেন্ট পার্টি। ওই গোবর্ধনই জনার্দনের মারফত আমার বিরুদ্ধে অপপ্রচার করিয়েছে।
1: আমি যে কিছুই বুঝতে পারছি না, আপনারা বলেছিলেন জনগণের উপকারে লাগবে, এখন কোনটাই যে জনগণের উপকার আর কোনটাই যে উপকার নয় বুঝতে পারি না। যে
0: বুঝতে পারবে না, তোমার ছোট মাথায় এ বুদ্ধি হবে না। আমি এ গায়ের প্রধান, আমি আমি আমি যা বলবো তাই হবে, বুঝেছো?
4: তারাদাস, ও তারাদাস, আছো নাকি? হে
1: ও ঠাকমা, ও ঠাকমা, আরে ওটো, পুলিশ ডাকছে আমাকে।
5: হ্যাঁ ও ও মা, আরে তাই তো, পুলিশ কেন রে?
1: জানি না,
5: ভয় করিস না তারু।
1: না না,
5: ভয় করিস না, তুই চুরি করেছিস না ডাকাতি করেছিস যে ভয় পাবি?
1: কিচ্ছু,
5: আমি আছি, আমি দেখছি। হ্যাঁ রে, ও তো প্রধানও রয়েছে রে।
1: তাই?
4: কি হলো তারাদাস?
5: আয় তারু, আমার সঙ্গে আয়, আয় তুই আয় দেখি। হ্যাঁ গা, কি হয়েছে গা? হ্যাঁ হয়েছে কি?
4: না না না, কিছু না কিছু না, ভয়ের কিছু না। তারাদাস একটা ডানা পেয়েছে কিনা আমরা ওটা মাঝে মাঝে ব্যবহার করব।
0: হ্যাঁ, ওটা ওরই থাকবে, পুলিশ শুধু ওই দু একদিনের জন্য, জনগণের কাজের জন্য ওটা নেবে।
4: খবর পেলুম প্রধান বাবুর বাড়িতে ডাকাতি হবে, আমরা জিপ নিয়ে যখন ডাকাতকে তাড়া করব, ডাকাত তো মাঠ ভেঙে পালাবে। তাই বলছিলাম আমাদের দু একজনকে ওরার ট্রেনিং দিয়ে দাও।
0: এই ট্রেনিং দেবে বলে নেচ্ছে,
4: আর কয়েকদিনের জন্য ডানাটা আমাদের ধার দাও, ডাকাত ধরেই ডানাটা ফেরত দিয়ে দেব।
0: দাও, ওদের দু একজনকে ট্রেনিং দিয়ে দাও।

0: ছি, কি কেলেঙ্কারি! তারা দাস একটা পুলিশকে ওরা ট্রেনিং দিচ্ছিল, আর সে পুলিশ ওরা শিখে ওই মেয়েদের ঘাটের পাশে কদম গাছে বসে বসে মেয়েদের ছান ছান দেখছে। বুঝো, একেবারে কলিন কেষ্ট, হাতে বাঁশির বদলে বন্দুক। ছি ছি ছি, মেয়েদের মান ইজ্জতার রইল না।
1: এটা শিলা তাহানি, শিলা তাহানি কে?
0: এই ডানাটারই দোষ। ডানাটা ভেঙেই ফেলা হবে কি না এ বিষয়ে তাহলে ভাবতে হবে নাকি?
2: আমি তো তোর মালিক নাকি?
3: আগে
2: তুই আমার ক্যাসেট ভান্ডারে কাজ করতিস নাকি?
3: আগে
2: অনেকদিন কামাই করেছিস তুই নাকি?
3: আগে গুরুজনরা যে সবাই বলেছিল মানুষের উপকারে লাগ।
2: তারাদাস,
3: হ্যাঁ
2: তারাদাস, তোর ঠাকুমা আমার হাত পা ধরে বলেছিল বাপ মামারা ছেলেটার একটা

0: অতি করে দিতে। তো বুড়ির মুখের দিকে তাকিয়ে তোকে কাজটা দিয়েছিলুম। জনার্দনের কথাও শুনবি না, হরিপদর কথাও নয়, তোর ওই ডানা কাউকে দিবি না, ওটা আমার। শোন, তুই আমার বাড়িতেই থাকবি, ছাদের চিলে কোঠায়, তোর ঠাকুমাও ওখানেই থাকবে, আর ওটাই তোর কোয়ার্টার, একদম বাইরে বেরোবি না। আর তোকে পোশাক দেব, ইউনিফর্ম, নতুন কোম্পানি খুলবো আমি, বিশ্বজোড়া কাজ, আর ফালতু সিটি ক্যাসেট নয়।
1: ঠাকুমা, ঠাকুমা যাচ্ছি ও।
2: হ্যাঁ,
1: আজ না আমায় নদীর ওপারে যেতে হবে। জানো ঠাকুমা, কাল গেছিলাম গুপ্তমণি।
2: সাবধানে যাস বাবা, আর ঠিক মতো স্টিয়ারিং ধরে রাখবি কিন্তু।
1: অভ্যেস হয়ে গেছে, আসি যা। আজ কেমন মেঘলা, আজ আবার খুব ইম্পর্টেন্ট কাজ, মালিক বলেছেন অপারেশন, কাজ যে কখন অপারেশন হয়ে যায় কে জানে। এই যে নদী, নদীটা এখন পেরুতে হবে। ও নদী রে, একটা কথা শুধাই শুধু তো, সামনে আতাবন।
0: হ্যালো হ্যালো, তারাদাস কোথায়? ওভার।
1: আতাবনে। ওভার
0: আতাবনে? আতাবনে রাবিশ, ওপরে ওঠো, শিব মন্দিরের পেছনে গো।
1: ইয়েস স্যার।
0: মন্দিরের পাশে সন জঙ্গল, ওখানে একটা বড় বাড়ি দেখতে পাচ্ছ?
1: ইয়েস স্যার।
0: ওখানে ঢুকে যাও, ঢুকেছ? কি দেখছো বলো কি
1: স্যার? ভাঙা ঘর, দরজার কোনো পাল্লা নেই,
0: একটা প্যাকেট নেই, প্যাকেটের উপরে ত্রিশূলের ছবি আঁকা
1: আছে স্যার। হ্যাঁ স্যার, চারটে প্যাকেট।
0: হ্যাঁ হ্যাঁ, ওই ত্রিশূলের ছবি আঁকা প্যাকেটটা নিয়ে এসো।
1: ত্রিশূলের ছবি কোনো প্যাকেটেই আঁকা নেই।
0: আরে ভালো করে দেখো, ভালো করে
1: দেখলাম স্যার,
0: দেখো
1: টর্চ জ্বালিয়ে দেখলাম, নেই স্যার।
0: কেউ কাজ করে না, তাহলে একটা কাজ করো ভাই, চারটে প্যাকেট নিয়ে চলে এসো।
1: ডানা যদি সূর্যের আলো না খায় তেজ হয় না, ডানায় একদম তেজ নেই।
3: আমি বলছি আমি নেমে যাচ্ছি স্যার, সূর্য না খাওয়াটা নাই, জোর নেই,
0: কাঁপাও তারাদাস, জোরে জোরে কাঁপাও।
3: হচ্ছে না স্যার, একটু হালকা হতে পারলে হয়তো কিছুটা যাওয়া যাবে। একটা প্যাকেট জলে ফেলে দি স্যার।
0: নো নো, নেভার নেভার, আমি কন্ট্রোল রুমে আছি, একা নেই, বোর্ড অফ ডিরেক্টরস আছে। তারাদাস তারাদাস, একটা কাজ করো, তোমার ওই জামা প্যান্ট জুতো সব খুলে ফেলে দাও।
1: খুলছি স্যার, খুলছি, জুতো প্যান্ট জামাটা ছিঁড়ে ফেলেছি স্যার, কিন্তু একটা প্যাকেট ফেলে দি স্যার।
4: নো, ফেলে দিও, প্যাকেটটার মধ্যে আমাদের আসল প্যাকেটটা রয়ে যেতে পারে।
0: হ্যাঁ হ্যাঁ ঠিক, এক কাজ করো তারাদাস, তারাদাস তুমি ওই পেচ্ছাপ করে হালকা হয়ে নাও।
3: তাই করছি স্যার, পেচ্ছাপ করতে করতে আমি ক্রমশ নেমে যাচ্ছি নদীর জলে।
0: তারাদাস তারাদাস, তোমার ধারালো কিছু নেই, তোমার নখ নেই তারাদাস, তোমার রক্ত ঝরিয়ে ফেলতে পারো না। কি কি কি আছে তোমার ঝুড়িতে? হ্যাঁ,
3: প্যাকেট, টর্চ বাতি আর আতা ফল।
0: কি আতা ফল? ফেলে দাও, এক্ষুনি ফেলে দাও।
3: না না, আতা ফল আমি ফেলবো না, আকাশে উড়তে উড়তে সারা গায়ে বীজ ছড়াবো আমি।
0: তারাদাস, আতা কেলানে কোথাকার, যা বলছি শোনো, ওই আত

0: দাও এক্ষুনি, যেভাবেই হোক আমাদের প্যাকেট চাই।
1: তুমি কি বহন করছো জানো না তারা দাস, বিষ না বীজাণু, না পাম না অ্যাটম না আফিম। শোনো তারা দাস, তুমি কোল বালিশ নও, মানুষ। কোল বালিশের কোনো সিদ্ধান্ত ছিল না, কিন্তু তোমাকে একটা সিদ্ধান্ত নিতেই হবে তারা দাস, একটা সিদ্ধান্ত তোমাকে নিতেই হবে তারা দাস, তোমাকে একটা সিদ্ধান্ত নিতেই হবে।
2: আমি আমি আসছি থাকবো। সাঁতরে ডানা ভেসে গেছে, মদল আসার জলে প্যাকেটও ফেলে দিয়েছি, কোন রকমে কটা আতা ফল রেখে দিয়েছি মুখের মধ্যে। আমি আমি ঠাকুমা নেমটা পুটো, আমি আসছি ঠাকুমা সাঁতার দিয়ে তোমার কাছে গো, আমি আসছি।

0: মানুষ কিংবা কোলবালিশ নাটকটি শেষ হল। রচনা স্বপ্নময় চক্রবর্তী, অভিনয় করেছেন মেশিন বাবা, অনুপ ঘোষ, ভোলা বাবু, নিমাই লাহিড়ি, ঠাকুমা, গোপা নন্দী, নারায়ণ, মতিলাল সেন, প্রথম গ্রামবাসী দিলীপ গোস্বামী, দ্বিতীয় গ্রামবাসী রূপন দাশগুপ্ত, তৃতীয় গ্রামবাসী বিশ্বনাথ আচার্য, পুলিশ প্রভাত কুমার সাহা, গ্রাম প্রধান অলোক রায় ঘটক এবং জনার্দন ধীমান চক্রবর্তী ও তারা দাসের ভূমিকায় রানা বসু। সম্পাদনা রফিউদ্দিন। নাটকটি প্রযোজনা করেছেন ডক্টর মানস প্রতিম দাস।
1: এতক্ষণ শুনলেন বেতার নাটক মানুষ না কোলবালিশ। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: নমস্কার, আমি ডক্টর তুষারকান্তি মন্ডল, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, সেন্ট্রাল আয়ুর্বেদ রিসার্চ ইনস্টিটিউট, কলকাতা, মিনিস্ট্রি অফ আয়ুষ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এই বছর কলকাতায় যে দ্বাদশতম আন্তর্রাষ্ট্রীয় যোগ দিবস সম্পাদন হচ্ছে, এখানে মাননীয় প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই যে এই আন্তর্রাষ্ট্রীয় যোগ দিবস এখানে কলকাতায় পালিত হচ্ছে, সেটা খুবই একটা গর্ব বিষয়। এবছর যোগের আমাদের থিম হচ্ছে যোগা ফর হেলদি এজিং। এই যে এজিং প্রিম্যাচুরগুলোকে কন্ট্রোল করার জন্য যোগের যে উপযোগিতা, সেটাই এবছরের মেন থিম। সিম্পল যোগাসন রোগ যদি আমরা করতে পারি, তাহলে আমরা এটাকে কন্ট্রোল করতে পারি। আমাদের রোগের একটা প্রধান কারণ হচ্ছে সাইকোসোমাটিক, যেটা বলা হয় মানে মানসিক শারীরিক রোগ। তো এই সাইকোসোমাটিক রোগটা আমরা কিন্তু কন্ট্রোল করতে পারি যোগাসন থেকে। যোগের তো বিভিন্ন পর্যায় রয়েছে, সমস্ত পর্যায়গুলো সম্ভব নয়, কিন্তু যেটা আসন এবং প্রাণায়াম এবং ধ্যান, এই তিনটে যদি আমরা রোজ অ্যাটলিস্ট 10-15 মিনিট আমরা যদি সকালে করতে পারি, সেক্ষেত্রে আমাদের ফিজিক্যাল স্ট্রেংথ বাড়বে, আমাদের মানসিক শক্তি বাড়বে।

0: এবং আমাদের মনের একাগ্রতা বাড়বে এবং যে আমাদের একটা কর্মের সঙ্গে আমাদের যে চিন্তার একটা সামঞ্জস্য সেটা আমরা তৈরি করতে পারবো, যেটা হচ্ছে যোগের মুখ্য উদ্দেশ্য, ফিজিক্যাল মেন্টাল অ্যান্ড স্পিরিচুয়াল অ্যালাইনমেন্ট অফ দ্য বডি। তো এটা যদি আমরা করতে পারি তাহলে আমরা আমাদের শরীরের বিভিন্ন যে রোগগুলো হয় এবং যে রোগগুলো আমরা এই ছোট্ট ছোট্ট যোগাসনের মাধ্যমে এবং ধ্যান এবং প্রাণের মাধ্যমে করতে পারি, যেমন ব্রিদিং এক্সারসাইজ খুবই গুরুত্বপূর্ণ। ব্রঙ্কাইটিস এবং শ্বাস যাদের সমস্যা রয়েছে তারা যদি এই অনুলোম বিলোম এই ছোট্ট ছোট্ট প্রাণায়ামগুলো করে এবং তার সঙ্গে ভ্রামরি এই প্রাণায়ামগুলো আমরা করি তাহলে কিন্তু আমরা এই রোগ থেকে আমরা বাঁচতে পারি। সূর্য নমস্কার যদি আমরা করি, সূর্য নমস্কার হচ্ছে আমাদের সমস্ত শরীরের ব্যায়াম এবং এটাকে বলে অষ্টাঙ্গ নমস্কার। সকালে 3-4 এটা করি সেটা কিন্তু সমস্ত শরীরের একটা ব্যায়াম তৈরি হয়, টোটাল এক্সারসাইজ বডি। এবং তার সঙ্গে আমরা প্রাণায়াম আর মেডিটেশন করলে মানসিক শারীরিক এবং আধ্যাত্মিক শক্তিতে আমরা বৃদ্ধি করতে পারি।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ, প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী এখন জানিয়ে দেব, আজ অর্থাৎ 19 জুন আজ রাতের হারানো দিনের গানের বিষয় সম্পর্কে। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন কিছু শিল্পী আছেন যাদের নাম উচ্চারণ করলেই স্মৃতির পাতায় ভেসে ওঠে একের পর এক প্রিয় মুখ, প্রিয় সংলাপ আর অমলিন মুহূর্ত। তাঁদেরই অন্যতম সন্তোষ দত্ত। জটায়ুর সরল বিস্ময়, শুন্ডির রাজার মমতা, হাল্লা রাজার ব্যঙ্গ কিংবা অসংখ্য চরিত্রের ভেতর দিয়ে তিনি বাঙালির হৃদয়ে নির্মাণ করেছেন এক স্থায়ী আসন। তার জন্মশতবর্ষে আমরা ফিরে দেখব সেই মানুষটিকে যিনি পেশায় ছিলেন আইনজীবী, অথচ অভিনয় জাদুতে হয়ে উঠেছিলেন বাংলা চলচ্চিত্রের এক অনন্য চরিত্রাভিনেতা। তার অভিনীত চলচ্চিত্রের স্মরণীয় গান, অচেনা অজানা তথ্য, স্মৃতি, শ্রদ্ধা ও ভালোবাসার আবহে সাজানো হারানো দিনের গানে আজ স্মরণ করা হবে এই কালজয়ী শিল্পীকে, যিনি আজও বাঙালির হাসি, কৌতূহল, রসবোধ এবং আপনজন হয়ে থাকার আশ্চর্য ক্ষমতার প্রতীক। সন্তোষ দত্তের
1: আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনায় 2400 কোটি টাকা প্রদান করেছেন। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবার আগামীকাল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন। কলকাতায় রবিবার তিনি অংশ নেবেন দ্বাদশ যোগ দিবসের মূল অনুষ্ঠানে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, ভারতের অভ্যন্তরীণ প্রতিরক্ষা উৎপাদন গত অর্থবছরে রেকর্ড 1,78,000 কোটি টাকা ছাড়িয়েছে। সুইজারল্যান্ডে পূর্ব নির্ধারিত সফর মার্কিন ভাইস প্রেসিডেন্ট পিছিয়ে দেওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আরেক দফা সরাসরি আলোচনা স্থগিত হয়ে গেছে। বিশ্বকাপ ফুটবলে আজ সিয়াটল স্টেডিয়ামে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। অন্য ম্যাচে স্কটল্যান্ড খেলবে মরক্কোর বিরুদ্ধে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার অধীনে 2400 কোটি টাকা প্রদান করেছেন। এর ফলে দেশে 15,00,000 কর্মসংস্থান সৃষ্টি হবে বলে মনে করা হচ্ছে। এই যোজনার মাধ্যমে

0: পর্যন্ত 70 লক্ষ কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। কর্মীদের মধ্যে প্রায় 30% নারী।
1: প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা কে সহযোগ সে আব তক করিব 70 লাখ জব সৃজিত হুই করিব 20 লাখ যুবা अपनी पहली नौकरी के 6 महीने पूरे भी कर चुके हैं। 2000 करोड़ रुपए से अधिक की राशि सीधे उनके बैंक खातों में पहुंची है। यह राशि केवल आर्थिक सहायता नहीं है, यह उनके परिश्रम का सम्मान है।
0: এই প্রকল্পে প্রথমবারের মতো কাজে যোগ দেওয়া কর্মীরা 15,000 টাকা পর্যন্ত বিশেষ উৎসাহ ভাতা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। কর্মজীবনে এটি অত্যন্ত সহায়ক হবে বলে অনুমান করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্স ও স্লোভাকিয়ায় দ্বিপাক্ষিক সফর সেরে দেশে ফিরেছেন। ফ্রান্সের এভিয়তে অনুষ্ঠিত G7 শীর্ষ সম্মেলনে যোগ দেন তিনি। এছাড়াও G7 সম্মেলনের ফাঁকে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্স, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান সহ অন্যান্য রাষ্ট্রপ্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন। তার আগে ফ্রান্সের নিস শহরে ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোর সঙ্গে যৌথভাবে ভারত ইনোভেটস কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। স্লোভাকিয়াতে প্রধানমন্ত্রী মোদী সেদেশের প্রেসিডেন্ট পিটার পেলেগ্রিনির সঙ্গে সাক্ষাৎ করেন। এক বিশেষ অনুষ্ঠানে স্লোভাকিয়ার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেশটির সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডাবল ক্রস ফার্স্ট ক্লাস প্রদান করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ওড়িশার ঝারসুগুড়া জেলার লাখানপুরে 25,000 কোটি টাকারও বেশি মূল্যের একটি কয়লা থেকে গ্যাস উৎপাদনের প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। কয়লা মন্ত্রক জানিয়েছে যে ভারতের প্রথম বাণিজ্যিক স্তরের কয়লা থেকে অ্যামোনিয়াম নাইট্রেট উৎপাদন কেন্দ্র হিসেবে এই প্রকল্পটি একটি ঐতিহাসিক মাইল ফলক হয়ে থাকবে। প্রকল্পটি ভারত কোল গ্যাসিফিকেশন অ্যান্ড কেমিক্যালস লিমিটেড BCGCL দ্বারা বাস্তবায়িত হচ্ছে, যা ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড ভেল এবং কোল ইন্ডিয়া লিমিটেডের একটি যৌথ উদ্যোগ। ভেলের নিজস্ব প্রযুক্তিতে তৈরি কয়লা গ্যাসীকরণ পদ্ধতি ব্যবহার করে এই কেন্দ্রে প্রতিদিন 2000 টন অ্যামোনিয়াম নাইট্রেট উৎপাদিত হবে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবার আগামীকাল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুদিনের সফরে বিকেলে হুগলির তারকেশ্বরে পৌঁছে পশ্চিমবঙ্গ দিবসের মূল অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। পাশাপাশি কৃষি, রেল, মৎস্য, পশুপালন ও প্রতিরক্ষা ক্ষেত্রে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি প্রায় 590 কোটি টাকার রেল প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। উদ্বোধন হবে হাওড়ার সাঁকরাইল সাঁতরাগাছি লিঙ্ক লাইন প্রকল্পের, পাশাপাশি হাওড়ায় 300 শয্যার নতুন রেল হাসপাতাল এবং পূর্ব মেদিনীপুরের হাউর রাধামোহনপুরের মধ্যে রেল ওভার ব্রিজের শিলান্যাসও করবেন প্রধানমন্ত্রী। একই মঞ্চ থেকে 49টি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা প্রকল্পের উদ্বোধন হবে। এছাড়া প্রধানমন্ত্রীর হাত ধরে পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে চালু হবে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। এর আওতায় প্রায় 50 লক্ষ কৃষক এবং 14 লক্ষ হেক্টর কৃষি জমি বীমার সুরক্ষা পাবে। একই সঙ্গে ডিজিটাল এগ্রিকালচার মিশনের অংশ হিসেবে এগ্রিস্ট্যাক প্রাকৃতিক চাষ সংক্রান্ত জাতীয় মিশন এবং প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনার সূচনা করবেন শ্রী মোদী। 21 জুন সকালে কলকাতার রেড রোডে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের জাতীয় অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী। যোগ দিবসে আগামীকাল শুনবেন বিশেষ আলোচনা আন্তর্জাতিক যোগ দিবস। এতে অংশ নিয়েছেন রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সংস্কৃত ও দর্শন বিভাগের বিভাগীয় প্রধান রাকেশ দাস ও স্বামী বিবেকানন্দ যোগ অনুসন্ধান সংস্থার অধিকর্তা ডক্টর অভিজিৎ ঘোষ, সঞ্চালনায় কল্যাণ লাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন গীতাঞ্জলি, DTH বাংলা ও সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রাত 8টায়। বিশ্ব সিকল সেল দিবস উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আস্থা প্রকাশ করে বলেছেন, ভারত 2047 সালে নির্ধারিত জাতীয় লক্ষ্যের আগেই সিকল সেল রোগ নির্মূল করতে সক্ষম হবে। তিনি এই বংশগত রক্তজনিত রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বরে বিশ্ব সিকল সেল দিবস উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে রাষ্ট্রপতি মুর্মু বলেন, এই রোগটিকে হালকাভাবে নেওয়ার কোনো প্রয়োজন নেই। প্রজন্মের পর প্রজন্ম ধরে বিশেষ করে একটি উপজাতির মধ্যে রোগটি ছড়িয়ে পড়েছে। অনুষ্ঠানে রাজ্যপাল মঙ্গুভাই প্যাটেল এবং মুখ্যমন্ত্রী মোহন যাদবও উপস্থিত ছিলেন। তিনি বলেন, সার্বিক উদ্যোগ নিয়ে এটি সম্পূর্ণ নির্মূল করার চেষ্টা চালাতে হবে। রাষ্ট্রপতি জাতীয় সিকল সেল অ্যানিমিয়া নির্মূল মিশনের অধীনে রাজ্য সরকারের সাফল্যের প্রশংসা করেন।
2: राष्ट्रीय सिकल सेल एनीमिया उन्मूलन मिशन के अंतर्गत मध्य प्रदेश ने जो बहुआयामी उपलब्धियां हासिल की है, इसके लिए मैं राज्य सरकार की सराहना करती हूं। ये संतोष की बात है कि वर्ष 2023 में राष्ट्रीय मिशन का शुभारंभ करते समय

0: जो अनेक बड़े लक्ष्य देश के सामने रखा गए थे उनमें से स्क्रीनिंग का लक्ष्य समय से पहले ही पूरा हो गया है।
1: প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, ভারতের অভ্যন্তরীণ প্রতিরক্ষা উৎপাদন 2014 সালের 46,000 কোটি টাকা থেকে বেড়ে গত অর্থ বছরে রেকর্ড 1,78,000 কোটি টাকা ছাড়িয়েছে। দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় প্রতিরক্ষা সরঞ্জামের বিশ্বব্যাপী ক্রমবর্ধমান

0: फाइनेंशियल ईयर यानी 2025-26 का डाटा देखें तो वह अब बढ़कर रिकॉर्ड 1,78,000 करोड़ रुपए से अधिक का हो चुका है। इसके अलावा 2014 के समय भारत का जो डिफेंस एक्सपोर्ट था वह अप्रॉक्सिमेटली 1,000 करोड़ था, इस समय हम अप्रॉक्सिमेटली 40,000 करोड़ रुपए का हम आज एक्सपोर्ट कर रहे हैं। यह केवल आंकड़ों की वृद्धि नहीं है बल्कि आप सबके सामर्थ्य की वृद्धि है।
1: नागपुरের আম্বাজারিতে যন্ত্র ইন্ডিয়া লিমিটেডের অস্ত্র কারখানায় অত্যাধুনিক 10,000 টন ক্ষমতার অ্যালুমিনিয়াম এক্সট্রুশন প্রেস এর ভিত্তিপ্রস্তর স্থাপনের পর রাজনাথ সিং এই মন্তব্য করেন। আগামী রবিবার অনুষ্ঠিত হতে চলা নিট ইউজি পুনরায় পরীক্ষার আগে টেলিগ্রামের পরিষেবা সাময়িকভাবে সীমিত করার সরকারি সিদ্ধান্ত আজ দিল্লি হাইকোর্ট বহাল রেখেছে। বিচারপতি তেজাস কারিয়ার অবসরকালীন বেঞ্চ জানিয়েছে এই পদক্ষেপটি কোনোভাবেই অসামঞ্জস্যপূর্ণ নয়, এই মেসেজিং অ্যাপটির মাধ্যমে প্রচুর তথ্য স্বয়ংক্রিয়ভাবে ছড়িয়ে দেওয়া সম্ভব। আদালত তার রায়ে জানায় সরকারের যুক্তি গ্রহণযোগ্য এবং আইনি প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সুইজারল্যান্ডে পূর্ব নির্ধারিত সফর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পিছিয়ে দেওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আরেক দফা সরাসরি আলোচনা স্থগিত ঘোষণা করা হয়েছে। হোয়াইট হাউস এই পরিবর্তনের কারণ হিসেবে বিভিন্ন ব্যবস্থাপনায় জটিলতার প্রসঙ্গ তুলেছে। সময়সূচিতে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে বলে হোয়াইট হাউস জানিয়েছে। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই আলোচনা স্থগিত ঘোষণা করা হল। ইসরায়েলের সেনাবাহিনী গতরাতে দক্ষিণ লেবানন জুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। লেবাননের এক বিবৃতিতে জানানো হয়েছে এই হামলায় অন্তত 18 জনের মৃত্যু হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগেই হিজবুল্লার বিরুদ্ধে পাল্টা এই হামলা চালানো হয়েছে। উল্লেখ্য, হিজবুল্লার ড্রোন হামলায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর একটি ট্যাঙ্ক ব্যাটেলিয়নের কমান্ডার ও আরও 3 জন ইসরায়েলি সেনা নিহত হওয়ার পরেই এই হামলা চালানো হল। ফুটবল বিশ্বকাপে সিয়াটল স্টেডিয়ামে গ্রুপ ডির ম্যাচে আজ মুখোমুখি হবে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া। খেলা শুরু হবে ভারতীয় সময় আজ রাত 12:30। অন্যদিকে গ্রুপ সির খেলায় ফক্সবোরো স্টেডিয়ামে ভারতীয় সময় আজ রাত 3:30 স্কটল্যান্ড খেলবে মরক্কোর বিরুদ্ধে। গ্রুপ এর ম্যাচে মেক্সিকো দক্ষিণ কোরিয়াকে 1-0 গোলে হারিয়ে দেয়। গুয়াদালাহারা স্টেডিয়ামে মেক্সিকোর হয়ে একমাত্র গোলটি করেন লুই রেমো। এই ম্যাচ জিতে মেক্সিকো রাউন্ড অফ 32-এ জায়গা করে নিয়েছে। ব্যাডমিন্টনে ভারতের অস্মিতা চালিহা আজ চীনে অনুষ্ঠিত ম্যাকাও ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে উঠেছেন। কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার কিম মিন সানকে তিনি সরাসরি হারিয়ে শেষ 4-এ জায়গা করে নেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনায় 2,400 কোটি টাকা প্রদান করেছেন। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবার আগামীকাল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
2: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন হাউসফুল।
3: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন অনুষ্ঠান হাউসফুল। আজকের অতিথি চলচ্চিত্র পরিচালক সৌকর্য ঘোষাল, তার সঙ্গে কথা বলবেন বৃষ্টি দেব। আজ দ্বিতীয় পর্ব।
4: আবার ফিরে এলাম আজকের হাউসফুল অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক সৌকর্য ঘোষাল।
5: নমস্কার।
4: এই যে প্রত্যেকটা সিনেমাতে ছোটদের গল্প বলা, তাদেরকে কেন্দ্র করে গল্পগুলো বেড়ে ওঠা, আপনার কি ভালো লাগে ছোটদের নিয়ে কাজ করতে বা ছোটদের কথা বলতে? আর বাদ বাকি যারা খুব একটা তাদের কথা বলে না, ওদের ভিশনটা বা কি পছন্দ হয় যে বারবার ওদের কাছে ফিরে যাওয়ার ইচ্ছেটা থাকে আপনার?
5: এটাও আমাকে ছোটবেলায় ফিরে যেতে হবে। জানো, আমার বেড়ে ওঠার সময় আসলে আমার দাদু মানে আমার মাতামহ, আমার মায়ের বাবা শ্রদ্ধেয় শ্রী তারাপদ লাহিড়ী ছিলেন অনুশীলন সমিতির বিপ্লবী। কেমন, পরবর্তীকালে তার জেল হয়েছিল, সলিটারি কনফাইনমেন্ট হয়েছিল। তো ছোটবেলা থেকেই আমার মা আমাকে ভাত খাওয়ানোর জন্য গল্প বলতো, যেরকম সবার মাই বলে। তো আমাকে খুব বিশেষ করে আমার দাদুর গল্প বলতো, আমরা দাদা বাবা বলতাম, দাদা বাবার গল্প খুব বলতো, যে কিভাবে সেই সময় লুকিয়ে লুকিয়ে বাড়ি থেকে পালানো হলো, তারপরে পুলিশে ইংরেজ এসে গ্রেপ্তার করলো, সকালবেলা ঠকঠক করে মিস্টার লাহিড়ী আপনি বাড়ি আছেন, মিস্টার লাহিড়ী আপনি বাড়ি আছেন। তো এইগুলো করতে করতে আমার অনেক ছোট মানে

তখন 3-4 বছর বয়স বলবো, আমার মধ্যে কিরকম একটা, আমি ব্যাপটাইজড হয়ে গেলাম দেশাত্মবোধ, জাতীয়তাবাদ, এই বিষয়গুলো একটা ব্যাপটাইজড হয়ে গেলাম। তো আর আমার মা একটা কথা বলতেন, দাদু, আমার দাদা বাবা বলতেন যে দুর্বল মানুষের পাশে তো দাঁড়াতেই হবে। তো এইটা আমি অনেক ভেবে দেখেছি যে সমাজে মানুষদের মধ্যে সবচেয়ে দুর্বল তো বাচ্চারাই। তো যদি আমার দাদুর কথা সত্যি হয়, দুর্বল মানুষদের পাশে তো দাঁড়াতেই হবে, তাহলে তো বাচ্চাদের পাশে প্রাথমিকভাবে দাঁড়ানো উচিত। এটা আমার কাছে লজিক্যালি আমার মনে হয়েছে। আর আমার যেটা পরবর্তীকালে মনে হয়েছে সেটা হচ্ছে যে আমরা যদি অনেক প্রাচীন সাহিত্যে চলে যাই, আমরা উপনিষদেও যদি দেখি, সেখানে নচিকেতার গল্প পাই, আমরা সেখানেও দেখেছি যে শিশুরা খুব বড় হিরো হয়ে যায়। আমার মনে আছে যে প্রথম একটা উপনিষদের গল্পে পড়েছিলাম, সেটা আমার দারুণ লেগেছিল, যে নচিকেতাকে বলেছেন গুরুদেব যে তুমি না ফুল নিয়ে এসো, ঈশ্বরের পায়ে দেওয়া হবে ফুল। নচিকেতা খালি প্রশ্ন করতে, ফুল কেন দেবো? তখন বলছে ফুল সবচেয়ে পবিত্র, তাই ঈশ্বরকে দেওয়া হবে, তাই জন্য তুমি, মানে গল্পটা এরকম হয়, তুমি সব পবিত্র হও, স্নান করো, গিয়ে ফুল তুলে আনো এবং দেখবে পবিত্র আধারে ফুল তুলে আন এবং সমস্ত শিষ্যদের পাঠিয়ে দেওয়া। কেন নচিকেতা? নচিকেতা আর কি, এখান থেকে আর কি আস। তো নচিকেতা ছোট্ট নচিকেতাও গেছে, ও বাগানে ফুল টুল তুলেছে, এইটাই করেছে, সবাই কেউ বেতের ইয়েতে, কেউ চন্দন কাঠের, কেউ মাটিতে, কেউ পাথরের পাত্রে, সব এক একটা তাবড় তাবড় তার শিষ্যরা সব ফুল এনেছে। নচিকেতা দাঁড়িয়ে আছে, তার গুরুদেব তাকে ডেকে, কোথায় তোমার ফুল কোথায়? তো নচিকেতা দু হাতে করে ফুল তুলে এনেছে। গুরুদেব সর্বনাশ, তুমি কি করেছো? যে কেন? বলে তোমায় বললাম ভগবানের কাছে যাই পবিত্রতম জিনিস দিতে হবে ফুল, তুমি পবিত্র, দেখো সবাই পাথরে এনেছে, কেউ চন্দন কাটে, কেউ বে, তুমি এটা কি করেছো? তার উত্তরে নচিকেতা বললেন যে আপনি তো বললেন ফুল সবচেয়ে পবিত্র। তখন হ্যাঁ, তাহলে গুরুদেব আমার হাতে যে ফুলগুলো লেগে আছে সেগুলোকে আপনি পুষ্পাধার ধরুন, আর তার মধ্যে যে পুষ্পটা আছে সেটাকে মনে করুন পুষ্প, আপনি পুষ্পাধার থেকে পুষ্পটা তুলে নিয়ে দেবতাকে দিয়ে দিন। তো তুমি যদি দেখো প্রাচীন ঋষিরা, ওখানে হিরোরা বা ধ্রুবর গল্প, মধুদাদার গল্প দেখে, প্রাচীন গল্প হিরোরা, মানে যারা ম্যাসি উইজডমের কথা বলে, বা কৃষ্ণের ছোটবেলার গল্প, সব শিশুদের মধ্যে দিয়ে আসে। তার কারণ উপনিষদে আলোর শিশু বলে একটা কথা আছে। আমি নিজে আমার একটা শব্দ কয়েন করে, আমি যখন টেড টক দিয়েছিলাম আমি তখন এটাও বলেছিলাম যে আমাদের প্রত্যেকের মধ্যে একটা অ্যাবরিজিনাল চাইল্ড সেলফ আছে। আমি যত বড়ই হয়ে যাই, সে আমি বিখ্যাত হয়ে যাই, কিংবা আমি প্রধানমন্ত্রী হয়ে যাই, কিংবা আমি ডন হয়ে যাই, আমার যখন কষ্ট হয়, আমার যখন কান্না পায়, আমি লুকিয়ে কাঁদলেও কাঁদি যখন, আমি যখন অভিযোগগুলো করি, অভিমানগুলো করি, কাকে করি? আমি যদি নাস্তিক হই আমি কাকে করি? আমি যদি কাঁদিও আমি লুকিয়ে কাঁদবো কেন? আসলে আমাদের প্রত্যেকের মধ্যে একটা অ্যাবরিজিনাল চাইল্ড সেলফ আছে, যেটাকে উপনিষদে আলোর শিশুর কথা বলা হয়, যেটা আমাদের অধ্যাত্মবাদ বিরাট জায়গায় আছে। তো এইটা আমাদের দেশের, আমাদের মাটির, একদম ভারতবর্ষের একটা মানে বিষয়, যেটাকে আরোহণ করতে পারলে একটা অনেক অন্যান্য ভূমির কথা। এখানে মহৎ হিরোরা, আমি পৃথিবীর অন্যান্য জায়গা তা হয় না বলি না, আমরা যদি ইরানের ছবিগুলো দেখি সেখানে বাচ্চাদের নিয়ে কি প্রগাঢ় কাজ করেছে, কিন্তু সেভাবে যদি ভাবতে চাই প্রাচীন ভারতবর্ষ তো, ইরান তো ভারতবর্ষের একটা অংশের মধ্যেই ছিল, আফগানিস্তান খুব কাছে ছিল। তো এই গোটা উপমহাদেশে বাচ্চারা কিন্তু একটা ম্যাসিভ হিরোর জায়গায়, মানে তারা হিরো ওয়ার্শিপার শুধু নয়, এই জন্য হিরোর জায়গা, কারণ উইজডম তাদের মধ্যে খুব সহজে ঢোক। এবং এই যে আপনি বলছেন না যে শিশুকে, একটা শিশু শিল্পীকে যখন সঠিকভাবে ব্যবহার করা যায় তখন সে ঝলমলিয়ে এমনভাবে ওঠে যে তার উল্টো দিকে ইরফান খানকেও মনে হয় বা নওয়াজকেও মনে হয় যে তার সমকক্ষ। কেন? নওয়াজ কিংবা ইরফান খান কিংবা মানোজ বাজপাই এদের বা আরো যারা আছেন, তারা তো মাথার ঘাম পায়ে ফেলে ক্রাফ্টটা শিখেছে, তা এতৎ সত্ত্বেও একটা বাচ্চার উল্টো দিকে এসে তাকে সমকক্ষ মনে হচ্ছে কেন? তার কারণ সারল্যের উইজডম একটা এমন জিনিস, সে যখন আলোকিত করতে শুরু করে উষার মতন, সূর্যের মতন, সে সবটা আলোকিত করে খেয়ে নেয় না। অনেক সময় কি হয় দেখবেন, বড় একটা বড় একটা ধরে আমরা বলি একেবারে খেয়ে নিল, বাচ্চাদের কোনো খাওয়া খাই হয় না। যখন অপু কাজলের কাছে আসে, যখন বলে যে তুমি কে, আমার বাবাকে তুমি বলে দেবে, আমার বাবাকে তুমি বলে দেবে, তখন অপুকে ফুলের পাশে যে যন্ত্রণা তারই লাগে ভালো, অপুকে ওই শেষ সিনটাতে গোটা অপুর সংসারে যতটা ভালো লেগেছে, যেরকম লেগেছে গোটা ছবি তো রকম লাগেনি। এইটা হচ্ছে বাচ্চাদের মজা। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমার মনে হয়েছিল যে বাচ্চারা আসলে, আমি যে ধীর কথা বলতে চাইছি বা আমি যে জ্ঞান বা যে আলোটাকে সহজভাবে বলার চেষ্টা করছি, সেইটার জন্য সঠিক ইনস্ট্রুমেন্ট, সঠিক ভেসেল বাচ্চারাই।
এবং আজ আমি যখন গল্প লিখি, পরের যে ছবিটা আমার

0: করার কথা তারও আবার, এবং এটা এটা কিন্তু কোনো প্যাটার্ন নয়, এটার কারণটা হচ্ছে আমি যখন আমি যে কথাটা বলতে চাইছি সেই কথাটা ওই বাচ্চাটার মধ্যে দিয়ে যতটা বিশ্বাসযোগ্য হচ্ছে এটা বড়র মধ্যে দিয়ে আমি অতটা মনে হচ্ছে না বিশ্বাসযোগ্য হচ্ছে, এই কারণে, কারণ তার সততা তার উইজডমের প্রথম আধার। সে বলে দেবে যে চাঁদ আর সূর্য তো একই একই সাইজ, আমার তো দেখতে একই লাগছে। সেখান থেকে আগন্তুকের ওই গল্পটা আছে, চাঁদ সূর্য চাকতে চাকতে মিলে যায় ম্যাজিক। আসলে একটা বাচ্চা যে চাঁদ সূর্য এক লাগে ওইটার পেছনে ওই রহস্যটা আছে যে কেন চাঁদ সূর্য একই লাগে, এটা অদ্ভুত। সত্যি সূর্য এত বড়, চাঁদ এত ছোট, কিন্তু তাহলেও দুজনের এরকম দূরত্ব কেন হলো যেখানে দুজনের সমান হয়ে গেল? এইখানেই চরম বিজ্ঞানটাই, একটা অলৌকিক অতিলৌকিক বিজ্ঞান যেটা একটা বাচ্চার যুক্তিতেই ধরা পড়ে। তো সেই জন্যই বাচ্চাদের নিয়ে মূলত ওই যে বললাম আমার শুরুর যে প্রথম জায়গাটা, যেহেতু সত্যজিৎ রায়, আমি যখন অপুর পাঁচালী পড়েছি, আমি যখন একেই বলে শুটিং পড়েছি, আমি তখন দেখেছি কিভাবে বাচ্চাদের নিয়ে সত্যজিৎ রায় কাজ করছেন এবং কিভাবে বাচ্চাদের ব্যবহার করছেন। আমি এটা বুঝেছি যে বাচ্চাদের নিয়ে ব্যবহার করার ক্ষেত্রে সত্যজিৎ রায় যে টেকনিকগুলো ব্যবহার করতেন তার সমস্ত টেকনিক হয়তো আমি ব্যবহার করি না, আমি হয়তো কিছু ডিসি কার টেকনিকও ব্যবহার করি, এটা স্বতন্ত্র বিষয়। আমার বহু ক্ষেত্রে মনে হয় বাচ্চাদের সঠিক অনেক সময় ক্রাইসিস অভিনয় করানোর জন্য সত্যজিতের থেকে ডিসিকার টেকনিক বেটার হতে পারে, সেটা অন্য জিনিস হতে পারে, কিন্তু আমি এইটুকু বুঝেছিলাম যে বাচ্চাদের নিয়ে কাজ করানোটা আসলে অভিনয় করানো নয়। এবং এটা যেই করিয়েছেন যারা মানে মহারথীরা করেছেন, তারা বাচ্চাকে আসলে একটা সাবজেক্ট হিসেবে ট্রিট করে রাদার দ্যান অ্যাক্টর। তো আপনাকে বাচ্চাকে একটা সাবজেক্ট হিসেবে ট্রিট করতে হবে, এবং আপনার ক্যামেরার ভাষা, আপনার ক্যামেরার পজিশনিং, আপনার লেন্সের নম্বর সেই বাচ্চাটার সেই সিনে তার মনোজগৎ অনুযায়ী হতে, এটা একটা অন্য রসায়ন। তবে গিয়ে সবগুলো সূত্রগুলো যেগুলো আমি হয়তো স্ক্রিনে দেখে বুঝবো না, বুঝবো যে খুব ভালো লাগছে বা খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে, কেন সুন্দর লাগছে এর পেছনে অনেকগুলো বিজ্ঞান আছে। মানে পথের পাঁচালিতে যখন দুর্গাকে মারছে তখন অপু দাঁড়িয়ে আছে একটা বাঁশের খুঁটি ধরে, আর দুর্গাকে ওর মা মারছে এরকম ভয়ঙ্কর ভাবে, আর অপু কেঁপে কেঁপে কেঁপে কেঁপে উঠছে। সত্যজিৎ খুব সহজ টেকনিক আবিষ্কার করেছিলেন, সত্যজিৎ রায় টুলের ওপর ওনাকে দাঁড় করিয়ে দিয়েছিল ছেলেটাকে, এবং হাফ শট নেওয়া হয়েছিল, মিড শট নেওয়া হয়েছিল, আর এক লাঠি দিয়ে টুলে মেরেছিল, তাতে কেঁপে কেঁপে কেঁপে কেঁপে উঠেছিল। এইটা আপনি আপনার মতন করে প্রত্যেকটা ক্রাইসিসকে কিভাবে বার করে আনবেন, এটা প্রত্যেকবার ডিভাইসড হবে, এটার কোনো মানে রুল বুক হয় না। তো এইটা ক্রমাগত করে যেতে হবে, এইটা খুব ভালো লাগে এবং এইটা ছবির একটা অংশ হয়ে যায়। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে বাচ্চাদের শ্যুট করা না, ওয়াইল্ড লাইফ শ্যুট করার মতো। এটা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারকে তো আপনি বলতে পারেন না যে বাঘটা ঠিক মার্কিং এ আসুক আমি এবার ফোকাস দেবো, এটা হয় না। তো আমি ক্যামেরাম্যানকে সবসময় এটা বলি যে তুমি যদি ডকুমেন্টারি বা ওয়াইল্ড লাইফ যখন শ্যুট করি তার কোনো মার্কিং হয় না, তার কোনো আলো নেওয়া হয় না, তাকানো হয় না, কিন্তু তো সেগুলো অসাধারণ হয়, কেন হয়? তো ওই পুরো চাপটা আমাদের নিতে হয়। তো ছবির ওই নির্মাণ শিল্পটা উল্টো দিকে ঘুরিয়ে দিতে হবে, বরং আমাদের কোনো অসুবিধা হয় না। আমার ছবিতে বাচ্চাদের সঙ্গে কাজ করতে সবচেয়ে যাদের অসুবিধা হওয়ার কথা বলে আমার ধারণা, সেটা হচ্ছে বড় শিল্পী, কারণ তারা এসে দেখছেন যে প্যাটার্নে, যে রসায়নে, যে ব্যাকরণে কাজটা হচ্ছে সেই ব্যাকরণটা তারা কখনো কাজ করেননি, কোনো রুল ফলো করা হচ্ছে না, প্রত্যেকটা মুহূর্ত তৈরি হচ্ছে রুল। একটা বাচ্চা মার্ক যখন যায় আমাদের ক্ষেত্রে আমরা শুয়ে পড়ি, আমি বা আমার অ্যাসিস্ট্যান্টরা, আমরা শুয়ে পড়ি, পা আটকে দিই, এবার ক্যামেরা যাবে, তার আগে মেঝে দেখা আছে, তো আমি ক্যামেরার সঙ্গে আস্তে করে এগিয়ে গিয়ে শুয়ে পড়লাম। এইটা বড় বড় অভিনেতাদের ক্ষেত্রে হয়তো অভিনয়ের ক্ষেত্রে অসুবিধে হয়, কিন্তু সেক্ষেত্রে আমার কিছু করার থাকে, কারণ আমাকে বাচ্চার ওই অভিনয়টা বার করতেই হবে যাতে পর্দায় দেখার পরে কিছুতেই দর্শকরা বাচ্চাকে বাচ্চা হিসেবে ট্রিট করবে না। এবং তাই হয়, আমার অধিকাংশ ছবি লোকে বাচ্চাদের কথাই প্রাথমিকভাবে বলে, কারণ সে যত বড়ই অভিনেতা থাকুক তার সঙ্গে সে একই পাল্লা দিয়ে অভিনয় করে, তার কারণ বড়দের আমি বাচ্চাদের টার্মসে অভিনয় করানোর মতন একটা পরিস্থিতি তৈরি।
1: আমি এটাই জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে আপনার শৈশবের পেছনের গল্পগুলো কি বা বোধটা কি, যেটা আপনাকে ইন্সপায়ার করছে বারবার করে বাচ্চাদের কাছে ফিরে যেতে, বাচ্চাদের নিয়ে কথা বলতে। আপনার সিনেমার গল্পের মূল কেন্দ্র যেমন বাচ্চারা থাকে, তেমনই কিন্তু থাকে বেশ কিছু থিওরি, যেমন রেনবো জেলিতে ফুড ফ্যান্টাসি নিয়ে, আয়ুর্বেদার যে টেস্ট থিওরি সেটা ছিল, পরে আপনার যে লাস্ট রিলিজড যে সিনেমাটা ওসিলি তাতেও একটা থিওরি, এবং সেটা বেশ ডার্ক একটা থিওরি। এবার গল্প তৈরির সময়, যেহেতু প্রত্যেকটা সিনেমার গল্পকার আপনি নিজেই, তো গল্প তৈরির সময় এই থিওরিগুলো কি আগে আসে, মানে থিওরিকে আধার করে কি গল্পগুলো তৈরি হয়, নাকি একটা প্লটের সঙ্গে আস্তে আস্তে থিওরিটা আসে বা ঘটনার সঙ্গে কেন্দ্র করে থিওরিটা আসে?
0: না, আগে থিওরিটাই মাথায় আসে আমার। এক একটা থিওরি নিয়ে যখন

0: পড়াশুনো করি বা মনে হয়, তখন এটা মনে হয় যে এটা নিয়ে যদি গল্প হয় তাহলে গল্পটা কিরকম হবে। মানে রেনবো জেলিতে ফুড ফ্যান্টাসি, আয়ুর্বেদের টেস্ট থিওরি, সাতটা, যেটা খুব সিরিয়াস একটা থিওরি এবং অনেকটা অবলুপ্ত, মানুষ এখানে যায় আসে না, কিন্তু তার যে ভেতরকার গল্প, যে মন পরিবর্তন করতে পারে সেটা নিয়ে গল্প হলে কিরকম হতে পারে। কিংবা ওসিডি যেটা বললেন, যে আমার যদি মনে হয় যে মানুষের মধ্যে থেকে ময়লা বার করা উচিত তাহলে কি আমি ওসিডি পেশেন্ট। কিংবা আমার সমস্ত ছবি করার মধ্যে আমার সবচেয়ে যে প্রিয় যে ছবিটা পক্ষীরাজের ডিম, এটা আমার নিজের সবচেয়ে প্রিয় ছবি, সেই ছবিটার যে থিওরি সেটা হচ্ছে যে আমি এমন একটা পাথর যার মধ্যে দিয়ে মানুষের ইমোশন দেখতে পাই। আমার প্রথমে এটা মনে হয়েছিল যে যে বিভিন্ন ভাবে আমি ইমোশনের কথা পড়ছি, আমি ইমোশনের কথা জানছি, আমি ইমোশনের বিভিন্ন কেমিক্যাল ইমব্যালেন্স সবই হোক, কিন্তু যদি ইমোশন দেখা যেত তাহলে কিরকম হতো। তো এটা করতে করতে এখান থেকে আর অন্বেষণটা শুরু হয়। তো এটা রয়ে গেছে আর এটা ভাবছি ভাবছি, এটা অনেক আগের ভাবনা, ভাবছি ভাবছি ভাবছি ভাবছি, হঠাৎ একদিন আমি একটা জিনিস পড়তে গিয়ে দেখলাম যে গ্র্যাভিটেশনাল লেন্সিং বলে একটা বিষয় হয়, এবং আইনস্টাইন অনেক আগে বলেছিলেন যে আলো সরল রেখায় চলে না। আমরা তো বিজ্ঞানে পড়েছি, আমরা তো পদার্থবিদ্যায় ফিজিক্সে পড়েছি যে লাইট ট্রাভেলস ইন এ স্ট্রেট লাইন, কিন্তু আইনস্টাইন বললেন আলো সরল, 1913 সালের আর্থার এডিংটন প্রথম করেছিলেন, তারপরে আলো সরল রেখায় চলে না, কেবল পৃথিবীর বাইরে মহাকাশে আলো সরল রেখায় চলে না, গ্র্যাভিটি মাধ্যাকর্ষণ আলোকেও বক্র করতে পারে। এইটা আমার দারুণ চমৎকার লাগে। সেখান থেকে আমার মাথায় স্ট্রাইক করলো যে রেক্টিলিনিয়ার প্রপাগেশন অফ লাইট, যে সোজাভাবে আলো স্ট্রেট লাইনে আপনার উপর পড়ছে, স্ট্রেট লাইনে আমার কাছে ফিরে আসছে একটা অ্যাঙ্গেল তৈরি করে, সেই জন্য আমি আপনাকে দেখতে পাচ্ছি, এটা না হলে আমি আপনাকে দেখতে পাবো না, ধোঁয়া। এবার আলো যদি সরল রেখায় না চলে, আলো যদি বক্র রেখায় পড়ে, তাহলে আমি কি দেখতে পাবো? তখন আমার ওই পুরোনোটা মনে হলো, আচ্ছা তাহলে কি এইভাবে জিনিসটাকে খাড়া করানো যায়? আলো যদি বক্র রেখায় পড়ে তাহলে মানুষের কোনো সাটল বডি আমি দেখতে পারবো, যেটা তারা ইমোশনাল প্রজেকশন হতে পারে। এইবার আমার দুয়ে দুয়ে চার, এবার আস্তে আস্তে জমতে শুরু করে গল্পটা। এবার এখান থেকে আস্তে আস্তে চরিত্র তৈরি হয়। আগে মূলত একটা গল্পের, যেটাকে আমরা বীজ বলি, থিওরি বলছো কিন্তু আমি বলি বীজ, ওই বীজটাকে পেতে, ওই বীজটা পেলে এবার ওখান থেকে গাছটাকে তুমি কত বড় করতে চাও, কতটা তার ডালপালা ছড়িয়ে পড়বে, তার কতটা কাণ্ড ঝুলে পড়বে, সেটা তুমি সেভাবে জল দিতে দিতে বাড়িয়ে তোলো।
1: এই থিওরিগুলো বেশ ডিপ, প্রত্যেকটা যেগুলো নিয়ে আপনি কথা বলেছেন সেইগুলোকে গল্পে বোঝানোর জন্য, যেমন রেনবো জেলি, পক্ষীরাজের ডিম, যেটা আপনি বললেন আপনার অন্যতম প্রিয় একটা সিনেমা আর কি, সেক্ষেত্রে আপনি ফ্যান্টাসির সাহায্য নিয়েছেন, সেইটা কেন? মানে সেটা কেন বাস্তবিকভাবেই নয় শুধুমাত্র, যেহেতু আমি থিওরির কথাই বলছি, এই ফ্যান্টাসিটা,
0: ফ্যান্টাসি বলি আমরা, ফ্যান্টাসি বা ম্যাজিক রিয়েলিজম বলি, এগুলো আসলে এক ধরনের মুখোশ সব। হ্যাঁ, আসলে মূল যদি তুমি দেখতে চাও, এটা একটি ওকাল্ট, আমাদের অধ্যাত্মবাদে ওকাল্ট বলে একটা কথা আছে। হ্যাঁ, যেটা বিভিন্ন, তুমি যদি মহাপুরুষদের জীবনী পড়ো, তারা এমন এমন এক্সপিরিয়েন্সের কথা বলছেন, এমন এমন জিনিস, এমন এমন দৃষ্টি দেখার কথা বলছেন। শ্রীরামকৃষ্ণ যদি পড়ো, আমি যদি শ্রী অরবিন্দর লেখা পড়ি, আমি যদি শ্যামাচরণ লাহিড়ীর লেখা পড়ি, এরা তো খুব ফেলে দেওয়ার লোক কেউ নন, এবং এরা এমন এমন দৃশ্য, এমন এমন দৃষ্টির কথা বলছেন যেইগুলো সাধারণ চোখে দেখা যায় না। এর পেছনে একটা বিজ্ঞান আছে, এটাকে ওকাল্ট সায়েন্স বলে, এ নিয়ে বিরাট কাজ হয়েছে, কিন্তু এখনো অবধি পদার্থবিজ্ঞান, মানে প্র্যাকটিসিং ফিজিক্স, যেভাবে এতদিন অবধি ব্ল্যাক হোল মানতেন না, কিন্তু একটা আজকে 1960 সালে যখন ব্ল্যাক হোল, প্রথম ব্ল্যাক হোলের তত্ত্ব আসে, তখন পদার্থবিজ্ঞান ব্ল্যাক হোল দেখেনি, তো বিজ্ঞান যাই দেখে তাই বিশ্বাস করে, কেমন, যেটা দেখে না সেটা বিশ্বাস করার ব্যাপারে নেই। ও বুঝতে পারছে অঙ্ক দিয়ে যে ব্ল্যাক হোল থাকবে, কিন্তু ব্ল্যাক হোলের ছবি আমরা দেখিনি। তো যেদিন বিজ্ঞান ব্ল্যাক হোলের ছবি তুলতে পারলেন, সেদিন থেকে ব্ল্যাক হোলটা মেইন স্ট্রিম বিজ্ঞানে ঢুকে পড়লো। তো ওকাল্ট সায়েন্সটাও একটা সময় মূল মেইন স্ট্রিম বিজ্ঞানে ঢুকবে। তো ওকাল্ট সায়েন্সটা অ্যাকচুয়ালি সেই সমস্ত সাটল জিনিসের কথা বলে যেগুলো আমরা খালি চোখে দেখতে পারি না, যেটা আমার মানসিক একটা অবস্থা তৈরি হলে আমি দেখতে পারি। সেটা কখনো কখনো কারোর ক্ষেত্রে খুব ক্ষণিকের থাকে, কখনো কখনো কারোর ক্ষেত্রে খুব প্রলংড থাকে। আমরা শিল্পীরা, আমরা গল্পকাররা সেই ওকাল্ট সায়েন্সটাকে একটু গালভরা নাম দিয়ে কখনো ম্যাজিক রিয়েলিজম, কখনো ফ্যান্টাসি, এসব আসলে আমরা সবাই কিন্তু ওকাল্ট সায়েন্সেরই কথা বলছি। কেমন, তুমি যদি যাই দেখো যে গোপীগাইন বাঘাবাইন একটা ওকাল্ট সায়েন্সেরই কথা বলে, তো আমরা সেগুলোকে ফ্যান্টাসি ম্যাজিক রিয়েলিজম দিয়ে বলি এই জন্যই, তার কারণ খুব ক্রুড বাস্তববাদী রিয়ালিটিতে যেখানে দুয়ে দুয়ে চার হয়, যেখানে এখনো

0: আমরা তুমি আমি এই ঘরে বসে, হ্যাঁ, এই মাইকে কথা বলছি, এই আলো চলছে, তোমার যে আলোটা দেখতে পাচ্ছ, এই আলোটা যিনি তৈরি করেছেন নিকোলা টেসলা, তাঁর 95% পরীক্ষিত বিজ্ঞান এখনো অব্দি মেনস্ট্রিম বিজ্ঞান গ্রহণ করেনি। এবং তুমি যে নিকোলা টেসলার 95% পরীক্ষিত বিজ্ঞানের কথা লোককে বলো, লোক বলবে এটা ফ্যান্টাসি। আসলে আমরা সেটাকেই রিয়ালিটি মনে করি, যেটা আমাদের একটা বিরাট একটা ইকোসিস্টেম আছে যারা মনে করানোর চেষ্টা করে। এরিক ভন দানিকেন 1960 বললেন এলিয়েনের কথা, আমরা কনস্পিরেসি থিওরি বললাম, লোকটাকে বললাম কারোর থেকে পয়সা খেয়েছে, তারপরে বললাম পাগল, তারপরে লোকটা মরে গেল। আজকে গিয়ে আমরা একটা একটা করে এলিয়েন ফাইলস গুলো যখন ছাড়ছে নাসা, তখন আমি বিশ্বাস করছি ও তার মানে থাকতে পারে। সে লোকটা চলে গেছে, কিন্তু তখন তাকে কিন্তু চোর বলেছি কনস্পিরেসি থিওরি। সুতরাং তার মানে বুঝতে হবে যে আমাদের এই ওয়ার্ল্ড অর্ডারের একটা কেষ্টবিষ্টুরা যারা বলবে যে হ্যাঁ এবার মানলাম, তখন আমরা মানবো, কিন্তু তার মানে বিষয়টা নেই, তা নয়, তা নয়। সুতরাং ওকাল্ট সায়েন্সে এমন অনেক বিষয় আছে যেগুলো আমরা ফ্যান্টাসি কিংবা ম্যাজিক রিয়েলিজম বলে চালাই, কিন্তু আসলে আমরা ওকাল্ট সায়েন্সেরই কথা বলছি।
1: প্রাতিষ্ঠানিক স্বীকৃতি সেইটার জন্য অপেক্ষা করা আর কি। থিওরির কথা বলতে বলতে ভেতরে যে গভীরে কত কিছু, মানে শিকড়টা যে কত গভীর অবধি ছড়িয়ে থাকে ফ্যান্টাসির আড়ালে, মানে যেটা আমরা বাচ্চাদের দুনিয়া, শিশুদের দুনিয়া বলে দাগিয়ে দেই, তার গভীরতাটা অনেক দূর। এবার ডিরেক্টর, গল্পকার, চিত্রনাট্যকার, প্রোডিউসার হিসেবে এতগুলো রোলে কাজ হয়ে গেছে আপনার, এরপরে কি আরো নতুন কিছু সারপ্রাইজ থাকতে পারে? মানে কখনো অভিনয়ে বা আরো অন্য কোনো দিকে কি আপনাকে দেখতে পেতে পারি?
0: দেখো, অভিনয় আমার যে খুব করার ইচ্ছা যে তা নয়, অভিনয় আমার হয়তো না করার চান্সই সবচেয়ে বেশি। আমি জানি না, অঘটন, আমি তো বলে দিতে পারি না যে আমি করবো না, কারণ সেটা বড্ড শ্লাঘার পরিচয় দেয়। আমার ঈশ্বর কখন করাবেন কান ধরে আমি জানি না।
1: পরিচালক হওয়াটাও তো খুব একটা চেকবক্স ছিল,
0: সুতরাং আমাকে ঈশ্বর কান ধরে কালকে তুই কি বলেছিলিস এবার কর, আমি যাই না বলতেই পারেন। তো সেই জন্য আমি বলবো না যে আমি করবো না, আমার ইচ্ছা নেই, এটুকু আমি জানাতে পারি যে আমার ইচ্ছা নেই করার অভিনয়। কিন্তু আরো কিছু কিছু জায়গায় আমার কাজ করার ইচ্ছা আছে, আর বিশেষ করে আজকে ফিল্ম যেভাবে ইভলভ করছে পুরো মিডিয়ামটা, সেখানে আমার কিছু, আমার অগমেন্টেড রিয়েলিটিতে কিছু কাজ করার ইচ্ছা আছে, আমার VR-এ কিছু কাজ করার ইচ্ছা আছে, সেগুলো ইচ্ছা, আমি জানি না আদৌ হবে কিনা। অ্যানিমেশন নিয়ে তো আমার সিরিয়াসলি কাজ করার ইচ্ছা আছে, যেটা হয়তো আমি খুব মানে সাম্প্রতিককালে করবো, একটা অ্যানিমেশন ছবি আমি বানাবো। কিন্তু সেটা পেরিয়ে গিয়েও AR বা VR নিয়ে কিংবা আনরিয়েল ইঞ্জিন নিয়ে আমার কিছু কাজ করার ইচ্ছা আছে, যেভাবে আর কি সিনেমার বিজ্ঞানটা পাল্টে যাচ্ছে, তো তো সেই দিকেও আমার খুব ইন্টারেস্ট আছে, মজার মজার কাজ করা যেতে পারে,
1: মানে ইভলভ করানো, কারণ কোন কিছু এক জায়গায় থাকলে তার এক্সটিংশনের উপর একটা প্রশ্ন আসে,
0: একঘেয়ে লাগে।
1: হ্যাঁ, এখন আপনি ইন্ডাস্ট্রিতে আছেন, আপনার ঝুলিতে বেশ কিছু সিনেমা, সফল সিনেমা, যারা কেউ কেউ বক্স অফিসে হিট বা কেউ নয়, খুব বেশ কিছু প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড রয়েছে আপনার ঝুলিতে। এবার এরকম একটা জায়গায় দাঁড়িয়ে, যখন সুনাম আছে, খ্যাতি আছে, সফলতা আছে, এখন দাঁড়িয়ে আপনার কি মনে হয় কারা না থাকলে এই জায়গাটায় আসাটা একটু কঠিন হতো বা হয়তো সম্ভব হতো না?
0: প্রাথমিকভাবে আমার স্ত্রী, আমার স্ত্রী যেভাবে আমাকে সাপোর্ট করেছেন, ওটা না হলে আমার পক্ষে সম্ভব হতো না। আমার বাড়ি, আমার বাবা মা, আমার দিদি, এরা না থাকলে আমার হতো না। আর আরো অনেক মানুষ আছেন যাদেরকে বলতে গেলে লম্বা লিস্ট হয়ে যাবে, যারা বাইরে থেকে আমাকে অনেক সমর্থন জানিয়েছেন। আর অবভিয়াসলি আমি বলবো যে সত্যজিৎ রায়ের সঙ্গে যদি আমার আলাপ না হতো খুব প্রাণের দিক থেকে, তাহলে হয়তো আমার এসব কিছুই হতো না।
1: শিকড়টা ওখানে থেকে গেছে।
0: সত্যজিৎ আমার জীবনে একটা খুব বড় ফালক্রম, খুব ইম্পর্টেন্ট ফালক্রম।
1: এই শিকড়ের কথা বলতে বলতেই এই কলকাতা শহরের আর এক গভীর শিকড়ের কথা বলি, আকাশবাণী কলকাতা। আপনার আকাশবাণী কলকাতার সঙ্গে যোগাযোগ সূত্রটা কেমন?
0: আকাশবাণী কলকাতার সঙ্গে যোগাযোগ সূত্র না, বহু পুরনো। আমার তখন বয়স 4 বছর, আমি এখানে এসে একটা রেকর্ডিং করেছিলাম, একটা অনুষ্ঠান, অরণ্যদেব ও টারজান, বা টারজান ও অরণ্যদেব এরম নাম ছিল। আমার বাবা শ্রী বিজন ঘোষাল আকাশবাণীর অ্যানাউন্সার ছিলেন, বহু বছর আকাশবাণীতে অ্যানাউন্সার ছিলেন, প্রাত্যহিকি বলে একটা অনুষ্ঠান করতো। আমার সেই সময় ছোটবেলায় আমি আকাশবাণীতে অনেক আসতাম, আমরা এই যে ঢুকতে গিয়ে যে দরজাটা খুলে গেল আমরা সেন্সর দিয়ে, আমি সেই সময় আকাশবাণীতে এসেছি যখন এখানে জাবদা জাবদা বিরাট দুটো দরজা ছিল এবং দুটো লোক ঠেলে খুলে স্টুডিওতে ঢুকতে হতো। আমি ইডেনের খেলা আকাশবাণীর ছাদ থেকে দেখেছি প্রচুর। সুতরাং অনেক ছোটবেলা আমার বাবার হাত ধরে আমি আকাশবাণী অনেকবার এসেছি। তো আকাশবাণীতে এলেই আমার ছোটবেলার কথা, আমার বাবার কথা খুব মনে পড়ে। আর আমাদের ওই বাড়িতে আকাশবাণীর সঙ্গে আমার সবচেয়ে অ্যালার্ম ঘড়ির সঙ্গে আমার খুব বড় যোগ আছে, কারণ আমার বাবা যখন প্রাত্যহিকী করা শুরু করলো, বাবার প্রাত্যহিকী লাইভ শুনবো বলে আমরা ঘুম থেকে উঠতে পারতাম না।

0: 55-তে হতো, তো সেই জন্য বাবা একটা অ্যালার্ম ঘড়ি কিনে দিয়েছিলেন। তো সেই অ্যালার্ম ঘড়িতে অ্যালার্ম দেওয়া এবং 7:45 অ্যালার্ম বাজতো, আমরা 7:05 থেকে প্রাত্যহিক শুনতে শুরু করতাম। তো আকাশবাণী অনেক ছোট থেকে আমার জীবনে আছে, এবং আমার লোডশেডিং যে ছবিটা বানিয়েছিলাম সেখানে একবার ফিরে গেলে দেখতে পাবেন, সেখানে যে মূল চরিত্রটা সে ছাদে যায় এবং 6:55 সময় প্রাত্যহিকই হয় এবং সে লিপ মেলা।
1: একদম ব্যক্তিগত অভিজ্ঞতা শৈশব স্মৃতিচারণা থেকে চলে এসেছে। এবার গোটা দুটো পর্ব ধরে আমরা জড়িয়ে পড়েছিলাম আপনার স্বপ্নের দুনিয়ায়, ফ্যান্টাসির দুনিয়ায়। এবার ছেড়ে যেতে ইচ্ছে না করলেও সময়ের কাছে হাত পা বাঁধা আমাদের সকলের, তাই যেতে যেতে একটা ছোট্ট র্যাপিড ফায়ার, কোন সিনেমা নির্মাণের কাজটা আপনার কাছে সব থেকে বেশি স্পেশাল?
0: প্রক্রিয়াজিটি
1: পরিচালক হিসেবে সব থেকে কঠিন কাজ কোনটা, বাচ্চাদের ডিরেক্ট করা নাকি সিনিয়র অ্যাক্টরদের ডিরেক্ট করা?
0: সিনিয়র।
1: নিজের গল্পের বাইরে গিয়ে কখনো অন্য কারোর টেক্সট নিয়ে কাজ করার ইচ্ছে আছে?
0: সত্যজিৎ।
1: এমন কোন অভিনেতা বা কোন অভিনেতা যাদের সঙ্গে কাজ করার খুব ইচ্ছে আছে এখনো সম্ভব হয়ে ওঠেনি?
0: নওয়াজ, মনোজ বাজপাই, কেট উইন্সলেট।
1: পরিচালনা ছাড়া পেশাগতভাবে আর কোনো কাজ যদি চুজ করতে হতো সেটা কি হতো?
0: ছবি আঁকা তো ছিল, সেটাও যদি বাদ দিই আমি শেফ হতাম। আমার রান্না করতে খুব ভাল লাগে, আমি রান্না প্রচন্ড এনজয় করি, শেফ হতাম আমি।
1: ফ্যান্টাসি নিয়ে আপনার যতগুলো ছবি আছে সেই ছবির মধ্যে থেকে যদি এমন কখনো কোন একটা বর আসে যে এতগুলো ছবির মধ্যে একটা সফল হয়ে যাবে, সত্যি হয়ে যাবে, তাহলে আপনি কোনটা চাইবেন, কোনটা হোক?
0: প্রক্রিয়াজিটি।
1: আপনার এই ফ্যান্টাসির দুনিয়া আপনার মতন করে অনেক সফল হোক, আপনার চরিত্ররা সত্যি হয়ে উঠুক, আপনার নির্মাণ করা বাচ্চারা ভালো থাকুক, আর কঠিন বাস্তবের চূড়ান্ত দুর্দিনেও আশেপাশে তাকিয়ে দেখলে আমরা অনেক পরিপেশী ভূতপরি এদের মতো চরিত্রদের দেখতে পাবো যারা আমাদের হাত ধরে থাকে, তাই আমরা ভেঙে গেলেও আবার উঠে দাঁড়াই। আর এই স্বপ্ন দেখা চলতে থাকুক, বিদায় জানাই আমাদের স্বপ্নের পরিচালককে। হাউসফুল অনুষ্ঠানে পরপর দুটি পর্বে আমাদের সাথে ছিলেন শৌকর্য ঘোষাল। শৌকর্যদা, আপনাকে অশেষ ধন্যবাদ এতখানি সময় দেওয়া জন্য, আপনার আগামী সব কাজের জন্য অনেক অনেক শুভেচ্ছা থাকলো, আর নতুন ফ্যান্টাসির জন্য অপেক্ষাও থাকলো। সেই অপেক্ষাকে সঙ্গে নিয়েই বিদায় নিচ্ছি আজকের হাউসফুলের এই পর্ব থেকে।
0: ধন্যবাদ,
1: নমস্কার।
2: শুনলেন অনুষ্ঠান হাউসফুল। আজকের অতিথি ছিলেন চলচ্চিত্র পরিচালক শৌকর্য ঘোষাল, তার সঙ্গে কথা বলেছেন বৃষ্টি দেব। আজ শুনলেন দ্বিতীয় পর্ব, প্রযোজনা দুর্বা দে।

0: শুনলেন হাউসফুল আকাশবাণী মৈত্রী।
1: নমস্কার, আমি ডক্টর তুষারকান্তি মণ্ডল, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, সেন্ট্রাল আয়ুর্বেদ রিসার্চ ইনস্টিটিউট কলকাতা, মিনিস্ট্রি অফ আয়ুষ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এই বছর কলকাতায় যে দ্বাদশতম আন্তর্রাষ্ট্রীয় যোগ দিবস সম্পাদন হচ্ছে, এখানে মাননীয় প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই যে এই আন্তর্রাষ্ট্রীয় যোগ দিবস এখানে কলকাতায় পালিত হচ্ছে, সেটা খুবই একটা গর্বের বিষয়। এবছর যোগের আমাদের থিম হচ্ছে যোগা ফর হেলদি এজিং। এই যে এজিং প্রিম্যাচুরগুলোকে কন্ট্রোল করার জন্য যোগের যে উপযোগিতা, সেটাই এবছরের মেন থিম। সিম্পল যোগাসন রোগ যদি আমরা করতে পারি তাহলে আমরা এটাকে কন্ট্রোল করতে পারি। আমাদের রোগের একটা প্রধান কারণ হচ্ছে সাইকোসোমাটিক, যেটা বলা হয় মানে মানসিক শারীরিক রোগ। তো এই সাইকোসোমাটিক রোগটা আমরা কিন্তু কন্ট্রোল করতে পারি যোগাসন থেকে। যোগে তো বিভিন্ন পর্যায় রয়েছে, সমস্ত পর্যায়গুলো সম্ভব নয়, কিন্তু যেটা আসন এবং প্রাণায়াম এবং ধ্যান, এই তিনটে যদি আমরা রোজ অ্যাটলিস্ট 10-15 মিনিট আমরা যদি সকালে করতে পারি, সেক্ষেত্রে আমাদের ফিজিক্যাল স্ট্রেংথ বাড়বে, আমাদের মানসিক শক্তি বাড়বে এবং আমাদের মনের একাগ্রতা বাড়বে, এবং যে আমাদের একটা কর্মের সঙ্গে আমাদের যে চিন্তার একটা সামঞ্জস্য সেটা আমরা তৈরি করতে পারবো, যেটা হচ্ছে যোগের মুখ্য উদ্দেশ্য, ফিজিক্যাল মেন্টাল অ্যান্ড স্পিরিচুয়াল অ্যালাইনমেন্ট অফ দ্য বডি। তো এটা যদি আমরা করতে পারি তাহলে আমরা আমাদের শরীরের বিভিন্ন যে রোগগুলো হয় এবং যে রোগগুলো আমরা এই ছোট্ট ছোট্ট যোগাসনের মাধ্যমে এবং ধ্যান এবং প্রাণের মাধ্যমে করতে পারি, যেমন ব্রিদিং এক্সারসাইজ। ব্রিদিং এক্সারসাইজ খুবই গুরুত্বপূর্ণ, ব্রঙ্কাইটিস এবং শ্বাস যাদের সমস্যা রয়েছে তারা যদি এই অনুলোম বিলোম এই ছোট্ট ছোট প্রাণায়ামগুলো করে এবং তার সঙ্গে ভ্রামরী এই প্রাণায়ামগুলো আমরা করি, তাহলে কিন্তু আমরা এই রোগ থেকে আমরা বাঁচতে পারি। সূর্য নমস্কার, সূর্য নমস্কার যদি আমরা করি, সূর্য নমস্কার হচ্ছে আমাদের সমস্ত শরীরের ব্যায়াম এবং এটাকে বলে অষ্টাঙ্গ নমস্কার। সকালে 3-4 বার

যেটা করি সেটা কিন্তু সমস্ত শরীরে একটা ব্যায়াম তৈরি হয়, টোটাল এক্সারসাইজ বডি। এবং তার সঙ্গে আমরা প্রাণায়াম আর মেডিটেশন করলে মানসিক, শারীরিক এবং আধ্যাত্মিক শক্তিটা আমরা বৃদ্ধি করতে পারি।

পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন AIR অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

নতুন বছরেই বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribondhu23@gmail.com maitribondhu maitribondhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরও একবার বলি, maitribondhu23@gmail.com maitribondhu23@gmail.com।

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী এখন শুনবেন মহিলাদের আসর, উপস্থাপনায় সুস্মিতা সরকার।

নমস্কার, আমার দুই বাংলার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের মহিলাদের আসর। প্রতিদিনই গণমাধ্যমের দিকে তাকালে দেখা যায় বেশ কিছু অসামাজিক ঘটনা, ধর্ষণ, গৃহবধূ নির্যাতন, যৌন নির্যাতন, প্রজননগত জোর জবরদস্তি, কন্যা ভ্রূণ হত্যা, কন্যা শিশু হত্যা, লিঙ্গভিত্তিক গর্ভপাত, প্রসবকালীন সহিংসতা। এই যে সহিংসতা, এই শব্দটির ব্যবহারিক প্রয়োগ যেন আমাদের সমাজে প্রতিনিয়ত বেড়েই চলেছে। অথচ নারী সহিংসতা রোধে আছে অনেক দেশীয় আইন, আছে বিভিন্ন ধরনের আন্তর্জাতিক সনদ ও চুক্তি, কিন্তু তা সত্ত্বেও সমস্যাগুলো কিন্তু সমাজে দানা বেঁধেই চলেছে। আর আজকে একটি বিশেষ দিন, আজ ইন্টারন্যাশনাল ডে ফর এলিমিনেশন অফ সেক্সুয়াল ভায়োলেন্স ইন কনফ্লিক্ট। প্রতি বছরের মতো এই বছর 2026 সালেও

একটি থিম ঘোষণা করা হয়েছে, সেক্সুয়াল ভায়োলেন্স এগেনস্ট চিলড্রেন, সেফগার্ডিং ফিউচার্স অ্যান্ড এম্পাওয়ারিং কেয়ার গিভার্স। যেখানে পৃথিবী এতটা এগিয়ে যাচ্ছে, প্রতিদিন আমরা আধুনিকতার স্রোতে এগিয়ে চলছি, অত্যন্ত দুঃখের বিষয় সেখানে আজও যৌন সহিংসতায় শিকার হচ্ছে শিশুরা। তাই তাদের ভবিষ্যৎ সুরক্ষা এবং যারা আমাদের প্রতিনিয়ত পরিষেবা দিয়ে যাচ্ছেন সেই যত্নকারীদের ক্ষমতায়নের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। অনেক স্বেচ্ছাসেবী সংস্থা আছে যারা লড়াই করে চলেছেন প্রতিনিয়ত একটি সুন্দর ভবিষ্যৎ গঠনের জন্য। এগিয়ে আসছেন আইন সেবাদানকারী কিছু প্রতিষ্ঠান, আছেন শিশু সুরক্ষা মন্ত্রক। তাই আমরা যদি দায়িত্ব নিয়ে যারা বিপদের মধ্যে রয়েছেন তাদের সেই পথটুকু বলে দিই, তাদের দিকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিই, সর্বোপরি জনসচেতনতা গড়ে তুলি, তাহলে আগামী দিনগুলিতে প্রতিটি শিশুর শৈশব সুরক্ষিত থাকবে। সমাজের এই ব্যাধিগুলোকে শুশ্রূষা করার মধ্য দিয়েই কিন্তু আমাদের মনের আধুনিকীকরণ সম্ভব। পাল্টাতে হবে সমাজের দৃষ্টিভঙ্গি, তবেই তো গড়ে উঠবে হিংসামুক্ত সমাজ। সর্বোপরি বলি, কাজটা কিন্তু আমাদের। জোরালো কণ্ঠে নির্ভীকভাবে সমস্যাটা সমাজের সামনে তুলে ধরা প্রয়োজন। মনে সাহস রেখে, লক্ষ্য স্থির করে, সঠিক পথে এগিয়ে চললেই আমাদের অগ্রগতি কেউ আটকাতে পারবে না। তাই এই দিনগুলিতে এই বিশেষ বিষয়গুলি নিয়ে কথা বলতে গেলেই মনে পড়ে যায় রবি ঠাকুরের সেই লাইনগুলো, আমরা চলি সমুখ পানে, কে আমাদের বাঁধবে, রইল যারা পিছুর টানে, কাঁদবে তারা কাঁদবে।

0: সমাজের এই আবর্জনাকে পুড়িয়ে ফেলার জন্য প্রয়োজন প্রতিবাদে সোচ্চার হওয়া। আর এই প্রতিবাদের সবথেকে প্রভাবশালী অস্ত্র কলম। তাই যারা স্রষ্টা, যারা লেখক, তারা তাদের প্রতিবাদ, তাদের চেতনা, তাদের ভাবনা সবটাই তাদের লেখনীতে তুলে ধরেন। আজকের মহিলাদের আসরের অনুষ্ঠান সৃষ্টি, আমাদের সঙ্গে আছেন লেখক সরিতা আহমেদ। সাক্ষাৎকার গ্রহণ করেছেন মহিলা বিভাগের তরফ থেকে দেবোপমা মিশ্র। এখন সেই সাক্ষাৎকারটি আপনাদের সঙ্গে ভাগ করে নেব।
1: মতোই আজকেও আমরা পেয়েছি কোন স্রষ্টাকে, এক সাহিত্য স্রষ্টাকে। আজ শুনব সরিতা আহমেদের কথা। সঙ্গে আছি দেবোপমা মিশ্র, শুনে নি উনি কি বলছেন।
2: দিদি, প্রথমেই আপনাকে জিজ্ঞেস করব, সাহিত্যের এই জগতে মোটামুটি বিচরণ কবে থেকে?
3: আমার মোটামুটি লেখা শুরু হয়েছে 2013-14 নাগাদ, মানে প্রকাশিত লেখার সংখ্যা যদি বলা হয়। আর এর আগে আমি লিখতে ভালোবাসতাম, যে কোনো অচেনা টপিকের ওপরে লেখা আমার একটা হবি ছিল ছোটবেলায়। তো কলেজ পত্রিকাতে লিখেছি, আমি কলকাতার মৌলানা আজাদ কলেজের স্টুডেন্ট, আমি ইংলিশ নিয়ে পড়াশোনা করেছি ওখানে। তো তখন কলেজ পত্রিকায় লিখতাম, তারপরে দু একটা লেখা ওখানে বেরিয়েছিল। তবে প্রথম গল্প মানে প্রবন্ধর ওপর দিয়ে আমার লেখা হাতে করি আর কি। প্রথমে আমি প্রবন্ধটা বেরিয়েছিল আমার অনলাইন, সেটা হচ্ছে বাংলাদেশের অরণ্য পত্রিকায় বেরিয়েছিল। প্রথমে ডিজিটাল ভার্সন বেরোয়, তারপরে ওটা ওরা প্রিন্ট মিডিয়া বের করে। তো সেটা অনার কিলিং এর ওপরে ছিল। তো মূলত আমার এই সামাজিক বিভিন্ন ইস্যু নিয়ে, যে সামাজিক ঘটনাগুলো নিয়ে আমি ভাবনা চিন্তা করি, সেইগুলো ওপরে লেখা লিখি। রচনা প্রতিযোগিতা এই ধরনের কিছু হলে আমার ভালো লাগতো সেখানে কম্পিটিশনে যেতে। তখন খুব একটা বেশি, আসলে আমার স্কুল জীবনটা খুব এলোমেলো কেটেছে, মানে এলোমেলো বলতে অনেকটাই আমি আসানসোলে বড় হয়েছি, আমার এখানে জন্ম এবং এখানে বড় হওয়া। কিন্তু তারপরে পড়াশোনার জন্য আমাকে উত্তরবঙ্গে যেতে হয়, মালদায় বহুদিন ছিলাম, আবার আমাকে কলকাতায় আসতে হয়। তো এই টানাপোড়েনের মধ্যে যেখানে যেখানে সুযোগ পেয়েছি আমি, আমার স্যারদের কাছে এর জন্য আমি কৃতজ্ঞ যে তারা আমার নাম রেকমেন্ড করেছেন। রচনা প্রতিযোগিতা বা গল্প প্রতিযোগিতা খুব কম হতো তখন, কিন্তু রচনার ব্যাপারে আমি লিখতে পেতাম বা লিখতে পারতাম। আমার অনুপ্রেরণা যদি একটাই নাম নিতে হয়, তিনি হচ্ছেন তসলিমা নাসরিন।
2: আচ্ছা আচ্ছা। আর পারিবারিক দিক থেকে?
3: পারিবারিক দিক থেকে সেরকম লেখালেখির জগতে বা শিল্প সাংস্কৃতিক জগতে কেউ ছিলেন না, মানে আমার বাবা গান গাইতেন খুব ভালো, কিন্তু আমাদের যেহেতু ব্যাকগ্রাউন্ডটা মুসলিম পরিবারের, তো কিন্তু যেহেতু আমি ছোটবেলা থেকে একটু প্রতিবাদী স্বভাবের ছিলাম, প্লাস ধর্মর ব্যাপারটা নিয়ে আমি একদমই পছন্দ করতাম না, এগুলো আমি এখনো পালন করি না, মানে নাস্তিকতার উপরেই আমার চোখ বেশি। তো সেই সব কারণের জন্যই বাড়ি থেকে এই মানে শিল্প সাহিত্যের ব্যাপারে, যেমন ছবি আঁকার ব্যাপারে খুব বেশি একটা, আমার ছবি আঁকতে ভালো লাগতো, তো সেইগুলোর ব্যাপারগুলোতে একটু বিধিনিষেধ ছিল। তো সেই হিসাবে যদি বাবা গান গাইতেন, বাবা গান শিখিয়েছিলেন আমার, গানের হাতে করি মানে যেটুকু টুকটাক আর কি ছোটবেলার গান, সেগুলো বাবার হাতে হারমোনিয়ামে প্রথম শেখা। কিন্তু ওই ঘরের পরিমণ্ডলেই তুমি যা করার

0: পারো, কিন্তু বাইরে কোথাও গিয়ে তুমি সেই আঁকা বা যে কোনো মানে যে শিল্প সাহিত্যের যে জায়গাটা, সেইখানে একটুখানি হলেও অর্থোডক্স মেন্টালিটি ছিল আর কি, তো সেইগুলো কাটিয়ে উঠতে হয়েছিল। কারণ আমি নিজের যখন সামাজিক ভাবনা নিয়ে নিজের মতো করে লিখতে শুরু করলাম, তো তখন কাউকে আমি সেভাবে পাশে পাইনি। আমার বাবা চেয়ে চলে গেছেন, আমার বাবা এগুলো দেখে যেতে পারেননি। উনি 2010-এ মানে দয়াতে হয়েছেন, তো তারপরে আমি মানে আমার লেখাপত্র প্রকাশিত হয় বা সমস্ত ব্যাপার। তো সেরকম বাড়ির থেকে অনুপ্রেরণা বলতে আমার মা ভীষণভাবে উৎসাহ দিয়েছে লেখালেখির ব্যাপারে, কিন্তু প্রধান ভাবে আমি লিখতাম, ডায়েরি লিখতাম বা কলেজ পত্রিকা এই সমস্ত জায়গায় হয়তো লিখতাম, আড়ালে আবডালে, সেগুলো প্রকাশ কোনোদিন করবো এই তাগিদটা আমাকে দিয়েছিলেন দক্ষিণ বনাশ্রমী।
1: আচ্ছা, সেটা তো বুঝলাম যে প্রিয় লেখিকা এবং অনুপ্রেরণা হিসেবে তাকে তসলিমা নাসরিনকে সেই জায়গায় আপনি বসিয়েছেন। আচ্ছা, এই 2013 থেকে লেখা শুরু, আপনার এই লেখালেখির জগৎকে যদি একটু শ্রোতা বন্ধুদের সামনে তুলে ধরেন।
0: হ্যাঁ, আমার যেমন প্রথমেই বললাম যে আমার লেখালেখির জগৎ বেশিরভাগটাই শুরু হয়েছিল এবং এখনো বেশিরভাগ চলে প্রবন্ধ বা নিবন্ধের উপরে। আমি ফিকশন খুব কম ভাবনা চিন্তা করি বা ফিকশনের ওপরেও আমার অনেক কিছু ফ্যাক্ট না হলে, মানে বাস্তব ঘটনা যদি সামনে আমি অনুপ্রেরণা না পাই, তাহলে গল্প বানাতে গেলে আবার একেবারে কোনো কিছুর আইডিয়া নেই এরকম একটা উদ্ভট জিনিস নিয়ে কিছু গল্প আমি বানাতে পারি না। সেক্ষেত্রে আমার অনেক বেশি সহজ বা অনেক বেশি আমি সোচ্চার যেটা আমার কলম, সেটা হচ্ছে প্রবন্ধের ওপরে, বিশেষ করে নারীবাদী প্রবন্ধ, বিশেষ করে সামাজিক যে অর্থোডক্স যে মানসিকতা, ধর্মীয় গোড়ামি, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, এই প্রতিবাদী লেখাগুলোই আমার মূলত যে কেন্দ্রবিন্দু, লেখার কেন্দ্রবিন্দু। সেই হিসাবেই লিখতে লিখতে আমার বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মগুলো চোখে পড়ি এবং তারা আমাকে বলে লেখা দেওয়ার জন্য, যেমন 4 নম্বর প্ল্যাটফর্ম বা পরবাস, তো সেখানে আমি গল্প পাঠাই বা কিছু কিছু ক্ষেত্রে সেই গল্পের মধ্যে আমার যে এখনো অব্দি প্রকাশিত বইয়ের সংখ্যা 5, তো সেই 5টি বইয়ের মধ্যে কেবলমাত্র 1টি হচ্ছে গল্প সংকলন, আর আরেকটি হচ্ছে আমার ভ্রমণের উপরে কিছু কেল্লা নিয়ে লেখা, মানে ভারতবর্ষের বিভিন্ন দুর্গ টুর্গ নিয়ে লেখা। এই দুটো বই বাদ দিলে বাকিগুলো কিন্তু আমার সবই ঘটনাবহুল জীবনের ওপরে। এবং আমার প্রথম বই যেটা বেরিয়েছিল সৃষ্টি সুখ প্রকাশন থেকে, ভেগলির ডায়েরি নাম, তো সেটা 2018 সালে বেরোয়, তো সেটাই বিপুল ভাবে জনপ্রিয়তা পেয়েছিল আর কি পাঠক মহলে। কারণ সেখানে একটি মুসলিম বাড়ির মেয়ের কিছুটা জীবন যুদ্ধ ব্যাপার ছিল, তার বেড়ে ওঠা, তো কিছুটা আত্মজৈবনিক আর কি উপন্যাস ছিল, তো সেখানেও অনেকটা আমার নিজের কথা, নিজের ভাবনা চিন্তা এবং যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমি গেছি বিভিন্ন রকমের, সেইগুলোর আভাস ছিল। তো আমার লেখালেখি জগৎ মূলত এইগুলোর মধ্যে এখনো অব্দি আছে। তবে এখন আমি নিজেকে স্টিরিওটাইপ হিসেবে দেখতে চাই না, আবার এমনও দেখতে চাই না যে আমি ওই তন্ত্রমন্ত্র নিয়ে লিখতে শুরু করলাম, মানে এমন একটা জ্বরে আমি কাজ করতে চাই না যেখানটাতে আমার দেওয়ার কিছু নেই, মানে আমার ভাবনা চিন্তা যেখানে অযৌক্তিক মনে হচ্ছে যে জায়গায়, তার থেকে বরং যে যে ঘটনাগুলো আমরা রোজ দেখছি অথচ ভুলে যাচ্ছি, বিস্মৃত হচ্ছি, সেই ঘটনাগুলো নিয়ে যদি নতুন করে ভাবনা চিন্তা করা যায় বা নিজের ভাবনা চিন্তা লেখা যায়, তো সেটার উপর আমি বেশি ফোকাস করি। এখনো সেটার উপরে চলছে। নারী সত্ত্ব বলে একটি অনলাইন পোর্টালে আমি নিয়মিত লিখি, এছাড়া আজকালে লিখি, আজকালে অনেকগুলো গল্প বেরিয়েছে, তো সেই গল্পগুলো মোটামুটি তার একটা বার্তা থাকবে, মানে শুধু একটা ঘটনা নিয়ে বা শুধু একটা ভুতুড়ে কোনো পরিবেশ নিয়ে এই ধরনের বানিয়ে বানিয়ে কোনো একটা রচনা লেখা, এইটা আমার পক্ষে একটু মানে একটু অসুবিধার, তো এই জিনিসটা আমার আছে।
1: আচ্ছা, আপনি আজ থেকে 10 বছর পর নিজেকে কোথায় দেখতে চান এই সাহিত্যের জগতে?
0: এটা খুব কঠিন প্রশ্ন। আমরা তো কেউ ভবিষ্যৎ জানি না, 10 বছর বাদে কি হবে সেটা আমি ঠিক

0: তবে হ্যাঁ, অবশ্যই চাইবো যে আমার ভেতরে যেন ভাবনা চিন্তা গুলো আরো ক্ষুরধার হয় এবং আমি যাতে খুব ফোকাসড ভাবে লিখতে পারি, যাতে মানে লেখালেখির মধ্যে আমার যেন নতুন কিছু থাকে, মানে এরকম নয় যে যে জিনিস নিয়ে চর্বিত চর্বণ ব্যাপারটা যেন না হয়, যে যা নিয়ে অলরেডি অনেক বড় মাপের কাজ হয়ে গেছে সেই একই জিনিস নিয়ে আমি কাজ করছি, বা সেই একই জিনিস নিয়ে আমি ছোটখাটো কিছু লিখলাম, এই জিনিসটা যেন না হলে নতুন কিছু যদি দেওয়ার না থাকে তাহলে সেই লেখাগুলোর আমার কাছে খুব একটা মানে উৎকর্ষতা লাভ করে না, মানে আমার নিজের চোখেই নিজের লেখাটা আর কি তখন মনে হয় যে আরেকটু যদি নতুন কিছু ভাবতে পারতাম। তো ভাবনা চিন্তার জগতে আমি নিজেকে একটু উন্নত করতে চাই, পড়াশোনার জগৎটা একটু বেশি করে পড়তে চাই, আরো যে সমস্ত সাহিত্যের জগতে যে জায়গাগুলো আমার এখনো আনটাচড, কারণ এটা তো একটা মানে মহাসাগর বাংলা সাহিত্য, এছাড়াও আন্তর্জাতিক সাহিত্য যেটা আছে সেটা আরো বেশি বড়। তো যে জায়গাগুলো আমার একেবারে আনটাচড আছে সেই পড়াশোনাটা করতে চাই, তার মাধ্যমে নিজেকে আর একটু উন্নত করতে চাই, এইভাবে দেখতে চাই নিজেকে 10 বছর বাদে।
1: আচ্ছা, আমরা অনেকটাই আপনার জীবনকে মানে অনেকটা তো বলবো না, কম সময়ের মধ্যে 10-15 মিনিটের মধ্যে কারোর জীবনকে পুরোটা হয়তো দেখা সম্ভব নয়, কিন্তু অনেক আভাস পেলাম যে কিভাবে আপনি আপনার লেখনীতে এসেছেন। আচ্ছা, যদি আজকের প্রজন্মের কোনো মেয়ে তারা যদি লেখালেখির মধ্যে দিয়ে এগোতে চায়, তাদেরকে আপনি কি বলবেন 2-4 কথায়?
0: যারা লিখতে ভালোবাসে, লেখার প্রবৃত্তিটা একটা সহজাত প্রবৃত্তি, তবে তার থেকেও সহজাত প্রবৃত্তি হচ্ছে পড়ার প্র্যাকটিসটা। তো লেখা আমাদের অনেক আগে মানে পরে আসে, আগে আসে পড়া। তো পড়বো, জানবো, তারপরে আমরা লিখবো। তো সুতরাং আমি যদি 100 পাতা পড়ি, মানে এটা আমার কথা নয়, এটা গুরুজনদের কথা এবং অনেক আগেও তারা বলেছেন, আমাকেও যারা উৎসাহ দিয়েছেন তারাও বলেছেন যে আগে পড়ার প্র্যাকটিসটা করতে হবে। বিভিন্ন বিষয় নিয়ে যদি আমরা 100 পাতা পড়ি তবে হয়তো 1 পাতা লিখতে পারবো। তো সুতরাং পড়ার প্র্যাকটিস টা বেশি চালিয়ে যাওয়াটা দরকার, সে যে কোনো প্রজন্মই মানুষ হোক না কেন, আগেকার হোক, কেউ হয়তো বেশি বয়সে লিখতে এসছেন বা বেশি বয়সে লেখাটা শুরু করেছেন, তার মনে হয়েছে যে আচ্ছা ঠিক আছে এবারে আমি লিখতে পারি কিছু, তার ক্ষেত্রেও যেটা প্রযোজ্য। আমাদের নতুন প্রজন্মের যারা আমার আমার থেকে অনেক জুনিয়র, আমি নিজেও ভীষণ মানে মাত্র 10-15 বছর হয়েছে যে আমি লেখা লিখছি, কিন্তু তার থেকেও আমার থেকেও যারা ইয়াং তারা যদি লিখতে আসে বা লিখছে, অনেকেই লিখছে ভালো, সেখানে আমি বলবো যে পড়ার পরিসরটা অনেকটা বাড়াতে, বিভিন্ন রকমের পড়া, প্রথমত নিজে ভালো লাগার পড়া দিয়ে শুরু করতে, তারপরে আস্তে আস্তে অনুবাদ সাহিত্য বা এই এই ধরনের একটু একটু কঠিনের দিকে যাওয়া, পড়ার পরিসরটা বাড়াতে এবং ভাবনা চিন্তা গুলোকে আরো সূক্ষ্মতর করতে। এবং যে জিনিসটা হচ্ছে যে এখন তো মানুষের ধৈর্য কমে যাচ্ছে, মানে আমরা ওই রিলস এবং মোবাইলের ওপরে এসে যাওয়ার ফলে কি হয়েছে যে লেখালেখির পরিসরটার মধ্যে যেমন টাইপ করতে আমাদের বেশি সুবিধা হয়, সেরকম টেকনোলজি আমাদেরকে যতটা ওই সুবিধাটা দান করেছে যে কলমের মানে কালি কলম এবং মন লেখে তিনজন, আগে যেটা বলা হতো সেই কালি কলম এখন আর পাওয়া যাচ্ছে না, এখন শুধুমাত্র কিপ্যাড চালানো হচ্ছে। তো সেই কিপ্যাড এর পাশাপাশি আমাদের চোখ অনবরত একটা স্ক্রিন স্ক্রল করে চলেছে, তো এই যে একটা একটা ক্ষুদ্র পরিসরের মধ্যে একটা একটা স্ক্রিনের মধ্যে একটা যে কোনো গল্পকে বা যে কোনো বিষয়কে নিয়ে ভাবনা চিন্তা করা, এই জায়গাটাতে আবদ্ধ থাকলে হবে না, ওই স্ক্রিন থেকে বেরোতে হবে, বইগুলো আছে বই বই পড়ার প্র্যাকটিস করতে হবে বেশি করে, তাহলে কি হবে যে আমাদের পড়া যত ধৈর্য বাড়বে তত লেখনের, কারণ লেখাটা একটা সাধনা, লেখা বা পড়া যে কোনো একটা সাধনা, তো এটা নিরন্তর একটা প্রসেস, এখানে কোনো এরকম নেই যে আমি আমার 100% দিলাম তো আমি রেজাল্ট অবশ্যই পাবো, এর কোনো গ্যারেন্টি নেই, আমার লেখা কারো ভালো নাও লাগতে পারে, কিন্তু আমাকে আমার বক্তব্যটা দিনের শেষে বলতে হবে বা লিখতে হবে, সেটা যেন আমি নিজের কাছে পরিষ্কার থাকি যে আমার এই বিষয়ে একটা স্পষ্ট ধারণা আছে বা আমি একটা বার্তা দিতে পেরেছি। এই প্র্যাকটিসটা, এই ভাবনা চিন্তার প্র্যাকটিস এবং পড়াশোনার প্র্যাকটিসটা করতে বলবো, ধৈর্য বাড়াতে হবে।
1: একদম, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনি এতটা সময় আমাদেরকে দিলেন, আপনার জীবনের কথা এবং মতামত আমাদের সামনে তুলে ধরলে, অনেক ধন্যবাদ আপনাকে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন।
1: ভালো থাকবেন আপনিও। এতক্ষণ শুনছি।

এতক্ষণ যার লেখার গল্পে আমরা যাপন করলাম, তিনি লেখক সরিতা আহমেদ। সাক্ষাৎকার গ্রহণ করেছেন মহিলা বিভাগের তরফ থেকে দেবোপমা মিশ্র। সত্যি লেখা একটি অভ্যেস, আর লেখা এবং পড়া দুটোই কিন্তু একটা ছন্দের মতো করে এগিয়ে চলে। ঠিক যেমন আপনারা আমাদের লিখে পাঠান আমাদের মাসের বিষয়গুলির ওপর, প্রতি মাসে দেওয়া হয় বিভিন্ন বিষয়, আপনাদের মনের কথা, আপনাদের ভাবনা, আপনাদের চেতনা আমাদের সামনে এসে পৌঁছয় চিঠির মধ্য দিয়ে, আর সেই চিঠিগুলো পড়ার মধ্য দিয়ে আমরা আপনাদেরকে জানতে পারি, বুঝতে পারি আপনাদের মনের কথা। তাই এখন সময় হয়েছে মনে করিয়ে দেব এই মাসে চিঠি লেখার বিষয়, এই মাসে আমার কলমের বিষয়, ঝড় বৃষ্টির রাত্রি। একটা সময় ছিল যখন ঝড়ের সময় ঠান্ডা বাতাস উঠলে আমরা গল্প করতে বসতাম, প্রথমে হ্যারিকেন, তারপরে চার্জার লাইট, তারপর ইনভার্টার। সময়ের সঙ্গে পরিবর্তন আমাদের গল্প করার সেই আবহ পাল্টে দিয়েছে, কিন্তু বদলায়নি সেই ঝরা পাতার উড়ে যাওয়ার ইচ্ছা। আজও ইচ্ছে করে চা আর তেলে ভাজা নিয়ে জমে উঠুক ঝড় বৃষ্টির সন্ধ্যা আসুর, বাড়িতে হোক বা বাইরে। ঝড় বৃষ্টির সেই স্মৃতির গল্প আমাদের জানাতে লিখে পাঠান ঝড় বৃষ্টির রাত্রি শিরোনামে 150 শব্দের মধ্যে। আপনারা আমাদের মেল করতে পারেন মেল আইডি mohilamahol.aircolkata@gmail.com, চিঠিও পাঠাতে পারেন আমাদের চিঠি পাঠানোর ঠিকানা আমার কলম মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। চিঠি বা মেল পাঠানোর শেষ তারিখ 23 জুন 2026। আরও একটি চিঠি লেখার বিষয়, এক কলমে দুই নারীর বিষয়, লীলা মজুমদারের লেখা মাকু উপন্যাস। সোনা ও টিয়া নামের দুই বোনের এক অদ্ভুত কলের পুতুল মাকুকে উদ্ধারের দুঃসাহসিক অভিযান নিয়ে এই মানবিক গল্পে পাঠকের অনুভবে এই দুই চরিত্রের বৈপরীত্য, তাদের অন্তরের উপলব্ধি লিখে পাঠান 150 শব্দের মধ্যে। মেলও করতে পারেন আমাদের মেল আইডি mohilamahol.aircolkata@gmail.com, mohilamahol.aircolkata@gmail.com। চিঠিও পাঠাতে পারেন আমাদের চিঠি পাঠানোর ঠিকানা এক কলমে দুই নারী, মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। কিন্তু মনে রাখার বিষয় হল চিঠি বা মেল পাঠানোর শেষ তারিখ 23 জুন 2026, কারণ আমরা যে অপেক্ষায় থাকি আপনাদের চিঠি ও মেল, আমাদের কাছে এসে পৌঁছনো মাত্রই বিশেষ বিশেষ দিনগুলোয় আমরা সেগুলো আপনাদের সামনে নিয়ে আসি। তাই একটুও দেরি না করে, সময় প্রায় শেষ হয়ে আসছে, আপনারা লিখে ফেলুন এই বিষয়গুলির ওপর আপনাদের মনের কথা। আজ অনুষ্ঠান শুরু করেছিলাম মেয়েদের সমস্যা নিয়ে, কিছু সামাজিক দুর্ভোগ মেয়েদের জীবনের সঙ্গে প্রতিনিয়তই জুড়ে যায়, সেই নিয়ে প্রতিবাদ ঝরে পড়ুক আমাদের মহিলাদের আসরে। সঙ্গে ছিল লেখিকা সরিতা আহমেদের বার্তা। এইভাবেই সমস্ত মেয়েদের কথা আমরা প্রতিদিন আপনাদের সামনে নিয়ে আসতে চাই, তবে আজকে প্রতিবাদের সঙ্গে সকাল থেকে শহর জুড়ে ঝরেছে বৃষ্টি, আর মহিলাদের আসরের বিদায় অনুষ্ঠানে একটু বর্ষা যাপন হবে না তা হয় না। তাই আজকের অনুষ্ঠান থেকে বিদায় নেব

রাজধানী কোন ঠিকানা দে, রাজধানী কোন ঠিকানা দে, রাজধানী কোন ঠিকানা। বদর বদর বদর বদর জয় ধ্বনি রে, বদর

বাংলার লোকসংস্কৃতির ইতিহাসে বর্ষা এক জীবন্ত চরিত্র। মঙ্গলকাব্য, পাঁচালি, পালাগান, বিভিন্ন আঞ্চলিক গীতধারায় বর্ষার উপস্থিতি কিন্তু ভীষণভাবে লক্ষণীয়। বর্ষা শুধুমাত্র যে একটি প্রাকৃতিক পটভূমি তা কিন্তু নয়, বরং কাহিনীর গতি, চরিত্রের মনস্তত্ত্ব, সামাজিক বাস্তবতার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বর্ষাকে প্রাধান্য দেওয়া হয়েছে। বাংলার গ্রামীণ সমাজ, অর্থনীতি, সংস্কৃতির একটি জীবন্ত দলিলও খুঁজে পাওয়া যায় এই বিভিন্ন ধরনের রচনায়। এখন এই নগরায়ন বা প্রযুক্তির প্রভাবে মানুষের জীবনযাত্রায় অনেক পরিবর্তন এসেছে, তবু বর্ষা এলে আজও মানুষ সেই মাটির গন্ধ, মেঘের ডাক, বৃষ্টির সুরে আপ্লুত হয়ে ওঠে। সেই কারণেই বর্ষা নামতে যদি দেরি হয়, বর্ষার মেঘ যদি দেখা না যায়, বৃষ্টির আওয়াজ যদি শোনা না যায়, তাহলে কিন্তু মন খালি বারবার বলে ওঠে, আয় বৃষ্টি ঝেঁপে ধান দেব মেপে। অদিতি চক্রবর্তীর কণ্ঠে পরবর্তী গানটি।

বাংলার সকল মানুষের মন তাই বলছে, আয় বৃষ্টি ঝেঁপে। হ্যাঁ, দৈনন্দিন কাজে হয়তো একটু অসুবিধা হয় কখনো কখনো, কিন্তু তবুও বৃষ্টি বিনা ঠিক যেন মনে হয় জল বিনা মৎস্য, তাই না? মানুষের জীবনে সেই বৃষ্টি সেই নতুন প্রকৃতির আস্বাদ এনে দেয়। আবার এগিয়ে চলা, নতুন উদ্যম, নতুন উদ্যোগ, সেটারই পরিচায়ক। লোকগানে বর্ষার আরও কিন্তু একটি গুরুত্বপূর্ণ দিক আছে, সেটি প্রেম ও বিরহ। বাংলার অসংখ্য লোকগানে দেখা যায় প্রিয় মানুষটি দূরে, আর বর্ষার মেঘ, বৃষ্টি ও ঝড় সেই বিচ্ছেদের বেদনাকে আরও তীব্র করে তুলছে। নতুন বউ, তার স্বামী বিদেশে, কৃষকের ছেলে কর্মসূত্রে দূরে, আবার কখনো প্রেমিক প্রেমিকার মধ্যে বিচ্ছেদ। এ তো গেল বিরহের কথা। আর প্রেমের কথা, অবশ্যই ঝোড়ো ঝোড়ো বৃষ্টি যখন পড়ে, তখন রাধাকৃষ্ণের পদ যেমন মনে পড়ে, তেমনি মনে পড়ে গ্রাম্য মাঠে প্রেমিক প্রেমিকা যুগল এগিয়ে যাচ্ছে। তাদের দুজনেরই গায়ে যে বৃষ্টির ফোঁটা পড়ছে, তার থেকে যে জল চারিদিকে ছিটকে যাচ্ছে, তাও যেন নতুনের আহ্বান, নতুনের উচ্ছ্বাস এবং নতুনকে বরণ করে নেওয়ার আনন্দ, তাই না? আজকের অনুষ্ঠান লোকগানে বর্ষা বা বৃষ্টি, তা সেই অনুষ্ঠানে শেষ গানটি বিরহের গান রাখব না, বরঞ্চ এটি মিষ্টি মধুর প্রেমের গান রাখি। শুধু প্রেমও নয়, সেখানে কিছু মজাও আছে, খুনসুটি আছে। গানটি শুনলেই বুঝতে পারবেন। এই গানের মাধ্যমে, এই শেষ গানের মাধ্যমে শেষ করব আজকের কথায় গানে অনুষ্ঠান। সঙ্গে ছিলাম মৈত্রী বন্ধু স্বর্ণাভ রায়। শেষ গানটি স্বপন বসুর কণ্ঠে।

0: আকাশবাণী মৈত্রী সংবাদ, দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি রঞ্জনা চৌধুরী, সঙ্গে রয়েছেন চন্দ্রিমা রায়। আজকের শিরোনামে রয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যুব সমাজের ক্ষমতায়নই বিকশিত ভারতের প্রধান লক্ষ্য। তিনি আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনায় 2,400 কোটি টাকা প্রদান করেছেন।
1: প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গ দিবস এবং আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে যোগ দিতে দুদিনের সফরে আগামীকাল পশ্চিমবঙ্গে আসছেন। এই সফরে রাজ্যের জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।
0: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, ভারতের অভ্যন্তরীণ প্রতিরক্ষা উৎপাদন গত অর্থবর্ষে রেকর্ড 1,78,000 কোটি টাকা ছাড়িয়েছে।
1: মার্কিন উপরাষ্ট্রপতি জে ডি ভ্যান্সের সুইজারল্যান্ড সফর পিছিয়ে যাওয়ায় আমেরিকা ও ইরানের মধ্যে পরবর্তী দফার প্রত্যক্ষ বৈঠক স্থগিত করা হয়েছে।
0: স্থায়ী শান্তি চুক্তিতে অনিশ্চয়তার জেরে বিশ্ববাজারে বেড়েছে অপরিশোধিত তেলের দাম।
1: রাষ্ট্রসংঘে ইসলামাবাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদীদের আশ্রয়, প্রশিক্ষণ ও মোতায়েন করার অভিযোগ তুলে পাকিস্তানের তীব্র সমালোচনা ভারতের।
0: বিশ্বকাপ ফুটবলে আজ সিয়াটল স্টেডিয়ামে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। অন্য ম্যাচে স্কটল্যান্ড খেলবে মরক্কোর বিরুদ্ধে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিকশিত ভারত যোজনার আওতায় 2,400 কোটি টাকার উৎসাহ বাতা প্রদান করেন। এই উদ্যোগ পিএম ভিবিআরওয়াই রূপায়ণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক। এর লক্ষ্য কর্মসংস্থান সৃষ্টি ত্বরান্বিত করা, কর্মসংস্থানের যোগ্যতা বৃদ্ধি এবং বিভিন্ন ক্ষেত্রকে সামাজিক সুরক্ষার আওতায় নিয়ে আসা। এই যোজনায় 63 লক্ষেরও বেশি কর্মীকে আনুষ্ঠানিকভাবে কর্মী বাহিনীর অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে প্রায় 30% মহিলা। এছাড়া যে নিয়োগকর্তারা অতিরিক্ত কর্মসংস্থান সৃষ্টি করেন তারা প্রতি অতিরিক্ত

0: কর্মীর জন্য মাসে 3,000 টাকা পর্যন্ত উৎসাহ ভাতা পেতে পারেন। এর ফলে দীর্ঘমেয়াদী কর্মসংস্থান সৃষ্টিতে উৎসাহ বাড়বে বলে আশা। এছাড়া প্রথমবার কাজে যোগ দেওয়া কর্মীরা 15,000 টাকা পর্যন্ত উৎসাহ ভাতা পেতে পারেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, একবিংশ শতাব্দীতে সেই সব দেশে এগিয়ে থাকবে যারা দক্ষ প্রতিভা গড়ে তোলে, উদ্ভাবনকে উৎসাহিত করে এবং গুণমানের সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখে। ভারতের ক্ষেত্রে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিতে প্রস্তুত বলে তিনি মন্তব্য করেন। আগামী বছরগুলিতে বিশ্বব্যাপী উন্নতি, উদ্ভাবন এবং উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে ভারতের তরুণ সমাজ অগ্রণী ভূমিকা পালন করবে বলে তাঁর আশা। প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার মূল উদ্দেশ্য হল প্রথমবার কাজে যোগ দেওয়া কর্মীদের ক্ষমতায়ন এবং যুব সমাজ ও শিল্পের মধ্যে সেতু বন্ধন গড়ে তোলা।
1: দুনিয়া ভারত কে যুবাও কি ক্ষমতা কো ভলি ভাতি পহচাননে লগি হ্যাঁ। এসে সময় মে হামারি কোশিশ হ্যাঁ কি ভারত কা হর যুবা আপনি ক্ষমতা কো অবসর মে বদল সকে। আর ইসি সোচ কে সাথ প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা কা আরম্ভ হুয়া। यह रोजगार योजना सामान्य तौर पर सोचे जाने वाली रोजगार योजना से बहुत आगे बढ़कर पहली नौकरी पाने वाले युवा के सपनों को शक्ति देने वाली योजना है।
0: প্রধানমন্ত্রী ভারতের যুব সমাজের আকাঙ্ক্ষা, দক্ষতা এবং সম্ভাবনাই বিকশিত ভারতের পথকে সুগম করবে বলে মনে করেন। তিনি উল্লেখ করেন যে এই প্রকল্পের আওতায় এ পর্যন্ত প্রায় 70 লক্ষ কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।
1: প্রধানমন্ত্রী বিকশিত ভারত যোজনা কে সহযোগ সে অব তক করিব 70 লাখ জব সৃজিত হুই হ্যায়। করিব 20 লাখ যুবা আপনি পহলি নৌকরি কে 6 মহিনে পুরে ভি কর চুকে হ্যায়। আর আজ ইনি মে সে করিব 10 লাখ যুবা সাথিও কো আপনি পহলি নৌকরি মে 6 মহিনা পুরা করনে পর ইস যোজনা কে তরক উসকে লাভার্থ কে নাতে ইনসেন্টিভ ভি মিল চুকা হ্যায়। 2,000 করোড় রুপে সে অধিক কি রাশি সিধে উনকে ব্যাংক খাতোঁ মে পৌঁছি হ্যায়।
0: অনুষ্ঠানে কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মান্ডবিয়া বলেন যে মোদী সরকার শ্রমিকদের কল্যাণ ও স্বার্থ রক্ষায় 4টি গুরুত্বপূর্ণ শ্রমবিধি কার্যকর করেছে।
2: 2014 কে পেলে এসি স্থিতি থি 1% ইকোনমিক গ্রোথ কে সাথ 0.08% এমপ্লয়মেন্ট জেনারেট হতা থা, লেকিন আপকে কার্যকাল মে 1% ইকোনমিক গ্রোথ কে সাথ 1.11% এমপ্লয়মেন্ট জেনারেট হো রাহা হ্যায়।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ওড়িশা ও পশ্চিমবঙ্গ সফর শুরু করবেন। প্রধানমন্ত্রীর একদিনের ওড়িশা সফরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার সঙ্গে থাকবেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ময়ূরভঞ্জ জেলার পাহাড়পুর গ্রাম পরিদর্শন করবেন। সেখানে পবিত্র সাঁওতালি জাহের এবং হো জাহেরের প্রার্থনা করবেন। পাশাপাশি তারা সেখানকার দক্ষতা উন্নয়ন কেন্দ্র ও পাহাড়পুর স্কুলও পরিদর্শন করবেন। এরপর তারা ময়ূরভঞ্জ জেলার রৈরংপুরে ওড়িশা সরকারের 2 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নেবেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী 47,000 কোটি টাকারও বেশি মূল্যের শক্তি, শিল্প পরিকাঠামো, সড়ক যোগাযোগ, পানীয় জল, স্বাস্থ্য, শিক্ষা, পর্যটন ও সেচ সহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রধানমন্ত্রী মোদী আগামীকাল ওড়িশার ঝারসুগুড়া জেলা লখনপুরে ভারত কোল গ্যাসিফিকেশন অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের 25,000 কোটি টাকার বেশি মূল্যের একটি কয়লা গ্যাসীকরণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। কয়লা মন্ত্রক জানিয়েছে, ভারতের প্রথম বাণিজ্যিক স্তরের কয়লা থেকে অ্যামোনিয়াম নাইট্রেট উৎপাদন কেন্দ্র হিসেবে এই প্রকল্পটি একটি ঐতিহাসিক মাইলফলক স্থাপন করেছে। ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড এবং কোল ইন্ডিয়া লিমিটেডের যৌথ উদ্যোগে এটি তৈরি হবে। মন্ত্রক আরও জানিয়েছে, ভারতের জ্বালানি নিরাপত্তা জোরদার করা, আমদানিকৃত গুরুত্বপূর্ণ কাঁচামালের উপর নির্ভরতা কমানো, দেশীয় কয়লা সম্পদের মূল্য সংযোজন এবং সংশ্লিষ্ট পরবর্তী পর্যায়ের শিল্পগুলোর বিকাশে সহায়তা করার ক্ষেত্রে কয়লা গ্যাসীকরণ একটি প্রধান স্তম্ভ হিসেবে উঠে এসেছে। এরপর প্রধানমন্ত্রী মোদী পশ্চিমবঙ্গে তার 2 দিনের সফরকালে আগামীকাল হুগলি জেলার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবস উদযাপন অনুষ্ঠানে অংশ নেবেন। এছাড়াও এই রাজ্যে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সূচনা, জাতির উদ্দেশ্যে উৎসর্গ এবং ভিত্তিপ্রস্তর স্থাপনের কর্মসূচি রয়েছে তার। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির 23তম কিস্তির অর্থ প্রদান করবেন তিনি। সফরকালে শ্রী মোদী পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, ডিজিটাল এগ্রিকালচারাল মিশন অংশ হিসেবে এগ্রি স্ট্যাক, প্রাকৃতিক কৃষি বিষয়ক জাতীয় মিশন এবং প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনার মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কৃষি প্রকল্পেরও সূচনা করবেন। রবিবার সকাল 6:30 নাগাদ প্রধানমন্ত্রী কলকাতায় রেড রোডে আয়োজিত আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন অনুষ্ঠানে অংশ নেবেন। দিনের পরবর্তী

0: শ্রী মোদি কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে দেশীয় প্রযুক্তিতে নকশা করা এবং নির্মিত তিনটি নৌজাহাজ INS দোনাগিরি, INS সংশোধক এবং INS আগ্রৌ নৌবহরে অন্তর্ভুক্ত করবেন। আন্তর্জাতিক যোগ দিবসের প্রচারে যে একাধিক কর্মসূচির অঙ্গ হিসেবে আজ কলকাতা পুরসভার সামনে থেকে রান ফর যোগা ম্যারাথনের সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই কর্মসূচির থিম ছিল দৌড় সে ধ্যান। মুখ্যমন্ত্রী ছাড়াও আয়ুষ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব, পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খান সহ মন্ত্রিসভার একাধিক সদস্য এই ম্যারাথনে যোগ দেন। ম্যারাথন শেষে যোগাসনে অংশ নেন মুখ্যমন্ত্রী। আয়ুষ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী প্রতাপ রায় যাদব ম্যারাথনে অংশগ্রহণকারী সকল কলকাতাবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
1: इसलिए दौड़ से ध्यान केवल एक कार्यक्रम नहीं बल्कि एक जीवन दर्शन है जो हमें गति के साथ स्थिरता और सफलता के साथ संतुलन का मार्ग दिखाता है।
0: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, যোগ দিবসের মূল অনুষ্ঠান 21 জুন নরেন্দ্র মোদীর নেতৃত্বে রেড রোডে অনুষ্ঠিত হবে। সারা শহরে স্বচ্ছতা অভিযান কর্মসূচির মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হবে বলে তিনি জানিয়েছেন। অতীতের যোগ দিবসের সব রেকর্ড ভেঙে দিয়ে কলকাতা সবার প্রথমে থাকবে এবং একটি ঐতিহাসিক রেকর্ড গড়ে তুলবে বলে মুখ্যমন্ত্রীর আশা। একটি প্রতিবেদন।
2: একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের প্রস্তুতি, অন্যদিকে টানা বর্ষণে জলমগ্ন কলকাতার একাধিক এলাকা, আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস আয়োজকদের উদ্বেগ বাড়াচ্ছে। তবে যোগ দিবসের অনুষ্ঠানে কোনো বিঘ্ন ঘটবে না বলে আশাবাদী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফর ঠিকঠাক হবে, কোনো অসুবিধা হবে না। এই সময় বর্ষার মরশুম, সেই অনুযায়ী ব্যবস্থা করা হচ্ছে। কেন্দ্র এবং রাজ্য সরকার যৌথভাবে এই কাজ করছে। তবে মুখ্যমন্ত্রী আশ্বাসের মধ্যেও বাস্তব ছবিটা চিন্তা বাড়াচ্ছে। বৃষ্টিতে কলকাতার একাধিক এলাকা জলমগ্ন হয়ে রয়েছে। ঠনঠনিয়া, সেন্ট্রাল এভিনিউ, মুক্তারামবাবু স্ট্রিট, আর্চিকর হাসপাতাল সংগ্রহ এলাকায় এখনও জল জমে রয়েছে। এমন পরিস্থিতিতে রেড রোডে লক্ষাধিক মানুষের সমাগম নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রথমবার বিজেপি সরকারের আমলে রেড রোডে আয়োজিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবসের জাতীয় অনুষ্ঠান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে উপস্থিত থেকে যোগাভ্যাসে নেতৃত্ব দেবেন। ইতিমধ্যেই হাজার হাজার মানুষ নাম নথিভুক্ত করেছেন। ভোর 4টে থেকে বিশেষ মেট্রো পরিষেবারও ব্যবস্থা করা হয়েছে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত বিশ্বের সকল দেশের কাছে একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে উঠে এসেছে। প্যারিসে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে তিনি বলেন, একসময় বিভিন্ন দেশের মধ্যে সম্পর্ক কেবল বাণিজ্যের উপর ভিত্তি করে নির্ধারিত হতো, কিন্তু বর্তমানে বাণিজ্যের পাশাপাশি পারস্পরিক আস্থা ও সম্মানও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভারত কেবল ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছে না, বরং ভবিষ্যৎকে গড়েও তুলছে বলে তার অভিমত।
3: আজ কা ভারত ভবিষ্য কা পুরা ইকোসিস্টেম বনা রাহা হ্যায়। ভারত এক সাথ হর উস ক্ষেত্র মে নিবেশ কর রাহা হ্যায় জো আনে ওয়ালে দশকো কি দিশা তয় করেগা।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের প্রতি প্রবাসী ভারতীয়দের গভীর ভালোবাসা এবং ভারত ফ্রান্স সম্পর্ক জোরদারে তাদের অবদান সত্যিই প্রশংসনীয়। তিনি বলেছেন, প্রতিটি দেশই এমন অংশীদার খুঁজছে যাদের ওপর দীর্ঘমেয়াদী আস্থা রাখা যায়। তিনি উল্লেখ করেন, ভারত বিশ্বের কাছে বর্তমানে একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে উঠে আসছে।
3: হর দেশ রিলায়েবল সাপ্লাই চেইন চাহতা হ্যায়, হর দেশ স্টেবল পার্টনারশিপ চাহতা হ্যায়, হর দেশ এসে সাথিয়ো কি তলাশ মে হ্যায় জিন পর লম্বে সময় তক ভরোসা কিয়া যা সকে, অর এসে সময় মে ভারত বিশ্ব মে এক ট্রাস্টেড পার্টনার কে রূপ মে উভর রাহা হ্যায়।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্স ও স্লোভাকিয়া তাঁর সফল দ্বিপাক্ষিক সফর সম্পন্ন করে দেশে ফিরেছেন। ফ্রান্স সফরকালে প্রধানমন্ত্রী অ্যাভিয়ানে আয়োজিত G7 শীর্ষ সম্মেলনে যোগ দেন। এই সম্মেলনের ফাঁকে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান সহ অন্যান্য বিশ্বনেতার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন। এর আগে ফ্রান্সের নিস শহরে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে যৌথভাবে ভারত ইনোভেটস কর্মসূচির উদ্বোধন করেন শ্রী মোদী। এই আয়োজনে

0: ভারত, ফ্রান্স ও অন্যান্য দেশের শীর্ষস্থানীয় স্টার্টআপ উদ্ভাবকরা উপস্থিত ছিলেন।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 28 জুন আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। ওই দিন সকাল 11টায় আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেলে এই অনুষ্ঠান শোনা যাবে। এবারেও সাধারণ মানুষের পরামর্শ, বক্তব্য ও মতামত জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসন্ন পর্বের জন্য চলতি মাসের 26 তারিখ পর্যন্ত পরামর্শ গ্রহণ করা হবে। মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন বিশ্ব পরিক্রমা।
0: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, ভারতের অভ্যন্তরীণ প্রতিরক্ষা উৎপাদন 2014 সালে 46,000 কোটি টাকা থেকে বেড়ে গত অর্থবর্ষে রেকর্ড 1,78,000 কোটি টাকা ছাড়িয়েছে। নাগপুরের আম্বাজারিতে অবস্থিত যন্ত্র ইন্ডিয়া লিমিটেডের অর্ডন্যান্স ফ্যাক্টরিতে অত্যাধুনিক 10,000 টন ক্ষমতার অ্যালুমিনিয়াম এক্সট্রুশন প্রেসের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর তিনি বলেন, দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় প্রতিরক্ষা সরঞ্জামের ক্রমবর্ধমান বিশ্ব চাহিদার ফলে প্রতিরক্ষা রপ্তানির পরিমাণ, যা 2014 সালের আগে মাত্র 1,000 কোটি টাকা ছিল, তা বেড়ে প্রায় 40,000 কোটি টাকায় পৌঁছেছে।
2: 2014 में हमारा डोमेस्टिक डिफेंस प्रोडक्शन मात्र 46,000 करोड़ था, लेकिन आज भारत फाइनेंशियल ईयर यानी 2025-26 का डाटा देखें तो वह अब बढ़कर रिकॉर्ड 1,78,000 करोड़ रुपए से अधिक का हो चुका है। इसके अलावा 2014 के समय भारत का जो डिफेंस एक्सपोर्ट था वह अप्रोक्सीमेटली 1,000 करोड़ था। इस समय हम अप्रोक्सीमेटली 40,000 करोड़ रुपए का हम आज एक्सपोर्ट कर रहे हैं। यह केवल आंकड़ों की वृद्धि नहीं है, बल्कि आप सबके सामर्थ्य की वृद्धि है।
1: দেশের বৈদেশিক মুদ্রা সম্পদ গত 12 জুন সমাপ্ত সপ্তাহে 84,60,00,000 মার্কিন ডলার বৃদ্ধি পেয়ে 54,429 কোটি মার্কিন ডলার হয়েছে। ভারতীয় রিজার্ভ ব্যাংকের আজ প্রকাশিত তথ্যে এই খবর জানা গেছে। আন্তর্জাতিক অর্থভাণ্ডার বা IMF এর কাছে থাকা স্পেশাল ড্রয়িং রাইটস সামান্য কমে 1,869 কোটি মার্কিন ডলার এবং ভারতের রিজার্ভ পজিশন 481 কোটি মার্কিন ডলার দাঁড়িয়েছে। বৈদেশিক মুদ্রা ভাণ্ডার 999 কোটি মার্কিন ডলার হ্রাস পেয়ে 67,163 কোটি মার্কিন ডলারে দাঁড়িয়েছে। এর আগের সপ্তাহে এই মজুদ ছিল 68,161 কোটি মার্কিন ডলার। মূলত সোনা জমার পরিমাণ 1,075 কোটি মার্কিন ডলার কমে 10,382 কোটি মার্কিন ডলারে নেমে আসায় এই পতন ঘটেছে।
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতীয় সিকল সেল অ্যানিমিয়া নির্মূল প্রকল্পের আওতায় মধ্যপ্রদেশ সরকারের অর্জিত সাফল্যের ভূয়সী প্রশংসা করে বলেন, 2023 সালে এই জাতীয় প্রকল্প শুরু করার সময় বড় আকারের স্ক্রিনিং বা রোগ নির্ণয় পরীক্ষার যে লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল তা নির্ধারিত সময়ের আগেই অর্জিত হয়েছে।
3: पहला बड़े स्तर पर जागरूकता फैलाएं और विवाह पूर्व जेनेटिक काउंसिलिंग करना है। मुझे लगता है ये चीज को बेखूबी से मध्य प्रदेश में कर रहा है। दूसरा व्यापक स्क्रीनिंग करके समय रहते रोग की पहचान करना है। तीसरे प्रबंधन की समग्रता को सुनिश्चित करते हुए स्वास्थ्य देखभाल की निरंतरता बनाए रखना है।
0: রাষ্ট্রপতি মুর্মু আজ মধ্যপ্রদেশের খান্ডওয়া জেলার ওঙ্কারেশ্বরে আয়োজিত বিশ্ব সিকল সেল দিবস উপলক্ষে রাজ্যস্তরের এক অনুষ্ঠানে যোগ দেন। সেখানে রাজ্যপাল মঙ্গুভাই প্যাটেল এবং মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব রাষ্ট্রপতিকে স্বাগত জানান। রাষ্ট্রপতিকে স্ক্রিনিং কর্মসূচি, জেনেটিক কাউন্সিলিং পরিষেবা, বিনামূল্যে চিকিৎসার সুবিধা এবং প্রকল্পের আওতায় ডিজিটাল প্ল্যাটফর্ম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানানো হয়।
3: एनीमिया उन्मूलन मिशन के अंतर्गत मध्य प्रदेश ने जो बहुआयामी उपलब्धियां हासिल की है इसके लिए मैं राज्य सरकार की सराहना करती हूँ। वर्ष 2023 में राष्ट्रीय मिशन का शुभारंभ करते समय जो अनेक बड़े लक्ष्य देश के सामने रखा गए थे उनमें से स्क्रीनिंग का लक्ष्य समय से पहले ही पूरा हो गया है। 9,000 शिशुओं से लेकर 40 वर्षों की आयु तक के 7 करोड़ से ज्यादा लोगों की स्क्रीनिंग का लक्ष्य पूरा हो चुका है।
1: সামাজিক মাধ্যমে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর বিনিয়োগ সংক্রান্ত একটি প্ল্যাটফর্মের সমর্থন নিয়ে যে ভিডিও সম্প্রচারিত হচ্ছে তা ভুয়ো বলে জানিয়েছে সরকার। ভিডিওতে দেখা গেছে, এককালীন 22,000 টাকা বিনিয়োগ করলে দিনে 80,000 টাকা পর্যন্ত আয় করা যাবে। ভিডিওটি AI দিয়ে তৈরি বলে নিশ্চিত করেছে প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক ইউনিট।
0: আগামী রবিবার পুনরায় নিট পরীক্ষায় পরীক্ষার্থীদের সাহায্যের জন্য পশ্চিমবঙ্গ সরকার রাজ্য ও জেলাস্তরের হেল্পলাইন নম্বর চালু করার সিদ্ধান্ত নিয়েছে। আজ নবান্ন থেকে জারি করার বিজ্ঞপ্তিতে রাজ্যস্তরের কন্ট্রোল রুমের নম্বর দুটি হল 03322

0: 01435226 এবং 8697981070 এছাড়াও 1070 টোল ফ্রি নম্বরেও যোগাযোগ করা যাবে। এর পাশাপাশি উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে 17টি জেলায় জেলা স্তরের হেল্পলাইন নম্বরগুলি আগামীকাল দুপুর 12টা থেকে সোমবার সকাল 6টা পর্যন্ত চালু থাকবে বলে জানানো হয়েছে।
1: জাতীয় মহিলা কমিশন সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে এক নির্দেশিকা জারি করে কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হেনস্থা প্রতিরোধ নিষেধাজ্ঞা প্রতিকার আইন 2013-র আওতায় থাকা সমস্ত পদক্ষেপগুলি অবিলম্বে ও কার্যকরভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছে। কমিশন জানিয়েছে, 18টি পদক্ষেপে সুপারিশ করা হয়েছে। সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিব এবং পুলিশ প্রধানদের কাছেও এই নির্দেশিকা পাঠানো হয়েছে। এর উদ্দেশ্য হল সরকারি বেসরকারি সংগঠিত বা অসংগঠিত যে কোনো কর্মক্ষেত্রেই যাতে পশ আইনের বিধানগুলি কঠোরভাবে মেনে চলা হয় এবং মহিলাদের জন্য একটি নিরাপদ অন্তর্ভুক্তিমূলক ও লিঙ্গ সংবেদনশীল কর্মপরিবেশ গড়ে তোলা হয় তা নিশ্চিত করা।
0: ঝাড়খণ্ডের বিভিন্ন স্থানে পৃথক বজ্রপাতের ঘটনায় গত 24 ঘণ্টায় 8 জন নিহত হয়েছেন, আহত আরও বেশ কয়েকজন। এর মধ্যে হাজারিবাগ জেলায় মৃত্যু হয়েছে 3 জনের, রামগড়, পালামৌ, লোহারদাগা, গোড্ডা এবং পশ্চিম সিংভূম জেলায় 1 জন করে প্রাণ হারিয়েছেন। আহতরা রাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। ঝাড়খণ্ড সরকার জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। দেশ বিদেশের খবর নিয়ে শুনছেন বিশ্ব পরিক্রমা।
1: ইসরায়েল এবং হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, যা স্থানীয় সময় আজ বিকেল 4টা থেকে কার্যকর হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের একজন উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, ইরান সরকারের সহযোগিতায় আমেরিকা ও কাতারের মধ্যস্থতাকারীরা এই চুক্তির রূপরেখা তৈরি করেছেন। ওই মার্কিন আধিকারিক আরও জানিয়েছেন, আজ ভোরের দিকে দুপক্ষের মধ্যে গুলি বিনিময়ের পর ইসরায়েল ও হিজবুল্লাহ এখন যুদ্ধবিরতি মেনে চলছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে কূটনৈতিক কাঠামোর কার্যকারিতা বজায় রাখার জন্য ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধবিরতি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মৌলিক পদক্ষেপ।
0: মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্সের সুইজারল্যান্ড সফর পিছিয়ে যাওয়ার কারণে আমেরিকা ও ইরানের মধ্যে পরবর্তী দফার প্রত্যক্ষ বৈঠক স্থগিত করা হয়েছে। হোয়াইট হাউসের তরফে এই সূচি পরিবর্তনের পেছনে লজিস্টিক বা কৌশলগত সমস্যা এবং অনিবার্য ব্যস্ততার কথা জানানো হয়েছে। সুইজারল্যান্ডের বিদেশ মন্ত্রক জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র, ইরান, কাতার এবং পাকিস্তানের অংশগ্রহণে আজ যে বৈঠকটি হওয়ার কথা ছিল তা স্থগিত করা হয়েছে। ইরানের এক আঞ্চলিক আধিকারিক নিশ্চিত করেছেন যে সেদেশের প্রতিনিধিরা এই আলোচনার জন্য সুইজারল্যান্ডে যাননি। এই অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনার আবহে এই বৈঠক স্থগিত করার সিদ্ধান্ত সামনে এসেছে।
1: সুইজারল্যান্ডে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরবর্তী দফার আলোচনা বাতিল হয়ে যাওয়ায় আজ বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পেয়েছে। একটি অন্তর্বর্তীকালীন চুক্তিকে স্থায়ী শান্তি চুক্তিতে রূপান্তরের প্রচেষ্টার ক্ষেত্রে দীর্ঘস্থায়ী অনিশ্চয়তায় তেলের দাম বৃদ্ধির কারণ বলে মনে করা হচ্ছে। শেষ পাওয়া খবর অনুযায়ী আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম সামান্য 0.1% বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি $79.92 পৌঁছেছে।
0: হরমুজ প্রণালীর ওপর নজরদারির দায়িত্বে থাকা ইরানের একটি নতুন কর্তৃপক্ষ আজ এক নির্দেশিকা জারি করেছে। বর্তমানে ট্রানজিট বা চলাচল নিখরচায় সচল থাকা সত্ত্বেও ওই নির্দেশিকায় জাহাজগুলিকে এই কর্তৃপক্ষের কাছে নথিভুক্তিকরণ করার আহ্বান জানানো হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে তেহরান সম্ভবত আগামী দিনে শুল্ক বা ফি ধার্য করার ইঙ্গিত দিয়েছে।
1: দক্ষিণ লেবানন জুড়ে ইসরায়েলি সেনাবাহিনীর রাতভর বিমান হামলায় অন্তত 18 জনের মৃত্যু হয়েছে বলে খবর। ইসরায়েলি সেনাবাহিনী দাবি, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগে হিজবুল্লার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা হিসেবে এই হামলা চালানো হয়েছে। হিজবুল্লার একটি ড্রোন হামলার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর এক ট্যাঙ্ক ব্যাটালিয়ন কমান্ডার এবং আরও 3 জন ইসরায়েলি সেনা নিহত হওয়ার ঘটনার পরপরই এই হামলা চালানো হয়।
0: রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদের 62তম অধিবেশনে জম্মু ও কাশ্মীর নিয়ে পাকিস্তানের অভিযোগ ভারত দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। অধিবেশন বক্তব্য রাখার সময় রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি অনুপমা সিং জোর দিয়ে বলেন, জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং ভবিষ্যতেও তাই থাকবে। একমাত্র অমীমাংসিত বিষয়টি হল ভারতীয় ভূখণ্ডে পাকিস্তানের অবৈধ দখলদারিত্ব এবং সেই ভূখণ্ড ফেরত পাওয়া। পাকিস্তান তাদের অভ্যন্তরীণ সমস্যা এবং সন্ত্রাসবাদের সমর্থন থেকে দৃষ্টি সরানোর জন্য অপপ্রচারের আশ্রয় নিচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
2: This is the country where the sitting defense minister boasts of hosting, training and deploying terrorist state policy, and yet Pakistan calls itself a victim of terrorism. Indeed a paradox which only Pakistan could sustain. It is a living example of a Frankenstein state which is shocked when its own monster bites back.
0: এবার খেলার খবর।

0: ফুটবল বিশ্বকাপে সিয়াটেল স্টেডিয়ামে গ্রুপ ডির ম্যাচে আজ মুখোমুখি হবে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া। খেলা শুরু হবে ভারতীয় সময় আজ রাত 12:30। অন্যদিকে গ্রুপ সির খেলায় ফক্সবোরো স্টেডিয়ামে ভারতীয় সময় আজ রাত 3:30 স্কটল্যান্ড খেলবে মরক্কোর বিরুদ্ধে। আজ গ্রুপ এর ম্যাচে মেক্সিকো 1-0 গোলে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দিয়েছে। বিশ্বকাপ ফুটবলে এদিকে কানাডা কাতারকে 6-0 গোলের বিরাট ব্যবধানে হারায়। অন্য ম্যাচে সুইজারল্যান্ড বসনিয়া হার্জেগোভিনাকে 4-1 গোলে হারিয়ে দিয়েছে।
1: চীনের ম্যাকাও ওপেন ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসে আজ ভারতের অস্মিতা চালিয়া সেমিফাইনালে উঠেছেন। কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার কিম মিন সানকে 21-16, 21-18 স্ট্রেট সেটে হারিয়ে তিনি শেষ চারে নিজের স্থান নিশ্চিত করেন। সেমিফাইনালে আগামীকাল তিনি দক্ষিণ কোরিয়ার পার্ক গা উনের মুখোমুখি হবেন। অন্যদিকে কোয়ার্টার ফাইনালে চীনের চতুর্থ বাছাই হান কিয়ানস্কির কাছে 14-21, 21-15, 21-13 ব্যবধানে হেরে ভারতের আনমোল খার্ব টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন।
0: অকল্যান্ডে আগামীকাল মহিলাদের FIH হকি নেশনস কাপের সেমিফাইনালে ভারত চিলির মোকাবিলা করবে। গ্রুপ পর্বে ভারত টানা 3টি ম্যাচ জিতে পুল এ থেকে শীর্ষস্থানে থেকে শেষ চারে উঠে এসেছে। এবার দৃষ্টিকোণ। দৃষ্টিকোণে আজকের বিষয় মেঘ।

মেঘের সঙ্গে মন দেওয়া নেওয়া হয়নি এমন বাঙালি মেলাভার। সেই মেঘদূতের কাল থেকে মেঘের সঙ্গে মিলনের যতটা না তার থেকে অনেক বেশি সম্পর্ক বিরহের। আকাশে মেঘ ভেসে এলে প্রিয় মানুষটির জন্য ব্যাকুল হয় মন।

নীল আকাশে কখনো সাদা মেঘের ভেলা, কখনো মেঘের আঁকিবুঁকিতে তৈরি হাজারো ছবি রং লাগায় মনের ক্যানভাসে। শিশু মনে জমে হাজারো জিজ্ঞাসা, তাই তো কখনো শরৎ মেঘে উঁকি।

0: ঠাকুর।
1: বলি না তাই সেসব কথা, সামলে থাকি খুব। কিন্তু সেদিন হয়েছে কি, এমনি বিয়াকুব আকাশপারে আবারও চোখ গিয়েছে আটকে, শরৎ মেখে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে।
0: মেঘলা আকাশ মানে বোধহয় বড্ড মন কেমন করা, ফেলে আসা সব কিছুর জন্য। মেঘদূত বার্তা পাঠায় তার প্রিয়।

0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যুব সমাজের ক্ষমতায়নে বিকশিত ভারতের প্রধান লক্ষ্য। তিনি আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনায় 2,400 কোটি টাকা প্রদান করেছেন।
1: প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, ভারতের অভ্যন্তরীণ প্রতিরক্ষা উৎপাদন গত অর্থবর্ষে রেকর্ড 1,78,000 কোটি টাকা ছাড়িয়েছে।
0: মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্সের সুইজারল্যান্ড সফর পিছিয়ে যাওয়ায় আমেরিকা ও ইরানের মধ্যে পরবর্তী দফার প্রত্যক্ষ বৈঠক স্থগিত করা হয়েছে।
1: স্থায়ী শান্তি চুক্তিতে অনিশ্চয়তার জেরে বিশ্ববাজারে বেড়েছে অপরিশোধিত তেলের দাম।
0: রাষ্ট্রসংঘে ইসলামাবাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদীদের আশ্রয়, প্রশিক্ষণ ও মোতায়েন করার অভিযোগ তুলে পাকিস্তানের তীব্র সমালোচনা ভারতের।
1: বিশ্বকাপ ফুটবলে আজ সিয়াটল স্টেডিয়ামে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। অন্য ম্যাচে স্কটল্যান্ড খেলবে মরক্কোর বিরুদ্ধে।
0: বিশ্ব পরিক্রমা আজ এ পর্যন্তই। নমস্কার।
1: নমস্কার।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন সঙ্গীত শিক্ষার আসর।
1: আবার ফিরে এলাম। সে কিভাবে গোপন রবে লুকিয়ে হৃদয় কাড়া। আরেকটা কথা সবাইকে বলি, হৃদয়টা সবাই যেন হয় রিফলা বলে, ওটা অনেকেই আমি দেখেছি বয়শূন্য রয় হ্রস্বই বলে। এটা তোমাদেরও বলে দিলাম, যারা শিখছেন সকলকে বলি, হৃদয় হয় রিফলা বলো, হৃদয়। হ্যাঁ, আচ্ছা, আজকে আমরা সে কিভাবে গোপন রবের এর সঞ্চারী থেকে করব প্রথমে, তারপর আবার পুরো গানটা। আর তোমাদেরও বলে দিই, তোমাদের ওই বলছিলাম না যে সে কিভাবে গোপন রবে, এটা যখন তখন আসবে। ওই যে যেখানটা আগের দিন দেখছিলাম যে একটা জায়গাতে একটুখানি অসুবিধে হচ্ছিল না, যে ওই যে হ্যাঁ হিয়া হিয়া জাগলো বাণীর পরেই একেবারে ওই হ্যাঁ তারপরে আবার কিন্তু সে কিভাবে, এটা কিন্তু পুরো গানটাতেই তাই হতে থাকবে। সঞ্চারী থেকে শুরু করি।

0: অন্য গানে দেখেছো কখনো যে ফার্স্ট লাইন এরকম ভাবে ফিরে আসে মাঝখানে? গানটার হচ্ছে বিউটিটা, এই গানের সৌন্দর্যটা সেখানে দেখো। আবার বলো এই যে পাখির গানে গানে,
1: এই যে পাখির গানে গানে
0: নামবে না, হ্যাঁ আবার

0: হচ্ছে গানটা। এবারে বলো যে কোন খানটা অসু। হ্যাঁ,
1: রবেতে কি একটু খোঁজ থাক,
0: মানে এই গোপন রবেটা না,
1: সে কে ভাবে গোপন রবে, গোপন রবে নিধাবা।
2: পরাণ দিল সারা, এই তো দিল দিল নারা।
0: হ্যাঁ, এই দুটোর তফাৎ। আচ্ছা, ওইটা হচ্ছে পরাণ দিল সারাটা আগে দেখায়।

0: রেসা।
1: সেকিটা একদম আলাদা বলো,
2: ওটা আলাদা বলো,
1: আবার কেটে দিয়ে
0: কেটে।
3: আচ্ছা
0: আচ্ছা, এবার বিশ্ববিনাটা ওই এই তো দিল, ওই ওই শেষটা একদম আর কি,
1: এই তো দিল নাড়া।
0: হ্যাঁ

0: জোরে
1: রেসা হচ্ছে
0: না, রেসাটা হচ্ছে না। এই তো দিল নাড়া শেকি, কিন্তু শেকিটাকে আবার আলাদা, হ্যাঁ শেকিটা আলাদা বলবে। তাহলে এই এই অবধি যত মানে আজকে যেটা শিখলাম এটা আগে একবার করে নাও, তারপরে দেখি আমরা। এই যে তাহার আশা
1: দ্বিতীয় লাইন,
0: হ্যাঁ তাহার আশা হাওয়ায় ঢাকা সে যে সৃষ্টি, আচ্ছা হ্যাঁ আরিতে বলো, তাহার আশা হাওয়ায় ঢাকা সে যে সৃষ্টি ছাড়া, এটাই বলো, এটাই বলো। এটা দুরকম ভাবে অ্যাকচুয়ালি মানে বাউলাঙ্গর হিসেবে, কিন্তু স্বরলিপি অনুযায়ী হাওয়ায় ঢাকা সে যে সৃষ্টি ছাড়া,
1: তালেই আছে
0: না, তালে ঠিক নেই, একটুখানি ইয়ে করবে না, সে যে হলে আড়িতে হবে।

0: এখানেই শেষ হয় সাধারণত গানটা। তো তাহলে আমরা যেই মাথায় কী কী রাখবো, যে গানটা যে শিখলাম, এটা একটা বাউলাঙ্গ গান, খোলের সঙ্গে গাইলে ভালো লাগে, এটা একটা মাঝামাঝি লয় নিয়ে গাইলে ভালো লাগবে।
1: শুনলেন সঙ্গীত শিক্ষার আসর, আকাশবাণী মৈত্রী। একটু পরেই খবর।

0: আকাশবাণী, খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, একবিংশ শতাব্দী দেশের সামনে বিশেষ সুযোগ এনে দিয়েছে। উদ্ভাবন, প্রতিভার বিকাশ ও মানোন্নয়নের মধ্য দিয়ে যার সদ্ব্যবহার করা যেতে পারে। তিনি আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনায় 2400 কোটি টাকা প্রদান করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ওড়িশার ঝারসুগুড়ায় লখনপুরে 25,000 কোটি টাকারও বেশি মূল্যের কয়লা থেকে গ্যাস উৎপাদনের একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবার এই রাজ্য সফরে প্রধানমন্ত্রী। আগামীকাল তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবস ও রবিবার কলকাতায় দ্বাদশ যোগ দিবসের মূল অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, ভারতের অভ্যন্তরীণ প্রতিরক্ষা উৎপাদন গত অর্থবছরে রেকর্ড 1,78,000 কোটি টাকা ছাড়িয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, কাতার এবং ইরানের জোরদার কূটনৈতিক প্রয়াসের পর ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। বিশ্বকাপ ফুটবলে আজ সিয়াটল স্টেডিয়ামে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। অন্য ম্যাচে স্কটল্যান্ড খেলবে মরক্কোর বিরুদ্ধে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, একবিংশ শতাব্দী দেশের সামনে বিশেষ সুযোগ এনে দিয়েছে। উদ্ভাবন, প্রতিভার বিকাশ ও মানোন্নয়নের মধ্য দিয়ে যার সদ্ব্যবহার করা যেতে পারে। তিনি আজ নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনায় 2,400 কোটি টাকা প্রদান করে এক অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। শ্রী মোদী বলেন, ভারতের যুব সমাজ আগামী দিনে আন্তর্জাতিক বিকাশ, উদ্ভাবন ও শিল্পোদ্যোগের মতো ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে। ভারতও উঠে আসবে প্রথম সারিতে।
1: दुनिया भारत के युवाओं की क्षमता को भली भांति पहचानने लगी है और ऐसे समय में हमारी कोशिश है कि भारत का हर युवा अपनी क्षमता को अवसर में बदल सके और इसी सोच के साथ प्रधानमंत्री विकसित भारत रोजगार योजना का आरंभ हुआ।
0: শ্রী মোদী আরও বলেন, পিএম বিকশিত ভারত রোজগার যোজনা কর্মীদের ক্ষমতায়নের পথ আরও প্রশস্ত করে যুব সমাজ ও শিল্পক্ষেত্রের মধ্যে এক যোগসূত্র গড়ে তুলবে। এই প্রকল্পের আওতায় এ পর্যন্ত 70 লক্ষ কর্মসংস্থানের সুযোগ হয়েছে। 20 লক্ষেরও বেশি তরুণ তরুণী তাঁদের নতুন চাকরিতে 6 মাসের বেশি সময় অতিবাহিত করেছেন। 10 লক্ষ মানুষ এই প্রকল্পের সুবিধাভোগী হিসেবে ইনসেন্টিভ বা উৎসাহভাতা পেয়েছেন। তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 2,000 কোটি টাকা জমা হয়েছে। ফ্রান্স ও স্লোভাকিয়া তাঁর সাম্প্রতিক সফরের কথা উল্লেখ করে শ্রী মোদী বলেন, গোটা বিশ্ব ক্রমশ ভারতের যুব সমাজের সম্ভাবনাকে স্বীকৃতি দিচ্ছে। আন্তর্জাতিক ও জাতীয় স্তরে বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় সর্বোচ্চ মান বজায় রাখার উপর তিনি গুরুত্ব দেন। অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মানভিয়া বলেন, মোদী সরকার শ্রমিকদের কল্যাণে 4টি শ্রম কোড চালু করেছে। উল্লেখ্য, এই যোজনার মাধ্যমে 63 লক্ষেরও বেশি কর্মীকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে প্রায় 30% মহিলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ওড়িশা ও পশ্চিমবঙ্গ সফর করবেন। প্রথমে তিনি যাবেন ওড়িশার ঝারসুগুড়া জেলার লখনপুরে। সেখানে 25,000 কোটি টাকারও বেশি মূল্যে কয়লা থেকে গ্যাস উৎপাদনের একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। কয়লা

0: সূত্রক জানিয়েছে যে ভারতের প্রথম বাণিজ্যিক স্তরের কয়লা থেকে অ্যামোনিয়াম নাইট্রেট উৎপাদন কেন্দ্র হিসেবে এই প্রকল্পটি একটি ঐতিহাসিক মাইলফলক হয়ে থাকবে। অন্যদিকে নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম পশ্চিমবঙ্গে আসছেন। দুদিনের সফরে হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে যোগদানের পাশাপাশি কলকাতার রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। পাশাপাশি প্রধানমন্ত্রী কৃষি, রেল, মৎস্য, পশুপালন ও প্রতিরক্ষা ক্ষেত্রে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। সরকারি সূত্রে জানা গেছে, ওড়িশা থেকে হেলিকপ্টারে আগামীকাল বিকেল 3:30 নাগাদ তারকেশ্বরে পৌঁছবেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠান মঞ্চ থেকে শ্রী মোদী প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে 23তম কিস্তির টাকা প্রদান করবেন। এরপর প্রধানমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে ভারতীয় নৌসেনার স্বদেশে নির্মিত 3টি যুদ্ধজাহাজ INS দুনাগি, INS সংশোধক এবং INS অগ্রয় দেশের উদ্দেশ্যে উৎসর্গ করবেন। বিশ্ব সিকল সেল দিবস উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আস্থা প্রকাশ করে বলেছেন, ভারত 2047 সালের নির্ধারিত জাতীয় লক্ষ্যের আগে সিকল সেল রোগ নির্মূল করতে সক্ষম হবে। তিনি এই বংশগত রক্তজনিত রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বরে বিশ্ব সিকল সেল দিবস উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে রাষ্ট্রপতি শ্রীমতী মুর্মু বক্তব্য রাখতে গিয়ে বলেন, এই রোগটিকে হালকাভাবে নেওয়ার কোনো প্রয়োজন নেই। প্রজন্মের পর প্রজন্ম ধরে বিশেষ করে একটি উপজাতির মধ্যে রোগটি ছড়িয়ে পড়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, ভারতের অভ্যন্তরীণ প্রতিরক্ষা উৎপাদন 2014 সালের 46,000 কোটি টাকা থেকে বেড়ে গত অর্থ বছরে রেকর্ড 1,78,000 কোটি টাকা ছাড়িয়েছে। দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় প্রতিরক্ষা সরঞ্জামের বিশ্বব্যাপী ক্রমবর্ধমান চাহিদার ফলে প্রতিরক্ষা ক্ষেত্রে রপ্তানি প্রায় 40,000 কোটি টাকায় পৌঁছেছে। 2014 সালে এই পরিসংখ্যান ছিল মাত্র 1,000 কোটি টাকা। নাগপুরের আমবাজারিতে অবস্থিত যন্ত্র ইন্ডিয়া লিমিটেডের অস্ত্র কারখানায় অত্যাধুনিক 10,000 টন ক্ষমতার অ্যালুমিনিয়াম এক্সক্লুশন প্রেসের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর রাজনাথ সিং এই মন্তব্য করেন।
1: 2014 में हमारा डोमेस्टिक डिफेंस प्रोडक्शन मात्र 46,000 करोड़ था, लेकिन आज भारत फाइनेंशियल ईयर यानी 2025-26 का डाटा देखें तो वह अब बढ़कर रिकॉर्ड 1,78,000 करोड़ रुपए से अधिक का हो चुका है। इसके अलावा 2014 के समय भारत का जो डिफेंस एक्सपोर्ट था वह अप्रोक्सीमेटली 1,000 करोड़ था। इस समय हम अप्रोक्सीमेटली 40,000 करोड़ रुपए का हम आज एक्सपोर्ट कर रहे हैं। यह केवल आंकड़ों की वृद्धि नहीं है बल्कि आप सबके सामर्थ्य की वृद्धि है।
0: যোগ দিবসে আগামীকাল শুনবেন বিশেষ আলোচনা, আন্তর্জাতিক যোগ দিবস। এতে অংশ নিয়েছেন রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সংস্কৃত ও দর্শন বিভাগের বিভাগীয় প্রধান রাকেশ দাস ও স্বামী বিবেকানন্দ যোগ অনুসন্ধান সংস্থার অধিকর্তা ডক্টর অভিজিৎ ঘোষ, সঞ্চালনায় কল্যাণ লাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন গীতাঞ্জলি, DTH বাংলা ও সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে 8:00। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মার্কিন যুক্তরাষ্ট্র, কাতার এবং ইরানের জোরদার কূটনৈতিক প্রয়াসের পর ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এটি পশ্চিম এশিয়ার জন্য সম্প্রতি ঘোষিত আমেরিকা ইরান শান্তি চুক্তির রূপরেখায় ব্যর্থতা রোধ করার আশা জাগিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মতে, দক্ষিণ লেবাননে সংঘর্ষ তীব্র আকার ধারণ করায় চলতি কূটনৈতিক প্রচেষ্টা ব্যাহত হওয়ার পরিস্থিতি তৈরি হয়। পরে অবশ্য আজ স্থানীয় সময় বিকেল 4:00 এই যুদ্ধবিরতি শুরু হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলিতে ভয়ঙ্করতম সংঘর্ষের পর এই যুদ্ধবিরতি কার্যকর হল। এই যুদ্ধ পরিস্থিতির কারণে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের আলোচনাকারীদের মধ্যে সুইজারল্যান্ডের প্রস্তাবিত আলোচনা স্থগিত করতে হয়। উল্লেখ্য, তেহরানের পক্ষ থেকে কূটনৈতিক আলোচনা পুনরায় শুরু করার আগে লেবাননে সংঘাত অবশ্যই বন্ধ করার উপর জোর দেওয়া হয়েছিল। পশ্চিম এশিয়া জুড়ে উত্তেজনা প্রশমনের লক্ষ্যে যুদ্ধবিরতিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সুপ্রিম কোর্ট আজ স্পষ্ট জানিয়েছে যে সুস্পষ্ট সীমানা নির্ধারণ করা, কোনো ফুটপাত দিয়ে হাঁটা মানুষের মৌলিক অধিকারের মধ্যেই পড়ে। দুই বিচারপতি পি এস নরসিমহা ও এ এস চন্দ্রচূড়ের বেঞ্চ বলেছে, নাগরিকদের এই মৌলিক অধিকারকে সবসময়ই অগ্রাধিকার দেওয়া হবে। ফুটপাত দিয়ে গাড়ি চলাচলকে এক্ষেত্রে কখনোই প্রাধান্য দেওয়া যেতে পারে না। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA আজ জানিয়েছে, আগামী রবিবার ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট NEET UG 2026 পুনরায় পরীক্ষা সুষ্ঠু, নিরপেক্ষ, স্বচ্ছভাবে পরিচালনার জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত। NTA এক বিবৃতিতে বলা হয়েছে, ভারতের 551টি শহর এবং বিদেশের 14টি শহরে 22,79,000 বেশি ছাত্রছাত্রী এই পরীক্ষায় বসছেন। পর্যবেক্ষক, সমন্বয়কারী, পুলিশ

0: বাহিনী এবং প্রশাসনিক কর্মকর্তা সহ 2 লক্ষেরও বেশি কর্মী মোতায়েন করা হচ্ছে। মেডিকেলে স্নাতক স্তরে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা নিট আগামী রবিবার পুনরায় গ্রহণের জন্য পরীক্ষার্থীদের সহায়তায় রাজ্য ও জেলা স্তরে হেল্পলাইন চালু করার সিদ্ধান্ত নিয়েছে। নবান্নে আজ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্য স্তরে কন্ট্রোল রুমের নম্বর হল 0332214 3526 এবং 86979 810 70। ভারতের আবহাওয়া দপ্তর IMD জানিয়েছে, আগামী রবিবার পর্যন্ত হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ও সিকিমে অতি ভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা রয়েছে। আগামী 3 থেকে 4 দিন আসাম ও মেঘালয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এখন বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপে আজ রাতে প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে। ভারতীয় সময় রাত 12:30 সিটল স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 12:30। বস্টন স্টেডিয়ামে ভারতীয় সময় রাত 3:30 স্কটল্যান্ড মরক্কোর বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, একবিংশ শতাব্দী দেশের সামনে বিশেষ সুযোগ এনে দিয়েছে উদ্ভাবন, প্রতিভার বিকাশ ও মানোন্নয়নের মধ্য দিয়ে যার সদ্ব্যবহার করা যেতে পারে। বিশ্বকাপ ফুটবলে আজ সিয়াটেল স্টেডিয়ামে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। অন্য ম্যাচে স্কটল্যান্ড খেলবে মরক্কোর বিরুদ্ধে। খবর শেষ হলো এর পরের খবর, আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন আগামীকাল 20 জুন 2026 শনিবার আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে সারাদিনের অনুষ্ঠান সূচি। আগামীকাল প্রথম অধিবেশন, সূচনা ভারতীয় সময় সকাল 6:05 সুচিন্তন অনুষ্ঠানে শুনবেন রামানন্দ চট্টোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। 6:10 প্রথম আলোয় সুবোধ্য সঙ্গীত। আগামীকাল শুনবেন গুনকেলি ও আশাবরীর আগে খেয়াল, শিল্পী কাশীনাথ চট্টোপাধ্যায়। 6:30 শাশ্বত ভারত অনুষ্ঠানে হিতোপদেশ থেকে পাঠ। 6:35 বাংলাদেশ প্রেস রিভিউ। 6:40 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী ধ্রুব কুমার নন্দী। 6:55 কৃষক বন্ধুদের জন্য বীজ শোধন ও তার উপকারিতা বিষয়ে বলবেন ডক্টর রঘুনাথ মণ্ডল। 7:05 লোকগীতি। 7:15 বাংলাদেশের দর্শনীয় স্থান, উপস্থাপনায় স্পন্দন দাস। 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় স্পন্দন দাস। 8:30 পথ চলতে, বিজ্ঞাপন বিষয়ে অনুষ্ঠান, উপস্থাপনায় রাহুল আচার্য। 8:45 শুনবেন কীর্তন, শিল্পী অর্চনা দেবী মণ্ডল। 9:00 ছোটদের আসর, যোগে রোগ বিয়োগ ও স্বাস্থ্যবৃদ্ধি বিষয়ে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন মৌসুমি সেনগুপ্ত। শুনবেন সেই অনুষ্ঠান, উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত। 9:30 মনের মতো গান, উপস্থাপনায় সুদীপ্ত মিত্র। 10:30 তরজা গান, সুখদেব হালদার ও সহশিল্পীদের নিবেদনে। 11:00 শিল্প প্রাঙ্গণ অনুষ্ঠানে শুনবেন ক্যালিগ্রাফি বিষয়ে অনুষ্ঠান, উপস্থাপনায় সৌরভ গুপ্ত। এবং তারপরে শুনবেন চিকন শিল্প, উপস্থাপনায় অর্ঘ ঘোষাল। 11:30 রম্যগীতি। 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা, উপস্থাপনায় শ্রাবণী ভট্টাচার্য। 12:30 নাটক কার্তিক, রচনা ইউ আর অনন্তমূর্তি, বেতার নাট্যরূপ গীতা গঙ্গোপাধ্যায়, প্রযোজনা গৌতম সেনগুপ্ত। 1:40 বাংলা ব্যান্ডের গান। 2:30 মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি। আগামীকাল আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় 3:30 3:35 অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর। শুনবেন নিরুপমা, উপস্থাপনায় আত্রেয়ী সমাজপতি। 4:35 আরোগ্য নিকেতন অনুষ্ঠানে যোগ দিবস উপলক্ষে একটি অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন ঐন্দ্রিলা রায়। শুনবেন সেই অনুষ্ঠান। 4:50 ঢাকার চিঠি। 5:05 আজ সন্ধ্যায়, উপস্থাপনায় উৎসব সিনহা। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় সাম্য বাঁক। শুটার জয়দীপ কর্মকারের সাক্ষাৎকার শুনবেন।

এই অনুষ্ঠানে সাক্ষাৎকারটি নিয়েছেন রতন চক্রবর্তী। সন্ধ্যে 6:20 ক্ষেত খামারের কথা, বর্ষাতে পেঁয়াজের বীজ উৎপাদনের প্রযুক্তি, এই বিষয়ে ডক্টর তপন কুমার মাইতির সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাস রায়। 6:50 আপনার স্বাস্থ্য, বিষয় রোগ নিরাময়ের যোগ, বলবেন রাখি চট্টোপাধ্যায়। 7:00 তর্জা গান, শিল্পী মণিভূষণ প্রামাণিক ও সহশিল্পীরা। 7:45 নস্টালজিয়া, অভিনেতা শ্যামল চক্রবর্তীর সাক্ষাৎকার শুনবেন আগামীকাল। সাক্ষাৎকারটি নিয়েছেন স্পন্দন দাস, প্রযোজনা দুর্বা দে। 8:15 শ্রবণী, একাডেমি পুরস্কার প্রাপ্ত কবি প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার শুনবেন আগামীকাল। সাক্ষাৎকার নিয়েছেন অনির্বাণ মুখোপাধ্যায়। 9:00 কথায় গানে, উপস্থাপনায় শর্মিষ্ঠা রায়। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 আলোর সন্ধানে, অ্যালজাইমার্স সচেতনতা, উপস্থাপনায় সোমা রায়, প্রযোজনা দুর্বা দে। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আগামীকাল শুনবেন খেয়াল, শিল্পী সুমিতা রায়। 10:45 উপমহাদেশের খবর। 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় শর্মিষ্ঠা রায়। 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি।

শুনলেন আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে আগামীকালের সারাদিনের অনুষ্ঠান সূচি। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন কেরওয়ানি রাগে সেতার, শিল্পী সৌমাল্য চক্রবর্তী, তবলা সহযোগিতা সঞ্জিত মুখোপাধ্যায়।

0: শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আজ শুনলেন সেতার শিল্পী সৌমাল্য চক্রবর্তী, আকাশবাণী মৈত্রী।
1: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribandhu23@gmail.com maitribandhu maitribandhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরও একবার বলি, maitribandhu23@gmail.com maitribandhu maitribandhu23@gmail.com।
0: শুনবেন উপমহাদেশের খবর।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর উপস্থাপনায় আমি চন্দ্রিমা রায়, সঙ্গে রয়েছেন রঞ্জনা চৌধুরী। আজকে শিরোনামে রয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যুব সমাজের ক্ষমতায়নই বিকশিত ভারতের প্রধান লক্ষ্য। তিনি আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনায় 2,400 কোটি টাকা প্রদান করেছেন।
1: প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গ দিবস এবং আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে যোগ দিতে দুদিনের সফরে আগামীকাল পশ্চিমবঙ্গে আসছেন। এই সফরে রাজ্যের জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।
0: মার্কিন উপরাষ্ট্রপতি জে ডি ভ্যান্সের সুইজারল্যান্ড সফর পিছিয়ে যাওয়ায় আমেরিকা ও ইরানের মধ্যে পরবর্তী দফার প্রত্যক্ষ বৈঠক স্থগিত করা হয়েছে।
1: রাষ্ট্রসংঘে ইসলামাবাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদীদের আশ্রয় প্রশিক্ষণ এবং মোতায়েন করার অভিযোগ তুলে পাকিস্তানের তীব্র সমালোচনা ভারতের।
0: বিশ্বকাপ ফুটবলে আজ সিয়াটল স্টেডিয়ামে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার মুখোমুখি, অন্য ম্যাচে স্কটল্যান্ড খেলবে মরক্কোর বিরুদ্ধে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার আওতায় 2,400 কোটি টাকার উৎসাহ ভাতা প্রদান করেছেন। এই উদ্যোগ পিএম ভিবিআরওয়াই রূপায়ণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর লক্ষ্য কর্মসংস্থান সৃষ্টি ত্বরান্বিত করা, কর্মসংস্থানের যোগ্যতা বৃদ্ধি এবং বিভিন্ন ক্ষেত্রকে সামাজিক সুরক্ষার আওতায় নিয়ে আসা। এই যোজনায় 63 লক্ষের বেশি কর্মীকে আনুষ্ঠানিকভাবে কর্মী বাহিনীর অন্তর্ভুক্ত করা হয়েছে, এর মধ্যে প্রায় 30% মহিলা। এছাড়া নিয়োগকর্তারা অতিরিক্ত কর্মসংস্থান সৃষ্টি করবেন, তারা প্রতি অতিরিক্ত কর্মীর জন্য মাসে 3,000 টাকা পর্যন্ত উৎসাহ ভাতা পেতে পারেন। এর ফলে দীর্ঘমেয়াদী কর্মসংস্থান সৃষ্টিতে উৎসাহ বাড়বে বলে আশা। এছাড়া প্রথমবার কাজে যোগ দেওয়া কর্মীরা 15,000 টাকা পর্যন্ত উৎসাহ ভাতা পেতে পারেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, 21st শতাব্দীতে সেই সব দেশই এগিয়ে থাকবে যারা দক্ষ প্রতিভা গড়ে তোলে, উদ্ভাবনকে উৎসাহিত করে এবং গুণমানের সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখে। প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার মূল উদ্দেশ্য হল প্রথমবার কাজে যোগ দেওয়া কর্মীদের ক্ষমতায়ন এবং যুব সমাজ ও শিল্পের মধ্যে সেতুবন্ধন গড়ে তোলা।
2: দুনিয়া ভারত কে যুবাওঁ কি ক্ষমতা কো ভলি ভাতি পহচাননে লগি হ্যায়, এসে সময় মে হামারি কোশিশ হ্যায় কি ভারত কা হর যুবা अपनी क्षमता को अवसर में बदल सके। और इसी सोच के साथ प्रधानमंत्री विकसित भारत रोजगार योजना का आरंभ हुआ। यह रोजगार योजना सामान्य तौर पर सोचे जाने वाली रोजगार योजना से बहुत आगे बढ़कर पहली नौकरी पाने वाली युवा के सपनों को शक्ति देने वाली योजना है।
0: প্রধানমন্ত্রী ভারতের যুব সমাজের আকাঙ্ক্ষা, দক্ষতা, সম্ভাবনায় বিকশিত ভারতের পথকে সুগম করবে বলে মনে করেন। তিনি বলেন, এই প্রকল্পের আওতায় এ পর্যন্ত প্রায় 70 লক্ষ কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। অনুষ্ঠানে কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মান্ডভিয়া বলেছেন, মোদী সরকার শ্রমিকদের কল্যাণ ও স্বার্থ রক্ষায় 4টি গুরুত্বপূর্ণ শ্রমবিধি কার্যকর করেছে।
3: 2014 के पहले ऐसी स्थिति थी, 1% इकोनॉमिक ग्रोथ के साथ 0.08% एम्प्लॉयमेंट जनरेट होता था, लेकिन आपके कार्यकाल में

0: 1% इकोनॉमिक ग्रोथ के साथ 1.11% एम्प्लॉयमेंट जनरेट हो रहा है।
1: প্রধানমন্ত্রী আগামীকাল ওড়িশা ও পশ্চিমবঙ্গ সফর শুরু করবেন। প্রধানমন্ত্রীর একদিনের ওড়িশা সফরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার সঙ্গে থাকবেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ময়ূরভঞ্জ জেলার পাহাড়পুর গ্রাম পরিদর্শন করবেন, সেখানে পবিত্র সাঁওতালি জাহের ও হো জাহেরে প্রার্থনা করবেন। পাশাপাশি তাঁরা সেখানকার দক্ষতা উন্নয়ন কেন্দ্র ও পাহাড়পুর স্কুলও পরিদর্শন করবেন। এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী 47,000 কোটি টাকারও বেশি মূল্যের শক্তি, শিল্প পরিকাঠামো, সড়ক যোগাযোগ, পানীয় জল, স্বাস্থ্য, শিক্ষা, পর্যটন ও সেচ সহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রধানমন্ত্রী আগামীকাল ওড়িশার ঝারসুগুদা জেলায় লাখনপুরে ভারত কোল গ্যাসিফিকেশন অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের 25,000 কোটি টাকারও বেশি মূল্যের একটি কয়লা গ্যাসীকরণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে তাঁর দুদিনের সফরকালে আগামীকাল হুগলি জেলার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবস উদযাপন অনুষ্ঠানে অংশ নেবেন। এছাড়াও এই রাজ্যে একাধিক উন্নয়ন প্রকল্পের সূচনা, জাতির উদ্দেশ্যে উৎসর্গ এবং ভিত্তিপ্রস্তর স্থাপনের কর্মসূচি রয়েছে তাঁর। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির 23তম কিস্তির অর্থ প্রদান করবেন তিনি। দেশের প্রায় 9.5 কোটির কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 18,880 কোটি টাকারও বেশি অর্থ স্থানান্তর করা হবে। সফরকালে শ্রী মোদী পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, ডিজিটাল এগ্রিকালচার মিশনের অঙ্গ হিসেবে এগ্রিস্ট্যাক, প্রাকৃতিক কৃষি বিষয়ক জাতীয় মিশন এবং প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনার মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কৃষি প্রকল্পেরও সূচনা করবেন। রবিবার সকাল 6:30 নাগাদ প্রধানমন্ত্রী কলকাতার রেড রোডে আয়োজিত আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন অনুষ্ঠানে অংশ নেবেন। দিনের পরবর্তী সময়ে শ্রী মোদী কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে দেশীয় প্রযুক্তিতে নকশা করা ও নির্মিত 3টি নৌজাহাজ INS দোনাগিরি, INS সংশোধক এবং INS অগ্রয় নৌবহরে অন্তর্ভুক্ত করবেন।
2: আন্তর্জাতিক যোগ দিবসের প্রচারে যে একাধিক কর্মসূচির অঙ্গ হিসেবে আজ কলকাতা পুরসভার সামনে থেকে রান ফর যোগা ম্যারাথনের সূচনা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই কর্মসূচির থিম ছিল দৌড় সে ধ্যান। মুখ্যমন্ত্রী জানান, যোগ দিবসের মূল অনুষ্ঠান 21 জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে রেড রোডে অনুষ্ঠিত হবে। অতীতের যোগ দিবসে সব রেকর্ড ভেঙে দিয়ে কলকাতা সবার প্রথমে থাকবে এবং একটি ঐতিহাসিক রেকর্ড গড়ে তুলবে বলে মুখ্যমন্ত্রীর আশা।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 28 জুন আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। ওই দিন সকাল 11টায় আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে এই অনুষ্ঠান শোনা যাবে।
2: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতীয় সিকল সেল অ্যানিমিনিয়া নির্মূল প্রকল্পের আওতায় মধ্যপ্রদেশ সরকারের অর্জিত সাফল্যের ভূয়সী প্রশংসা করে বলেন, 2023 সালে এই জাতীয় প্রকল্প শুরুর সময় বড় আকারে স্ক্রিনিং বা রোগ নির্ণয় পরীক্ষার যে লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল তার নির্ধারিত সময়ের আগেই অর্জিত হয়েছে।
3: बेखूबी से मध्य प्रदेश में कर रहे हैं। दूसरा, व्यापक स्क्रीनिंग करके समय रहते रोग की पहचान करना है। तीसरे, प्रबंधन की समग्रता को सुनिश्चित करते हुए स्वास्थ्य देखभाल की निरंतरता बनाए रखना है।
2: রাষ্ট্রপতি মুর্মু আজ মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলার ওঙ্কারেশ্বরে আয়োজিত বিশ্ব সিকল সেল দিবস উপলক্ষে আয়োজিত রাজ্যস্তরের এক অনুষ্ঠানে যোগ দেন। সন্ধ্যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ওড়িশায় তার নিজের শহর রায়রংপুরে পৌঁছন। রাষ্ট্রপতি সেখানে বেশ কয়েকটি জনকল্যাণমূলক এবং পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন এবং জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন।
1: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, ভারতের অভ্যন্তরীণ প্রতিরক্ষা উৎপাদন 2014 সালে 46,000 কোটি টাকাতে বেড়ে গত অর্থবর্ষে রেকর্ড 1,78,000 কোটি টাকা ছাড়িয়েছে। নাগপুরের আম্বাজারিতে অবস্থিত যন্ত্র ইন্ডিয়া লিমিটেডের অর্ডন্যান্স ফ্যাক্টরিতে অত্যাধুনিক 10,000 টন ক্ষমতার অ্যালুমিনিয়াম এক্সট্রুশন প্রেসের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর তিনি বলেন, দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় প্রতিরক্ষা সরঞ্জামের ক্রমবর্ধমান বিশ্ব চাহিদার ফলে প্রতিরক্ষা রপ্তানির পরিমাণ, যা 2014 সালের আগে মাত্র 1,000 কোটি টাকা ছিল, তা বেড়ে প্রায় 40,000 কোটি টাকায় পৌঁছেছে।
2: দেশের বৈদেশিক মুদ্রা সম্পদ গত 12 জুন সমাপ্ত সপ্তাহে 84,60,00,000 মার্কিন ডলার বৃদ্ধি পেয়ে 54,429 কোটি মার্কিন ডলার হয়েছে। ভারতীয় রিজার্ভ ব্যাংকের আজ প্রকাশিত তথ্যে খবর জানা গেছে, আন্তর্জাতিক অর্থভাণ্ডার বা IMF এর কাছে থাকা স্পেশাল ড্রয়িং রাইট সামান্য কমে 1,869 কোটি মার্কিন ডলার এবং ভারতের রিজার্ভ পজিশন 481 কোটি মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
1: চিহ্নিত ফুটপাতে হাঁটার অধিকারকে মৌলিক অধিকার বলে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি PS নরসিমহা এবং বিচারপতি এ এস চেন্দুরকরের বেঞ্চ জানিয়েছে, ফুটপাথে পথচারীর হাঁটার অধিকার প্রাথমিক এবং মোটরচালিত যানবাহনের চেয়ে এটি বেশি অগ্রাধিকার পাবে। শীর্ষ আদালত স্পষ্ট করেছে এই অধিকার সংবিধানের 19-1 অনুচ্ছেদের চলাচলের স্বাধীনতা এবং 21 অনুচ্ছেদের জীবন ও স্বাধীনতার অধিকারের অন্তর্ভুক্ত। একটি পথ দুর্ঘটনায় শিশুর মৃত্যুর মামলায় আদালত এই রায় দেয়। এই মৌলিক অধিকার সুনিশ্চিত করতে একটি স্বাধীন নিয়ামক সংস্থা গঠনের পক্ষে সওয়াল করেছে আদালত। প্রয়োজনীয় আইনি কাঠামো তৈরির জন্য রায়টির প্রতিলিপি কেন্দ্রীয় নগরোন্নয়ন, গ্রামীণ উন্নয়ন এবং সড়ক পরিবহন মন্ত্রকে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, রাস্তা থাকলে পথচারীদের জন্য সুনির্দিষ্ট ফুটপাথ রাখাও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। পুরসভা, পুর নিগম ও পঞ্চায়েতগুলিকে ফুটপাথ নির্মাণ, রক্ষণাবেক্ষণ ও তা সুরক্ষিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে, কারণ হাঁটা জীবনেরই একটি অবিচ্ছেদ্য অংশ। শুনছেন উপমহাদেশের খবর।

0: ইসরায়েল ও হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের একজন উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, ইরান সরকারের সহযোগিতায় আমেরিকা ও কাতারের মধ্যস্থতাকারীরা এই চুক্তির রূপরেখা তৈরি করেছেন। ওই মার্কিন আধিকারিক আরও জানিয়েছেন, আজ ভোরের দিকে দুপক্ষের মধ্যে গুলি বিনিময়ের পর ইসরায়েল ও হিজবুল্লাহ এখন যুদ্ধবিরতি মেনে চলেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক কাঠামোর কার্যকারিতা বজায় রাখার জন্য এই ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধবিরতি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মৌলিক পদক্ষেপ। এর ফলে প্রতিদিনের বিমান হামলা হতাহতের ঘটনা বন্ধ হবে, যা ঘরছাড়া হওয়া লক্ষাধিক লেবানিজ ও ইসরায়েলি সাধারণ নাগরিকের জন্য তাৎক্ষণিক মানবিক ত্রাণ ও স্বস্তি বয়ে আনবে।
1: মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্সের সুইজারল্যান্ড সফর পিছিয়ে যাওয়ার কারণে আমেরিকা ও ইরানের মধ্যে পরবর্তী দফার প্রত্যক্ষ বৈঠক স্থগিত করা হয়েছে। হোয়াইট হাউসের তরফে এই সূচি পরিবর্তনের পেছনে লজিস্টিক বা কৌশলগত সমস্যা এবং অনিবার্য ব্যস্ততার কথা জানানো হয়েছে। সুইজারল্যান্ডের বিদেশ মন্ত্রক জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র, ইরান, কাতার এবং পাকিস্তানের অংশগ্রহণে আজ যে বৈঠক হওয়ার কথা ছিল তা স্থগিত করা হয়েছে। ইরানের এক আঞ্চলিক আধিকারিক নিশ্চিত করেছেন যে সেদেশের প্রতিনিধিরা এই আলোচনার জন্য সুইজারল্যান্ড যাননি। এই অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনার আবহে এই বৈঠক স্থগিত করার সিদ্ধান্ত সামনে এলো।
0: সুইজারল্যান্ডে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে পরবর্তী দফার আলোচনা বাতিল হয়ে যাওয়ায় আজ বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পেয়েছে। একটি অন্তর্বর্তীকালীন চুক্তিকে স্থায়ী শান্তি চুক্তিতে রূপান্তরের প্রচেষ্টার ক্ষেত্রে দীর্ঘস্থায়ী অনিশ্চয়তাই তেলের দাম বৃদ্ধির কারণ বলে মনে করা হচ্ছে। শেষ পাওয়া খবর অনুযায়ী আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম সামান্য 0.1% বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি 79.92 মার্কিন ডলার পৌঁছেছে। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা WTI ক্রুডের দাম প্রায় 0.3% বেড়ে ব্যারেল প্রতি 76 মার্কিন ডলার 5 সেন্ট হয়েছে।
1: রাষ্ট্রসংঘ মানবাধিকার পরিষদের 62তম অধিবেশনে জম্মু ও কাশ্মীর নিয়ে পাকিস্তানের অভিযোগ ভারত দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। অধিবেশনে বক্তব্য রাখার সময় রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি অনুপমা সিং জোর দিয়ে বলেন, জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং ভবিষ্যতেও তাই থাকবে। একমাত্র অমীমাংসিত বিষয়টি হল ভারতীয় ভূখণ্ডে পাকিস্তানের অবৈধ দখলদারিত্ব এবং সেই ভূখণ্ড ফেরত পাওয়া। পাকিস্তান তাদের অভ্যন্তরীণ সমস্যা এবং সন্ত্রাসবাদের সমর্থন থেকে দৃষ্টি সরানোর জন্য অপপ্রচারের আশ্রয় নিচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। ইসলামাবাদের বিরুদ্ধে জঙ্গিদের আশ্রয় দেওয়া, প্রশিক্ষণ ও তাদের কাজে লাগানোর অভিযোগ করেছে ভারত। ভারত পাকিস্তানকে একটি ফ্র্যাঙ্কেনস্টাইন রাষ্ট্র হিসেবে অভিহিত করেছে।
2: This is the country where the sitting defense minister boasts of hosting, training and deploying terrorist state policy, and yet Pakistan calls itself a victim of terrorism. Indeed a paradox which only Pakistan could sustain. It is a living example of a Frankenstein state which is shocked when its own monster bites back.
1: সিন্ধু জল চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, 1960 সালে স্বাক্ষরিত এই চুক্তিটি বর্তমান বাস্তব চিত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। যে দেশ সন্ত্রাসবাদকে মদত দেয় তারা সদিচ্ছা বন্ধুত্বের উপর ভিত্তি করে গড়ে ওঠা সহযোগিতার সুফল আশা করতে পারে না।
2: Our position on Indus Water Treaty is well known. It defies logic that a state which exports terror as an instrument of policy continues to demand the privileges of cooperation predicated on goodwill and friendship. It is equally undeniable that the treaty is now outdated. No technical arrangement can remain frozen in time while the world around it is transformed. A treaty negotiated in 1960 cannot be treated as a perpetual entitlement which is insulated from accountability, detached from present-day realities and untouched by the profound changes of the past 6 decades.
0: অধ্যাপক বিমল এন প্যাটেল সামুদ্রিক আইন সংক্রান্ত আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বা ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অব দ্য সি এর বিচারক হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি

0: 2025 সাল পর্যন্ত এই পদে থাকবেন।
1: ফুটবল বিশ্বকাপে সিয়াটল স্টেডিয়ামে গ্রুপটির ম্যাচে আজ মুখোমুখি হবে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া। খেলা শুরু হবে ভারতীয় সময় আজ 12:30। অন্যদিকে গ্রুপ সির খেলায় ফক্স বড় স্টেডিয়ামে ভারতীয় সময় আজ 3:30 স্কটল্যান্ড খেলবে মরক্কোর বিরুদ্ধে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যুব সমাজের ক্ষমতায়নই বিকশিত ভারতের প্রধান লক্ষ্য।
0: প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গ দিবস এবং আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে যোগ দিতে দুদিনের সফরে আগামীকাল পশ্চিমবঙ্গে আসছেন।
1: মার্কিন উপরাষ্ট্রপতি জে ডি ভ্যান্সের সুইজারল্যান্ড সফর পিছিয়ে যাওয়ায় আমেরিকা ও ইরানের মধ্যে পরবর্তী দফার প্রত্যক্ষ বৈঠক স্থগিত করা হয়েছে।
0: রাষ্ট্রসংঘে ইসলামাবাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদীদের আশ্রয়ে প্রশিক্ষণ ও মোতায়েন করার অভিযোগ তুলে পাকিস্তানের তীব্র সমালোচনা ভারতের।
1: উপমহাদেশের খবর আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
0: শুভরাত্রি।

0: জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভস এ 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভস এ সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন হারানো দিনের গান।

দুই বাংলা শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুরু করি আজকের হারানো দিনের গানের পর্বটি। আজ একটা বৃষ্টিমুখর দিন, যদিও এখন হয়তো সেভাবে বৃষ্টি স্টুডিওর বাইরে বা কলকাতার আশেপাশে হচ্ছে কি না বলা যাচ্ছে না, কিন্তু সকাল থেকে যেভাবে বৃষ্টিমুখর দিন ছিল তাতে তীব্র দাবদাহের পর মানুষের মনে এসেছিল শান্তি, সবাই খুব অপেক্ষা করছিল। তাহলে কি আজ বৃষ্টির গান? না, আজ বৃষ্টির গান নয়। তবে বৃষ্টি যেমন মনে শান্তি দেয়, তেমনি বেশ কিছু মানুষ থাকেন, বেশ কিছু চরিত্র থাকেন, যাদের কথা মনে পড়লেই মনে আসে শান্তি, ঠোঁটের কোণে আসে স্মিত হাসি। কিছু মানুষ যাদের পরিচয় কোনো একটি চরিত্রের গণ্ডিতে কখনো আবদ্ধ থাকে না, বরং চরিত্র এবং মানুষ পরস্পরের ভিতর এমনভাবে মিশে যায় যে একটিকে ভাবলে অন্যটি অনিবার্য হয়ে ওঠে। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সন্তোষ দত্ত তেমনই এক বিস্ময়। তাকে স্মরণ করতে গেলে মনে পড়ে অনারম্ভক, সুরসিক, বুদ্ধিদীপ্ত বাঙালি মুখ।

সেই মুখের উপর যেন চিরকালের জন্য বসে আছে লালমোহন গাঙ্গুলী নামে এক প্রিয় চরিত্রের হাসি। হ্যাঁ, জটায়ু বা লালমোহন গাঙ্গুলী হিসেবেই তাকে আমরা বেশি চিনি, বেশি ভালোবাসি, কিন্তু তাছাড়াও তার বহু পরিচয় বাংলা ছায়াছবিতে রয়েছে, আমরাও তা জানি। গত ডিসেম্বর মাস থেকে অভিনেতা সন্তোষ দত্তের জন্মশতবর্ষ শুরু হয়েছে। সে জন্মশতবর্ষের অনুষ্ঠান হারানো দিনের গান অনুষ্ঠানে সন্তোষ দত্তকে শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠান আগেও হয়েছে, আজও সাজানো হয়েছে তার জন্মশতবর্ষকে মাথায় রেখেই, পরেও হয়তো থাকবে। চলুন তাহলে আজকের অনুষ্ঠান শুরু করা যাক অভিনেতা সন্তোষ দত্তের জন্মশতবর্ষে তাঁকে স্মরণ করে তার অভিনীত ছায়াছবির বেশ কিছু গান দিয়ে। কথা আবার পরে আসবে, প্রথমেই গান, যেখানে মহারাজ তোমাকে সেলাম জানাতেই হয়।

1925 সালের 2রা ডিসেম্বর জন্মগ্রহণ করেন সন্তোষ দত্ত। সেই সময় কলকাতা একদিকে যেমন ঔপনিবেশিক শাসনের প্রভাব রয়েছে কলকাতায়, অন্যদিকে নবজাগরণের চিন্তা, সাহিত্য, নাটক, সঙ্গীত।

সংস্কৃতি সব কিছু নিয়েই এক সাংস্কৃতিক পরিবেশে বড় হয়ে ওঠেন। ভবিষ্যতের শিল্পী হয়তো তখনও জন্মাননি, কিন্তু তার চারপাশের যে আবহ তাতে বাংলা সংস্কৃতি যে তার জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হবে সেটি হয়তো তিনি বুঝতে পেরেছিলেন। শৈশব থেকেই তিনি ছিলেন খুব পর্যবেক্ষণকারী, মানুষের কথা বলার ধরন, আচরণ, অভ্যাস এসব বিষয়ে ছিল তার কৌতূহল। এবং আরও একটি যে বিশেষ বৈশিষ্ট্য ছোটবেলা থেকে তার মধ্যে লক্ষ্য করা যেত সেটি হচ্ছে তার শিক্ষার প্রতি অনুরাগ। পরবর্তী সময়ে আইন পেশা নিয়েছিলেন তিনি, তা আপনারা অনেকেই জানেন, কিন্তু বই পড়ার অভ্যাস, যুক্তিবোধ, বিষয়কে গভীরভাবে বোঝার চেষ্টা সেই ছাত্র জীবন থেকেই তাকে অন্যদের থেকে আলাদা করেছিল। তাই জন্য সবসময় শিখতে প্রস্তুত ছিলেন, সবসময় জানতে চাইতেন, এবং শিখতে তো হয়েছিলই অবলাকান্তকে, তাই না? অগবধূ সুন্দরীর সেই বিখ্যাত গান কিশোর কুমারের কণ্ঠে এবার আপনাদের জন্য, যেখানে সন্তোষ দত্ত এবং উত্তম কুমার, নিশ্চয়ই মনে পড়ছে, শুনুন এবার সেই গান।

0: বুঝলে বুঝলে বাবা অবলা কান্ত, শিখতে তোমায় হবে হবে, ছাড়ব না।
1: এবং সে শেখাই ছিল তার নেশা। আজ আমরা যখন তাঁর অভিনয় দেখি, তখন সম্পূর্ণভাবে বোঝা যায় যে মানুষটির সাফল্যের ভিত্তি কিন্তু শুধুমাত্র প্রতিভা নয়, তাই না? তার সঙ্গে যুক্ত ছিল দীর্ঘ প্রস্তুতি, শিক্ষার প্রতি শ্রদ্ধা, মানুষের প্রতি আগ্রহ এবং ক্রমাগত নিজেকে সমৃদ্ধ করে তোলার প্রচেষ্টা। এই শতবর্ষে দাঁড়িয়ে তার জন্ম এবং শৈশবের দিকে ফিরে তাকালে ইতিহাসের বেশ কিছু পাতা দেখতে পাওয়া যায়, যেখান থেকেই যাত্রা এবং সেই যাত্রার পরিণতিতেই জন্ম নেয় এক কিংবদন্তি শিল্পীর। সেই শিল্পী সন্তোষ দত্ত, আমাদের সকলের প্রিয় জটায়ু। আজ তাকে নিয়ে অনুষ্ঠান, তার শতবর্ষে তাকে শ্রদ্ধা জানিয়ে হারানো দিনের গানের অনুষ্ঠান। শোনাব তৃতীয় গানটি, সলিল চৌধুরীর কথা এবং সুরে মর্জেন্না আবদুল্লাহ। এই সিনেমায় আলিবাবা চরিত্রে সন্তোষ দত্তকে নিশ্চয়ই আপনাদের মনে পড়ছে, যখন কাঠুরিয়া সন্তোষ দত্ত দল বল নিয়ে কাট কাটতে যাচ্ছেন, আবার পরে ভাগ্যচক্রে সেই সন্তোষ দত্ত বা আলিবাবা ওরফে আলিবাবা যখন বড়লোক হয়ে ওঠেন, তখন কি হয়। না, গল্প শোনাতে বসিনি, এই গল্প আপনাদের সকলের জানা। শুনব সেই গান যেখানে সবাই মিলে একসঙ্গে কণ্ঠ ছেড়ে বলছে সেই গান, ও ভাই রে ভাই, মান্না দের কণ্ঠে।

ছাত্র জীবনে নাটকের প্রতি তাঁর আকর্ষণ স্পষ্ট হয়ে ওঠে এবং ধীরে ধীরে অভিনয় তার জীবনের অপরিহার্য অংশ হয়ে যায়। কলকাতার শিক্ষাঙ্গনে পড়াশোনার পাশাপাশি তিনি সক্রিয়ভাবে যুক্ত হন নাট্যচর্চার ক্ষেত্রে। ঐতিহাসিক নাটক, সামাজিক নাটক কিংবা চরিত্রকেন্দ্রিক নাটক, সব ক্ষেত্রেই তিনি অভিনয়ের দক্ষতা প্রদর্শন করিয়েছিলেন। শাহজাহান, চন্দ্রগুপ্ত, বিন্দুর ছেলে প্রভৃতি নাটকের অভিনয়ের অভিজ্ঞতা তার শিল্পী জীবনের ভিত্তি নির্মাণ করেছিল। মঞ্চ তাঁকে শিখিয়েছিল সংলাপের ছন্দ, শরীরী ভাষার গুরুত্ব এবং দর্শকের সঙ্গে যে এক অদৃশ্য সম্পর্ক গড়ে তোলা যায় তারও কৌশল। নাটকের দলে একসঙ্গে কাজ করা, একে অপরের উপর নির্ভর করা এবং সমস্ত সৃষ্টির আনন্দ ভাগ করে নেওয়া, এই অভিজ্ঞতা তাঁর ব্যক্তিত্বকে আরও মানবিক করে তুলেছিল।

পরবর্তী জীবনে সহ অভিনেতাদের সঙ্গে তাঁর সহজ সম্পর্ক, বিনয়ী আচরণ এবং আন্তরিকতা অনেকাংশেই মনে করা যায় এই নাট্য জীবনের উত্তরাধিকার সূত্রেই প্রাপ্ত, তাই না? যখনই তাঁর সম্পর্কে এই ধরনের কথাগুলি নিয়ে কোনো একটি লেখনী তৈরি হচ্ছে, একটি স্ক্রিপ্ট তৈরি করা হচ্ছে, তখন কিন্তু চোখের সামনে তার সেই চরিত্রগুলো ভেসে ওঠে। যেমন চার মূর্তিতে মেষমশাই আদর আছে, আবার কখনো কখনো ছোকরাগানিও আছে, কিন্তু সব কিছুই যেন মজার চলে। চার মূর্তি ছায়াছবি থেকে অংশুমান রায়ের কণ্ঠে এবারের গানটি।

গানটি ছিল খুব মজার, কিন্তু তার মধ্যে যে একটা বিভৎস রস আছে, সেই বিভৎস রসটা আমরা বিভিন্ন সময়ে ক্রিমিনোলজি, যারা ক্রিমিনালদের নিয়ে কাজ করে, তাদের চিন্তা ভাবনা গোছানো, তাদের যে গবেষণা, তার মধ্যে দেখতে পাই না। আমি কোনো গম্ভীর অংশে প্রবেশ করছি না, বরং একটু মজা করে বলি, এই গানটির পরেই বলতে ইচ্ছে করছে, তিনি ছিলেন, অর্থাৎ সন্তোষ দত্ত ছিলেন একজন প্রতিষ্ঠিত ক্রিমিনাল লয়ার। আদালতে জটিল মামলা, সাক্ষ্য প্রমাণ, যুক্তি, পাল্টা যুক্তি, এই কঠোর জগৎ ছিল তার পেশাগত জীবনের বাস্তবতা, আর অভিনয় ছিল তার ভালোবাসা, কিন্তু আইন ছিল তার কর্মজীবনের ভিত্তি। বহু সহকর্মীদের স্মৃতিচারণা থেকে বারবার উঠে এসেছে বিভিন্ন কথা, সে তাকে যদি গুছিয়ে এক দু লাইনে বলা যায়, সেটি হলো এরকম যে, শুটিং ফ্লোরে অন্যান্য শিল্পীরা যখন আড্ডা দিচ্ছেন বা কেউ সংলাপ ঝালিয়ে নিচ্ছেন, তখন

দত্তকে দেখা যেত আইন বিষয়ক মোটা মোটা বই নিয়ে বসে থাকতে, চোখে পুরু ফ্রেমের চশমা, মুখে পরিচিত পাইপ, সামনে মামলার নথিপত্র। পরদিন আদালতে যে মামলাটি লড়তে হবে তার প্রস্তুতি তিনি সেখানেই নিচ্ছেন। এই যে দ্বৈত জীবন তাকে অন্যদের থেকে আলাদা করেছে, তাই না? কারণ তিনি কিন্তু প্রমাণ করেছেন তিনি যন্ত্র নন, তিনি মানুষ। তিনি ভাবতে পারেন, তার শিক্ষা, তার অধ্যবসায়, তার এগিয়ে চলা এই দ্বৈত সত্তাকে ব্যালেন্স করতে পেরেছে, যা প্রত্যেক মানুষের কাছে, আমরা সবাই যেন তার কাছ থেকে এই বিষয়টা শিখি। তিনি যে যন্ত্র নন তা তো আমরা জানি, কিন্তু তার অভিনীত একটি ছায়াছবিতে সে যন্ত্রের যন্ত্রণার কথা বলা হয়েছে, বা অনেক সময় তাসের দেশের মতো নমযন্ত্র, নমযন্ত্রের উচ্চারণ অন্যভাবে হয়েছে। আশা করি ইঙ্গিত বুঝতে পেরেছেন। হীরক রাজার দেশে থেকে এবারে অনুপ ঘোষালের কণ্ঠে

রাজা রাখলো তাদের চেপে, রাজা রাখলো তাদের চেপে, যারা উঠলে পড়ে খেপে। রাজার আসন খানা করবে টলমল, রাজার আসন খানা করবে টলমল। রাজা ঠিক কিনা, রাজা ঠিক কিনা, ঠিক কিনা তুই বল। রাজার শক্ত হাতে শিক্ষা পেলে শাস্তি হবে ঠিক, রাজার শক্ত হাতে শিক্ষা পেলে শাস্তি হবে ঠিক। রাজা ধিক ধিক

0: ठीक ठीक ठीक ठीक राजा ठीक।
1: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে আপনারা শুনছেন হারানো দিনের গান। আর এখন স্টুডিওর ঘড়ি জানান দিচ্ছে আপনারা উৎসুক হয়ে রয়েছেন আগামীকাল হারানো দিনের গানের বিষয় কি সেটি জানার জন্য। তাহলে শোনাই। মানুষ বড় বিচিত্র জানেন, নিয়মে ঘর বাঁধে, আবার সেই মানুষই চায় ঘরের গণ্ডি টপকে খোলা মাঠে পা রাখতে। দুর্নিবার কোনো ইশারায় হারিয়ে যেতে চায় অচেনা দিক শূন্যতায়। হয়তো সহজ সরল যাপনে যা কিছু বিনা আয়াসেই মিলে যায় তা তাকে পূর্ণ করে না, যা কিছু অনায়াস তাতে তার মন ভরে না। চার দেওয়ালের মাঝে অভ্যস্ত দিন গুজরান একসময় কি অসহনীয় করে তোলে? তাই কি ভিন্নতর কোনো দিগন্তই হাতছানি দেয়? বহিমিয়ান মন কবি বা রোজনামচার অঙ্কের দাসত্ব করেছে? ঘর ছাড়ার টানে আপনকে পর, আর পরকে আপন করার যে পথে তারা পাড়ি জমায়, সেই পথেরই খোঁজ আগামীকাল হারানো দিনের গানে। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে ঠিক রাত ১১টায় সঙ্গে থাকবেন শর্মিষ্ঠা রায়। আর আজ আপনাদের সঙ্গে আমি আছি মৈত্রী বন্ধু স্বর্ণাভ রায়। আর আমরা রয়েছি আজ এক বিশেষ প্রিয় অভিনেতা সন্তোষ দত্ত, তার জন্মশতবর্ষে তাকে শ্রদ্ধা জানিয়ে আজকের এই অনুষ্ঠানে।
2: জাপানি সুটকেস হয় ইম্পর্টেন্ট। ঠিক আছে, উতরো। ঠিক আছে, ইধর
1: তং মত করো। এই সংলাপ বাঙালি কি চিরকাল মনে রাখবে না? অথবা সাম্প্রতিক তমা উপন্যাস, এও তো মনে রাখার মতো বিষয়। একটি প্রশ্ন করতে পারি, কাঁটা কি এরা বেছে খায়? এই ধরনের সংলাপ কী করে বাঙালি ভুলবে? এবং সেটি আমাদের উপহার দিয়েছিলেন সন্তোষ দত্ত, অবশ্যই জটায়ু রূপে। আরও একটি যেটি আমার ভীষণ পছন্দের সংলাপ, এটা আমার। তাছাড়া আরও একটি সংলাপের কথা আপনারা বলতেই পারেন, রাজকন্যা কি কম পড়িয়াছে? এই সংলাপগুলি এখন বাঙালিদের জীবনে বাঙালিরা বিভিন্ন সময় ব্যবহার করে থাকেন। সংলাপগুলি লিখেছিলেন তিনিও কিংবদন্তি, আর যিনি সংলাপগুলি আমাদের কাছে পৌঁছে দিয়েছেন চলচ্চিত্রের মাধ্যমে তিনিও কিংবদন্তি। তার এই উচ্চারণ আমরা চিরকাল মনে রাখব, তাই না? গণদেবতা ছায়াছবি থেকে এবারের গানটি মান্নাদের কণ্ঠে। অবশ্যই সেই ছায়াছবিতেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন সন্তোষ দত্ত।

অভিনেতা সন্তোষ দত্তের প্রথম অভিনয় পরশ পাথর ছায়াছবিতে। এই ছবির মাধ্যমে তিনি এই সৃজনশীল পরিবার অর্থাৎ চলচ্চিত্র পরিবারের অংশ হন। যদিও প্রথম দিকে তিনি মুখ্য চরিত্রে অভিনয় করেননি, কিন্তু অল্প সময়েই তাঁর উপস্থিতি দর্শকের দৃষ্টি আকর্ষণ করে। তিনি বুঝেছিলেন একজন চরিত্রাভিনেতার কাজ পর্দা জুড়ে থাকা নয়, বরং অল্প সময়ে চরিত্রকে বিশ্বাসযোগ্য করে তোলা। মঞ্চে যেমন সংলাপ, শরীরী ভাষা ও অভিব্যক্তির উপর গুরুত্ব দেওয়া হয়, তেমনি চলচ্চিত্রে ক্যামেরা সূক্ষ্ম পর্যবেক্ষণের সামনে নিজেকে নিয়ন্ত্রণ করা যে জরুরি, সন্তোষ দত্ত কিন্তু তা বুঝেছিলেন। তাই এই দুই মাধ্যমের পার্থক্য দ্রুত আত্মস্থ করতে তার কোনো অসুবিধা হয়নি। তার অভিনয়ে কখনো অতি নাটকীয়তা দেখা যায়নি, বরং সংযত, স্বাভাবিক, এবং দর্শকের মনে যে তা দীর্ঘস্থায়ী তা তো আজকের অনুষ্ঠানে আমরা বুঝতে পারছি, আপনারা যারা শুনছেন তারাও বিশ্বাস করবেন। একটি অনেক উদাহরণ দেওয়া যায়, একটি ছোট্ট উদাহরণ দিই। শ্রীমান পৃথ্বীরাজ ছায়াছবিতে নবীন মাস্টার, নবীন মাস্টার যখন রসিকবাবুকে প্রশ্ন জিজ্ঞাসা করছেন, সন কত, তারিখ কত ইত্যাদি, এই বিষয় নিয়ে আমি সংলাপে যাচ্ছি না, সেখানে যদি একবার

অঙ্গভঙ্গি এবং চোখের সঞ্চালন দেখা যায়। কতটা সংযতভাবে ক্যামেরাকে ব্যবহার করা যেতে পারে, ক্যামেরার সামনে নিজের অভিনয়কে কতটা সংযত করা যেতে পারে, এটি হয়তো তার একটি প্রকৃষ্ট উদাহরণ। শুনব শ্রীমান পৃথ্বীরাজ ছায়াছবি থেকে একটি গান।

আরও একটি ছায়াছবির কথা মনে পড়ে যাচ্ছে, হারমোনিয়াম। সেই ছায়াছবিতে সন্তোষ দত্ত, অভিনেতা সন্তোষ দত্ত, অভিনয় করেছেন পাত্রীর বাবা হিসেবে, এবং সেখানে যে তার অপূর্ব অভিনয়, কালী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সংলাপ বিনিময় হচ্ছে মোল্লার চকের দইয়ের জন্যই বউয়ের ছগাচা চুরি চলে গেল, অপূর্ব অভিনয় শৈলী তার। সেখানে তো তিনি জটায়ু নন, সেখানে তিনি অবলাকান্ত নন, সেখানে মেষমশাই নন, সেখানে একজন সাধারণ বাঙালি বাবা, যে বাবা মেয়ের বিয়ে দিতে গিয়ে প্রায় নিঃস্ব হতে বসেছেন, কিন্তু আবার ওই ছক, সব কিছু ছক মেনে করতে হবে। আশা করি সব মনে পড়ে যাচ্ছে। ওনার বিভিন্ন অভিনয় এইভাবেই মানুষকে বিভিন্ন শেডস দেখিয়েছেন। উনি অভিনয়ের যে কতগুলি স্তর, কতগুলি রঙে নিজেকে নিয়ে পৌঁছতে পারেন, তারই উদাহরণ এই অসংখ্য ছায়াছবি। আমি যদি পরপর এখন ছায়াছবিগুলির নাম বলতে থাকি, সেটিও অনেকটা সময় নিয়ে নেবে, তাই তার মধ্যে না গিয়ে হারমোনিয়াম ছায়াছবি থেকে ছায়াদেবীর কণ্ঠে এই গানটা এবার আপনাদের শোনাই।

সন্তোষ দত্ত ছিলেন এক নির্ভেজাল বাঙালি প্রতীক, তাই না? তার মধ্যে ছিল জ্ঞানের অহংকারহীনতা, অজানাকে জানার আগ্রহ, সরলতার মর্যাদা এবং নিজস্ব সত্তাকে ধরে রাখার সাহস। তিনি দেখিয়েছেন নিজেকে বড় করে তুলতে অন্যকে ছোট করতে হয় না, বরং নিজের সীমাবদ্ধতাকেও হাসি মুখে গ্রহণ করার মধ্যেই নিহিত থাকে প্রকৃত ব্যক্তিত্ব। সেই কারণেই সন্তোষ দত্তের অভিনয়ের যে সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল তা ছিল স্বাভাবিকতা। তিনি যে কটি সংলাপ মানুষের মনে, মানুষের জনমানসে জনপ্রিয় করেছেন তাতে কিন্তু কখনোই অতিনাটকীয়তা থাকেনি, বাচালতা থাকেনি, ছিল সঠিকভাবে সঠিক সময়ে ডেলিভারি। তিনি কখনো চরিত্রকে নিজের উপর চাপিয়ে দেননি, বরং চরিত্রের ভিতরে নিজেকে মিশিয়ে দিয়েছেন। তাঁর সংলাপ, তার চোখের ভাষা, বিস্ময়, কৌতূহল সব কিছুই যেন এক সাধারণ বাঙালির স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া। সেই কারণেই এখনও বাঙালিরা বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থায় তাঁর এই সংলাপগুলি ব্যবহার করেন, তাতে সেই পরিস্থিতি যেন ঠিক সেইভাবে বাঙালির মননে ছাপ ফেলে দেয়। খেলার পুতুল ছায়াছবি থেকে আশা ভোঁসলে এবং সন্ধ্যা রায়ের কণ্ঠে এবারের গান। এই ছবিতেও তিনি এক পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন।

0: সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করতে গিয়ে সন্তোষ দত্ত এক নতুন শিল্প ভাষার সঙ্গে পরিচিত হন, যেখানে অভিনয়ে বেশি গুরুত্ব পেত চরিত্রের সত্যতা। শুধুমাত্র সংলাপের উপর জোর নয়, পরিস্থিতির ভিতরে চরিত্রের স্বাভাবিক প্রতিক্রিয়া ছিল মুখ্য। এই অভিনয়শৈলী সন্তোষ দত্তের স্বভাবের সঙ্গেও আশ্চর্যভাবে মিলে গিয়েছিল। পরবর্তী সময়ে মহাপুরুষ গোপীগায়েন বাঘাবাইন, সোনার কেল্লা, জয় বাবা ফেলুনাথ, হীরক রাজার দেশে প্রভৃতি ছায়াছবিতে তাঁর অভিনয় বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছে। তবে এই যে সাফল্য, এর বীজ কিন্তু রোপিত হয়েছিল তাঁর চলচ্চিত্রের আগমনের সেই প্রথম পর্বেই, যখন তিনি কোনো তারকা ছিলেন না, বরং নিষ্ঠাবান শিক্ষায় তিনি নিজের শিল্প জীবনকে তৈরি করেছিলেন। সেই জন্যই আজ সন্তোষ দত্ত আমাদের সকলের প্রিয় জটায়ু। সন্তোষ দত্তের আমি একটি জায়গায় শুনলাম যে সন্তোষ দত্তের মৃত্যুর পর নাকি সত্যজিৎ রায় এইভাবে বলেছিলেন যে ফেলুদা সিরিজের আর কোনো ছায়াছবি তিনি করবেন না, কারণ সন্তোষ দত্তের বাইরে তিনি জটায়ু চরিত্রে আর কাউকে ভাবতেই পারছেন না। এমনকি তার মুখাবয়ব অনুযায়ী তিনি বেশ কয়েকটি পরবর্তী সময়ে লেখা ফেলুদা গল্পে চরিত্র চিত্রণ করেছিলেন, এঁকেছিলেন ঠিক সেইভাবেই।
1: এসো গবেষক গবচন্দ্র, জ্ঞান তীর্থ, জ্ঞান রত্ন, জ্ঞানাম্বুধি, জ্ঞান চূড়াম, এসো। কি সৌজন্য, এই ফুল কি আমার জন্য? বুকে
2: একবার দেখবেন, চোখে মহারাজ।
1: এ তো কাগজের ফুল,
2: নির্ভুল গোলাপ, টগর, বকুল, গন্ধরাজ মহারাজ।
1: বাহ, এই যে অপূর্ব সুবাস,
2: থাকবে ছয় মাস বাগান।

0: করুন, এ ফুল ঝরে না, মরে না, পোকা ধরে না।
1: বলো কি
0: রং হাতে আঁকা আঁকা।
2: অপূর্ব সুন্দর সংলাপের ডেলিভারি, তা মানুষের মনে তো চিরকাল থাকবে। সন্তোষ দত্তের চলচ্চিত্র জীবনের একটি বড় শিক্ষা, যেটা তার সহকর্মীরা বলেন বা স্মৃতিচারণায় বলেন, শিক্ষা নয় বরঞ্চ বলা যেতে পারে তার উপলব্ধি। প্রতিভার সঙ্গে ধৈর্য এবং প্রস্তুতি যদি যুক্ত না হয়, তাহলে স্থায়ী সাফল্য আসে না। এবং তিনি কখনো নিজেকে নায়ক হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেননি, বরং চরিত্রকে বড় করে তুলেছিলেন। তাই সন্তোষ দত্ত নামের সঙ্গে বেশ কয়েকটা চরিত্রের নাম বাঙালি কোনো দিন ভুলবে না। বাংলা চলচ্চিত্রে সন্তোষ দত্তের আগমন কেবল একজন অভিনেতার আবির্ভাব নন, এটি ছিল এমন এক শিল্পীর আবির্ভাব যিনি প্রমাণ করেছিলেন যে চরিত্রাভিনয়ও নায়কোচিত হতে পারে, সংযমও হতে পারে শক্তি, এবং হাস্যরসও হতে পারে শিল্পের এক গভীরতম প্রকাশ।

0: আজ হারানো দিনের গান সাজানো ছিল অভিনেতা সন্তোষ দত্তের জন্মশতবর্ষে তার শ্রদ্ধার্ঘ নিবেদনে। আমরা প্রায় শেষের দিকে এসে উপস্থিত হয়েছি। অভিনেতা সন্তোষ দত্তের জীবনেরও শেষ দিকটা একটু বেদনাদায়ক ছিল। কর্কট রোগে আক্রান্ত হয়ে তিনি ৬ মাস চিকিৎসাধীন ছিলেন। যদিও জানা যায় যে সেই সময়ও তিনি ঠিক তাঁর প্রয়োজন অনুযায়ী, অর্থাৎ কেসের প্রয়োজন অনুযায়ী তিনি কোর্টেও অ্যাপিয়ার করেছিলেন। হয়তো কণ্ঠ খুব একটা জোরে হচ্ছে না, তা সত্ত্বেও নিজের দায়িত্ব থেকে তিনি সরেননি। তিনি সন্তোষ দত্ত, তিনি যিনি কোর্টে শক্ত মেজাজে থাকতে পারেন, তিনিই আবার চলচ্চিত্রে হাস্যরস উৎপাদন করতে পারেন। মাত্র 62 বছর বয়সে তিনি ইহলোক ত্যাগ করেন। কত কি দেওয়ার ছিল, আমরা সবাই সেই রাজার জন্যই অপেক্ষায় আছি, তাই না? কত কি দেওয়ার ছিল আর আমরা হয়তো পেলাম না, এই আফসোস থেকে যাবে। কিন্তু কোনো আফসোস নিয়ে আজকে অনুষ্ঠান শেষ করব না, তাঁর প্রতি আমাদের শ্রদ্ধা জানাই। শেষ করব হীরক, শেষ করব অনুপ ঘোষাল এবং রবি ঘোষের কণ্ঠে সেই গান দিয়ে যেখানে রাজা একা ছিল কিন্তু এগিয়ে যেতে পারে। গোপী গাইন বাঘা বাইনের সেই গান দিয়েই শেষ করব আজকের অনুষ্ঠান। সঙ্গে ছিলাম স্বর্ণভ রায়, শুনুন শেষ গানটি।
1: এক যে ছিল রাজা,
2: বাহ এইভাবেই গাও, কেমন গান।
1: এক যে ছিল রাজা তার ভারী দুঃখ, ভারী দুঃখ।
2: রাজার বড় দুঃখ রে, আমিও বুঝেছি।

শুনলেন হারানো দিনের গান। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শেষ হল। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:56, বাংলাদেশ সময় সকাল 6:24। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় রাত 11:59 হয়ে 57 সেকেন্ড, বাংলাদেশের সময় 12:30 হয়ে 9 সেকেন্ড। একটু পরেই শুনবেন ডিটিএইচ বাংলা পরিষেবার অনুষ্ঠান শুভরাত্রি।

আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় ও এফএম 75 একযোগে 107 মেগাহার্টসে। স্টুডিও ঘরেতে এখন 12:39, সময় এখন আধুনিক বাংলা গানের। আজ ডিটিএইচ বাংলা পরিষেবায় 12 থেকে 2 পর্যন্ত শুনবেন আধুনিক বাংলা গান, 2 থেকে 3 পর্যন্ত শুনবেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, 3 থেকে 4 পর্যন্ত শুনবেন নানা রঙের গান। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এখন শুনবেন আধুনিক বাংলা গান প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা, শুনছেন আধুনিক বাংলা গান। পরবর্তী আধুনিক বাংলা গান শুনুন দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে।

শুনছেন আধুনিক বাংলা গান ডিটিএইচ বাংলা পরিষেবায়। শুনলেন দ্বিজেন মুখোপাধ্যায় এবং বনশ্রী সেনগুপ্তের কণ্ঠে গানটি। পরবর্তী গানটি শুনুন নির্মলা মিশ্রের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা, শুনলেন নির্মলা মিশ্রের কণ্ঠে আধুনিক বাংলা গান। ডিটিএস বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক বাংলা গানের অনুষ্ঠান। পরবর্তী শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়।

শুনলেন সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে আধুনিক বাংলা গান। আকাশবাণী কলকাতা শুনছেন আধুনিক বাংলা গান। পরবর্তী শিল্পী উৎপলা সেন।

আকাশবাণী কলকাতা, আধুনিক বাংলা গানের অনুষ্ঠান শুনছেন, ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন উৎপলা সেনের কণ্ঠে বাংলা গান।

আকাশবাণী কলকাতা, শুনছেন আধুনিক বাংলা গান। পরবর্তী গানগুলি শুনুন সুবীর সেনের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা শুনলেন আধুনিক বাংলা গান বনশ্রী সেনগুপ্তের কণ্ঠে। স্টুডিও ঘরেতে এখন রাত 2:02 শুনছিলেন এতক্ষণ আধুনিক বাংলা গানের অনুষ্ঠান, এখন শুনবেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। প্রথমে শুনবেন একান্তপন বাংলা ছায়াছবি থেকে আশা ভোজলের কণ্ঠে গানগুলি।

শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। এতক্ষণ শুনলেন একান্তপন বাংলা ছায়াছবি থেকে আশা ভোসলের কণ্ঠে গানগুলি। এখন শুনবেন ইন্দ্রাণী থেকে গীতা দত্তের কণ্ঠে গানটি।

0: শুনছেন বাংলা ছায়াছবি ইন্দ্রাণী থেকে গীতা দত্তের কণ্ঠে শুনলেন গানগুলি। পরবর্তী গানটি শুনবেন একই ছায়াছবি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।
1: ভাঙরে ভাঙরে ভাঙ ভাঙরে পাথর ভাঙ।

মেঘ ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়।

শুনলেন ইন্দ্রাণী ছায়াছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায় এবং গীতা দত্তের কণ্ঠে গানটি। আকাশবাণী কলকাতা শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। পরবর্তী গানগুলি শুনবেন মৌচাক ছায়াছবি থেকে। প্রথম গানটি গেয়েছেন আশা ভোসলে।

0: শুনলেন মান্নাদের কণ্ঠে মৌচাক ছায়াছবিতে এই গানটি। পরবর্তী গানটি শুনুন, একই ছায়াছবি, গানটি গেয়েছেন মান্না দে এবং আশা ভোসলে।
1: পাগলা গারদ কোথায় আছে নেই বুঝিতা জানা, ঘোড়ার কি ডিম হয় সেই ডিমের কি হয় ছানা,
2: ঘোড়ার ডিমের না হোক ছানা।

যতই নারী পুরুষ সাজুক পোশাকে হাব খাবে, নারীর গড় নারীর ধরন বদলে কি আর যাবে। শাস্ত্র মতে তাই তো নারীর ঘোমটা খোলাও মানা, শাস্ত্র মতে তাই তো নারীর ঘোম।

0: আগের দিনে মান হলে তো খিল দিত সে গোসা ঘরে
1: গোসা ঘরে গোসা ঘরে,
0: রাগলে এখন আর কথা নেই কোমর বেঁধে ঝগড়া করে। কৃষ্কা বোনের বিবি এসেছে চালাও বিবি আনা, তাই কি হয় মেম সাহেব?
1: কৃষ্কা বোনের বিবি।

নারী পুরুষ সমান সমান অনেক সাথেও মানতে পারি, লক্ষ্য ব্লেডে কামালে যে উঠবে না তো পার দাড়ি, বুঝলে নারী, ওই লক্ষ্য ব্লেডে কামালে যে উঠবে না তো ভূপার দাড়ি।

মাতাল হলে কথা ওঠে মর্ত লোকে, যদি জগাই মাধাই, ঠিক বলিনি, যদি জগাই মাধাই।

নেশার ঘরে কি বলতে কি বলে ফেলি একে ওকে। যদি জগাই মাধাই কিছু মনে করো না, যদি জগাই মাধাই।

শুনলেন মৌচাক ছায়া ছবি থেকে মান্নাদের কণ্ঠে গানটি। আকাশবাণী কলকাতা শুনছেন বাংলা ছায়া ছবির গানের অনুষ্ঠান। পরবর্তী গানগুলি শুনুন অমর প্রেম ছায়া ছবি থেকে। প্রথম গানটি গেয়েছেন বাপ্পী লাহিড়ী।

আকাশবাণী কলকাতা শুনছিলেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। স্টুডিও ঘরেতে এখন 3:41, সময় এখন নানা রঙের গানের অনুষ্ঠানের। প্রথমে শুনবেন লোকগীতি পূর্ণদাস বাউলের কণ্ঠে।

আমার আপন ভবন।

আমার আপন বাবা।

Amarrado.

শুনছেন টপ্পা পণ্ডিত দাদা চক্রবর্তী কণ্ঠে শুনলেন গানটি। পরবর্তী গানটি গাইছেন সত্য কিঙ্কর বন্দ্যোপাধ্যায়।

শুনছেন নানা রঙের গানের অনুষ্ঠান, শুনলেন সত্যকিঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে টপ্পা। পরবর্তী গানটি শুনবেন শম্পা কুণ্ডুর কণ্ঠে নজরুল গীতি।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতিতে এতক্ষণ শুনছিলাম খেয়াল, শিল্পী উজ্জ্বল দত্ত, রাগ আহির ভৈরব। তবলায় সহযোগিতা ছিলেন কিংশুক মুখার্জি, হারমোনিয়ামে দৈপায়ন রায়। এবারে শুনবেন শরদ, শিল্পী পণ্ডিত রণজিৎ সেনগুপ্ত, রাগ ললিত।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীতে এতক্ষণ শুনছিলেন শরৎ, শিল্পী পণ্ডিত রণজিৎ সেনগুপ্ত, রাগ ললিত, তবলা সঙ্গতে ছিলেন কৌশিক ব্যানার্জি। ঘড়িতে টিকটিক করে সময় এগিয়ে চলেছে, আর এক মিনিট পরেই শুরু হবে আপনার প্রিয় অনুষ্ঠান চিরন্তনী।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: চিরন্তনী নতুন আলোয় নতুন ভাবে জেগে ওঠার কথা। কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলক ধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা। তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেইনবোতে প্রতি শুক্র, শনি ও রবিবার ভোর 5টা থেকে। আজ 20 জুন শনিবারের চিরন্তনী, সঙ্গে আমি ইন্দ্রাণী। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903652992 এই নম্বরে। আজকের দিনটা একটা খুব মজার, খুব আনন্দের একটা দিন। কেন জানি, আপনারা হয়তো এক একজন এক এক রকমভাবে ভাবছেন, কেন আজকের দিনটা মজার দিন, আনন্দের দিন? চলুন বরং গানে গানে আপনার কথার উত্তরটা দিয়ে দিই। আজ কেন মজার দিন আর কেন কী নিয়ে গল্প বলছি।

0: পোলা পান আর আছে পোলা পান
1: একখান
0: একখান
1: কচি তারা কথা ফোটে নাই
0: আর আছে পোলা পান একখান একখান কচি তারা।

চিরন্তন কথায় সাজানো চিরন্তনী। শুনছেন 107 FM রেইনবোতে চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।

শুনছিলাম হীরক রাজার দেশে সেই দুই জামাইয়ের গল্প, সুরে সুরে অনুপ ঘোষাল এবং রবি ঘোষের কণ্ঠে। কেন, নিশ্চয়ই আর বলার কোনো অপেক্ষা রাখবে না, তাই না? আজকে ঘরে ঘরে খুব আনন্দের অনুষ্ঠান, জামাই ষষ্ঠী। কিন্তু কেন এই জামাই ষষ্ঠী শুরু হলো এবং এর কারণ কি, এটা তো ন্যাচারালি আমাদের তো প্রত্যেক বছরই বোধহয় কারো না কারো জানতে ইচ্ছে করে। অ্যাকচুয়ালি বাংলার লোকসংস্কৃতি আর সামাজিক সম্পর্ক, এর যে মেলবন্ধন, এখান থেকেই তৈরি হলো এই জামাই ষষ্ঠী নামক একটি বিশেষ দিন, বিশেষ উৎসব। যদিও জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের ষষ্ঠীতে এই উৎসব পালনের প্রথা, কিন্তু ক্যালেন্ডারের দিকে চোখ রেখেই তো চলতে হবে। আজকে সম্ভবত চৌঠা আষাঢ়, যদি না খুব মানে আমি খেয়াল করেছিলাম, কিন্তু খুব মনে হচ্ছে না, কেউ ভুল হলে কেউ বলে দেবেন, হ্যাঁ, আদারওয়াইজ আমার মনে হচ্ছে আজকে চৌঠা আষাঢ়। তো যাই হোক, আমরা আষাঢ় মাসে পড়ে কালকে সারাদিন বেশ একটু বৃষ্টিতে ভিজে বা বৃষ্টিতে সুন্দর একটা ঠান্ডা ওয়েদার হয়ে দারুণ একটা পরিবেশ, এবং সেই পরিবেশে আজকে এই জামাই ষষ্ঠী, আহাহা, ঘরে ঘরে একেবারে আনন্দে সবাই উদ্বেল হয়ে থাকবে। আর সেই আনন্দের মধ্যে দিয়েই আজ পালন করা হবে এই দিনটি। তবে না, এই দিনটা কেন কি, সেই সব কথা তো মাঝে মাঝে আমাদের হয়তো আলোচনায় আসবে, আপনারাও বলবেন, কিন্তু আজকের গল্পটা একটু মজার। যদিও আজকের দিনটাতে সমস্যাটা হয়নি, যখন সেই অনেক দিন ধরে একটা ব্যাপার চলে না, যখন আর আনন্দ তো হলো, উৎসব তো পালন হলো, আর এরকম একটা অবস্থা হয়, তখনই বোধ হয় এইরকম কিছু গল্প তৈরি হয়। আজ গল্পের নাম আজকের, প্রহারেণ ধনঞ্জয়। গল্পে যাই, মাঝে মাঝে না হয় একটু এদিক ওদিক বিশ্লেষণে যাওয়া যাবে। এক কুলীন ব্রাহ্মণ ছিল, খুবই গরিব, কোনো রকমে দিন কাটাতো। তো কোনো এক বর্ষাকালে, ঠিক এইরকম এখনো বর্ষাকাল, সাত মেয়ের সাত জামাই এসে তার বাড়িতে রয়েছেন। জামাই ষষ্ঠীর দিন এসেছে, খুব আনন্দ, অনুষ্ঠান, খাওয়া দাওয়া, একদম ভুরি ভোজ, দারুণ ব্যাপার। তারপরে বর্ষাকাল চলছে, সাত মেয়ে সাত জামাই এবং তাদের পুত্রকন্যা সবাই শ্বশুরমশাই আর শাশুড়ির সঙ্গে রয়েছেন। আজ সাত দিন তো হয়েই গেল। শ্বশুরমশাইয়ের অবস্থা খুব শোচনীয়, বেচারা। সে আজ বিক্রি করে বউয়ের গয়না, কাল বিক্রি করে পিতলের কলসি, যা টাকা পয়সা পায় তাই দিয়ে জামাইদেরকে খাওয়ায়। আষাঢ় মাসের ঘন বর্ষার দিন, দুধে মাছে খেয়ে জামাইরা আর ফেরার নামটাও করে না। বেচারা তো খুব মুশকিলে পড়ে গেছে। আরে, এদের তো বোঝা উচিত যে একটা লোক এতজন লোককে রেগুলার খাওয়াচ্ছে। এক্স্যাক্টলি, এই যে আমরা বলি না, টাকা কেন মূল্যবান, ওই যে পেট নামক জায়গাটি, তাকে যতই ভরানো হোক, সে আবার ভরে যাওয়ার পর বেশ কিছুক্ষণ, মানে কয়েক ঘন্টা বাদেই সে আবার বলবে, খাবো খাবো খাবো খাবো খাবো খাবো খাবো খাবো, এবং সে খাবো খাবোর বন্দোবস্ত করতে যার হয়, সেই জানে কি মুশকিল বাবা। এ বেচারা শ্বশুরমশাই, তারও সেই একই হাল। সে নানান কিছুভাবে, নানান উপায় করে প্রচুর পরিমাণে ভালো মন্দ খাবার দাবারের বন্দোবস্ত করেই চলেছে। তাতে তার বাড়ি ফাঁকা হয়ে যাচ্ছে, তার নিজের টাকা পয়সা বলে কিছুই থাকছে না, কিন্তু সেটা সেই জামাইরা বুঝলে তবে তো। আরামে আছে, কে আর বোঝে যে সমস্যাটা কি এই আরামের পিছনে। এবং তারপরেই সে বেচারি আর

যাচ্ছে না। দেখা যাচ্ছে সেই শ্বশুর আর শাশুড়ি তাদের মধ্যে একটুখানি মাঝে মাঝে খিটিমিটি লেগে যাচ্ছে। শ্বশুর বলছে, কী গো তোমার মেয়েরাই বা কী, তাদের জামাইরাই বা কী, এসেছে তো এসেছে, আমি বুড়ো মানুষ কোত্থেকে এতগুলো লোকের খাবারের বন্দোবস্ত করি রোজ রোজ। শাশুড়ি বলে, হ্যাঁ দেখো ওদেরকে ভালো রাখলে তবেই না মেয়েরাও শ্বশুর বাড়িতে গিয়ে ভালো থাকবে, এটা বোঝার চেষ্টা করো। বোঝার তো সবই চেষ্টা হচ্ছে, কিন্তু যখন সেটা বোঝায় পরিণত হয় তখন কি আর বোঝার চেষ্টার কিছু বাকি থাকে? বেচারা খুব মুশকিলে পড়ে গেছে। তো এইসব দেখে ওনার এক বন্ধু, সে বলল, কী হয়েছে ভায়া, তোমাকে দেখছি ক্রমশ মুখটা একদম কালো করে থাকছো। সে তখন বলছে, কী আর করি বলো, দুধে মাছে খেয়ে জামাইরা আর ফেরার নামটাও করছে না, আজ 7 দিন হয়ে গেল। হ্যাঁ বলো কি আর বলি, কি খুব সাংঘাতিক অবস্থা আমার, বুঝলে হে, পকেট ফাঁকা হয়ে যাচ্ছে, না মেয়েরা বোঝে না তাদের জামাইরা বোঝে, কেউই বোঝে না। তারপরে বলল, তা তুমি একটা কাজ করছো না কেন, তোমার জামাইরা যে আজ 10-12 দিন ধরে এরকমভাবে থাকার একটা দেখা যাচ্ছে, মানে 7 দিন হয়েছে কিন্তু তাদের হাবভাবে বুঝিয়ে দিচ্ছে আরও বেশ কিছুদিন তারা থাকবেই থাকবে, তাদের বাড়ি যেতে বলছো না কেন? ভদ্রলোক বললেন, তা যদি করি তবে তো জামাইটা রেগে মেগে বাড়ি গিয়ে আমার মেয়েদেরকেই কষ্ট দেবে, এই জন্যই তো আমার নিজের অবস্থা শোচনীয় হয়ে যাচ্ছে কিন্তু তাদেরকে এতটুকুনি অযত্ন করার সাহসই পাচ্ছি না। এই কথা শোনো তাহলে, তোমায় কানে কানে একটা উপদেশ দিই, তারপরে আমার পরামর্শ অনুযায়ী কাজ করে দেখো কাজ লাগে কিনা, জামাইরা বাড়ি যায় কিনা।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম সেই ছোট্টবেলা থেকে শোনা স্বপ্না চক্রবর্তীর গলায় এই গানটি, বলি ও ননদী আর দুমুঠো চাল ফেলে দে হাঁড়িতে। এই সমস্ত গানগুলো ছোটোর থেকে শুনে শুনে আমাদের মানে দারুণ সুন্দর একটা মাইন্ডসেট হয়ে গিয়েছে এই সব ব্যাপারগুলোকে নিয়ে, উৎসবকে নিয়ে, তার আচার অনুষ্ঠান নিয়ে, তাই না? আর এই যে আজকে গল্পটি শোনাচ্ছি, এই গল্পটি আমরা নানান রকমভাবে পড়েছি আগে, জানা যাদের জানা নয় তাদের জন্য স্পেশালি গল্পটা বলছি। যাই হোক, তো শ্বশুরমশাই সেই বন্ধু যিনি কানে কানে তাকে উপদেশ দিলেন যে ভায়া, এই এই বুদ্ধিগুলো দিচ্ছি, যদি নাও তো ভালো, না নিলে কিন্তু গেলে। সে বেচারার তখন উপায় নেই, 7 দিন হয়ে গিয়েছে, সেরকম এত লোকজনের খাওয়া দাওয়া মানে রীতিমতো চর্বচ্চলের ঝোপে ওর বন্দোবস্ত করে যাচ্ছে, আর পারে? সে বলল, হ্যাঁ হ্যাঁ, এছাড়া আমার উপায় নেই, এরপর তো আমার খাবার কিছু জুটবে না। বলে পরের দিন থেকে শুরু হলো এই ব্যাপারটা। কি না, পরদিন জামাইদের খাওয়ার সময় পাতে ঘি পড়ল না, ব্যাস। তাই দেখে তো তার হরি নামের মানে হরি নামক যে জামাই, সে রেগে একেবারে অস্থির, সে খাবারের থালা ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলে উঠল, কে, আজ আমাদের থালায় ঘি পড়ল না, ঘি না খাইয়ে শ্বশুর আমাদেরকে অপমান করল, এই রকম শ্বশুর বাড়ি কে থাকে? এই বলে সে তার জিনিসপত্র নিয়ে স্ত্রী কন্যা পুত্র সকলকে নিয়ে ব্যাস চলে গেল রেগে মেগে শ্বশুর বাড়ি থেকে। পাতে ঘি পড়েনি। শ্বশুরমশাই দেখলেন, আরে আমার বন্ধু যে বুদ্ধিটা দিয়েছে একেবারে সাকসেসফুল, দারুণ ব্যাপার। কিন্তু 6 জন জামাই, 6 কন্যা এবং 6 জনের নাতি নাতনি ছেলে মেয়েরা আর কি, তারা তো রয়েছে। তিনি বন্ধুর সঙ্গে দেখা করেন, গল্প করেন আর তার বুদ্ধি নেন। বন্ধু বললেন, শোনো, তোমায় প্রতিদিনই কিছু না কিছু কিন্তু এরকম ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে, এবং সেটা কতদিন অবধি? একদম শেষ জামাই বাড়ি থেকে যাবে ততদিন পর্যন্ত তুমি কিন্তু এই ব্যাপারগুলো চালিয়ে যাবে, দেখো না এতে কাজ হবেই হবে। পরদিন জামাইদের খাওয়ার সময় পাতে মাংস পড়ল না, ব্যাস। মাধব নামের যে জামাই, সে তো রেগে মেগে অস্থির, কি, আমাদের আদর যত্ন করা হচ্ছে না, মাংস ছাড়া খাওয়া যায়? শ্বশুর বাড়িতে এসেছি। পরের লাইনটা তো আর কেউ বলবে না, বাবা 9 দিন হয়ে গেছে, তোমার কি কাজকর্ম নেই, তুমি শ্বশুর বাড়িতে এসে পড়ে আছো? কিন্তু সে আর কে বলে। যাই হোক, সাকসেসফুল নাম্বার 2। দ্বিতীয় জামাইও চলে গেল ওই আদর যত্নের ত্রুটি এই কথা বলে। এরপর বুঝি

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: সনজিৎ মণ্ডলের কণ্ঠে শুনছিলাম গানটি। গানের মধ্যে নানান রকম বিষয় থাকে, কিন্তু বিষয়টা হচ্ছে আজকে জামাই, কারণ আজ জামাই ষষ্ঠী। তো যাই হোক, গল্পটা তো বলছিলাম, এক একজন জামাই এক একটা কারণে চলে যাচ্ছে। প্রথম যে হরি, সে কেন খাওয়ার সময় গরম ঘি দেওয়া হয়নি, সেই কারণে সে চলে গেল রেগে মেগে। তারপর মাধব, সেও চলে গেল, শ্বশুরবাড়ি এসেছি বলে অপমানিত হব, কাল খাওয়ার সময় ঘি দিল না, আজ মাংস দিল না, এমন শ্বশুরবাড়ি নাই বা থাকলাম, এই বলে সে ছাতি লাঠি বগলে করে বাড়ি চলে গেল। ওফ, এই যে একটা ছোট্ট দৃশ্য, ছাতি লাঠি, তার মানেই এটা হচ্ছে একদম গ্রাম বাংলার জামাইয়ের দৃশ্য, গ্রাম বাংলার জামাই ষষ্ঠীর দৃশ্য। আজকের যারা জামাই, ইস ছে, এইরকমভাবে সাজে। অবশ্য এখন তো জামাই ষষ্ঠী আবার আজকের জন্য স্পেশাল, বিভিন্ন রেস্টুরেন্টে আমরা দেখব যে জামাই ষষ্ঠী স্পেশাল, বিভিন্ন থালি, ডিশ এবং অ্যারেঞ্জমেন্ট সব কিছু। তো যাই হোক, গল্পে ফিরি, কেননা সময় দ্রুত চলে যাচ্ছে। পরদিন, মানে এরকম তো দুদিন হলো, পরদিন খাওয়ার সময় মাছ দেওয়া হলো না।

সেদিন রেগে মেগে মধু নামে জামাই সে চলে গেল। আবার তার পরদিন খাওয়ার সময় মিষ্টান্ন মানে পায়েস দেওয়া হলো না, এতে অপমানিত বোধ করে যাদব নামের জামাই চলে গেল। শ্বশুরমশাই এক একজন জামাইরও যাচ্ছেন আর বন্ধুকে এসে বলছেন, বাবা তুমি বাঁচালে আমাকে ভাই, তুমি যে কী উপকার করলে আমায়, এতে না হয় আমি একদিন তোমায় খাইয়ে দেব। বন্ধু বললে, দাঁড়াও দাঁড়াও, এখনও তো সব জামাই যায়নি, যেমন বুদ্ধি দিয়েছি এক একদিন এক একটা অফ করো খাওয়ার সময়। এরপর দিন পাতে ব্যঞ্জন পড়ল না মানে তরকারি, অক্ষয় নামে জামাই সে তো রেগে আগুন, কি ভেবেছে কি এক একদিন এক একটা করে বন্ধ করে দেওয়া হচ্ছে, থাকবো না এমন শ্বশুর বাড়ি। তাই তো চাইছে শ্বশুরমশাই। তারপর যাই হোক, এইভাবে তো তারা সব এক একজন করে চলে গেল রেগে মেগে। না, সে একা চলে গেল না, সে তার স্ত্রী তার পুত্রকন্যা সবাই শুদ্ধ সবাই চলে গেল। কিন্তু মুশকিল হয়ে গেল দুই জামাইকে নিয়ে, এরা হচ্ছে শ্যাম আর ধনঞ্জয়। এরা দুজন তবুও পড়ে রইল, কারণ তারা দুজনেই জানে বাড়িতে গেলে তো ভাতও জুটবে না, না দিয়েছে তরকারি না দিয়েছে ঘি, এখানে তো নুন দিয়েও পেট ভরে ভাত খাওয়া যাবে, মানে গ্রাম বাংলার দৃশ্য, ঘরের দৃশ্য, তার মধ্যে দারিদ্র কতখানি বড় একটা জায়গা নিয়েছিল আমরা কিন্তু এই গল্পগুলো শুনলেই বুঝতে পারি, তাই না? তো যাই হোক, পরদিন যখন খাওয়ার সময় আর শ্বশুরমশাই তো রেগুলার শাশুড়িকে শেখাচ্ছেন, দুজনের খিটিমিটি হচ্ছে, তাও বলছেন, তুমি শোনো আমার কথা, আর পেরে উঠছি না, তাহলে আমি আর কিছু করব না, তুমি যা পারো খাবারের বন্দোবস্ত করো। তো সেই কথা শুনে সে বেচারেই বা কী করে, স্বামী যা বলছে তাই শুনছে। এইবার পরদিন যখন খাওয়ার সময় লবণ অবধি দেওয়া হলো না মানে নুন দেওয়া হলো না, বিনা লবণে ভাত খেতে খেতে থু থু করে শ্যাম নামের যে জামাই সে চাদর গলায় দিয়ে বাড়ি চলে গেল। চাদর গলায় দিয়ে মানে ওই পোশাকের সঙ্গে তখন চাদর একটা একটা স্পেশাল ব্যাপার আর কি, ওই জন্য চাদর গলায় দিয়ে এই কথাটা বলা হয়েছে। কিন্তু ধনঞ্জয় আর যায় না, একদম মানে সিজন হয়ে গেছে, শ্বশুর না দিয়েছে লবণ, পেট ভরে ভাত তো দেবে, বাড়িতে গিয়ে তো ভাত জুটবে না, শ্বশুর বাড়িতে টিনের ঘর, ঝড় বৃষ্টিতে জল পড়ে না, বাড়িতে তার যে খড়ের ঘর, ছাউনি খসে পড়েছে, একটু বৃষ্টি হলে মেঝে হাঁটু অবধি জল, শ্বশুর বাড়িতে আরাম করে রাতে ঘুমোনো তো যায়। তো যাই হোক, এরকমভাবে তো বেশ কদিন চলে গেল। পরদিন সেই বন্ধু এসে জিজ্ঞেস করলো শ্বশুরমশাইকে, কি হে আমার পরামর্শ মতো কাজ করে ফল পেয়েছো তো? শ্বশুর বলল, পরামর্শ মতো কাজ করে সব জামাই তো চলে গেল, কিন্তু এই যে ধনঞ্জয় নামের যে জামাই আমার, এই যে কিছুতেই যায় না, কি যে করি। তখন বন্ধু বলল, ওকে লাঠি পেটা করে তাড়াও। বললো, হ্যাঁ কি বলো, জামাই মানুষ তাকে আমি লাঠি পেটা করব? তখন সে বললো, তুমি সরাসরি লাঠি পেটা করবে কেন, বন্দোবস্ত করছি, চলো বিকালবেলা বন্ধুদের মধ্যে এসো, তখন একটা প্ল্যান তৈরি করা যাবে। তো যাই হোক, সারাদিন তো যা হোক তা হোক করে চললো, বিকেলবেলায় শ্বশুরমশাই গেলেন সেই বন্ধুদের আড্ডায়, যেখানে কিনা একটা নতুন বুদ্ধি হবে, লাস্ট যে জামাই যে কিছুতেই এত খারাপ ব্যবহার, খাওয়া দাওয়া খারাপ, তারপরেও সে যাচ্ছে না, কি মুশকিল কি মুশকিল। এখানে একটা ছোট্ট মানবিক দিক দেখাবো, সে কিন্তু নিরুপায়। হ্যাঁ, সে বিয়ে করেছে, সে ছেলেমেয়ের বাবা হয়েছে, অবশ্যই তার উচিত তার নিজের সংসার, সন্তান স্ত্রী সকলের প্রতিপালন করা, কিন্তু এক্ষেত্রেও আর একটা জিনিসও দেখা যাচ্ছে, কোথাও একটা যেন ভীষণ একটা লেজিনেস, একটা অলসতা, এটাও কিন্তু এই গল্পের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে, যে এতদিন ধরে শ্বশুরবাড়িতে রয়েছে যারা, তাদের সত্যি সত্যি কাজ নেই, তাদের অলসতা, কর্মহীনতা, তাই কিন্তু তাদের দারিদ্রের মূল কারণ। ফলে একটা গল্প মানে কিন্তু সামাজিক বিভিন্ন রকম দিকগুলোকে ফুটিয়ে তোলা হয়। তো যাই হোক, ঘড়ি বলছে এত ব্যাখ্যান নয়, গল্পের শেষে যেতে হবে, যাচ্ছি গল্পের শেষের দিকেই যাচ্ছি। পরদিন জামাই